তিনি নিশালকামা পান্ডাওয়াজং ছালাই নাই, তিনি এগেইনস্ট চাইল্ড লেবার ডেন তৈ ওয়ার্ল্ড এগেইনস্ট চাইল্ড লেবার ডেন তৈ সেন ককলাম ছালাই নাই চিনি হায়ুং কতর গুণাঙ্গই ন চাই রকন যে সামুখলাইর মানে আবন তৈ খরাংটি সামানি সাল তিনি হাইনি বাকি চেন তিনি ছালাই নাই তিনি নিশালকামা পান্ডাও চেন চাই চাই বুসা রকন যে সামুখলাইর মানে আবন তৈ খরাংটি সানানি চেন নাংনাই চেন যত ও হানি বড় রক চেন যত খরাংটি সাকাইছে আবো হাই নো চেন মা থাংনানি হাইকে চেন তিনি

0: হাই কে সিং তিনি সালাইনাই অবন চিনি এগেইনস্ট চাইল্ড লেবার ডেন হতেই চিং ভাইকে চিং খরং টিসানানি চিং তামখ্লাইনানি নাং আমরা রগেই নরপ গ্রং হডি আং বাই তিনি নি শালকামা পান্দো ফাইডি সাব পিলানো কক দুগতং গ্রং নাই নাই
1: হ্যালো
0: হ্যালো
1: লেনো রতো কলার মুখ নাই চন রকি আকরে বড় বড় হামবা যা প্রবলেম মাদাম মুন্দা হামবা এম
0: আও আও লাম শুকু
1: তিনি নি পং খেলা তিনি নি দিন খেলা দিন কাহাম ইসনে সুরি ওই ইসনে দিয়া দিয়া ইয়ই যতনি বসা সাম কাম কু মুই চং নাং তং
0: আই
1: নি দেই তে আম
0: আও যতন খনাই তং নাই যতন
1: উলেন কোন তিনি ক ভাব মুখ তিনি আ চেরা ন সময় অপ্রাপ্ত সময় যে কাউ সমুত মন আপনি কক দিন
0: না
1: আও আমি সানা কলাই আও তিনি সংসার হি গিনেছি সমর প্রত্যেক তিনি সব পরিবারনি প্রত্যেক তিনি সমস্যা তুম সমস্যা দিন কা খায় কবা কবা কোনো সমাজ কোনো পরিবার ও কো পরিবার এমন অসহায় জীবন দিসম্বল মূল অবস্থা উনকলাই ইয়ে কিন্তু সমাজ পরিবার ক্ষেত্রে বাসা আর্থিক কারণে বা অকারণে বিশেষ করে চৌদ্দ বছর কাছে পর্যন্ত নিষেধ বন্ধ যাতে

0: কোনো পরিবারক সমুতা মানুষ কিন্তু আবার তো বাইনা তো অপরাধ বা কথা বা কারণ সময়ে বিনি সমুতা বিনি মাইন্ড অন্য রকম বা অন্য বিনি ভবিষ্যতে চিন্তা বিমনি লাংমা বিনি গাড়ি মানবনি ভবিষ্যতে যি লাংমা গাহাম খাই থাকি গাহাম খাই তো গাহাম খাই তাও থাকি স্ট্যান্ডার্ড বিনি আবার ভাত আনতে থাকো তারপরে যার মৌন যাতে সরকার সময় বিনি বিনি বয়স পাপংসা পর্যন্ত বন সমতা কখন যাতে বিনি লাংমা জয়সতি বিনি গাহাম খাই হুঁশিয়ার সাবধান এবং সতর্ক এবং
1: খরাংটি সানানি এবার চাইরকনো যে সামুখলাই মানে আপনার তুই খরাংটি সানানি বাকি চিং যতন মা ফাই চিং যতন সাকি তাক তাঙ্গি আগিনে হাই রম দিক মা চাইরক তাবুক গলাই যাক তঙ্গ এবার চিনি হাও ইয়াফন চিনি এবার চিনি ও হাস্তে ইয়াফন কুবুনি হাস্তে রক গবং মা চাইরকন অবহাই বিক্টিম অঙ্গি দঙ্গ বা অবহাই অঙ্গি দঙ্গ যে চাইরকন রমই এবার গবং মা চাই রকন খগুই সামংখ্লাইর এবার বুমা বুফা এবার বুমা অবহাই গবং মা কেসেস দঙ্গ আবরকন কাসনান বাকি বিশি ব্রুম ব্রুম নিনি হাই সালো তিনি ও সালো 12 জুন ওয়ার্ল্ড এগেইনস্ট চাইল্ড লেবার ডে পালাই যাব আবার তুই নজন তিনি সালাইনাই এগেইন চাইল্ড লেবার ডে তুই চেরাই রকম যে সামু ক্লাইরি মানে আবার নজন খরাংটি সানানি বাকি ফাইদিঙ্গা যারা যেন থাকলাই না হাই না হাই তাকে সে কক দুগ হ্যালো হ্যালো এ এ ফোন কাহাম লামসগো এ এ আনি খরাং খাক না হ্যালো
2: আবার

0: বেশি
1: বরফ হয় যেমন বাবা হাইবা যেমন কোথা কাছে মনে হয় জাপান ক্লাস ফোর জ্বর তো কোন বয়সে
0: বরফ
1: বরফে নুখুন সামুং খাই মাংস খাই যেমন সাফাই বাহাইকে খাই বাহাইকে সাজক নাই নক
0: চিনি
1: হোস্টেল সামুক খাই মানুষ আবার বজাতে
0: হামবাই সারানি চিনি গবং মাত্রায় রক অবহাই তঙ্গই তঙ্গ কামি আমচার বা সেপসাপ মাইন তঙ্খাইন রক খরং তিসাদি সিনাই নুকাই ব্রং চুবানি অংথু ফাইদিনগাই অজরাও যাই হায়ুনি খরং পান্ডাও আবনি উলনো হাইন হাইন রক বাই গরং ফিউনাই তিনি সালকামা পান্ডাও।

0: শাখামগ্রাইনী গতজং তিনি সালাই সাইমানলাইনাই একজেমা তামনহীন একজেমাং খা কাইশা বুকুরনি বেমার অব চিনি কক বাইখে খাইশক হেনু অ বেমার অংখা মতক বেমার হেনে মানো চিনি শাকনি বেশের বাসার গোবাং অংমানি নুকজাগো অমদাল নই দঙ্গ কাইশা রিংওয়ার্ম ফাঙ্গাল ইনফেকশন কি তিনটাই পয়সা হাই অঙ্গ তে কাইশাকে কর্নিক পাত্রা অঙ্গ কিটিং হাইকে হাইফানা কর্নিক ইমোলজিক্যাল হঞ্জাগ অম অংখে যত চিনি শাকনি জেসা জাগা ফানো অঙ্গি মানো রম দি ইয়াকুং ইয়া কেতাই এবা যেবা জেসা জাগা ফানো বনে কোনো অমহাই জাগা অংনানি হেনে করেই পিয়াবা বুকুর অঙ্গ অ ইমোনোলজিক্যাল ন সিনিনানি খে কাইশা বেলাইখানো বিনি বুকুর সিত্রা খ্লাই খিব পাত্রা বুকুর কাকসামা হাই এবা ফুসলে সেলে তৈতুকুমা ওলো আবো গোবাং খে সিজাগ বুকুর পাত্রাতাই মতক জাকমা বাই চিনি বুসাকনি যত জাগানো পিরসা জাগি থাঙ্গি মানো তুমুং জড়াও ন চং বিথি রক ফুলিয়া এবা বিথি চাইয়া হান গাগাই চিনি বৈশাখ বুকুর মতক মা বাই কৃষারক চাই তাইব বেমার কতর অঙ্গি মানো চং অ বেমার বাই এবা খাইচুয়াক হাই বেমার বাই চালি টংনানি হেনকে চং পয় পরিষ্কার মা টংনাই রি রক সুজাগিয়া কানমারক লয় মা খিবিনাই তাই কলমতৈ ডাংখে কেবনি রি রক চুম চুমুই টংখাংকে কে আবহাই ইয়াকানানি নাংনাই যতনিশায় ক্রিমা সিংসা অংখা চং অ বেমার ন বুকুরনি চিকনসা বেমার হনে শাক নাংয়া অংখে চিনি বু শাক বিশুঙ্গ হাবৈব চিনি কিডনি রক এফেক্ট অঙ্গি মানো বেমার চিকন ফানো ক্রিমা সিংসা ব অঙ্গি মানো রোম দি কুবুতুই রক অংখে চং কাহামকে মা নাইচমনাই অ বেমার ন হামরানানি বাকি তাই যত নিসলাই চামুং ন মা নাইকল চানাই শালব্রুম ন চং ফল ফকলা রক্তাই মতক মতক মানাই চাইয়াতাই বৈশাখনি ইমিউনিটি স্ট্রেং মা বাংরেনাই হাইকে জেসা বেমার ফানো চং ন ফাচা চপ্রবৈ মানিয়া অ খাইশক হাই এবা এনজেমা বেমার অংখা চিনি বৈশাখ বুকুর ন সিদ্রা খালাইব তুমুং ন সং জড়ানি বিশঙ্গ শাক হামক্রাইনি নগ থাঙ্গি তুমুং ন বিথি বরই নাইয়াঙ্কাই চিনি বৈশাখ বিশঙ্গ হাবৈ অব চং ন কিডনি তাই গোবাং মা চিনি বৈশাখ বিশিংনি বেমারক ন তাইব কতর খালাই মানো হাইনি বাকি চং সাপ সুত্রা টংনানি নাংনাই তাই চামানি নংমাও চং কাহাম মা তনি নাই তাই জরা মতে চং বিথি বরাই চাওই অ বেমার ন মা হামরে নাই আমচে জরাতেই চং খানালাই কে শাক হামক্রাইনি ক
1: ফাইদে হে কেতাবক সং তাং বিদিনি ক গ কিসা নাই নাই লেন তিনি খানালাই নাই ফান্তক কাই মন রোগী কগলাম ফান্তক সং তাবো খাতিও দালে দাল বেরাম রকনি ন মানু ফিয়াবা ফান্তক বুচলি সামনা সকাং সং দামথাম সুক তুই জমুই মাতন নাই বুচলি কে সারমানে ইয়াগুলো জকাত ন ক্যাপ্টেন সাপুল যাক তুইও জমুই সাকল ফিনি রুতনা নিকলায়ও বুচলি পেখগুই ফাইকেই জকাতে সেই খিবিনা নাংনাই তুমানি জ্বরও হাতি ব্রুইনি ফান্তক বসা তেই কচাংমানি জ্বরও কে হাতি দক এবার হাতি চানি ফান্তক বসা কাইমানো ফান্তক অংখা জ্বরা কদক মা রমই থাইনাই মৈকথং হাইনি বাকি বথাই কাহাম তৈ গবাং থাইরনা বাকি হানো কাহামকে সামনা নাংনাই ফান্তক সং হাতে সাকাও তৈ মাইরা মানে ইয়াগুলো আ বাড়ি রগব সং কাইমানো মাই খালাই মানে বাড়ি রগব ফিয়াবা ওয়াইথে ওয়াই বেড়ে মাই খাইমানে ইয়াগুলো এবার মিকেতন খালাই মানে ইয়াগুলো আবারও হাইনি হাই মিকিতং কাইফি কাহঙ্গাই বথাইর কাহাম মাইয়া এবার বুফাং কাহাম অংয়া অঙ্গি থাঙ্গো তাই ফান্তক সংসাইমানো ফান্তক ব

0: 그런 거 같아요. 뭐 판독록 가이키 한가이 하니 바그이 판독록 가이만 이야기로선 아 하노가 함가이 사람만이 낭네 판독 가이정네 보노선 판독 가이프로선 하사람 프로보노 미스키록 샤볼로이나이 하노 사람게 벨라케 카함 테 컴포스트 에바 콜독 리망하게 테보 카함고 테 판독 가이만이 Shalta Sakang Sung Hamishuitona Nangai, De Pantok Bushano, Sharigo Kaiki, Kaham Pantok Busha Kaimani Noka Talsani Ulo, Bubarte Butai Tai Paipuru, Bupang Yapanosung Jabarog, Shaitonan Nangai. What the New Jaro Hungation, the Kosoki Tangnaiti Kalane, Sung Ha Tankrobiran in Nangai, De Kosangman Jaro, Eva Wati Waya Jaro Kesh Bonusung, the Kahamke Lunan in Nangai. Ashok Jarasan Kanalaika, Pantokai Manorogi Koklam, Padi Haketa Buxung, Kisha Koktum Roktamotong, Abrok Nine Alien
1: Barod Hakotoni, Jotonish Lai, Kuchuk Beremni, Civiliant Award, Poddo Shokatni, Bagai Koimung, Blai, Yafarmani, Bagai Kobok Jaka, Kurjazak Thai, Kurjazaka, 1954, Bishinishimi, Kok Robaite, Rung Tungmung Shaknai, Luko Hamkraini Shamung Tangnai, Shoshimung Te, Tangrung Pai Pal Te, Snamung Akurogo, Pai Flya, Wishamung Tang Nairokno, Ohakotoni, Jotoni Kuchuk Beremni, Civiliant Award, Poddo Shokat Yafar Jaknai, Oshokatni Bishingotongo, Poddo Bibushon, Poddo Bushon, Te Poddo Sri. 2027 বিশিনি লুকু চংরাইদার শালন কিতিংগে বারড হাপাংনি পদ্মশকাতনি বাগাই অনলাইন কইব্লাই ইয়াফান্নানি নাং নাই পদ্মশকাতনি বাগাই কইমুং র কইমুং রহর্ণানি বাগাই নরক ওয়েবসাইট থাংনানি নাং নাই https://awards.govin অ পোর্টাল নি বিশিংতি অনলাইন কইলাই ইয়াচাক জাক নাই অনলাইন কইব্লাই ইয়াফার্মানি বাগাই নাংমানি কইলাইতে শুক্রবৈ কক্থুম পোর্টাল মান্নাই বস্কাং 31 জুলাই 2026 সালমারিনি বিশিংগ অনলাইন কইমুং ইয়াফারজাক টকন সিমিন ইয়াচাক জাক নাই হাস্তে হাপাংনি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন নাইখুংনি বখাক্তি অকক্তম শাকলাই জাকা
0: সংসাইমানো উদিপুর মহকুমানি টেপানিয়া ব্লক নি বিপিআরসি হলো অজাগ কাশা ককচাবলমু আচুগলা জাখা মিয়ানি সালো আবন ককচাক জাখা অজুন তালনি সালচিবাতাই সালছিনি সালচিবানি সুমি সালছিনি জরা টেপানিয়া ব্লক নি তাং নক নি বসকাঙ্গো এবা খলাও কাশে শিবির সংসা জাগনাই Ajagawa Ohaste Hapang te central government, the state government Rogni Joto Shamung Butangro Lukurongi Buskango Shubashukrubu Shajakna Hini Shajaka Tamatamo Shamung Butang Rokton, te Lukurok Tamatamo Shep Shap Rok Naiman Abono Rogino Shaimana Nibagai or Shibi Shong Sajaka Aboni Logulogi Ashibiro SCST te Merit certificate, the Aadhaar, Ayushman card, Aburongi Bagibo, Ajagawa, Shepra Jagnai, Borok, Aburongi Bagi, Ajaga Thangai Malaymano, O Shibiro Thangai Nai, Borok Ni Amchani Lukuro, Borong Shepra Brok Nahare, Borong Ni Nangmani certificate of Tikhalai Mano. Koktum Te Tang Hukumu Tang Nog Ni Bakhakti, Shakla Jaka, Yoga Shal Eba Antorjatik Yoga Shal Ni Kaisa Tang Batang Ni Kaisa Yakchu Nine Kaisa Samung Batang Nahar Jaka Guinness World Record Kalaina Ni Baganyai Nahar Mungo O Samung Batang Hayong Yoga Shal Naruk Sawine O Bishuo Taklaini Wanchu Munka Healthy aging, Abunuruk Shawino Online Nibishing Tui Kaisa Platform Sanam Jaka Ojun Talni Shalburi Chalchiburi Shalni Pungi Damdok Tamai Shotichiba

0: মি দামশিনী তামৈ সদী থামচিবা জরা ও আওয়াই পান্দা অংনাই বরং অনলাইন বিশং তুই নয়গাও যতন মাঝুই মানুষের সাজাকা বরং বাকি যত লোকরকনি বাকি টোল ফ্রি নম্বর জাকা 1800 315 7008 অকক দুক নম্বর নি বিশং তুই এবার টোল ফ্রি নম্বর নি বিশং তুই যতন ও তাং বাতাং নি বিশুঙ্গ মানজনানি বাঙ্গই সাকলাই জাক্ষা
1: গভর্নমেন্ট অব ত্রিপুরা স্টেট কাউন্সিল অব এডুকেশন রিসার্চ ট্রেনিং কুঞ্জবন আগরতলানি বখাক থেকে নৈশাই নিচিদক নৈশাই নিচিচার বিশিনী ডিএলএড কোর্স এডমিশন অংলানি বাগাই এপ্লিকেশন এবা কয়েবলাই সানজাকা আবার নিবাগৈন রক এপ্লিকেশন ফি নাংনাই নৈরা খক নৈরা এবা ইউ আর ইএসএম নি বাগাই হিংকাই খক সারা বাঁচি নাংনাই এস টি এস সি রকনি বাগাই তে আবনি বাগাই কয়েবলাই লাং জাগি টঙ্গ চেং জাগি থাঙ্কা জুন টালনি চি শালমারি নি সিমি তাই ইয়াঙ্গ জুন টালনি চিচুকু শালমারি জরা নাংনাই রাইদা খাজাক টঙ্গ 12 50% মার্ক নাংনাই এস সি এস সি রকনি বাগাইকে রাও বা পার্সেন্ট খাইকলাইজাক টংনাই আপনি বাকিন রক্তই বহামকায় সাইমানা নিয়ে বাকি লগ ইন ত্রিপুরা ওয়েবসাইট লগ ইন খাইমানো www.secretaryonline.tripura.in মাথাংনাই
0: আশোক জরসং খানা লাইখা ককথুম রং ফাইদে হেকে তাবুক সং সেবক বরক লংমানি কগ্রব কিসা নাই নাই লেন আনি আফা তঙ্গ ত্রিপুরা হাইকোর্ট নি কিসা বুক চাচুক থাইরক সুবং জাক নাই আবংখা জুনিয়র গ্রেড ট্রান্সলেটর বুক চাচুক থাই তঙ্গ কাইবা রংমারি সানজাকা যেবা কাইসা সাবজেক্ট নাওই মাস্টার পাস নানি নাংনাই তাই ল নাওনাই গ্রেজুয়েট ড্রপ খালাইজাগ্র বরং সকাং সেব সাবজাকা হিনিব সাজাকা উমর খাইরা জাখা বিশি ব্রৈচি খাজাক বসংরংনি বাকি হিঙ্গে রায়দান রক সাবইন বরংনি উমর ব ফলগ্র জাগান অনলাইন নি বিশংতেই কমংবলাই রোনানি পাইথাক সালংখা অর্জুন তালনি সালচি থাম বরংনি আমজক মংরক নাহাজাংনাই সৈমানিতেই তাই সাকমং থাঙ্গি বসকাম বসকাং বরং আমজক মঙ্গন হানাই সংমানী বিশং তুইব সাল রক তৈ থাই রক কলেটের বিশং তুই নরং সাহিত্য জাগান হানি বসা জাক্ষা
1: ভাইরি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এস বিআই নি বখাক তৈকে বুক জাথাই সুপং জাগাই তঙ্গ বুক জাথাই তঙ্গ সেইরা সারা বাচি আবো অনলাইনে বখাক থেকে লাং জাগে দঙ্গ পাইথাক শালমারি ওখা ও জুন তালনি চিবা শাল জরা উমর খাজাক দঙ্গ নেচি নিশিমি নেচি চার জরা আপনি বাগেই নরক এবার অনলাইনটি অনলাইনে বখাক থেকে নরক কয়েবলাই রহর মান্নাই
0: ত্রিপুরা ফরেস্ট গার্ড লাংজাংনাই তঙ্গ কিসা বুক চা চোখাই তঙ্গ আচোখাই তঙ্গ সারা দকচিসনি এবা 167 রংমারি সাজাখা মাধ্যমিক পাস অংনানি নাংনাই তে বরকনি সাকমাংনিব বরকন সাকলাইজাক বরংনি রায়দানি বিশুংত বরকন আমজগই নাইজাংনাই উমর খাইরা জাখা বিশি চিচা নিশিমি ব্রৈচি নিবিশুঙ্গ তেই খাজাক বসংরগনি বাঙে হিংকে রায়দান রক সৌইন উমর ফলক রজাক নাই অনলাইন বিশংতি কয়মংবলাই রহনানি পাইথাক শাল সাকলাই জাকা ও জুন তালনি শালচিবা তেই বরং সৈমং তৈ বরকনি সাকমাং বরংনি আমজক মং নাহার জাক নাই আপনি শাল তৈ খোলারক বরংনি কলেটানি বিশংতি ন সাকলাই রজাগানা তাই তঙ্গ ফরেস্টার

0: supra hasteni bakhaktai talang jaknai bukcha choktai tongo sharab bri eba 104 rongmari sanjaka class 12 pass angnani nangnai te forest department to talangnani bangai borongni kaisa shakmangni borongni je nahar jakmani borokni abo rogino borokno bo amjogong nahar jakana borongni shakni Umar khaira jakha bishi chicha nishimi borichini bishingo khajak bo songrongni bagai hinkai raidana rok shoino umar bo phologra jaknai online ne bishingtei paithak shal koimong bulai ranani bishi chiba ojun tal shal chiba ojun tal ne borongno shimung tei borong shakma amjok mongrong na hajak nani shal rok tei kholaro kollatani bishingtei no shakalai rejagana hani bo sajakha তাই তো রেল মন্ত্রক নিবাকতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তালাং যাক নাই আবংখা বুক চাচুক থাই এবা খরক চিশাশাই সারা নুচিসনি রংমারি সানজাখা আইটিআই বা ডিপ্লোমা হায়াকে বা বিএ হায়াকে বিকম হায়াকে বিএসসি হায়াকে বিই হায়াকে বিটেক হায়াকে বিবিএ ও শাকলা যাক বেদগ গ্রাজুয়েট নানি নাংনাই উমর খাইরা যাখা বিসি চিচা নিশিনি থানচি বিশি জরা খাজাক বসংরণি বাগে হিংকাই রায় নরক সহিন উমর বফলগ্র জাংনাই কর্মঙ্গলের রানানি পাই থাক সাল জুন তালনি সাল চিব্রুই বরং ন কল্যাটানি বিশুংতীর্ণ বরংনি আমজক মংর সাকলাই রাজাক নাই আশোক জরা সং খানা লাইখা সেবক বরক লাংমানি কক রক
1: তবক ফাইদি সাইমালাই না তিনি বাড়নি কক তিনি নখা কিসের সময় দঙ্গ না ওরাম ওরাম থাই রগ এবার গ্রিং গ্রিং থাই রগ ওয়াতেই ওয়াই মানু হনে হজাক লাই জাখা তিনি সাল নিশাক নি টংমারি দঙ্গ না থামসি থাম ডিগ্রি সেলসিয়াস তে খামানি চাংমারি দঙ্গ না নেচিবা ডিগ্রি সেলসিয়াস নবারতে হকনি মারি দঙ্গ সাকাও চকো চিশিনি খামাও ডক চিজার তিনি ফুংনি দাম্বাতামই সতী থামচি জারা ওয়াতে ক্লাইমানি মারি নুক জাখা থাম দশমিক ব্রে মিলিমিটার
0: আশোক জরা খানা লাগে আসুন নবর্তী বানী কগ্র সিনে ইয়াফাব জরা রব খচরি ফাইরক ফাইরক থাংনা সকাং সং খানালায়ন সুচিত্রা দেবরমানি খরঙ্গা রচা মংতাংসা তিনি নি পান্দাও তমানে আং মনিকা
1: আং সবিতা
0: ফাইদে হাইকে খানালায়নে সুচিত্রা দেবরমানি খরঙ্গ রচা মংতাংসা

আশোক জোড়া, সুচিত্রা দেববর্মণী খরাঙ্গ, রোজা মুখনার জাকা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি ফোনে হাইংনে খরং পান্দা অরণ পাইকা যতন হাম্বায়।

0: সেদিনকে হেন হাই সং তিনি নিশাল কামা পান্দাও থাকলাই ফিউ নাই শাল কামা পান্দাও সং তিনি শালাই তংলাই মানে এগেইনস্ট সা লেবার টেন দয়ে চাই রকন উমর সক্ষ গাও সামক্লাই মানে নো ফরাক্তি শালাই পাকে আবন অতি সং তিনি শালাই তংলাইও থাকলাই নে ও বিশিনি 2026 বিশিনি থাকলাই নে কপুমা এবা থাকলাই নে থিম উঙ্কা জং সানানি থাকা কাই চাই রক যে জাগা নুগ অম হাই তুমং ন অমর শক শক ইয়াও বুমা বুফা এবা কে ববন বিনি অম হাই কে ভিকটিম ফ্লাই তংকা কা ব্রং নি বাগে রেড কার্ড অ্যালার্ট ফ্লাই জাকা রেড কার্ড টু চাইল্ড লেবার ব্রক্ষরাংটি সেই মানাই আবাই তুমং ন অবহাই কে সামুং ফ্লাই রে জাকি তংকা বা জং তংতুতুই বুমা বুফা ইয়াক চুকতুই বুমা বুফা ক্লাই মানতুতুই অম হাই কে বন পরিরিয়া এবার কেবনি নগতনানি বাকে অবহাইকে বিনি ইয়াকি জানানি বাকে সামুং ক্রাকলাই জাগি দখা বইনি বসানো তুবই ফানো অবহাই রকমই দখাকে যরাংটি সানানি বাকে অবহাইকে তাকলে গভর্নমেন্ট ইয়াপ্রিন হাগা ফাইডিং জরা সাবক দখরাই ফুঙ্কাহাম বুকুক নব লাম সগ জরা
1: সামুং

0: জাস্টেডিং কোন কাম গিয়া আমি খেক খাইমা নাইমা লয় খাইমান খাইমা বরক আমো ন দয় উঠান আমনো ট্রেনিং হাই উঠানুতা বাই বরক অলব আমো সামু গিয়া উঠান যাগুতা আদি খেক খাইনা নাঙ্গুতা আং আসুন সাথিবা
1: হামবাই হামবাই ক্রিং মানি বাগাই
0: হামবাই বাই
1: বুকুক প্রীতি বিলাই নাং মানে কং সাকা বব অবহাইন অবহাইন চামি আমার গবাং মা চালায় সারক পজা হরিমায়া জড়ানো চজা হিলিক বেসাইরে মানে বইনি নখংনি এবার বইনি বসা বতৈন তবুই সাতক পিতক খাই মানে ফিয়াবা যেসক মানসা হেলেং সাসা সামুং বাইন চেংরান নাঙ্গাও নাঙ্গু হাইনে বাকি চাই রকন ফানো এবার নিন নক চাই দংনা ফানো তবুখা বা চাই নাইনি ফানো তবুখা গে বনব নিনি নক নখংনি বরক হাইকাই ন বনব মাচু বানাই বনব মা খাই হ্যালো
2: ফুঙ্কাহাম
1: বাই ন চাইল্ড লেবার ডে নই সালাই
2: ফ্যাক্টরি বা কোনো ফার্ম রোগ হোটেল বা কোনো রোগ মল রোগ ফানুখা কম উমর নি সরাই রক আর কম উমর নি সরাই রক কিন্তু অরণ থেকে তো ইনকাম খাইতে গিয়ে বলে বরক মনে সংখ্যা যত সাই কঠোর সম্পদ মানব সম্পদ কিন্তু সবচেয়ে দামি তিনি মানব সম্পদ বরক মনুষ্য বরং মনুষ্য বাংলাদেশে তিন হাই উঠা থাকলেই দো মাহাই যারা বরং মনে সঙ্গে আছেন যতন মানে পঞ্চায়েত দিয়ে তো তো আপনি লগে তাই গবাং গবাং এলম গরা খাতারও যখন লোক নি খাতারও দেখলে চেরাই রঙ আসছে যখন আসি আজি রুম সঙ্গে ফ্যামিলি দিবাকে বাংলাদেশ চিন্তা করো কাজ করো আমরা বেলা কেউ চায়া করাই আমরা তাই নাই দি রাইট টু এডুকেশন যে ন্যাশনাল এডুকেশন পলিসি হিন্দি বা 2009 যে জাতীয় শিক্ষা নীতি চালু মানে আপনার নিশ্চয় সাথে তো যে 6 বছর ছয় তাহলে 3 বছর নিশ্চিবি একেবারে ইয়াং বলছি ইউনিভার্সিটি লেভেল জোড়া সেটাই রস রং রং এই ফাতার তঙ্গে গান দিয়া বরং কুই না বরং অধিকার বরং যে মাথায় সবসময় রং রং ফেরুন না তিনি ফাতার তিনি তাব রং রং এই ফাতার কেবল তঙ্গে বাংলা তো ন তাব গুরুই তাম গনা তো তো নিগোছাবতি তো বরফ কোথার খায় বরফ নো খায় টক খায় বুঝি নকশাবাই ছিলেন তিনি দেবা অপরাধ ও যে সরাই রোগী মানে এবং ইয়া কম সানের বাড়ি সানের আবু বেলাই কেন সেই

0: 검찰이 사봉 가벼운 플레이. 잡히 봤어요? 정도 무슨 거 보고 하고 사동 내로 가디언도. 이름 넣어서 가디언도. 오케이 씨. 그럼 내로 보 그럼 내 보내.
1: 아 번호.
0: 야 아자가 탈미 뭐? 무슨 그래로 그대로 그럼 내로 무슨 뭐 감기 그럼 내나. 해도 봐. 근데 이제 어머니 때문에 좀 그방국 넣고 가나워. 대신에 인디안이 그렇다 노벨 사과를 맡아. 거의 다 첫째. 거기도 어버할 때로 무슨 이상한 점.
2: 그래서
0: 말라나 유튜브에도 긴도 খুব কম উমরনি আপুরো যখন বনোবাল নোবেল সকাট মানে আপুরো কম উমর তো মনে দিক তো হয়তো টেক্সা ডালছ না মালালা ইউসুফেইব কিন্তু তরাই রুগি রাইট মানে যে শিক্ষা এর উন্নতি না বব ফাইট লাগা সেটা বলা তাম পরে এ যত সুন্দর উন্নব
1: মাথাং নাই
0: এই দেখা পড়া খাইলে সেটা মানা না নাই
1: ওই
0: হাইটি নেব কিন্তু ফাইট লাগা আবার বেলাই সে নতাম করে সিটি যারা শিখলা শিখলি বা তারা তারা এখানে বউ নিবাগে এবং তুমি যারা প্যারেন্টস রবিব কিন্তু মিনিসানি থেকে ইনস্পিরেশন মানে তো অবহাই এটাই আমি নিবাগে নাই দেখতে কিছু ব্যাপার তো ওর যাব বিদেশে তাহলে এখানে ছেলে মেডিকা যে চাইল্ড ট্রাফিক প্রেরকন এবং মা জায়গা ও বুমা কুপ বস গা কিছু চা অঙ্ক তো না যদি বহে তো তো
1: ইনভলভ তো
0: কবিতে লাঙ্গে ড্রাইভার নো আলকা হাসতে ও বা আলকা হাই উঠা কত রোগ তোর পাঁচ আট নাই মানে পাঁচ আট ক্লাই রোহরি নাই তখন মাস চিত্রা সাবুং রোগ
1: কুবুলি রোগ
0: আপনি থেকে বরং না অনেক সময় বরং ঋতু বিমা এবং মিঠাং এমন জায়গা হচ্ছে যে বরং কিকলাই রিচা বর আর থেকে কিকলাই নগ্ন সুন্দর ফাইনি আছে কারণ বরং লাইফ তো শেষ হয়ে থাঙ্গ তাই বরং অধিকার তো তাই মানে আরতে আসতে হাকো তো হায়ম দি কঠোর খুব গরম লেগা নাই আমি মানে কে ছিল ওয়ান টু বু তো ওরা না
1: নাই কে আসুন শুধু হাম ভাই বলাই কেন ই করেন মানি ভাই
0: না না বসা
1: বলাই নাং মানি কক সাই খানারিকা চিং ন বকুক অঞ্জলি আও উরাম মুরাম ন এবা খনাওব চিনি কচাম এবার আগে নিশিউ নার্সিং মাই কিরং হনে মা আও আবনো সানামজং জং জে নক নখুনি সামু আবো খলাই মানে আবংকা জং ফরং মানে এবা জং চরাই রকনি ইয়াক নি জে আজি ওই জা মানে আবংকা তিনি নি ও শাল নি টপিক জং সানা নি থাঙ্কাই চরাই রকনি ইয়াক নি তামচা হাঙ্গা গাই জং বিনি থানি কবাং মা বুমা বুফারক আবো হাই কে বনো সামু সিত্রা বা সামু খাইরে ওই আজি মুং জা মানে হ্যালো হ্যালো
3: হাম বকো
1: ই ই ফুনকা হাম তা খুব নলাম সগজা
3: লঙ্কা কক সানান সিকা কাইসা কবং নাই সিনিউ এফএম এফএম ইয়া খাই বদল নিজারা ওয়ারিয়ার সঙ্গে র
1: এই
3: ইনি যে মান্থলি 50 এ প্লেসিং যে খাংলাই মানি লমিও এফএম নিজে প্রোগ্রাম সালকামা পান্দা নিজে সমস্ত বিষয় রনসে বিভিন্ন ভাবে অ্যাওয়ারনেস মানে রাইরগ্ন সামু তাকমানি বিরুদ্ধে

0: ତାମାନବ ବନ୍ଦ ଖାଇନେ ଦରକାର ଚରାଇର ଆଗାମୀ ଦିନ ଦେଶର ଭବିଷ୍ୟତ ଯେ ଚରାଇର ନିଆଗ କଲମ ତଙ୍ଗନା କକ ବୈ ତଙ୍ଗନା କକ ବର ନିଆଗ ତାକ ବୁଦାଲ ତାର କାପ ମିଷ୍ଟି ଦୋକାନ ଜଗ ତମା ନିଗାବ ବେଲାଇ ମାନେ ଖାଇରେ ମୁଁ ସିଂସା ତାଇ ଆବ ଖୁବ ପ୍ରତିଭା ସ୍ୱରୂପ ତାଙ୍କେ ହିନ୍ଦୀ ବନିବ ଅଧିକାର ତଙ୍ଗ 2009 ହାଇସିଂ ଅଞ୍ଜଲି ମ୍ୟାଡାମ ଆଲୋଚନା କରିଛନ୍ତି ଏଜୁକେସନ ନିଜେ ବେପାର ଯେକୌଣସି ସ୍କୁଲ ପରି ନାନି ଥାଙ୍ଗା କାଇ ବନ କେ ବାଧା ଖାଇନି ଡ୍ରପ ଆଉଟ ରଙ୍ଗ ସେ ନାଇଚୁ ନାଇଚୁ ବି ନାଇଚୁ শেষ পর্যন্ত অবসমা চেপা লাগছে যারা এডুকেশন যারা তাই রক কারণ নাইটু বুঝছে তবু তবু স্কুল বত্রি মাছ
1: লাগাই
0: কত না হাঁকাই আমতে বরক এমন কতগুলা পরিবার তঙ্গ ও পরিবার
1: নাইতে নাইতে এ সিনিয়র স্টুডেন্ট যারা খগ পাইনানি নাই যাক ও ও ও কগব তো চিনি জড়াবো কিসে খসর যাখিনকা বা এ দা দা আ কন হাম ভাই আও চেন কক লাম শালাই মালাই লিয়া তাং হামালে জড়া খসর যাক তে কুবনি শালগ হাই ন হাই নাংকুক পানি কক লাম ন তুই সিং শালাই ফিউ নাই অবন তুই ফান শালাই ফিউ নাই চিনি বক চঙ্গই তরক মা রক্ন এগেন সাইড লেবার ডে ন সং মথাকনানি জে চরাই রক্ন আজি মংনি ফাশিঙ্গ লেখা স্রং ইয়া ওই চেং বিনিথানি ও দাসেং ইয়া ফারে বন আজি ওই চেং চামানি ন ইয়াকার লাইনানি বাগাই তিনি শালাই পানি আসুক জারতে আংন রং নিকাচার রং বুকুক সবিত তঙ্গনা হাই নয় কুবনি শালগ ফাইফিনে হিনে কক রই মা বাচাশিনে যত ফুঙ্কা হাম।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশে সাফল্যের চাবিকাঠি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চলতি সংঘাতগুলি সংশ্লিষ্ট অঞ্চলের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলছে। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সরকার ভারতীয় নাবিকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। এজবাস্টনে আজ মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে গতকাল প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে, তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্যে দিয়ে কল্যাণমূলক কাজের অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনা চিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে, সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন, সভায় মুখ্যমন্ত্রীদের মতামত এবং তাদের নিজের নিজের রাজ্যের সম্পন্ন হওয়া কাজের অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। নতুন দিল্লিতে আয়োগের পরিচালন পর্ষদের বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে তিনি জানান, সভার আলোচ্য বিষয় ছিল বিকশিত ভারত অ্যাট 2047, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন এবং জীবনের সকল দিকের মধ্যে রয়েছে। সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি বলে তিনি অভিমত প্রকাশ করেছেন।
1: The topic for the Governing Council meeting was inclusive human development for Bikasit Bharat 2047.

0: 1947, and it was about details. The states talked about what they're doing. Inclusive human development covers all the four stages of life, from childhood to youth to working life to old age. A skilled population is the key to success.
1: নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই সভায় 28টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশগ্রহণ করেন। আসাম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং আসাম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশি প্রথম নীতিকে তুলে ধরে, অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা 1,000 থেকে 1,500 ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুদিনের উত্তরাখণ্ড সফর আজ শুরু হচ্ছে। এই সফরকালে রাষ্ট্রপতি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 158তম রেগুলার কোর্স এবং 141তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ 4 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলুগু দেশম পার্টির বাসিয়াম রামাকৃষ্ণ, সানা সতীশবাবু এবং চিন্তাকয়ালা বিজয় এবং জনসেনা পার্টির লিঙ্গমেনিনী রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিতা রানী তাঁদের নির্বাচিত হিসেবে ঘোষণা করেন। ভারতে খরিফ শস্য চাষের মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অয়েল সিডস কিষাণ মিত্র নামে হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি এআই পরামর্শ পরিষেবা অত্যন্ত কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে তৈলবীজ চাষ সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য সরাসরি কৃষকদের মোবাইল ফোনে যে কোনো সময় তাদের নিজস্ব ভাষায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। কৃষকরা 4024598180 নম্বরে হোয়াটসঅ্যাপ করে চীনাবাদাম, সর্ষে, তিল, সূর্যমুখী, সয়াবিন, নাইজার এবং অন্যান্য তৈলবীজ ফসল সংক্রান্ত যে কোনো প্রশ্ন ভারতীয় যে কোনো ভাষায় করতে পারবেন। আইডিএফসি ব্যাংক জালিয়াতি সংক্রান্ত তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি হরিয়ানার উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মহানির্দেশকের কার্যালয়ের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট নরেশ কুমারকে গ্রেপ্তার করেছে। অর্থচাচ্ছুপ প্রতিরোধ আইন পিএমএলএ 2002 এর বিধান অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে থাকা হরিয়ানা সরকার, চণ্ডীগড় প্রশাসন এবং দুটি বেসরকারি স্কুলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 645 কোটি টাকার সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে চলতি সংঘাতগুলি সংশ্লিষ্ট অঞ্চলের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলছে এবং বিভিন্ন পরিবর্তনের সূচনা করছে। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি ও নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক আলোচনায় ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোনেনের এবং সংযুক্ত আরব আমিরশাহীর সহকারী বিদেশমন্ত্রী লানা নুসেইবের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। ডক্টর জয়শঙ্কর আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংঘাতের ফলাফল প্রশমন এবং কূটনৈতিক অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দেন। ভারতের জ্বালানি সংক্রান্ত সিদ্ধান্তগুলি জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হয় এবং সাশ্রয়ী মূল্য ও সহজলভ্যতার বিষয়টি বিবেচনা করেই জ্বালানি কেনা হয়ে থাকে বলে ডক্টর জয়শঙ্কর মন্তব্য করেছেন। ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি কমানো এবং বৈচিত্র্য আনা এবং অধিকতর সক্ষমতা ও বিকল্প ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বের তিনি আলোকপাত করেন। মন্ত্রী উপসাগরীয় অঞ্চলের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, এই সম্পর্কের ভিত্তি হল জনগণের মধ্যে দৃঢ় যোগাযোগ, জ্বালানি সহযোগিতা এবং ক্রমবর্ধমান কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্ব। তিনি উল্লেখ করেন, শুধুমাত্র এবছরেই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা সম্পন্ন করেছে এবং কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সামগ্রিক গতিশীলতা সহযোগিতা কাঠামোর মতো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং সংঘর্ষপূর্ণ জলসীমা দিয়ে চলাচলকারী ভারতীয় এবং বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত সকল ভারতীয় নাবিককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। জাহাজ চলাচলকারী সংস্থাগুলিকে সামুদ্রিক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি পরিস্থিতির উপর বিশেষ নজর রাখতে এবং সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের জারি

0: করা নির্দেশিকাগুলি নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, সিফেয়ারার্স ওয়েলফেয়ার ফান্ড সোসাইটি ক্ষতিগ্রস্ত নাবিক ও তাদের পরিবারের প্রয়োজনে আর্থিক সহায়তা এবং অন্যান্য উপযুক্ত সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় তিনজন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সার্চ দি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
1: We attach high importance to the welfare and well-being of our seafarers community. Yesterday we condemned the attack on a ship off the coast of Oman in which unfortunately we lost three Indian nationals. We had summoned the US CDA here to register a strong protest. The continuing incidents of attacks on shipping in the region are deeply worrisome. These attacks must cease and end, and we also call for dialogue and diplomacy so that we can have an early return to peace and stability in the region.
0: বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। এই সফরে তিনি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন এবং অর্থনীতি বিষয়ক স্টেট সেক্রেটারি হেলেন বুডলিগার আটিএডার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোন সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই ট্রাম্প ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ম্যাচের 9 মিনিটের মাথায় জুলিয়ান কুইনোনস মেক্সিকোর হয়ে প্রথম গোলটি করেন। 67 মিনিটের মাথায় রাউল হিমেনেজের গোলে মেক্সিকো 2-0 এগিয়ে যায়। ম্যাচে তিনজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলি যখন অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি, সেই সময়ে ভারতের অগ্রগতির কথা বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। তিনি আত্মনির্ভরশীলতার লক্ষ্যে দেশের সংকল্পকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং বিশেষ করে পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে বিশ্বজুড়ে সেরা প্রয়াসগুলি গ্রহণ ও বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। গতকাল নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে নীতি আয়োগের একাদশ গভর্নিং কাউন্সিল সভায় পৌরোহিত্য করার সময় প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি এবছরের মূল বিষয় ছিল বিকশিত ভারত @2047 এর জন্য অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন। সভায় 28টি রাজ্য এবং 5টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল এবং প্রশাসকরা উপস্থিত ছিলেন। এই প্রথমবার 28টি রাজ্যের মুখ্যমন্ত্রী নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল সভায় অংশগ্রহণ করেছেন। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে গতকাল অনুষ্ঠিত 11তম নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের মূল ভাবনা বিকশিত ভারত @2047 এর জন্য অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন। মুখ্যমন্ত্রী জানান, নিয়ম শিথিলকরণ, বিনিয়োগ আকর্ষণ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, স্বাস্থ্য পরিষেবা, ক্রীড়া দক্ষতা উন্নয়ন ও স্টার্ট আপ ক্ষেত্রে ত্রিপুরার সাফল্য মানব সম্পদ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত আজ বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তি হিসেবে এগিয়ে চলেছে। গ্রামীণ নাগরিকদের বিভিন্ন মৌলিক পরিষেবা তৃণমূল স্তরে সম্প্রসারিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য চলতি বছরের ই প্রশাসন পুরস্কারের ক্ষেত্রে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে পশ্চিম জেলার বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। রাজস্থানের জয়পুরে আগামী 1-2 জুলাই 29তম জাতীয় ই প্রশাসন সম্মেলনে এই রৌপ্য পদক তুলে দেওয়া হবে। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস

সহযোগিতায় রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করে তোলার লক্ষ্যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবিপি হাসপাতালে একটি অত্যাধুনিক স্মার্ট ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে গতকাল এইমসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জিবি হাসপাতালে স্মার্ট ল্যাব স্থাপনের জায়গা পরিদর্শন করে। পরিদর্শনকালে পূর্ত দপ্তরের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়ন ও নকশা সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হয়। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি যুবক যুবতীদের আত্মনির্ভর করে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। গতকাল মোহনপুর সাব ডিভিশনাল কোর্ট সংলগ্ন এলাকায় নির্মিত মার্কেট স্টল বিতরণী অনুষ্ঠানে উদ্বোধন করে কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী আশা প্রকাশ করেন, স্টলের মালিকরা আয়ের সুযোগ পাবেন এবং নিজেদের পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত করতে পারবেন। এদিন নির্মিত মার্কেট স্টলগুলি 15 জন বেকার সুবিধাভোগীর মধ্যে বিতরণ করা হয়। বিলোনিয়ায় দক্ষিণ জেলা শাসক অফিসের কনফারেন্স হলে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের উপর গতকাল জেলা স্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পীর পৌরোহিত্যে সভায় দক্ষিণ জেলায় পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা এবং IHHL CSC এবং SLWM এর অসমাপ্ত কাজ, আর্থিক অগ্রগতি, SDWM এর বিধিমালা 2026 বাস্তবায়ন করার বিষয়ে আলোচনা হয়। কৈলাসহরে বিজেপির জেলা কার্যালয়ে গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংগঠনিক বিষয়ে আলোচনা মত বিনিময় করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তিতে সরকারের জনহিতকর কর্মধারা ও প্রকল্প সম্পর্কে ব্যাপক প্রচার করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। দক্ষিণ জেলার জেলাশাসক ও সমাহর্তা মোহাম্মদ সাজ্জাদ পীর গতকাল দক্ষিণ জেলার ভারতচন্দ্রনগর ব্লকের PM3 পশ্চিম পাইখোলা হাইস্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকদের পাশাপাশি প্রাক প্রাথমিক বিভাগ এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করেন। আন্তর্জাতিক যোগ দিবসের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেম্পট আয়োজন করার উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক যোগ দিবসের এবছরের মূল ভাবনা হল ইয়োগা ফর হেলদি এইজিং। এই আয়োজনের মাধ্যমে একই সঙ্গে সর্বাধিক সংখ্যক মানুষের অংশগ্রহণে অনলাইন যোগা সেশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার প্রয়াস নেওয়া হয়েছে। এই অনলাইন যোগা সেশনটি কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের ইউটিউব প্ল্যাটফর্মে 14 জুন সকাল 6:15 থেকে 7:35 পর্যন্ত সম্প্রচার করা হবে। ফিফা ফুটবল বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন হল। মেক্সিকো সিটিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আসর উদ্বোধন হয়। এবারেই প্রথম সর্বাধিক 48টি দেশ বিশ্বকাপ ফুটবলের মেগা আসরের প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই সঙ্গে প্রথমবারের মতো 3টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় পৃথক 2টি উদ্বোধনী পর্ব হবে। আগামী 20 জুলাই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হবে। উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বিপূর্ণা দেব বর্মা হায়ুঙ্গ হামিয়া টং হালক অঙ্গী টংমানী বিশেংব ভারত খা থাংসাজাক তৈ কাক নাহার মূনতয়ী হামক্রাইনি লামু বুসকাঙ্গী টঙ্গো হুনে সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি মিয়া দিল্লি কতালো রাষ্ট্রপতি ভবন নীতি আয়োগ গভর্নিং কাউন্সিল নি ফিল চিসা কক সালাইমান তুই দুলই মন্ত্রীবক্রক সাকা হামসাজাক ভারত নাম তিসানা নাহার মূন সুপুংনাব কেন্দ্রতেই হাস্তেনি বার জাতেই নাঙ্কুকমা অঙ্গী বাজাকা শিকলা দফানী বাকি কাহামকুক রং রং মূবাং রানী তৈ টং সামুং সেববাং রানী সাকাব ফানবক সেনকা মন্ত্রীবক্রক আবনি লগে লগে ব্রী তুই দুলজাক নাইকল মূনি হামক্রাইন হামসাজাক ভারতনি থংহনিব খুরসাখা তাকলাই বিশিনি পান্ডানী কক বথমা অংখা বিকশিত ভারত বিশি নই সাই ব্রী চিসিনী বাকি লুকু খুরুমপুই হামক্রাই আলাই দাকলাই যত হাকতনি বাকি হামক্রাইনি সাকা ফান্ডাজাখা পান্ডা কাইনিচি চার হাস্তে তৈ কাইবা কেন্দ্রবাই নাইকলজাক আমচাইনি মন্ত্রী অকরা হাস্তে ফয়াক সুতৈ নাইকল ফাংশং মানজাখা তাবুক নপুইলা কাইনিচি চার হাস্তেনি মন্ত্রী অকরা নীতি আয়োগনি গভর্নিং কাউন্সিল পান্ডাবো মানজাখা দিল্লি কতালনি রাষ্ট্রপতি ভবন মিয়া ফিল চিসা নীতি আয়োগনি গভর্নিং কাউন্সিল ককলাম সালাইমাব মানজাকি ত্রিপুরানি হামক্রাইনি জুদা জুদা বখাকনো রমৈতি সাকা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনি আচুক ফাংনি তৈদুল মুংবাই সংসারজাক পান্ডানি ওয়ানসক মুংবুবাক অংখা বিকশিত ভারত বিসি নৈসাই ব্রিজি সিনী বাকি লুকু খুরুমপুই হামক্রাই মন্ত্রী

0: নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিলাম অভিজ্ঞাপনের আজকের পর্ব। আমি চিত্রলেখা ঘোষ, রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি কোয়েল।
0: আজ 12 জুন, সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। আজকের দিনটি উৎসবের নয়, বরং এক গভীর আত্ম উপলব্ধি এবং প্রতীক।

0: বিদায়ের দিন। যে বয়সে শিশুদের হাতে থাকার কথা ছিল রঙিন বই আর খেলার পুতুল, সেই বয়সে অভাবের তাড়নায় তাদের কাঁধে চেপে বসেছে কলকারখানা, দোকান বা ইটের ভাটার বাড়ি বোঝা।
1: একদম ঠিক। আর এই অন্ধকারকে দূর করতেই এবারের আন্তর্জাতিক ভাবনা নির্ধারণ করা হয়েছে শিশু শ্রমকে লাল কার্ড, শিশুদের জন্য ন্যায্য পরিবেশ, বড়দের জন্য উপযুক্ত কাজ।
0: এই ভাবনা আমাদের স্পষ্ট বার্তা দেয়, শিশুশ্রম বন্ধ করতে হলে সমাজ থেকে দারিদ্র দূর করতে হবে, বড়দের জন্য উপযুক্ত কর্মসংস্থান তৈরি করতে হবে, যাতে কোনো বাবাকে তার আদরের সন্তানকে শ্রমের জন্য বাজারে পাঠাতে না হয়।
1: একটি শিশু যখন শ্রমিকের রূপ নেয়, তখন শুধু একটি শৈশব নষ্ট হয় না, বরং একটি দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে যায়। শিক্ষা কোনো বিলাসিতা নয়, শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার।
0: আসুন আজকের দিনে আমরা সবাই মিলে একটি দৃঢ় শপথ নিই, আমাদের চারপাশের কোনো শিশুকে আমরা শ্রমের অন্ধকারে হারিয়ে যেতে দেব না, তাদের জন্য নিশ্চিত করব শিক্ষার আলো এবং সুস্থ শৈশব।
1: সরকার, বিভিন্ন সংস্থা এবং সচেতন নাগরিক হিসেবে আমাদের একজোট হয়ে কাজ করতে হবে। আসুন শিশু শ্রমকে লাল কার্ড দেখিয়ে আমরা এক নতুন বৈষম্যহীন এবং সুন্দর পৃথিবী গড়ে তুলি।
0: আমাদের এই অঙ্গীকার সফল করতে এবং এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে সবাই আমরা এগিয়ে আসি।

0: নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতি।
1: জয়েন্ট হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
2: সবসময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
1: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
2: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
1: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার
0: বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের আজকের অভিজ্ঞাপন পর্বে। এবারে দেখব ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনা বলি। আজ 12 জুন, আজকের দিনেই 2002 সালের আন্তর্জাতিক শ্রম সংস্থার উদ্দেশ্যে প্রথম বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসটি পালিত হয়। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1860 সালে আশুতোষ চৌধুরী। তিনি ছিলেন ব্যারিস্টার, সমাজকর্মী, স্বাধীনতা সংগ্রামী। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1952 সালে বাঙালি নাট্যকার, অভিনেতা, নির্দেশক এবং শায়ক, নাট্যগোষ্ঠীর কর্ণধার মেঘনাথ ভট্টাচার্য। আজকের দিনেই 1665 সালে ওলন্দাজদের কাছ থেকে দখল করার পর ব্রিটিশরা নিউ আমস্টারডাম শহরের নাম পরিবর্তন করে নিউ ইয়র্ক রাখে।
3: এবারে চলে যাব আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্বে, অর্থাৎ লিখছি তোমায় পর্বে। তো আজকে লিখছি তোমায় পর্বে প্রথম চিঠিটি লিখেছেন গোকুল মাইতি, ক্ষীরপাই পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু লিখছেন,

0: প্রিয় অভিজ্ঞাপন। সেই কবে কবি বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লও সে নগর। দূরদ্রষ্টা কবির সেই আরতি আজ আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি। আহা, কি শোভন সবুজে ভরা আমাদের এই জননী বসুন্ধরা! তবু হায়, সভ্যতার লাগামহীন অগ্রাসনে প্রতিনিয়ত এই সবুজ সংহার হয়ে চলেছে পৃথিবীর বুকে থেকে। বন কেটে আকাশচুম্বী ফ্ল্যাট বাড়ি তৈরি করছে, গড়ে উঠছে নতুন নতুন নগর শহর। একদিকে ক্রমোত্তর হারিয়ে যাচ্ছে সবুজ স্ত্রী, আর একদিকে প্রতিনিয়ত বেড়ে চলেছে মারণ বিষ কার্বনের পরিব্যাপ্ত দূষণ, বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। লক্ষ কোটি জীব ও মানুষের আবাসভূমি এই ধরিত্রী জননী। সভ্যতার পরাকষ্টায় মানুষের ছুঁয়েছে ভোগ সুখের মৈনাক শিখর। সেই ভোগ সুখের উপজাত ফসল কার্বন গরল গ্রিনহাউস গ্যাস ফুটো করে দিচ্ছে বায়ুমণ্ডলের ওজন স্তর। অতিবেগুনি মারণ রশ্মি আছড়ে পড়ছে পৃথিবীর প্রাণীকুল ও মানুষের বুকে। অস্তিত্বের সংকটে গোটা জীবজগৎ গুনছে বিলুপ্তির প্রহর। একমাত্র বৃক্ষরাজি অরণ্যই পারে কার্বন ডাই অক্সাইড শোষণ করে উষ্ণায়ন কমাতে, জীবকুলকে এই সংকট থেকে রক্ষা করতে। এ এক কঠিন দুঃসময়, তাই সবুজ সংহার নয়, চাই সবুজায়ন। সবুজে ভরিয়ে তুলতে হবে বসুন্ধরাকে, তবেই প্রাণীকুল বাঁচবে। ওই দেখো আমাদের হরিপ্রসাদ, সারাদিন গ্রাম শহর ঘুরে বৃক্ষরোপণ করে বেড়ায়। এ যাবৎ প্রায় 10,000 গাছ লাগিয়েছে, লোকে তাই গাছপ্রসাদ বলে ডাকে। আমি বলি, গাছপ্রসাদ এই যে তুমি সারাদিন ঘরের খেয়ে গাছ লাগিয়ে বেড়াও, কি সুখ পাও? কেন গো, গাছ ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়, পরিবেশ বাঁচায়, সেই তো আমার সুখ গো। হায়, গাছপ্রসাদ তো তেমন লেখাপড়াও জানে না, তবু সে না জানে কি করে, যা করে আমরা কোনোদিন পারি না। এসো সবে মিলে গাছপ্রসাদের সাথে হাত মিলাই, বৃক্ষরোপণ করে সবুজে সাজিয়ে তুলি পৃথিবীকে। বাঁচুক পৃথিবীর প্রাণীকুল, বাঁচুক মানুষ, সবাইকে সবুজ আশা শুভেচ্ছা। গোকুল মাইতি, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর।
1: অভিযাত্রী প্রসঙ্গে পরের চিঠিখানে লিখেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, কয়েক বছর আগের কথা। পাহাড়ের ডাকে সাড়া দিয়ে আমি পৌঁছে গিয়েছিলাম হিমালয়ের কোলে। পথে বাধা কম ছিল না, তবু মেঘ রোদের লুকোচুরি, রং বদলানো আকাশ আর বরফ ঢাকা চূড়ার রূপ আমাকে বশ করে ফেলে বরাবরই। সেই বিকেলে দুজন অভিযাত্রী এসে জানালেন কাল ভোরেই তারা বেরোবেন। উত্তেজনা চেপে রাখতে পারলাম না, আমিও দলে ফিরে গেলাম। হাড় কাঁপানো ঠান্ডায় বাঙালি হোটেলে ফিরে যোগার যন্ত্র সেরে নিলাম। অবশেষে ভোর 4টেই ঘুম ভাঙল। শেরপা তৈরি ট্রাভেল এজেন্সি পাঠিয়েছে। 5টায় শুরু হলো আরোহণ। ভারী জ্যাকেট, পিঠে অক্সিজেন সিলিন্ডার, পায়ে ক্রাম্পন, হাতে লাঠি, প্রতি কদমে বরফের খোঁজে মৃত্যুর ছায়া। সন্ধ্যের আগেই নির্দিষ্ট ক্যাম্পে পৌঁছলাম। শেরপারা আগুন জ্বালালেন, গরম খিচুড়ি খেয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। দ্বিতীয় দিনে আমি সবার আগে, মনে হলো ডানা মেলে উঠছি। হঠাৎ লাঠিটা বরফে আটকে গেল। ঘুরে দেখি শিবালিকের বুকে চিরনিদ্রায় শুয়ে আছেন এক অভিযাত্রী। গা শিউরে উঠল, হাত পা অবশ হয়ে আসছিল। শেরপার সাহায্যে তাকে ক্যাম্পে নামালাম। উদ্ধারকারী দল এসে নিচে নিয়ে গেল। হিন্দু মতে শেষকৃত্য সেরে মনটা যেন হালকা হলো। সহযাত্রীরা শেখরের নেশায় এগিয়ে গেলেন। তারা ফিরেছেন না, বরফের নিচেই রয়ে গেলেন, সেই খবর আমি আজও জানি না। এই অভিযান আমাকে রোমাঞ্চ দিয়েছে।

0: আবার অচেনা স্বপ্নভঙ্গের দুঃখও দিয়েছে, তাই পাহাড়ের পথে আর পা বাড়ায়নি। বুকের ভেতর নতুন কোন অভিযানের স্বপ্ন আমি এখনও জমিয়ে রেখেছি। যেদিন সম্ভব হবে সেই দিনই আমি অভিযাত্রী হয়ে বেরিয়ে পড়ব নতুন এক অজানার সন্ধানে। নমস্কারান্তে, সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া।
1: এবারে চিঠিটি লিখেছেন কৃষ্ণা কর্মকার, খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, প্রাণীর বন্ধু অভিজ্ঞাপন। সৃষ্টির জন্মলগ্নে পৃথিবী ছিল ঘন সবুজের আচ্ছাদনে ঢাকা, এক ছিল চারদিকে বিশুদ্ধ স্বচ্ছ সুন্দর জলের ভাণ্ডার। তখন সারা পৃথিবী ছিল বিশুদ্ধতার মোড়কে মোড়া। তারপর ধীরে ধীরে এলো নানান কীট পতঙ্গ, আর বিবর্তনের মধ্য দিয়ে সব শেষ হলো মানুষ। মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রধান শর্ত, বিশুদ্ধ অক্সিজেন দিল সবুজ গাছগাছালি, আর দিল ক্ষুধার অন্ন বা খাদ্য। এক কথায়, মানুষের বেঁচে থাকার সমস্ত উপাদান নিরলসভাবে প্রতিনিয়ত সরবরাহ করে চলেছে এই সবুজ গাছ। তাই বলা যায়, গাছ বাঁচলে আমরা বাঁচব। কিন্তু কথাটি যে আমাদের চেতনাকে সজাগ করতে ব্যর্থ হচ্ছে, তা অনুগ্রহ করা যায় যখন আমরা দেখি এত সাড়ম্বর প্রচারে সত্ত্বেও নির্বিচারে বৃক্ষ নিধন পর্ব অবাধেই চলেছে। এরই পাশাপাশি আমরা চূড়ান্ত অমনোযোগী বন সংরক্ষণে এবং চরম উদাসীন বন সৃজনে, অথচ যে প্রাকৃতিক ভারসাম্যের উপর নির্ভর করছে আমাদের অস্তিত্ব, তা বিনষ্ট করার অর্থ যে নিজেদেরকেই বিনাশ সাধন, এ বিষয়ে আমরা অসতর্ক। আর তার চরম প্রভাব পড়ছে সমগ্র মানব সভ্যতার উপর। সবুজ নিধনের মহাযজ্ঞে মানুষের চরম অসতর্কতায় স্থায়ীভাবে ঘাঁটি গেড়ে বসেছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। ফলস্বরূপ দিন দিন এই পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েই চলেছে। গভীর সংকট আজ পৃথিবীর শিউরে দণ্ডায়মান। আর একমাত্র সবুজই পারবে মানব ও মানব সভ্যতাকে এই চরম সংকট থেকে রক্ষা করতে। তার জন্য প্রয়োজন শুধু সবুজায়ন। ধরার প্রাণকে সবুজের আচ্ছাদনে মুড়িয়ে ফেলতে হবে, তবেই সমগ্র মানব সভ্যতা হবে সুরক্ষিত। সবুজ হোক সমগ্র ধরা, আর সবুজ হোক সকল মন। সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর।
0: আজকের অভিজ্ঞাপন পর্বের শেষ চিঠিখানে লিখেছেন শামসুস জামান, গ্রামটোলা, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান। লিখছেন, বন্ধু অভিজ্ঞাপন। ধরার প্রাণ সবুজ হলে সবুজ হবে মন। জানো, আমার মনে হয় সবুজ পৃথিবীর সঙ্গে মানুষের সহজ সরল পবিত্র মনের নিবিড় যোগাযোগ আছে। বিভূতিভূষণের কথা ভাবো, সবুজের নেশায় নেশায় মাতাল সেই মানুষটা খেয়ে অবলীলায় শিশুর মতো সরল জীবনযাপন করে গেছেন। আমার কর্মস্থল ছিল আন্দামান। তার অপূর্ব সুন্দর নিসর্গর প্রকৃতি যারাই দেখেছেন তারাই স্বীকার করেন যে স্বর্গ বলতে যে অপূর্ব সুন্দর অলৌকিক জগতের ছবি আমাদের চোখে ভেসে ওঠে, তা যেন আন্দামান নিকোবরের পরতে পরতে ছড়ানো আছে। কবিগুরু যে লিখেছেন, ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা, ঝিমায় যেন চিত্র পটে আঁকা, অন্ধকারে বন্ধ করা খাঁচায়। পরম পাকা প্রবীণের দল আমরা। এই পৃথিবীর সবুজায়নের কথা, পরিবেশ ভাবনার কথা নতুন প্রজন্মকে কিছুই শেখাতে পারিনি, কিন্তু সহজ করে সেই অন্যায় আচরণের কথাটা আমরা মেনে নিতেও পারি না। বরং যেভাবে পারি সেই পরিবেশকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগি। কারণ সেই আন্দামান প্রসঙ্গেই বলি, দেখতে দেখতে আমার চোখের সামনেই মাত্র কয়েক বছরে এই সবুজ পৃথিবীতে ধ্বংস করার কি নির্লজ্জ প্রক্রিয়া দেখলাম। আইনে লেখা থাকে

বোধ হয় শুধু কাগজে কলমে। বন কেটে বসত বানাতে বানাতে কি সাংঘাতিক বিপর্যয় সৃষ্টি করেছেন এই বড়রা। সুনামির মতো ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় এসে আমাদের গালে চর মেরে কত কিছু শেখাতে চাইল, কিন্তু জেগে ঘুমানোর মানুষদের কি পাল্টানো যায়? তবু আমরা এই বিপর্যস্ত পৃথিবীকে সবুজে সবুজে ভরিয়ে তুলতে নবীন প্রজন্মের উদ্দেশ্যে সেই ঋষি কবির কথাই শেখাব। ওরে নবীন, ওরে আমার কাঁচা,

সবুজে ভরিয়ে তুলতে নবীন প্রজন্মের উদ্দেশ্যে সেই ঋষি কবির কথাই শেখাব। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অভুত, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। সকলকে চির সবুজ শুভেচ্ছা জানাই। শামসুজ্জামান, গ্রাম টোলা, বৈদ্যপুর,

0: আমরা প্রতিদিন অসংখ্য জিনিস স্পর্শ করি। এই সব কিছুর মাধ্যমেই নানা ধরনের জীবাণু হাতে এসে জমা হয়। গবেষণায় দেখা গিয়েছে, নিয়ম মেনে হাত ধুলে বিভিন্ন ধরনের আক্রমণের ঝুঁকি প্রায় 50% পর্যন্ত কমতে পারে। আজকে অভিজ্ঞাপনের পর্বে আপনাদের জানাবো, সাবান দিয়ে হাত ধুচ্ছেন বটে, কিন্তু অনেকেই সঠিক পন্থা জানেন না। কি সেই সঠিক পন্থা? সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যেস সকলেরই রয়েছে। খাওয়ার আগে, খাওয়ার পরে, হাঁচি দেওয়ার পর, বিশেষ করে সচেতনতা বৃদ্ধি পেয়েছে কোভিড অতিমারির পর থেকে। আর এই অভ্যেস মানেই স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন, এমন ধারণাও পোষণ করেন অনেকে। কিন্তু সমস্যা লুকিয়ে রয়েছে হাত ধোয়ার পদ্ধতিতে। সেখানে ভুল থেকে গেলে জীবাণু কিন্তু ধ্বংস করা সম্ভব নয়। প্রতিদিন আমরা অসংখ্য জিনিস স্পর্শ করি, তা সে মোবাইল ফোন, দরজার হাতল, লিফটের বোতাম হোক বা টাকা, কম্পিউটারের কিবোর্ড মাউস থেকে বা বাস ট্রেনের সিট, এই সব কিছুর মাধ্যমেই নানা ধরনের জীবাণু হাতে এসে জমা হতে পারে। তাছাড়া হাঁচি কাশি থেকেও জীবাণু ছড়িয়ে পড়তে পারে। আর তাই চিকিৎসকদের মত, সঠিকভাবে হাত ধোয়ার অভ্যেস থাকলে সংক্রমণের ঝুঁকিও কমানো সম্ভব। গবেষণায় দেখা গিয়েছে, নিয়ম মেনে হাত ধুলে বিভিন্ন ধরনের সংক্রমণের ঝুঁকি প্রায় 50% পর্যন্ত কমতে পারে। কিন্তু সমস্যা হলো, অধিকাংশ মানুষই হাত ধোয়ার সঠিক নিয়ম কিন্তু মেনে চলেন না। চিকিৎসকদের মতে, সাবান কেবল ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বাইরের ফ্যাটি আস্তরণকে তরলীভূত করতে পারে, যার কারণে জলে ধুয়ে বেরিয়ে যেতে পারে। কিন্তু শুধু জল মিলিয়ে তা কেবল দৃশ্যমান ধুলো ময়লা সরাতে পারে। তাই স্যানিটাইজারের থেকেও সাবান জীবাণু ধ্বংসের জন্য বেশি কার্যকরী। জল আর সাবান হাতের কাছে না পেলে তবেই স্যানিটাইজার ব্যবহার করা উচিত। আর কি কি ভুল হতে পারে আমাদের হাত ধোয়ার সময়? আমরা খুব কম সময়ে হাত ধুয়ে নিই, আঙুলের ভাঁজগুলি ঠিক করে পরিষ্কার করি না, নখের নিচের অংশকে উপেক্ষা করি, হাতের উল্টো দিক কিন্তু আমরা অনেক সময় না ধুয়েই থাকি। আর কিভাবে হাত ধোবেন? প্রথমে পরিষ্কার জলে হাত ভিজিয়ে নিতে হবে, তারপর সাবান মেখে নিন। হাতের তালু, হাতের উল্টো দিক, আঙুলের ফাঁক, বুড়ো আঙুল এবং নখের চারপাশ এবং ভেতরের অংশ ভালো করে ঘষুন। অন্তত 20 সেকেন্ড ধরে হাত ঘষতে হবে, তারপর পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। একটি পরিষ্কার তোয়ালে বা বাতাসে হাত শুকিয়ে নিন। হাত ভিজে থাকলে কিন্তু সংক্রমণের ঝুঁকি আরও দ্রুত বাড়তে পারে।
1: এবারে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেকের প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেম্পটের আয়োজন করার উদ্যোগ নিয়েছে। এই অনলাইনে যোগাসনটি আয়ুষ মন্ত্রকের ইউটিউবের প্ল্যাটফর্মের মাধ্যমে 14 জুন সকাল 6:15 থেকে 7:35 পর্যন্ত সম্প্রচার করা হবে। অনলাইনে যোগা স্টেশনে যোগ করার জন্য অংশগ্রহণকারীকে টোল ফ্রি নম্বর 1-800-315-7008 এই নম্বরে মিস কল দিতে হবে।

0: জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। ত্রিপুরা সরকারের তপশিলি কল্যাণ দপ্তর প্রি ম্যাট্রিক বৃত্তি পাবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। যেসব তপশিলি জনজাতি সম্প্রদায়ভুক্ত নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা 2025-26 শিক্ষাবর্ষে প্রি ম্যাট্রিক বৃত্তির জন্য আবেদন করেছে কিন্তু আধার নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত না থাকার কারণে এখনও বৃত্তির অর্থ পায়নি, তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজেদের সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত বা আধার সিডিং সম্পূর্ণ করতে হবে। এর ফলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির অর্থ জমা করা সম্ভব হবে। যেসব শিক্ষার্থীর নাম সংশ্লিষ্ট তালিকায় রয়েছে তাদের আগামী 18 জুন 2026 এর মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং নির্দেশিকা ত্রিপুরা তপশিলি কল্যাণ দপ্তরের সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।
1: এবার একটি কাজের খবর আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI দেশব্যাপী 7,150 জন শিক্ষানবিশ নিয়োগের করছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 15 জুন 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। 20 থেকে 28 বছর বয়সে যোগ্য স্নাতকগণ অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের 15,000 মাসিক উপবৃত্তি সহ 1 বছরের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে হবে। মূল বৈশিষ্ট্য নিয়োগকারী সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI। শূন্যপদ 7,150টি, প্রশিক্ষণের সময় 1 বছর, মাসিক উপবৃত্তি 15,000 টাকা, নির্বাচন প্রক্রিয়া অনলাইন, লিখিত পরীক্ষা, স্থানীয় ভাষা পরীক্ষা এবং চিকিৎসা পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং তা বাড়িয়ে 15 জুন পর্যন্ত করা হয়েছে। ফি প্রদানের শেষ তারিখ 15 জুন 2026, সম্ভাব্য পরীক্ষার তারিখ জুলাই মাসে। যোগ্যতার মানদণ্ড, শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, 1 এপ্রিল 2026 অনুযায়ী। বয়সসীমা 20 থেকে 28 বছর, সংরক্ষিত বিভাগের জন্য বয়সসীমা শিথিল যোগ্য।
0: জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বা TPSC-র মাধ্যমে গ্রামীণ উন্নয়ন দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 8টি শূন্য পদের মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 পদে রয়েছে 5টি এবং জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 পদে রয়েছে 3টি শূন্য পদ। গ্রেড 1 পদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে BE বা BTEC এবং গ্রেড 2 পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি জাতি, তপশিলি জনজাতি, প্রতিবন্ধী প্রার্থী এবং সরকারি কর্মচারীদের জন্য নিয়ম অনুযায়ী 5 বছরের বয়সের ছাড় রয়েছে। নির্বাচিত প্রার্থীরা গ্রেড 1 পদে লেভেল 13 অনুযায়ী এবং গ্রেড 2 পদে লেভেল 10 অনুযায়ী বেতন পাবেন। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। আবেদন গ্রহণ শুরু হয়েছে 19 মে 2026 থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আজ অর্থাৎ 12 জুন বিকেল 5:30 পর্যন্ত। নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং প্রয়োজন ভিত্তিক ব্যক্তিত্ব যাচাই করা বা ইন্টারভিউর মাধ্যমে। বাংলা এবং ককবরক ভাষার জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া প্রার্থীদের স্থায়ী বাসিন্দা বা PRTC থাকা আবশ্যক।
1: ঘুরি বলছে সময় হয়ে গেছে আবহাওয়ার বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়ার। আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়। তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং 24.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 68%। আর আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 3.4 মিলিমিটার। জানিয়ে দিলাম আবহাওয়া বিজ্ঞপ্তিতে।

0: ঘড়ির সময় বলছে, অভিজ্ঞাপনের পর্ব থেকে আমাদের আজ বিদায় নিতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই শরীরের যত্ন নেবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম চিত্রলেখা ঘোষ।
1: আমি ছিলাম কোয়েল ভট্টাচার্য।
0: নমস্কার।

0: নমস্কার বন্ধুরা, আকাশবাণী আগরতলার যুববাণীর আজকের আসরে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, কখনো কখনো একটা গল্প শুধু গল্প হয়ে থাকে না, গল্পের ভেতরে লুকিয়ে থাকে কিছু সম্পর্ক, কিছু না বলা কথা, কিছু প্রশ্ন যেগুলো হয়তো আমাদের নিজেদের জীবনকেও একটু হলেও ছুঁয়ে যায়। আর ঠিক সেই কারণেই গল্প শুনতে আজও আমরা ভালোবাসি, কারণ গল্পের মধ্যে কোথাও না কোথাও আমরা নিজেদেরকেই খুঁজে পাই। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা তোমাদের জন্য রেখেছি এমনই একটি গল্পের আসর, যেখানে আমরা শুনব এমনই একটি গল্প। প্রতিশোধ লিখেছেন রাজীব ঘোষ, গল্প পাঠে রয়েছে আমাদের বন্ধু আরজি তনুশ্রী এবং আরজে সপ্তদীপ। চলুন তাহলে শুনে নেওয়া যাক আজকের বিশেষ গল্প।
1: অনেকদিন পর স্বাভাবিকভাবে কথা বলতে পেরে কিছুটা হলেও স্বস্তি পেলে উর্মিলা দেবী। বেশ কিছুটা সময় ধরে একটা চাপা আক্রোশ মনের ভেতরে জমিয়ে রেখেছিলেন। এক সময় সংসার,

0: এবং অফিস দুটোই দাপুটের সঙ্গে সামলে ছিলেন উর্মিলা দেবী। কিন্তু পুত্রবধূ আসার পর থেকে ঠিকভাবে ছন্দটা মেলাতে পারছিলেন না। তবে এবার ঈশ্বর ওনার দিকে মুখ তুলে তাকিয়েছেন। একমাত্র ছেলেকে নিয়েই উর্মিলা দেবীর সংসার। বিয়ের পর থেকে সেই ছেলের সাথে কথা বলার সুযোগই পেতেন না তিনি। সারাক্ষণ ছেলেটা বইয়ের পেছনে ম্যাও ম্যাও করে বেড়ায় ছিল তা নয়, তবু ছেলের মন রক্ষার্থে সব কিছু মেনে নিয়েছিলেন উর্মিলা দেবী। সংসারটাকেও নিজের মনের মতো করে সাজিয়েছেন উর্মিলা দেবী। ঈশ্বরের প্রতিও তার অগাধ ভক্তি। চাকরি করার সময় ঘড়ির দিকে চোখ রেখে কোনো রকমে গুরুকে জল তুলসি দিতেন, কিন্তু এখন তো আর 10টা 5টা ডিউটি নেই, তাই দিনের অনেকটা সময় তিনি ঠাকুর ঘরেই কাটান। এটা নিয়ে পুত্রবধূর খোঁটা দিতে ছাড়ে না। ভীষণ অভিমান হয় উর্মিলা দেবীর। গুরুর ফটোর দিকে তাকিয়ে সব কিছু সহ্য করে নেন তিনি, আর মনে মনে ভাবেন আগে জানলে তিনি কখনোই এমন তরব ঘরে আনতেন না। কিন্তু ছেলেটা সব কিছু এলোমেলো করে দিল। মাঝে মধ্যে তিনি ভাবেন বউটা কিছুদিনের জন্য বাপের বাড়ি গেলে হয়তো ভালো হতো, আবার তিনি ছেলেটাকে কাছে পাবেন কিছুদিনের জন্য। পুত্রবধূ মৌসুমি সেই দিক থেকেও ব্যতিক্রম। অন্যান্য বৌদির মতো সে বাপের বাড়ি যেতে চায় না। উর্মিলা দেবী যদি অনেকদিন বলেছিলেন, মৌসুমি কয়েকটা দিন বাবার বাড়ি থেকে এসো, এই কথাটা শুনলেই শাশুড়ির দিকে কেমন একটা রহস্যময় হাসি দিয়ে ঘরে চলে যায় সে। এই হাসিটা দেখলেই ভেতরটা জ্বলে যায় উর্মিলা দেবীর। কখনো বা অত্যন্ত সংক্ষেপে মৌসুমি উত্তর দেয়, হ্যাঁ জানি। কিন্তু সেটা যে কবে তার বুঝে উঠতে পারেন না তিনি। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল উর্মিলা দেবীর।
1: কিছুতেই বাড়াবাড়ি নিজত্ব জাহির করতে মরিয়া হয়ে থাকে সবসময়, আর স্মার্টনেসটাও একটু বেশি রকমের। কথা দিয়ে যে কোনো মানুষকে বোতলে ডুবিয়ে নিতে পারে। বিয়ের আগে ছেলেটা মাকে ছাড়া কিছুই যেন করতে পারত না। অফিসে যাবার সময় কোন ড্রেসটা পরে যাবে সেটাও মার সঙ্গে কথা বলে নিত। অনেক সময় উর্মিলা দেবী কৃত্রিম রাগ দেখে বলতেন, তোকে নিয়ে আর পারি না, এত বড় হয়েছিস এখনো নিজের পছন্দ করে ড্রেসটা পরতে পারিস না, সব কিছুতেই না না করিস, এটা কি ভালো দেখায়? দুদিন পর তো বউ আসবে, তখন কি করবি? ছেলে মাঝে মাঝে বলতো, বউ আসুক আর যাই আসুক, তুমি আমার সব কিছু। ছেলের কথা শুনে মনটা ভরে যেত উর্মিলা দেবীর। মনে মনে নিজের প্রশংসা করেন, ছেলেটাকে সত্যিই তিনি মানুষ করেছেন। সারাদিন অফিস সামলে দিন রাত পরিশ্রম করে ছেলেকে বড় করেছেন উর্মিলা দেবী। কিন্তু বিয়ের পর সেই ছেলে কেমন যেন বদলে গেল। এখন খেতে পড়তে সব কিছুতেই তার বউকে লাগে। উর্মিলা দেবীর মাঝে মধ্যে মনে হয় বউটা নিশ্চয়ই কোনো জাদুটোনা করেছে, না হলে ছেলেটা এইভাবে বদলাতে পারে না। মনে মনে অনেক কিছু ভাবতেন উর্মিলা দেবী। কত রাত যে তিনি স্বপ্ন দেখেছেন নিজে পছন্দ করে মনের মতো একটা বউ আনবেন ঘরে। রিটায়ারমেন্টে আসার পর ছেলের ঘরটাকে সাজিয়েছেন। মোবাইল ঘেঁটে বিভিন্ন রঙের কম্বিনেশন তিনি দেখেছেন। মাঝে মধ্যে কলিগদের সঙ্গেও কথা বলেছেন, একটা মাত্র ছেলে, তার বউ আসবে, তাই সব কিছু মানানসই হতে হবে। ছেলের বউ আর নাতি পুতিদের ভরা সংসার।

0: ছবি কতদিন যে উর্মিলা দেবী কল্পনা করেছেন তার কোনো হিসেব নেই। কিন্তু মুহূর্তে সব কিছু পাল্টে গেল। ছেলেটা অফিস থেকে ফিরে আগে সারাদিন গল্প করত, সহকর্মীদের ব্যবহার কেমন সব কিছু মাকে বলা চাই। উর্মিলা দেবী মাঝে মধ্যে ছেলেকে থামিয়ে দিয়ে বলতেন, খেয়ে ঘুমিয়ে পর, কাল তো আবার অফিস যেতে হবে। ছেলে যেন কথা শেষই হয় না, বাড়ি ফিরে গল্প গুজব সেরে মার সঙ্গেই খেতে হবে। মা থালায় ভাত সাজিয়ে না দিলে ছেলে যেন পেটটাই ভরে না। স্কুল কলেজে পড়ার সময় উর্মিলা দেবী দিনের পর দিন ছেলেকে খাইয়ে দিয়েছেন, খাইয়ে না দিলে ছেলে মা খেয়ে চলে যেত। মাকে বলতো, তুমি খাইয়ে না দিলে আমার পেটই ভরে না। উর্মিলা দেবী মাঝে মাঝে একটু অনুযোগের সুরে বলতেন, এখন তো তুই বড় হয়েছিস, দুদিন পর তো বউ আসবে, তখন কি এরকম বাচ্চা হয়ে থাকবি। অনুযোগ দিলেও ছেলের আচরণে মনে মনে খুশি হতেন তিনি।
1: আরো একদিনের কথা উর্মিলা দেবীর মনে পড়ে যায়। অফিস থেকে ফিরতে সেদিন তার অনেকটা দেরি হয়ে গেছিল। স্কুল থেকে ফিরে সায়ন মাঠে ছুটে যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। এমনিতে সে মা ফেরার আগেই বাড়ি ফিরে আসে, কিন্তু সেদিন অনেক রাত হয়ে যায়, সায়ন বাড়ি থেকে আর আসছে না। এক সময় উর্মিলা দেবী ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কি করবেন বুঝতে পারছিলেন না। বন্ধুদের বাড়িতে খোঁজ নিতে পারেন, কিন্তু সব বন্ধুদের নম্বর তো আর ওনার কাছে ছিল না, তাছাড়া সবার বাড়ি তিনি চেনেন না। রাত ক্রমশ বাড়তে থাকে, উর্মিলা দেবী অস্থির হয়ে পড়েন। পাড়া প্রতিবেশীদের জানাবেন কি, তাতে হয়তো একটা হাঙ্গামা হয়ে যাবে। তিনি তো একবার ভেবেছিলেন যে তিনি থানায় জানাবেন, আবার ভাবছেন কোনো দুর্ঘটনা হলো না তো। নানান ভাবনার উর্মিলা দেবীর ভেতরটা কিনা তোলপাড় করে তোলে। ভীষণ কান্না পায় তার, ছেলেটার কিছু হলে তিনি বাঁচবেন কি নিয়ে। উঠোনের মধ্যে পায়চারি করতে থাকেন তিনি। রাত তখন প্রায় 11টা বাজে। হঠাৎ গেটের শব্দে উর্মিলা দেবী চমকে ওঠেন, দৌড়ে ছুটে যান গেটে। অত্যন্ত ম্লান মুখে মাথা নিচু করে সায়ন গেট দিয়ে ঢোকে। মাকে দেখে তার ভেতরটা শুকিয়ে যায়, কি বলবে সে। বুঝতে পারে তার ভারী অন্যায় হয়ে গেছে। মাকে না বলে এইভাবে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়াটা তার ঠিক হয়নি। মার দিকে তাকিয়ে কোনো রকমে কথা বলার শক্তি যোগায় সায়ন। মার চোখ লাল, চেহারা দেখেই বুঝতে পারে মার ওপর দিয়ে একটা দুশ্চিন্তার ঝড় বয়ে গেছে। বেশ কিছুদিন মা আর তার সাথে ঠিকভাবে কথাই বলেনি। উর্মিলা দেবী মনে মনে ভাবতে থাকেন, কিছু একটা তো করতেই হবে, নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা সংসারটাকে এভাবে তিনি নষ্ট হতে দিতে পারেন না। অনেক সময় তিনি বউকে বোঝাতেও চেষ্টা করেছেন, কিন্তু কিছু শোনার আগেই বউ বলে, তোমার অত কিছু ভাবতে হবে না, ঠিক আছে, তোমার কি মনে হয় আমি কিছুই জানি না। আমি সব জানি, তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। এই কথাটা শুনে ভেতরটা জ্বলে ওঠে উর্মিলা দেবীর। কিন্তু কিন্তু কি করবেন তিনি, কখনো কখনো বউয়ের থেকে ছেলের ওপরই অধিক রাগ হয় তার। এসব কিছুর জন্যই ছেলেটা দায়ী। একসময় তিনি ভাবেন সব কিছু ছেড়ে তিনি চলে যাবেন, কিন্তু চাইলেই কি হয়, সংসারের মায়া কি এত সহজে কাটানো যায়। যাই যাই করেও যাওয়ার হয়ে ওঠে না উর্মিলা দেবীর। আবার এক সময় তিনি ভাবেন, তিনি কেন এই বাড়ি ছেড়ে যাবেন, বহু কষ্ট করে তিনি সবকিছু তৈরি করেছেন, যেতে হলে বউটাকে যেতে হবে।

0: অনুরও আর ভালো লাগছিল না। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মার কাছে ক্ষমা চেয়েছিল। মাকে সে কথা দিয়েছিল, মার যাতে কষ্ট হয় এমন কাজ সে আর কোনো দিন করবে না। বহুদিন সায়ন এভাবেই চলেছে, মাকে নিয়ে তার সংসার, তার জীবন। সেই সায়ন আজ এভাবে বদলে যাবে কল্পনায় ভাবতে পারল না উর্মিলা দেবী। মাঝে মাঝে সমবয়স্কা মহিলার দল গল্প করতে আসেন, কখনো তারা বইয়ের কথাও জানতে চান। আসলে সমাজ যতটাই সভ্য হোক না কেন, বা মানুষ যতটাই কর্মব্যস্ত জীবনযাপন করুক না কেন, প্রতিবেশীর ভালো চেয়ে মন্দটাই মানুষকে উৎসাহিত করে বেশি। তাই পুত্রবধূ শাশুড়ির সম্পর্কের খবরটা নিতেই ছুটে আসেন প্রতিবেশী মহিলার দল। এখানকার খবর তারা অন্যত্র পরিবেশন করবেন, তাতে আপাত দৃষ্টিতে লাভ বা লোকসান কিছু না হলেও মানসিক তৃপ্তি তো আছে। উর্মিলা দেবী সবই বুঝতে পারেন, তাই হাসি মুখে সবার সামনে বইয়ের সুখ্যাতি করেন। মাঝে মাঝে বউ এসে এই আসরে যোগ দেয়, বেশ হাসি মুখে গল্প গুজব করে। এতটাও ঠিক নয়, সৌজন্যতার খাতির যতটা করা প্রয়োজন তার বেশি কখনো পছন্দ করেন না উর্মিলা দেবী। এই আলোচনার অংশটাই পরনিন্দা আর পরচর্চা বিষয়ক। এখানেও বউটা দিব্যি গাঁপ ছড়ান। ঘন্টার পর ঘন্টা সে তাঁদের সাথে আলাপ জুড়ে দিতে পারে। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক বা সব বিষয়ে সে সব জানতা এমন একটা ভাব নিয়ে সে কথা বলতে থাকে। কথা একবার শুরু হলে আর থামাথামি নেই, অনর্গল সে বলেই চলে। ফলে শ্রোতারাও একসময় ধৈর্য হারিয়ে চলে যেতে চায়। কখনো কখনো উর্মিলা দেবীর মনে হয় তিনি যা যা অপছন্দ করেন সেই সব কিছু করার জন্য যেন বউটা পরিকল্পিতভাবে এই বাড়িতে এসেছে। বউ তাড়ানোর নানান পরিকল্পনা মনে মনে ভাবেন, কিন্তু বউটা যেন আগে থেকে সব কিছু টের পেয়ে যায়। ভীষণ চালাক সে। কখনো কোনো দিন পত্রপত্রিকা থেকে বশীকরণ বিশেষজ্ঞ বিভিন্ন বাবাদের ফোন নম্বরও টুকে রেখেছেন, ভেবেছেন কথা বলবেন, কিন্তু ফোন করা হয়নি তাদের বহুদিন। যখনই ভাবেন কথা বলবেন তখনই নানান অচিলায় বউটা চলে আসে। তবে উর্মিলা দেবীও হার মানবেন না। একদিন তিনি এক বাবার কাছ থেকে একটা তাবিজ সংগ্রহ করে আনেন। বাবা বলেছেন এই তাবিজ একবার পরিয়ে দিতে পারলেই সব কাজ হয়ে যাবে। বাবা বলে দিয়েছেন অমাবস্যা রাতে পুত্রবধূর হাতে এই তাবিজ পরিয়ে দিতে পারলে সে নির্ঘাত পাগল হয়ে ঘর ছেড়ে চলে যাবে। অধীর আগ্রহে উর্মিলা দেবী অমাবস্যার অপেক্ষা করতে থাকে। হিসেব করে দেখেছেন দুদিন পরে সেই কাঙ্ক্ষিত রাত। সারাটা রাত এক প্রকার অস্থিরতার মধ্যেই কাটিয়েছেন তিনি। প্রতিদিন ঘুমোবার সময় তোষকের নিচে রাখা তাবিজটা দেখে আর ভাবতেন একবার পরিয়ে দিতে পারলে এই যুদ্ধে তিনি জয় হবেন।
1: কাঙ্ক্ষিত সেই দিনটিতে একটু দেরিতেই ঘুম ভাঙে উর্মিলা দেবীর। দিনের বেলা অনেকটা সময় তিনি ঠাকুর ঘরেই ছিলেন, দিনটা যেন আর ফুরুত ছিল না তার। অন্যদিনের থেকে আজ তিনি নিজে থেকেই পুত্রবধূর সঙ্গে ভাব করতে চেষ্টা করেন। সন্ধ্যার পর কোনো একটা সময় কাজটা করতেই হবে। অসম্ভব একটা উত্তেজনার মধ্য দিয়ে তিনি অনুভব করতে থাকেন। অন্ধকারে সিঁড়ি দিয়ে তিনি দোতলায় পুত্রবধূর ঘরের দিকে ছোটেন। ছেলে তখনও ঘরে ফেরেনি, এক পা এগিয়ে আবার এক পা পিছিয়ে যাচ্ছেন তিনি। মনে হচ্ছে তিনি যেন একটা ঘোরের মধ্যে রয়েছেন। একবার মনে হল কাজটা বোধ হয় তিনি ঠিক করছেন না, কিন্তু বিবেকের কথা শুনেই

আপনারা শুনছিলেন রাজীব ঘোষের লেখা একটি অসাধারণ গল্প, প্রতিশোধ। গল্প পাঠিয়েছিল আমাদেরই বন্ধু আরজে তনুশ্রী এবং আরজে সপ্তদীপ। গল্প হয়তো শেষ হয়ে যায়, কিন্তু তার রেশ হয়তো ঠিকই রয়ে যায়, কারণ মানুষের মন সম্পর্ক আর সময়ের চলার পথ, এসব নিয়ে ভাবনা সত্যি কখনো শেষ হয়ে যায় না। আমাদের জীবন নানা গল্পে ভরা, তেমনি নানা স্বপ্নেও ভরা। কেউ আমরা নিজের স্বপ্ন খুঁজে পাই পড়াশুনোয়, কেউ বা কাজে, কেউ আবার খেলার মাঠে। যুবানির এই পর্বে তোমাদের জন্য আমরা রেখেছি এরকমই একটা আকর্ষণীয় পর্ব। ফিফা বিশ্বকাপ 2026 নিয়ে আমরা আলোচনা করব। বিশ্বের কোটি কোটি মানুষের কাছে ফুটবল একটি আবেগের নাম। 4 বছর অন্তর সেই আবেগ যেন আরও বড় হয়ে ধরা দেয় বিশ্বকাপের মঞ্চে। আগামী ফিফা বিশ্বকাপ 2026কে ঘিরেও ইতিমধ্যে শুরু হয়ে গেছে নানা আলোচনা, প্রত্যাশা আর আগ্রহ। সে বিষয় নিয়ে আজকের পরবর্তী বিশেষ আয়োজন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অর্ণব ঘোষ, সহকারী অধ্যাপক, এবং তার সঙ্গে কথা বলবে আরজে সুনেত্রা। চলুন তাহলে শুনে নেওয়া যাক বিশ্বকাপ 2026 ফুটবলের এক নতুন অধ্যায়।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 MHz এ যুব অনুষ্ঠান যুববাণী। সাথে রয়েছি আমি আরজে সুনেত্রা। ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। জানি ইতিমধ্যে শুরু হয়ে গেছে উত্তেজনা, আলোচনা আর সাথে ভবিষ্যৎবাণী। এবারের বিশ্বকাপ আরো বিশেষ, কারণ প্রথমবারের মতো 48টি দল অংশ নিচ্ছে এবং আয়োজন করছে 3টি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই বিশ্বকাপের নানা দিক এবং সম্ভাবনা নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অর্ণব ঘোষ। স্যার, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ।
0: তাহলে শুরু করা যাক আজকের বিশেষ আড্ডা, বিশ্বকাপ 2026 ফুটবলের নতুন অধ্যায়। স্যার, প্রথমেই জানতে চাই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এ 48টি দলের অংশগ্রহণ ফুটবলের মান ও প্রতিযোগিতায় কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?
1: হ্যাঁ, এই প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে 48টি দল নিয়ে, 24, তারপরে 32, তারপর এখন 48টি দলে এসেছে, যার ফলে উন্নয়নের দিকটা, মানে ফুটবলের উন্নয়ন বা সামগ্রিক বিশ্বকাপের চালচিত্র কি দাঁড়াবে, খেলার মান, সেই সব দিকটা যদি সরিয়ে রাখি, শুরুতে একজন দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে ম্যাচের সংখ্যা 64 থেকে বেড়ে 104 হয়ে গেছে। 40টা বেশি ম্যাচ বিশ্বকাপে যে কোনো ফুটবল প্রেমী মানুষ দেখতে পাবেন, ফলে এটা নিঃসন্দেহে ফুটবল প্রেমী মানুষের কাছে এটা একটা সুখবর। এবার যদি খেলার মানের দিকে আসি, এখন সত্যি কথা বলতে সে অর্থে বড় দল ছোট দল যে কনসেপ্টটা রয়েছে সেই গণ্ডি কিন্তু ক্রমশ ছোট হয়ে আসছে, কারণ ফুটবলের মানচিত্র যেভাবে বদলে গেছে, এশিয়ার দলগুলো যেভাবে খেলার মান বেড়েছে, আফ্রিকার দলগুলোর খেলার মান যেভাবে বেড়েছে, ফলে ফুটবল যে আর সেই ইউরোপের শক্তি, লাতিন আমেরিকার শিল্প, সেই গণ্ডিতে মানে বাঁধা রয়েছে তা নয়। যদি আমরা তাকাই এই বিশ্বকাপের সামনেই, হ্যাঁ, এই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সব দলগুলো প্রস্তুতি পর্বে

0: একের পর এক প্র্যাকটিস ম্যাচ খেলেছে, নিজেদের মধ্যে ফ্রেন্ডলি খেলেছে, সেই ফ্রেন্ডলিতে কিন্তু বেশ কিছু চমকপ্রদ ফলাফল এসেছে। আইভরি কোস্ট ফ্রান্সকে হারিয়ে দিয়েছে 2-1 গোলে, ফ্রান্স গত 2 বারের চ্যাম্পিয়ন মানে ফাইনালিস্ট, 18 চ্যাম্পিয়ন, 22-এর রানার্স আপ। এবারের স্পেনকে, প্রবল শক্তিশালী স্পেনকে ইরাক রুখে দিয়েছে 1-1 গোলে, আলজেরিয়া হারিয়ে দিয়েছে হল্যান্ডকে 1-0 গোলে, এই আলজেরিয়ার সঙ্গেই গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফার্স্ট ম্যাচ বিশ্বকাপের। তো সুতরাং এটা বলাই যায় যে এবারের বিশ্বকাপ কিন্তু একটা দারুণ প্রবল প্রতিদ্বন্দ্বিতার বিশ্বকাপ হতে যাচ্ছে। খেলার মান মানে দলের সংখ্যা বাড়লেও খেলার মান যে পড়ে যাবে এটা আশা করা যায় না, বরং খেলার খেলা আরো প্রবল প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলেই আমার অনুমান।
1: স্যার, এবার জানতে চাইবো, 3টি দেশ একসঙ্গে বিশ্বকাপ যে আয়োজন করছে, তার সবচেয়ে বড় সুবিধা ও চ্যালেঞ্জ আপনি কি মনে করেন?
0: মানে ইউজুয়ালি মানে যদি নর্মাল সার্কামস্টান্সেস আমরা দেখি, বিশ্বকাপ সাধারণত একটা দেশেই অনুষ্ঠিত হয়, ফুটবল বিশ্বকাপ। 2002-এর কোরিয়া

0: প্রবল প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলেই আমার অনুমান।
1: স্যার, এবার জানতে চাইবো, তিনটি দেশ একসঙ্গে বিশ্বকাপ যে আয়োজন করছে, তার সবচেয়ে বড় সুবিধা ও চ্যালেঞ্জ আপনি কি মনে করেন?
0: মানে ইউজুয়ালি মানে যদি নর্মাল সার্কামস্টান্সেস আমরা দেখি, বিশ্বকাপ সাধারণত একটা দেশেই অনুষ্ঠিত হয়, ফুটবল বিশ্বকাপ। 2002-এর কোরিয়া জাপান একটা ব্যতিক্রম ছিল, আর এবারের তিনটে দেশ কানাডা, আমেরিকা এবং মেক্সিকো। আমেরিকাতে এর আগেও বিশ্বকাপ আয়োজিত হয়েছে, মেক্সিকোতে এর আগেও বিশ্বকাপ আয়োজিত হয়েছে, বাট কানাডায় এই প্রথম। ফলে একটা যদি অন্য সমস্ত কিছু সরিয়ে রাখি, কানাডার প্লেয়াররা কানাডার মাটিতে বিশ্বকাপ খেলবে। দেশের মাটিতে বিশ্বকাপ খেলা যে কোনো ফুটবল প্লেয়ারের, যে কোনো ফুটবল কেন, যে কোনো খেলার যে কোনো খেলোয়াড়ের কাছেই একটা স্বপ্নের মতো। হ্যাঁ, মানে সেই খেলার সব থেকে বড় ইভেন্টটা দেশের মাটিতে খেলবেন, এটা তো একটা স্বপ্নের কাছাকাছি। ফলে এই যে একটা কানাডার প্লেয়ারের কাছেও একটা সেই স্বপ্নটা সত্যি হচ্ছে, সেটা বলাই যায় যে, বলাই বাহুল্য যে একটা দারুণ জিনিস। এছাড়াও যদি দেখি, বিশ্বকাপ তো আর একটা ভীষণ বড় অর্থনৈতিক মানে ফিনান্সিয়াল বার্ডেন একটা এসে পড়ে আয়োজক দেশের ওপর, অনেকটা বড় টাকার ব্যাপার আছে, সেটা যদি ডিভাইড হয়ে যায় সেটা একটা বড় প্লাস পয়েন্ট বটেই। এছাড়া তিনটে দেশে ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম আমার রেডি হয়ে যাচ্ছে। অলরেডি এই দেশগুলো যথেষ্ট ফুটবলে উন্নত দেশ, তবুও একটা সেই নিখুঁত যে মানে শেষ তুলির টান যেটা বলে, সেই স্টেডিয়াম গুলোই সেই শেষ তুলির টান পড়ছে তিনটে দেশে, এটাও প্লাস পয়েন্ট বটেই। কিন্তু অনেকগুলো মাইনাস পয়েন্ট আছে, যেমন বিভিন্ন দেশের যাতায়াত একটা সমস্যা, সেখানে বিভিন্ন দেশের ভিসা ভিসা নিয়ে সমস্যা হবে, অলরেডি আমরা সেই রকম অনেক খবরাখবর পাচ্ছি। হ্যাঁ, এছাড়া কারেন্সি একটা সমস্যা, ফলে এই যে বিশ্বকাপ মানে তো শুধু যে যে কটা দেশ খেলবে সে কটা দেশ না, পৃথিবীর প্রায় সমস্ত দেশ থেকেই লোক ওখানে জড়ো হবে। যারা খেলবে শুধু তো তারা নয়, আমাদের দেশেরও অনেক সাংবাদিক যাবেন, অনেক মানুষ যাবেন খেলা দেখতে। ফলে কানাডা, আমেরিকা, মেক্সিকো এই বিভিন্ন রকম কারেন্সির সমস্যার মধ্যে পড়তে হবে সবাইকে, প্লাস ওয়েদার একটা সমস্যা বটেই। তাই সব মিলিয়ে একটা ভালো খারাপের নিরিখে একটা আপাতত বলা যায় যে আমরা বুঝতে পারবো যে জিনিসটা সাস্টেনেবল কিনা, মানে এই মডেলটা যে তিনটে দেশে বিশ্বকাপ, এই মডেলটা সাস্টেনেবল কিনা সেটা তো মানে যত টুর্নামেন্ট এগোবে তত বলা যাবে। তবে কিছু পজিটিভ কিছু নেগেটিভ তো নিশ্চয়ই আছেই।
1: এবার স্যার আসা যাক বিশ্বকাপের সবচেয়ে আলোকিত বিষয়গুলোর একটিতে। আপনার মতে কোন দলগুলো 2026 বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার এবং কেন?
0: আমার মতের আগে আমি একটা প্রেডিকশনের কথা বলি। জার্মান এক ম্যাথামেটিশিয়ান জোয়াকিম ক্লেমেন্ট গত তিনটি বিশ্বকাপের ফলাফল, মানে অ্যাটলিস্ট মানে বিজয়ীর নাম সঠিকভাবে প্রেডিক্ট করেছেন, 2018, 2022 এবং তার আগে 2014। পরপর তিনটে বিশ্বকাপে ওনার প্রেডিকশন কিন্তু ঠিক হয়ে গেছে। এবারে ওনার প্রেডিকশন কিন্তু বেশ চমকপ্রদ, নতুন একজন বিজয়ী পেতে চলেছে বিশ্বকাপ, ওনার ধারণা সেটা হচ্ছে নেদারল্যান্ডস। ওনার যা প্রেডিকশন তাতে সেটা আপামর বাঙালি ক্রীড়া প্রেমীদের হয়তো একটু হতাশই করবে, কারণ বাঙালি মানেই আমরা বুঝি যে হয় ব্রাজিল নয় আর্জেন্টিনা। এখন অনেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য পর্তুগালের সাপোর্টার, ওনার প্রেডিকশন ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনালে উঠতে পারবে না এবং পর্তুগালকে হারিয়ে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে, এটা ওনার প্রেডিকশন। এবার যদি ওনার প্রেডিকশনটা সরিয়ে রাখি, ফুটবলে এই মুহূর্তে যে শক্তিধর দেশগুলো আছে তাদের মধ্যে গ্যাপ খুব কম, খুব মানে মার্জিন অফ এরর খুব কম। এখন ওই বিশেষ দিনে যে ভালো খেলবে সেই এগিয়ে যাবে, সেই জিতে যাবে। মানে আর্জেন্টিনা গতবারের চ্যাম্পিয়ন, স্পেন, ফ্রান্স গত দুবারের ফাইনালিস্ট, 18 চ্যাম্পিয়ন একটু আগে বললাম 22-এর রানার্স আপ, ক্রোয়েশিয়া 18 রানার্স আপ গতবারের সেমিফাইনালিস্ট, ব্রাজিল ব্রাজিল 2002-এর পর জিততে পারেনি, হেক্সামিশন ওদের যেটা সব থেকে বেশিবার বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল, তো ইউরোপের অন্য দেশগুলো, এই দেশগুলোর মানে সব, জার্মানি রয়েছে, আরো ইউরোপের দেশগুলো রয়েছে, সেই দেশগুলো সবাই প্রবল। ইংল্যান্ড, ইংল্যান্ড শেষ কিছু বছর বিশ্বকাপ এবং ইউরোপ বেশ ভালো পারফরমেন্স করছে, কিন্তু বিশ্বকাপ এখনো অধরা ওদের কাছে, সেই একটা বিতর্কিত বিশ্বকাপ জয়ের পর। তো সেক্ষেত্রে এরা কিন্তু কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেবে। এর সাথে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, এই বিশ্বকাপে চমকে দেবে কিছু

0: তথাকথিত প্রথম সারির না হওয়া দেশ, যেমন এই এশিয়া থেকে জাপান, যেমন আফ্রিকা থেকে মরক্কো, মিশর, ইজিপ্ট, যেটা তো এই দেশগুলোর দিকে কিন্তু আমাদের নজর থাকবে ফলে, এবং এই দেশগুলো যদি কেউ যে অঘটন ঘটিয়ে, তথাকথিত অঘটন, কোট আনকোট অঘটন ঘটিয়ে বিশ্বকাপ জিতে নিলেও অবাক হওয়ার মতো বিষয় থাকবে না।
1: দারুণ আলোচনা হলো আজ স্যার। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে আপনার মূল্যবান মতামত ও বিশ্লেষণের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি
0: ধন্যবাদ।
1: আজকের এই আড্ডা আমাদের শ্রোতাদেরও বিশ্বকাপ সম্পর্কে নতুন কিছু জানার সুযোগ করে দিয়েছে। এখন শুধু অপেক্ষা সেই ফুটবলের মহাযজ্ঞ শুরু হওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফুটবলের আনন্দে মেতে থাকুন। আমি আরজে সুনেত্রা বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।
2: আমরা শুনছিলাম ডক্টর অর্ণব ঘোষের সঙ্গে বিশ্বকাপ 2026 নিয়ে বিশেষ আলোচনা। আজকের মতো যুববাণী অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে। নমস্কার।

101.6 মেগাহার্জ FM উচ্চতে আরও একটি নতুন দিনে নতুন সকালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কোয়েল। প্রথমেই সংবাদ শিরোনাম। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে গতকাল অনুষ্ঠিত 11তম নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার উন্নয়নের বিভিন্ন দিক তুলে তোলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকের মূল ভাবনা বিকশিত ভারত 2047-এর জন্য অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন। মুখ্যমন্ত্রী জানান, নিয়ম শিথিলকরণ, বিনিয়োগ আকর্ষণ, উচ্চশিক্ষা, প্রতিষ্ঠা স্থাপন, স্বাস্থ্য পরিষেবা, ক্রীড়া দক্ষতা উন্নয়ন এবং স্টার্ট আপ ক্ষেত্রে ত্রিপুরার সাফল্য মানব সম্পদ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কৃষিমন্ত্রী রতনেন্দ্রনাথ বলেছেন, সমাজ প্রত্যেক শ্রেণীর মানুষের উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি যুবক যুবতীদের আত্মনির্ভর করে তোলাই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। গতকাল মোহনপুর সাবডিভিশনাল কোর্ট সংলগ্ন এলাকায় নির্মিত মার্কেল স্টল বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন। গ্রামীণ নাগরিকদের বিভিন্ন মৌলিক পরিষেবা তৃণমূল স্তরে সম্প্রসারিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য চলতি বছরেরই প্রশাসন পুরস্কারের ক্ষেত্রে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে পশ্চিম জেলার বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। রাজস্থানের জয়পুরে আগামী পয়লা এবং 2রা জুলাই 29তম জাতীয় ই প্রশাসন সম্মেলনে এজন্য রৌপ্য পদক তুলে দেওয়া হবে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর এবং নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের যৌথ সহযোগিতায় রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করে তোলার লক্ষ্যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে একটি অত্যাধুনিক স্মার্ট ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে গতকাল এইমসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জিবিপি হাসপাতালে স্মার্ট ল্যাব স্থাপনের জায়গা পরিদর্শন করে। আন্তর্জাতিক যোগ দিবসের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক হাবেল্ড হেলথ টেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেম্প আয়োজন করার উদ্যোগ নিয়েছে। এই আয়োজনের মাধ্যমে একই সঙ্গে সর্বাধিক সংখ্যক মানুষের অংশগ্রহণে অনলাইন যোগা সেশনের উদ্যোগের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার প্রয়াস নেওয়া হয়েছে। এই অনলাইন যোগা সেশনটি আয়ুষ মন্ত্রকের ইউটিউব প্ল্যাটফর্মে 14 জুন সকাল 6:15 থেকে 7:35 পর্যন্ত সম্প্রচার করা হবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম। আর এবারে আপনাদের সঙ্গে কথা বলার পালা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাঁচের দুটো শব্দ নিয়ে। সেই শব্দগুলির অর্থ আমাদের অনেকের জীবনেই বিভিন্ন রকম অর্থ বহন করে। সেটা হচ্ছে ফিরে।

0: আমরা অনেককেই হয়তো বলতে চাই, যারা আমাদের প্রিয়জন, আমাদের পরিবারের কেউ ছিলেন, এখন নেই আমাদের সঙ্গে, আমাদের প্রিয় পশু হতে পারে, তাদেরকে আমরা অনেক সময় যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন আমরা বলতে চাই ফিরে এসো। আপনার ক্ষেত্রে কোনটি? আজকের প্রসঙ্গ ফিরে এসো, যদি বলতে হয় কাকে বলতে চান? ফোন করবেন 03212326253, আর পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। তবে যারা গতকাল আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছেন তারা কিন্তু এই মুহূর্তে ফোন করবেন না। আজকের প্রসঙ্গ ফিরে এসো, কাকে বলতে চান? জীবনে চলার পথে প্রিয় বন্ধু থাকে, প্রিয় মানুষ থাকে, যাদের সঙ্গে হয়তো বিচ্ছেদ হয়ে গেছে বা কোনো যোগাযোগ নেই, আমরা বলতে চাই ফিরে এসো। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শুনতে চাই আপনি কাকে বলতে চান ফিরে এসো। কেউ একজন রয়েছেন ফোন লাইনে, দেখব কে রয়েছেন এই মুহূর্তে। হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: স্বাগত বিশ্বজিৎ বাবু, বলুন।
1: দেখুন, ফিরে আসার যে কথাটা বললেন না, এটা হৃদয়টাকে ছুঁয়ে গেল। আমরা তো এটুকুই আশা করতে পারি, আর তো কিছু আশা করা যায় না। এমন কিছু জিনিস, এমন কিছু মূল্যবান জিনিস হারিয়েছিলি আমরা। দেখুন, হয়তো বলবেন আপনি যে প্রত্যেকের কাছে তার বাবা মা সত্যি খুব হিরো, নিশ্চয়ই হিরো, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমি আমার বাবাকে বলবো, হয়তো মাকে আনছি না, একসাথে দুজনকে আনছি না, আমি বাবাকে আনছি। কারণ আজকে বাবার প্রতিটা বিষয় খুব অনুভব হচ্ছে, জানেন, অভাব অনুভব হচ্ছে। ভোরবেলায় আপনি বিশ্বাস করবেন, বাবা তো শিক্ষকতে ছিলেন, ভোরবেলায় দেখে দিতেন ভোর চারটে, উঠ উঠ উঠ। আজও যেন কানে বাজে, বিশ্বাস করবেন না, বললে কে যেন বলছে বাবা ভোর চারটে বেজে গেছে, উঠো। এই যে পড়াশোনার প্রতি, দেখুন প্রত্যেক বাবা মাই তার ছেলে মেয়ের প্রতি দায়িত্ব পালন করে, এটা করে, কম বেশি করে, কিন্তু মানে বিশ্বাস করবেন না, মনকে বোঝাতে পারি না, আমরাও আমাদের ছেলে মেয়ের প্রতি এতটুকু করিনি। বাবা যতটুকু করেছে, আপনার পরীক্ষার প্রশ্ন উত্তর কি হবে বলতে বলতে নিজে লিখে ফেলছে, তৈরি করে দিচ্ছে, নোট তৈরি করে দিচ্ছে, খাতায় লিখে ফেলছে, মুক্তার মতো লেখা, সেগুলি মনে পড়লে বড় কষ্ট হয়, শিখতে পারেনি। বাবার হাতের লেখা, সে সন্ন্যাস করে হাতের লেখা শিখতে পারেনি। তার ঘটনা হচ্ছে গিয়ে আমরা আসলে এতটা মানে কৌশলগুলি জানতাম না, হাতের লেখাটা এতটা সুন্দর কি করে একটা মানুষের হতে পারে। আসলে বিষয়টা হচ্ছে গিয়ে যে অঙ্কের প্রতি ওনার এতটা, উনি তো অঙ্কের বই লিখেছেন নব্য গণিত।
0: তাহলে আজকের এই অভিজ্ঞতা, আজকের এই বলছি তোমায় অনুষ্ঠানে বলতে চান বাবাকে যে ফিরে এসো, তাই তো?
1: বাবাকে শুনুন, বাবাকে বলছি কারণই বাবার কতগুলি প্রতিটা মুহূর্তে, দেখুন জীবনে খাওয়া দাওয়া বলুন, চলাফেরা করুন, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা যদি তুলনা করে দেখি, আরই যে অন্য সময় দেখি না, নিজের ব্যক্তিগত জীবনও তো তুলনা করি, বাবা যেটা করেছেন সেটা আমরা করতে পারছি কিনা আমাদের সন্তানের জন্য, তখন মনে হয় ওনার তুলনায় কিছুই করিনি, কিছুই করার ক্ষমতা আমাদের নেই। আসলে ঘটনা হচ্ছে এটা নয়, মানুষ বলে না কাজে বড় হয়, অনেকে দেখবেন বাপ মা হয়তো বা সন্তানকে ছেড়ে চলেই গেছে, তাদের কিছু তো বড় হচ্ছে। ঘটনা হচ্ছে কেউ তো বাবা মা হারিয়ে ফেলছে বাবাকে অল্প বয়সে, তারও তো দুঃখ বেদনা বুকে নিয়ে চলছে। কিন্তু ওই যে শূন্যতাগুলি আপনি যে বলছেন না ফিরে আসার কেন তাগিদ অনুভব করছি, প্রতিটা মুহূর্তে খাওয়া দাওয়া।
0: অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, ভালো থাকবেন, ভালো লাগলো মনের কথা শুনে, ভালো থাকবেন। ভালো থাকবেন, ফিরে এসো, এই প্রশ্নটা খুবই আবেগী। জীবনের কোনো না কোনো সময়ে আমরা সবাই কাউকে না কাউকে মনে মনে বলছি ফিরে এসো, কিন্তু সেই মানুষটি

0: সবসময় হয়তো আমাদের সামনে নেই। কে রয়েছেন দেখবো এবারে? হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার, আমি রবীন্দ্র ভট্টাচার্য কলেজ থেকে আগত।
0: স্বাগত, বলুন।
1: ফিরে এসো। ফিরে তো আসবে না, যতই চাই। ঠিক যেরকম মনে করো আমার মার কফির সবচেয়ে আগমন হইতেছে। মার সঙ্গে না বন্ধুর মতো মিশতাম, চলাফেরা করতাম, সব বিষয়ে মাকে বলতাম, সব বিষয়, যে কোনো বিষয়ে মানে মাকে বলতাম, মা সমাধান করে দিত। এই যে ব্যাপারটা, মার অভাব আমি অনেকদিন ফিল করছি। নিজে বিয়ে করার পরেও আমার মা ছিল, মা চলে যাওয়ার পরে আমার মানে অনেকটা অসুবিধা হয়েছে, অনেকটা অসুবিধা হয়েছে। সেই জন্যে বলছি ফিরে এসো, যদি ফিরে আইতো কোনো সময় তাহলে আমি মার মানে মার কথাই মনে হচ্ছে সবার আগে, আমি বলতাম মা তুমি ফিরে এসো।
0: ধন্যবাদ, ভালো থাকবেন।
1: ধন্যবাদ, তুমি ভালো থাকবে। কোয়েল,
0: অবশ্যই অবশ্যই ফিরে এসো। যদি বলতে পারতেন তাহলে সেই মানুষটিকে, হয়তো সেই মানুষটি একজন পুরনো বন্ধু যার সঙ্গে ভুল বোঝাবুঝিতে সম্পর্ক হারিয়ে গেছে, হয়তো তিনি বাবা মা বা কোনো প্রিয়জন যিনি আজ আর আমাদের মধ্যে নেই কিন্তু স্মৃতিতে রয়ে গেছেন। কখনো আমরা কাউকে নয়, নিজেদেরই বলতে চাই, আগে সেই হাসি খুশি মানুষটা ফিরে এসো। আপনারা রয়েছেন এই মুহূর্তে 101.6 মেগাহার্জ FM উচ্চান্ততে আজকের বলছি তোমায় অনুষ্ঠানে। আজকের প্রসঙ্গ, যদি কাউকে বলতে ইচ্ছে হয় ফিরে এসো, কাকে বলতে চান? কে রয়েছেন দেখব। হ্যালো, হ্যালো,
2: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছিলেন?
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ বলুন নিতাই বাবু।
2: হ্যাঁ দেখুন, আজকে বিষয় হচ্ছে ফিরে এসো। হ্যাঁ, কিন্তু আমার সব থেকে মনে পড়ছে আমার মায়ের কথা। মা আমাদেরকে ছোট থেকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে, এবং মায়ের হাতে যে রান্না, সেই রান্না কিন্তু এখনো ভুলতে পারছি না। তো সেই সব দিন তো আর নেই, আর মাকেও আর ফিরে পাবো না। তো বারবার মায়ের কথা মনে পড়ে, কোথাও গেলে একটু দেরি হলে মা বসে থাকতো না খেয়ে, আমাদেরকে খাওয়াইতো, তারপরে ধরুন তিনি খেতেন। তো এই জিনিসগুলো কিন্তু আর ফিরে পাবো না। মাঝে মাঝে কষ্ট হয় একটু, যে সংসারে যার মা নেই তার কিন্তু কেউ নেই, সব থেকে আমার আপন ছিল মা। মায়ের বুদ্ধিতে আমি আজকে কাজ করছি, এবং যে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধিগুলো কাজে লাগিয়ে আমি আজকে মায়ের আশীর্বাদে বড় হয়েছি।
0: ধন্যবাদ, ভালো থাকবেন। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গ নিয়ে। ফিরে এসো।

0: গানের পর আবারও ফিরে এলাম আজকের প্রসঙ্গ নিয়ে। আজকের বিষয় আপনাদের জন্য রেখেছি ফিরে এসো, যদি বলতে চান তাহলে কাকে বলতে চান? ফিরে এসো মাত্র দুটি শব্দ, কিন্তু এই দুটি শব্দের মধ্যে কত না বলা কথা, কত আফসোস, কত স্মৃতি আর কত আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে। জীবনের কোনো এক নির্জন মুহূর্তে কোনো পুরনো গান শুনতে শুনতে কিংবা কোনো পরিচিত রাস্তায় হেঁটে যেতে যেতে হঠাৎ মনে হয়, ইস যদি আবার ফিরে আসতো। কে রয়েছেন দেখব? হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি শীষ মোহাম্মদ শীষণ বলছি, বীরভূম জেলা থেকে, নলহাটি পাইকপাড়া গ্রাম আবার।
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ, ফিরে এসো, একটি বিখ্যাত গান আছে ফিরে এসো অনুরাধা, কিন্তু ফিরে আসতে বলতে আমি চাইছি যে আমার ফিরে আসুক সেই স্কুল জীবনটা, ছোট্টবেলা হাফ প্যান্ট পরে বগলে চট নিয়ে মুড়ির একটা গামছাই মুড়ি মেঁধে পুকুর পাড় দিয়ে নদীর ধার দিয়ে স্কুল যেতাম, সেই দিনটা আমি ফিরে যাই। কারণ পড়া দিলে আর কিছু করতে হতো না, এখন কত ঝামেলা ঝঞ্ঝাট, এই করব ওই করব সকাল হলে, আর তখন সকাল হলে 9টা পর্যন্ত পড়া, তারপরে খেলা খেলা আর খেলা, এইটুকুনি বললাম দিদি।
0: ধন্যবাদ, ভালো থাকবেন। যেটা বলছিলাম, কিন্তু আমরা কাকে ফিরে আসতে বলি? হয়তো সেই বন্ধুটিকে যার সঙ্গে এক সময় প্রতিদিন কথা হতো। ছোট ছোট কারণে দূরত্ব বেড়েছে, যোগাযোগ হারিয়ে গেছে। আজও কোনো পুরনো ছবি দেখলে মনে হয়, একবার যদি আগের মতো ফিরে আসতো সেই বন্ধু। আপনার জীবনে কে রয়েছেন যাকে বলতে চান যে ফিরে এসো? কে রয়েছেন দেখব? হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
2: আমি ওয়েস্টবেঙ্গল পূর্ব বর্ধমান থেকে সিগনাল আলম বলছি।
0: আপনি গতকাল রাতে ফোন করেছিলেন, তাই এখন কথা বলা যাবে না, ধন্যবাদ। এই নিয়মটি অনেকদিন ধরেই বলা হয়েছে যে আজ রাতে অনুষ্ঠানে যারা ফোন করেছেন তারা কিন্তু আবার পরবর্তী দিনের বলছি তোমায় অনুষ্ঠানে ফোন করতে পারবেন না, শুধু শ্রোতা হিসেবে আমাদের সঙ্গে থাকবেন। যাই হোক, ঘড়ির কাঁটা কিন্তু জানান দিচ্ছে 9:28:40। কে রয়েছেন দেখব? হ্যালো,
3: আমি রাখাল দেবনা রাঙ্গামাটি থেকে।
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
3: ফিরে আসো

0: দিয়েছেন, খুব সুন্দর প্রোগ্রাম দিয়েছেন। আজকাল দেখা যায় অনেক জায়গায় দল ছেলেমেয়েদের সব
1: রাখাল বাবু ফোন করেছেন কিন্তু কোনো কথাই কিন্তু ঠিকঠাক শোনা যাচ্ছিল না। আর যারা ফোন করবেন একটু জোরে কথা, জোরে যেমন কথা বলাটা জরুরি তেমনি কিন্তু একটু আস্তে কথা বলেও কথাটা শুনতে খুব সুবিধে হয়। আমরা রয়েছি এই মুহূর্তে 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ততে, আজকের বলছি তোমায় অনুষ্ঠানে। আর কথা বলছি, ফিরে এসো যদি বলতে হয় কাকে বলতে চান। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গ নিয়ে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আরজে কোয়েল।

0: গানের পর আবারও ফিরে এলাম আজকের প্রসঙ্গ নিয়ে। আজকের প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছি, ফিরে এসো, কাকে বলতে চান? হয়তো সেই মানুষটিকে যিনি জীবনের কঠিন সময়ে পাশে ছিলেন। সম্পর্কটা আজ নেই, কিন্তু তার শেখানো কথা, তার উপস্থিতি, তার স্মৃতি আজও থেকে গেছে। তখন মন চুপচাপ বলে ওঠে, ফিরে এসো অন্তত কিছুটা সময়ের জন্য। ফোন করবেন 03212326253, এই নম্বরে কে রয়েছেন দেখবো এবারে। হ্যালো,
1: নমস্কার দিদি। নমস্কার।
0: নমস্কার, কে বলছিলেন?
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: স্বাগত, বলুন।
1: হ্যাঁ দিদি, দেখুন একটা গান আছে, ফিরে এসো নিরুপমা না অনুপমা। আমার জীবনেও তেমনি কতজনকে আমি ফিরে আসতে বলবো, একে একে অনেকেই আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এবং তার মধ্যে বেশ কিছু বন্ধুও আছে, হ্যাঁ আবার কিছু বান্ধবীও আছে। হ্যাঁ, এবার তাদের সবাইকে তো আমি বলতে পারি না যে আমার কাছে আবার ফিরে এসো, কারণ তাদের অভিমানটাই তো আমি জানি না। যখন আমি অভিমানটা জানি না, তখন তাদের কাছে আর ফিরে এসো বলে, হ্যাঁ যদি তারা ফিরে আসে কোনোদিন, হ্যাঁ তখন তাদের কাছে জেনে আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব। আর যদি ফিরে আসা জিনিসটা, হ্যাঁ অনেক সময় নির্ভর করে আমাদের মানে এই যে চারপাশের পারিপার্শ্বিক যে অবস্থা সেইটার ওপরে। হ্যাঁ, এই ধরুন কিছুদিন আগেই আমাদের পাশের বাড়ির একজন, হ্যাঁ রাগ করে, মানে রাগ করে সামান্য কারণ, মানে অতি তুচ্ছ কারণে রাগ করে, আসলে আমাদের সহনশীলতাটা তো কমে গেছে একটু দিদি। হ্যাঁ, রাগ করে যখন সে নিরুদ্দেশ হয়ে গেল, হ্যাঁ এবং যখন সে আমাকে ঘটনাটা জানালো তাদের অভিভাবকরা, তখন তাকে আমি বুঝিয়ে, অনেক বুঝিয়ে, হ্যাঁ ফিরিয়ে নিয়ে এসেছিলাম তাদের বাড়িতে। তো এইভাবেই অনেকেই হারিয়ে যায়, আবার অনেকে ফিরে আসে, আমরা বলি ফিরে এসো। আবার দেখুন অনেক বন জঙ্গল হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো আবার তাদেরকে বলতে পারি, যাও ফিরে এসো অরণ্য, ফিরে এসো আবার সেই বন, পরিবেশকে করো নির্মল, দূষণহীন। এটুকু শেয়ার করলাম, ভালো থাকবেন।
0: ধন্যবাদ, ভালো থাকবেন আপনিও। আবার অনেকেই কোনো মানুষকে নয়, একটা সময়কে ফিরে পেতে চান। শৈশবের দিনগুলো যখন ছোট ছোট জিনিসেই আনন্দ ছিল, যখন ভবিষ্যতে চিন্তা ছিল না, যখন পরীক্ষার পরে ছুটিটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় সুখ। বড় হয়ে যাওয়ার পর সেই দিনগুলোর কথা মনে পড়ে আর মনে হয়, শৈশব তুমি আবার ফিরে এসো। কে রয়েছেন দেখবো এবারে। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যাঁ এবারে শুনতে পাচ্ছি।
2: আমি শুক্লা বলছি।
0: হ্যাঁ শুক্লা দেবী, স্বাগত।
2: বিষয় যেটা, হ্যাঁ ধন্যবাদ তোমাকে, যে বিষয়টা রেখেছো যে ফিরে পেতে চাই, একদম সেই ছোটবেলার বন্ধুদের, মানে যাদের সাথে একদম প্রথম যেদিন স্কুলে যেতে শুরু করেছি সেই দিন থেকে যাদের সাথে বন্ধুত্ব ছিল, হ্যাঁ এখন আর পরবর্তী সময় মানে কোনো সমস্যা তৈরি হয়নি, বন্ধুত্বটা ঠিকঠাকই চলছিল। তারপর মানে একটা বিষয়ে মানে কোনো একটা কারণ বশত হয়তো দুজন দুদিকে চলে গেলাম, মানে আমি কলেজ পর্যন্ত ওর সাথে ছিলাম, তো পরবর্তী সময় আমি অল্প মানে কিছু নাম্বারের জন্য অনার্সটা পাইনি, ও অনার্স পেয়ে গেল, তারপর থেকে ওর সাথে আমার একটু আলাদা মানে হতে আরম্ভ করলাম আমরা দুজন, কারণ ওর ক্লাস ছিল অন্য সময়, আমার ক্লাস ছিল অন্য সময়। তো তারপর আমার কিছু বন্ধু পাল্টে গেল, ওর কিছু বন্ধু পাল্টে গেল, পরবর্তী সময়ে যোগাযোগ ছিল, ওর বিয়ে পর্যন্ত যোগাযোগ ছিল, বিয়েতেও গেলাম, তারপর আর সেই যোগাযোগটা আস্তে আস্তে মানে কমে গেল। আছি কিন্তু একই শহরে, কেউ কাউকে এখন আর মানে চিনি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, আবার আর যোগাযোগও নেই। আমার মনে হলো কি জানো, এই যে ছোটবেলার যে একেবারে মানে একদম নিঃস্বার্থ অনাবিল একটা বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা মনে সব সময় বড়বেলায় এসে আর থাকে না। তার পেছনে কোনো কারণ নেই, কিন্তু কোনো কারণ নেই, কোনো সমস্যা নেই, কিন্তু তারপরও মনে হলো কোথাও যেন একটা মানসিক দূরত্ব চলে এসেছে। তো আমি চাইছি

0: সেই ছোটবেলার বন্ধুটাকে খুঁজে পেতে, মানে মানুষটাকে যে খুঁজে পেতে যাচ্ছে সেরকম না, কিন্তু সেই ছোটবেলার বন্ধুটাকে খুঁজে পেতে। আরেকজন বন্ধু ছিল, ও ক্লাস ফাইভ পর্যন্ত যোগাযোগ ছিল, তারপর আমি অন্য একটা স্কুলে চলে গেলাম, ও অন্য একটা স্কুলে থাকলো, তারপর আর তার সাথে খুব একটা বেশি মানে কথাবার্তা হয় না, দেখা সাক্ষাৎ হতো কথাবার্তা খুব হয় না। তারপর ও চলে গেল, ও বাইরে চলে গেল ইঞ্জিনিয়ারিং পড়তে, আর যোগাযোগ হয়নি। তো এই মুহূর্তে না খুব তোমার প্রসঙ্গটা শুনে ওই দুইজনের কথা খুব মনে পড়ছিল, যে এই ছোট্টবেলার মতো যদি আবার
1: ফিরে আসত। অনেক অনেক ধন্যবাদ শুক্লা দেবী, ভালো থাকবেন। কখনো আমরা নিজেদেরও কিন্তু ফিরে পেতে চাই, জীবনের ব্যস্ততা, দায়িত্ব আর বাস্তবতার চাপে আমরা অনেক সময় নিজের শখ, স্বপ্ন, হাসি আর সরলতাকে হারিয়ে ফেলি। তখন আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় আগের সেই প্রাণবন্ত মানুষটা কোথায় হারিয়ে গেল। আসলে আমরা তখন নিজেদের কাছেই নিজেরা বলে ফেলি, একবার একটি বার ফিরে এসো। কে রয়েছেন দেখব। হ্যালো,
2: হ্যালো, শুভ সকাল।
1: শুভ সকাল,
2: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
1: স্বাগত শ্যামল বাবু, বলুন।
2: কি সুন্দর একটা প্রসঙ্গ রেখেছেন, দুটি শব্দের সমন্বয়ে যে একটা বাক্য, ফিরে এসো। এটা দিয়ে আমাদের প্রত্যেক আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত কত যে প্রয়োজন এটা অনুভব করি, মানে মানুষকে আপন করার জন্য, নিজের মানুষটাকে আপন করার জন্য বা যে কোনো মানুষকে আপন করার জন্য এই দুটো শব্দ অনন্য কাজ করে। আপনি বলছেন এই যে শব্দটা, এটা ফিরে এসো, এটা কাকে আপনি এখন বুঝতে চান? সত্যি কথা বলতে কি আমার এই ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আমার সহধর্মিণীকে এই শব্দটি বলতে চাই। একটা বিরাট অভিমান কনফিউজের মতো অবস্থা রয়েছে, যেটা একই ছাদের নিচে থাকি কিন্তু যেন একটা বিরোধ তৈরি হয়েছে, অভিমান তৈরি হয়েছে, যেটাকে কোনোভাবেই আমি বা আমার ছেলেমেয়েরা সেটাকে ভাঙতে পারছি না। এমন আমি প্রত্যেকবার আমি এই শব্দটি দিয়ে তাকে বলতে যাই, ফিরে এসো, সমস্ত অভিমান ভুলে যাতে করে আবার সেই আগের মতো করে থাকতে পারি। আর আরেকটি কথা, আপনি সুন্দর বলেছেন, সেই শৈশবের দিনগুলি যে এত সুন্দর ছিল, আমার এখন সেটাই বলতে চাই, সে শিশুর মতো মন, মানসিকতা, সেই ভাব, মনোভাব, সেই জিনিসটাই যেন আমার মধ্যে ফিরে আসে আবার। এখন 65 বছর বয়স, জানি না কতদিন বাঁচব, তারপরেও বলি ওই শৈশবের মনোবৃত্তিটা, ওই জিনিসটাই যেন, শৈশবকাল তো আর ফিরে পাবো না, ঠিক আছে, শিশুর মতো মন, সবাইকে আপন করে নেওয়ার মতো, যে শিশু প্রত্যেকটা যে কোনো শিশুকে যে কোনো মানুষ আপন করে নিতে পারে, তো সেই শিশুর মন যেন আমার মধ্যে আবার ফিরে আসে, এটাই আমি যাতে এটাই মানে সবার কাছে বলি, ঠাকুরের কাছে বলি, প্রার্থনা করি, আমাকে সেই মন সেই জিনিসটাকে আমাকে আবার ফিরিয়ে দাও।
1: ধন্যবাদ, ভালো থাকবেন। যখনই ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো, যেমন ভুলে গেছো অনেক দিন আগে পড়া কোনো উপন্যাস, তখন ভয়। কালো জামা পরে হাজির হয় আমার সামনে, পায়চারি করে ঘন ঘন মগজের মেঝেতে, তখন একটা বুনো ঘোড়া খুরের আঘাতে ক্ষতবিক্ষত করে আমাকে, আর আমাকে আর্তনাদ ঘুরপাক খেতে খেতে অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময়, যেমন ভ্রষ্ট প্রতীকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে। বিদায়বেলায় সাঁজটা যেমন মানি না, আমি চাই ফিরে এসো তুমি, স্মৃতি বিস্মৃতির প্রান্তর পেরিয়ে ঢেউ তুলে সব চিৎকার বছরসা স্তব্ধ করে, ফিরে এসো তুমি, ফিরে এসো, স্বপ্নের মতো ছিলে কোথায়, মিশে যাও স্পন্দনে আমার। স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 9:43 হয়ে 39 সেকেন্ড, 10:00 পর্যন্ত আছি অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি আর জে কোয়েল, আর দেখব এই মুহূর্তে কে রয়েছেন সঙ্গে। হ্যালো,
3: হ্যালো,
1: নমস্কার।
3: নমস্কার,
1: শুভ সকাল।

0: সকাল।
1: মধ্যমণিক থেকে কমলকৃষ্ণ বলছি।
0: স্বাগত কমল বাবু, বলুন।
1: ফিরে এসো, প্রথমেই বলবো আমার শৈশবকে যদি বলি, শৈশব তুমি ফিরে এসো। আর বলতে চাই, একদম করজোড়ে নত যেন হয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস তুমি ফিরে এসো, ফিরে এসো তোমার যে আদর্শ নিয়ে, যার জন্য সারা ভারতবাসী এখনো অপেক্ষায় আছে। নেতাজি হারিয়ে গেছে, আসলে অভিমানেই হোক আর যে কোনো কারণেই হোক, আমরা এখনো জন্মদিন পালন করি। নেতাজিকে ফিরে পাবো কিনা জানি না, নেতাজির মতো মানুষ ফিরে আসুক, তাই সেটাই চাই মনে প্রাণে। নেতাজির আদর্শ ফিরে আসুক আমাদের সকলের মধ্যে, সেটাই চাইবো, ফিরে আসুক বারবার। নমস্কার,
0: ধন্যবাদ, ভালো থাকবেন। কথা বলছি ফিরে এসোকে নিয়ে। তবে ফিরে এসো বলার মধ্যে কিন্তু শুধু দুঃখ নেই, আছে ভালোবাসাও। কারণ যাকে বা যেটাকে আমরা ফিরে পেতে চাই, সে আমাদের জীবনে কোনো না কোনোভাবে মূল্যবান ছিল। মানুষ কখনো অমূল্য জিনিসের জন্য ফিরে এসো কিন্তু বলে না। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো, সব কিছু ফিরে আসে না। কিছু মানুষ, কিছু সম্পর্ক, কিছু সময় কেবল স্মৃতি হয়েই থেকে যায়, তবুও মানুষ অপেক্ষা করে। কারণ আশা ছাড়া মানুষের মন বাঁচতে পারে না। আমরা জানি হয়তো সে আর ফিরবে না, তবু মনে মনে দরজাটা খোলা রাখি। হয়তো তাই ফিরে এসো কথাটা আসলে অন্য কাউকে নয়, নিজের হৃদয়কেই বলা। কারণ আমরা চাই হারিয়ে যাওয়া সুখ, শান্তি, ভালোবাসা আর স্বপ্নগুলো আবার আমাদের জীবনে ফিরে আসুক। ফোন করুন 03212326253 এই নম্বরে। আর রয়েছি আপনাদের সঙ্গে আমি আরজে কোয়েল। কেউ কি রয়েছে? না, কাউকে কিন্তু দেখছি না। তাহলে চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গ নিয়ে।

গানের পর আবারও ফিরে এলাম আমাদের আজকের প্রসঙ্গ নিয়ে। আজকের দুটি শব্দ আপনাদের জন্য রেখেছি, যেটা কাকে বলতে চান সেটা হচ্ছে ফিরে এসো। ফিরে এসো কাকে বলতে চান? ঘড়ি জানান দিচ্ছি, 9:50 হয়ে 51 সেকেন্ড, 10:00 পর্যন্ত আছি অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে। আমি আর জি গোয়েল, তারপরে কিন্তু রয়েছে আমাদের তুমি অনন্যা অনুষ্ঠান, শুধুমাত্র আমাদের অনন্যাদের জন্য। কেউ কি রয়েছেন? না। কিছু কিছু শব্দ আছে যেগুলো হয়তো আমরা মুখে উচ্চারণ করতে খুব সহজ, কিন্তু হৃদয়ের গভীর থেকে বলতে গেলে চোখ ভিজে যায়। ফিরে এসো তেমনি একটি শব্দ। জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা অনেক মানুষকে হারাই। কেউ দূরে চলে যায়, কেউ অভিমানে সরে যায়, কেউ সময়ের স্রোতে হারিয়ে যায়, আর কেউ এমন এক জায়গায় চলে যায় যেখান থেকে আর কখনো ফিরে আসা যায় না। কিন্তু তাদের চলে যাওয়ার পরও মনের কোণে আক্ষেপ থেকে যায়, সে আক্ষেপেরই নাম ফিরে এসো। হয়তো আপনি কাউকে বলতে চান ফিরে এসো, কারণ তোমার চলে যাওয়ার পর আমি আগের মতো নেই। হয়তো বলতে চান ফিরে এসো, কারণ কিছু কথা আজও বলা হয়নি, কিছু অভিমান আজও ভাঙেনি। হয়তো কাউকে বলতে চান ফিরে এসো, এই মুহূর্তে তোমাদের আমার জীবনে খুব দরকার, খুব প্রয়োজন। এমন প্রতিটা ক্ষেত্রেই জীবনের একটা পর্যায়ে আমরা এই দুটি শব্দ বলতে চাই। আর আপনার ক্ষেত্রে যদি বলতে চান তাহলে কাকে বলতেন, সেই প্রশ্নটাই আজকে রেখেছি আপনাদের কাছে। ফিরে এসো যদি বলতে পারতেন তাহলে কাকে বলতে চান? চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গে।

ফিরে এলাম আজকের, বলছি তোমায়, অনুষ্ঠানে আপনাদের জন্য প্রসঙ্গ রেখেছিলাম, ফিরে এসো। কাকে বলতে চান? কিছু মানুষ চলে যাওয়ার পর আমরা তাদের আর খুঁজি না, কারণ জানি তারা আর ফিরবে না। আবার কিছু মানুষ আছেন যাদেরকে আমরা বলতে চাই, ফিরে এসো, আবার নতুন করে জীবনে ফিরে এসো। ফিরে এসো সেই দিনগুলো, ফিরে এসো সেই বিকেলগুলো। আর কখনো কখনো মানুষ কাউকে হারায় না, হারায় নিজের একটা অংশ, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় সে আগের মানুষটা কোথায় হারিয়ে গেল। তবে সবচেয়ে কষ্টের বিষয় হলো, যাদের আমরা সবচেয়ে বেশি ফিরে পেতে চাই, তারাই হয়তো অনেক সময় আর কোনো দিন ফিরে আসে না। কিন্তু ভালোবাসা বড় অদ্ভুত জিনিস, সে যুক্তি মানে না, বাস্তবতা বুঝে না, তাই বছরের পর বছর পেরিয়ে গেলেও মন অপেক্ষা করে। হয়তো জীবনের পথে হাঁটতে হাঁটতে কোনো বিকেলবেলা কোনো পুরনো গান শুনতে শুনতে মনে হয়, সেই মানুষটা যদি আমার জীবনে ফিরে আসতো, সেই মুহূর্তগুলি যদি ফিরে আসতো, সেই মানুষটাকে যদি আবার ফিরে পেতাম। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, আরজে কোয়েল, শুনলাম আপনাদের মনের কথা। শ্রোতা বন্ধুরা যারা জানিয়েছেন কাদের কোন মানুষগুলোকে আবার বলতে চান ফিরে এসো। আজকের মতো এই বলছি তোমায় অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। এবারে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপর রয়েছে শুধুমাত্র অনন্যাদের জন্য তুমি অনন্যা অনুষ্ঠানটি। আর আপনারা রয়েছেন এই মুহূর্তে 101.6 MHz FM উচ্চান্ততে আরজে কোয়েলের সঙ্গে।

0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন, রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

0: our teeth eat with gesture control?
1: God eat all!
0: That and everything else you'd want in your SUV. Maruti Suzuki Victoris.
1: God eat all!
0: Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per litre. Smart Pay Studio, 15 plus safety features including 6 airbags, Next Gen K Series 1.0 litre dual jet, dual VVT engine and spacious interiors.
2: Get attractive offers up to ₹45,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
3: বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আমাদের আজকের তুমি অনন্যা অনুষ্ঠানে। আর আজকের আমাদের অনন্যাদের জন্য যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে নারীরা, অর্থাৎ আমরা মহিলারা, আমরা মেয়েরা, আমরা বেশি ক্ষমা করতে পারি নাকি ভুলতে, কি মনে হয় আপনাদের? বাস্তবিক জীবনে চিত্রটা কেমন?

0: Suzuki Alto K10 comes with a mileage of 24.90 km per liter. Smart Pay Studio 15 plus safety features including 6 airbags, next gen K series 1.0 liter dual jet, dual VVT engine and spacious interiors.
1: Get attractive offers up to ₹45,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
2: বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আমাদের আজকের তুমি অনন্যা অনুষ্ঠানে। আর আজকের আমাদের অনন্যাদের জন্য যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে নারীরা, অর্থাৎ আমরা মহিলারা, আমরা মেয়েরা, আমরা বেশি ক্ষমা করতে পারি নাকি ভুলতে, কি মনে হয় আপনাদের? বাস্তবিক জীবনে চিত্রটা কেমন শুনব আপনাদের মুখে আপনাদের জীবনের গল্প। ঘড়ি জানান দিচ্ছে 10:05 হয়ে 13 সেকেন্ড। এই অনুষ্ঠানটি নিয়ে থাকবো 11টা পর্যন্ত, তবে শুধুমাত্র কিন্তু অনন্যারাই ফোন করবেন। আজকের প্রসঙ্গ, আজকের নারীরা ক্ষমা বেশি করতে পারে নাকি ভুলতে, এই প্রশ্নের উত্তর হয়তো এক একজন এক একভাবে দেবেন। তবে জীবনের অভিজ্ঞতা বলে নারীরা অনেক সময় ক্ষমা করতে পারে কিন্তু সহজে ভুলতে পারেন না, কারণ নারীরা শুধু ঘটনা মনে রাখেন না, সেই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা অনুভূতিগুলোও মনে রাখেন। কে কীভাবে বলেছিল, কীভাবে বলেছিল, কোন মুহূর্তে পাশে ছিল বা ছিল না, এসব অনেক সময় স্মৃতির গভীরে গেঁথে থাকে। একজন নারী হয়তো আপনাকে ক্ষমা করে দেবেন, আবার আপনার সঙ্গে কথা বলবেন, সম্পর্কটাও আগের মতো রাখার চেষ্টা করবেন, কিন্তু যে কষ্টটা তিনি একদিন পেয়েছিলেন সেই কষ্টের স্মৃতি কিন্তু পুরোপুরি মুছে যায় না, কারণ ক্ষমা করা হৃদয়ের উদারতা আর ভুলে যাওয়া স্মৃতির ব্যাপার। শুনব আমাদের অনন্যাদের মুখে সংসার জীবনে, ব্যক্তিগত জীবনে নারীরা ক্ষমা বেশি করতে পারে নাকি ভুলতে। ফোন করবেন 03212326253 নম্বরে। স্টুডিওর এপারে আমি কিন্তু রয়েছি আপনাদের সঙ্গে, আর্চি কোয়েল, তবে শুধুমাত্র অনন্যারা ফোন করবেন।

গানের পর আবারও ফিরে এলাম আজকের অনন্যাদের কাছে। আর আজকের প্রশ্ন রেখেছিলাম, নারীরা ক্ষমা বেশি করতে পারে নাকি ভুলতে? কি মনে হয় আপনাদের, আপনাদের ব্যক্তিগত জীবনে, আপনাদের সাংসারিক জীবনে, আপনাদের কর্মজীবনে কোন অভিজ্ঞতার মুখোমুখি হন জানান আমাকে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হলো কাউকে ক্ষমা করা, আর তার থেকেও কঠিন হলো সেই কষ্টটাকে ভুলে যাওয়া। অনেকেই বলেন নারীরা ক্ষমা করতে পারেন কিন্তু ভুলতে পারেন না, কারণ নারীরা শুধু মানুষের মনের কথা মনে রাখেন না, সেই কথার আঘাতটাও কিন্তু মনে রাখেন। শুধু ঘটনাটা নয়, সেই মুহূর্তের অনুভূতিটাও হৃদয়ের কোথাও জমা থাকে। একজন নারী যখন কাউকে ভালোবাসেন তখন তিনি শুধু একজন মানুষকে ভালোবাসেন না, তার সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষকে ভালোবাসে, তার সঙ্গে জড়িয়ে থাকা বিশ্বাস, সময়, স্বপ্ন আর অনুভূতি। তাই যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন কষ্টটা কিন্তু শুধু একটা ঘটনার জন্য হয় না। তবু দেখবেন একজন নারী অনেক সময় মুখে কিছু বলেন না, ঝগড়া করেন না, প্রতিশোধ নেন না, ধীরে ধীরে সব মেনে নেন, মানুষটাকে ক্ষমা করে দেন। কি মনে হয় আপনাদের, নারীদের ক্ষেত্রে কোনটা বেশি প্রযোজ্য, ক্ষমা করা নাকি ভুলে যাওয়া? কি রয়েছেন দেখব না, কেটে গেছে, কথা বলা হলো না। শুধুমাত্র অনন্যারাই কিন্তু ফোন করবেন, এই মুহূর্তটা, একটি মাত্র ঘন্টা শুধু আমাদের অনন্যাদের জন্য, আমাদের মহিলাদের জন্য।

0: তো অভিনয় ছেড়ে দিয়েছি ইমতিয়াজ।
1: ম্যাম, আমি আপনার সম্বন্ধে সবকিছু জেনে শুনেই আপনার কাছে এসেছি। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, বিলিভ মি।
0: কিন্তু কেন? Why me after so many years? For what reason?

আজকে আপনাদের এমন এক নারীর কথা বলবো যিনি প্রমাণ করেছেন যে স্বপ্ন যদি বড় হয় আর সেই স্বপ্ন পূরণের জন্য যদি থাকে অক্লান্ত পরিশ্রম, তাহলে পৃথিবীর কোনো বাধাই একজন মানুষকে থামিয়ে রাখতে পারে না। তিনি হলেন ইন্দ্রানুই। 1955 সালের 28শে সেপ্টেম্বর ভারতের চেন্নাই শহরে জন্মগ্রহণ করেছিলেন ইন্দ্রানুই। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলেও তার স্বপ্ন ছিল অসাধারণ। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতেন। পরিবারের সদস্যরা তাকে সবসময় বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করতেন। শিক্ষাজীবনে তিনি নিজের মেধার পরিচয় দেন। পরে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। নতুন দেশ, নতুন সংস্কৃতি, নতুন পরিবেশ, সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়া সহজ ছিল না, কিন্তু ইন্দ্রানুই কখনো হার মানেননি। তিনি বিশ্বাস করতেন জীবনের প্রতিটি চ্যালেঞ্জে আসলে নতুন কিছু শেখার। কর্পোরেট জগতে নিজের জায়গা তৈরি করতে তাকে বহু বাধা

বিরতি হয়েছে। কিন্তু ধীরে ধীরে নিজের দক্ষতা, দূরদর্শিতা এবং নেতৃত্ব গুণের মাধ্যমে তিনি সবার আস্থা অর্জন করেছিলেন। এক সময় তিনি বিশ্বের বৃহত্তম বৃহৎ খাদ্য এবং পানীয় সংস্থা পেপসিকোর প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইন্দ্রা নুইয়ের নেতৃত্বে পেপসিকো শুধু ব্যবসায়িক সাফল্য অর্জন করেনি, বরং স্বাস্থ্যকর জীবনযাপন, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়েও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বিশ্বাস করতেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু লাভের অঙ্কে মাপা যায় না, মানুষের জীবন এবং সমাজে তার ইতিবাচক প্রভাবও সমান গুরুত্বপূর্ণ। ইন্দ্রা নুইয়ের জীবনের আর একটি বড় শিক্ষা হল, সাফল্যের শিখরে পৌঁছেও নিজের শেকড়কে ভুলে না যাওয়া। তিনি বহুবার বলেছেন, পরিবারের মূল্যবোধ, সততা এবং পরিশ্রমই তাকে জীবনের প্রতিটি ধাপে এগিয়ে যেতে সাহায্য করেছে। ইন্দ্রা নুইয়ের গল্প শুধু একজন সফল ব্যবসায়ীর গল্প নয়, এটি একজন নারীর আত্মবিশ্বাস, সাহস এবং অদম্য ইচ্ছা শক্তির গল্প। তার জীবন আমাদের শেখায়, স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করতে হবে, আর কখনো নিজের উপর বিশ্বাস হারানো যাবে না। একজন সাধারণ ভারতীয় মেয়ে থেকে বিশ্বের অন্যতম প্রভাবশালী কর্পোরেট নেত্রী হয়ে ওঠার এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, সফলতা কোনো গন্তব্য নয়, এটি এক দীর্ঘ পথ চলা। আর সেই পথ চলায় সাহস, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে জীবনের বড় সঙ্গী। ইন্দ্রা নুই সেই পথ চলারই এক উজ্জ্বল অনুপ্রেরণা।

জীবনে সাফল্য অর্জন করতে গেলে শুধু প্রতিভা থাকলেই কিন্তু হয় না, প্রয়োজন সাহস, অধ্যবসায় এবং নিজের স্বপ্নের প্রতি অটুট বিশ্বাস। আর আজ আরেকটি নারীর গল্প আপনাদের শোনাবো, যিনি প্রমাণ করেছেন যে প্রতিকূলতা যত বড়ই হোক, দৃঢ় সংকল্প থাকলে সাফল্যের শেখরে পৌঁছানো সম্ভব। আজকে কথা বলবো ভারতের বায়োটেক শিল্পের পথিকৃৎ সফল উদ্যোক্তা কিরণ মজুমদার শকে নিয়ে। 1953 সালের 23 মার্চ বেঙ্গালুরু শহরে জন্মগ্রহণ করেছিলেন কিরণ মজুমদার শ। ছোটবেলায় তিনি চিকিৎসক হতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্য তাকে অন্য পথে নিয়ে যায়। উচ্চশিক্ষার জন্য তিনি যখন অস্ট্রেলিয়া যান, তখন ব্রিটন প্রস্তুতি নিয়ে পড়াশুনো করেন। পড়াশুনা শেষ করে দেশে ফিরে তিনি চাকরি খুঁজতে শুরু করেন, কিন্তু তখনকার সমাজে এই ব্যবসাটিকে একজন নারীর পক্ষে সহজভাবে গ্রহণ করা হতো না। একের পর এক প্রতিষ্ঠান তাকে ফিরিয়ে দেয়, কারণ একটাই, তিনি একজন নারী। অনেকেই হয়তো এই অবস্থায় স্বপ্ন ছেড়ে দিতেন, কিন্তু কিরণ মজুমদার স হার মানেনি। 1978 সালে মাত্র কয়েক হাজার টাকা পুঁজি নিয়ে নিজের বাড়ির গ্যারেজে শুরু করেন একটি ছোট সংস্থা, বায়োকন। তখন তার বয়স মাত্র 25 বছর। ব্যবসার জন্য ব্যাংক ঋণ পাওয়া কঠিন ছিল। কর্মীরা একজন তরুণী উদ্যোক্তার অধীনে কাজ করতে অনিচ্ছুক ছিলেন। অনেকে বিশ্বাস করতেন না যে একটি মেয়ে বিজ্ঞান ভিত্তিক কোম্পানি সফলভাবে পরিচালনা করতে পারবে, কিন্তু কিরণ জানতেন তার স্বপ্নের শক্তি অন্যদের সন্দেহের চেয়ে অনেক বড়। দিনের পর দিন কঠোর পরিশ্রম, গবেষণা এবং নতুন চিন্তাভাবনার মাধ্যমে তিনি ধীরে ধীরে বায়োকনকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে বায়োকন শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিতি লাভ করে। বায়োটেকনোলজি এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন নতুন গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্বমানের সংস্থায় পরিণত হয়। আজ বায়োকন লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্য

সেবার সঙ্গে জড়িত। আর কিরণ মজুমদার স্বপরিচিত ভারতের অন্যতম সফল নারী উদ্যোক্তা হিসেবে। তিনি একজন ব্যবসায়ী নন, তিনি একজন সমাজসেবী। শিক্ষা, স্বাস্থ্য এবং গবেষণার উন্নয়নের জন্য তিনি বহু উদ্যোগ গ্রহণ করেছেন। তার বিশ্বাস, ব্যবসার সাফল্য তখনই অর্থবহ হয় যখন তা সমাজের কল্যাণে কাজে লাগে। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল, অন্যরা আপনার সামর্থ্য নিয়ে সন্দেহ করতেই পারে, কিন্তু আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তবে অসম্ভবকেও সম্ভব করা যায়। তিনি একবার বলেছিলেন, সফলতা কখনো সহজে আসে না, সাহস করে প্রথম পদক্ষেপটি নিতে হয়, তারপর ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। প্রতিটি বড় সাফল্যের পেছনে থাকে একগুচ্ছ প্রত্যাখ্যান, অসংখ্য ব্যর্থতা এবং অদম্য ইচ্ছাশক্তি। কিরণ মজুমদার স্বয়ের জীবন সেই সত্যেরই এক উজ্জ্বল উদাহরণ। একজন নারী হিসেবে সমাজের নানা বাধা অতিক্রম করে তিনি গড়ে তুলেছেন এমন একটি প্রতিষ্ঠান যা আজ বিশ্বজুড়ে সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। গ্যারেজের ছোট্ট একটি ঘর থেকে শুরু হওয়া স্বপ্ন আজ কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। কিরণ মজুমদার স্ব আমাদের শেখান, স্বপ্ন দেখতে সাহস লাগে না, আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে লাগে অধ্যবসায়।

আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম মুদ্রান্ততে আজকের তুমি অনন্যা অনুষ্ঠানে। আর আজ অনন্যাদের জন্য প্রশ্ন রেখেছিলাম, নারীরা ক্ষমা বেশি করতে পারে নাকি ভুলতে? ভুলে গেলে শিক্ষা হারিয়ে যায়, সেই কষ্টের মূল্য হারিয়ে যায় যা একদিন তাকে আরও শক্ত আরও পরিণত করে তুলেছিল। নারীরা ক্ষমা করে দেন সম্পর্ক বাঁচানোর জন্য, কিন্তু ভুলতে পারেন না নিজেকে বাঁচানোর জন্য। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, একজন নারী হয়তো সেই মানুষটাকেও ভালো কামনা করতে পারেন যে একদিন তাকে কাঁদিয়েছিল, এটাই হয়তো তার সবচেয়ে বড় শক্তি। কিন্তু তার মানে এই নয় যে তিনি সব ভুলে গেছেন, তিনি শিখে গেছেন কিছু ক্ষত নিয়ে বাঁচতে হয়, কিছু স্মৃতি বুকে নিয়ে এগিয়ে যেতে হয়। কি মনে হয় আমাদের অনন্যাদের, নারীরা বেশি ক্ষমা করতে পারে নাকি বেশি ভুলতে পারে? জানান আমাকে 03212326253 নম্বরে। স্টুডিওর ঘড়ি কিন্তু জানান দিচ্ছে 10:38 হয়ে 36 সেকেন্ড।

আপনারা এই মুহূর্তে রয়েছেন তুমি অনন্য অনুষ্ঠানে, শুধুমাত্র অনন্যাদের জন্য একটি মাত্র ঘন্টা, আর সঙ্গে রয়েছি আমি আর জে কোয়েল। আর আপনাদের জন্য আজকে অনন্যাদের জন্য কিন্তু প্রসঙ্গ রেখেছি, নারীরা ক্ষমা বেশি করতে পারে নাকি ভুলতে। জানেন আপনাদের অনুভূতিগুলো, আপনাদের মনের কথাগুলো, আপনাদের মনের অনুভূতিগুলো, উপলব্ধিগুলো। 10:46 হয়ে 15 সেকেন্ড, 11টা পর্যন্ত আছি অনুষ্ঠানটি নিয়ে। তার মধ্যে ফোন করে জানান আপনাদের মনে কী রয়েছে, বা আপনাদের ব্যক্তিগত জীবনে আপনারা এই কথাটার সঙ্গে কতটা নিজেদেরকে রিলেট করতে পারেন।

বুঝেছে সে মেয়েটি? সে বুঝেছে রাজু মামা, তার খুব প্রয়োজিত। কি শুনেছে সে মেয়েটি? সে শুনেছে মায়ের চিৎকার। কি পেয়েছে সে মেয়েটি? সে পেয়েছে জন্মদিন, আলু কাবলি আর কু ইঙ্গিত মামাতো দাদার। সে খুঁজেছে ক্লাস নোট সাজেশন, সে ঠেলেছে বইয়ের পাহাড়। পরীক্ষা পরীক্ষা সামনে, দিনে পড়া রাতে পড়া, ও পাশে ঘর অন্ধকার। অন্ধকারে সে শুনেছে চাপা ঝগড়া, দাঁত মুখ ছিন্ন ভিন্ন মা আর বাবার। জয়গোস্বামী লেখা এই কবিতাটি দেখতে দেখতে অনেকটা সময় কিন্তু আপনাদের সঙ্গে কাটিয়ে এলাম আজকের এই অনুষ্ঠানে। আজকের প্রসঙ্গ আপনাদের, আমাদের নারীদের জন্য রেখেছিলাম, নারীরা ক্ষমা করতে পারে কি ভুলতে পারে? কি মনে হয় বাস্তবিক জীবনে কোন জিনিসটা নারীরা বেশি করে থাকে?

দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এবারে আমার যাবার সময়। যাবার মানে একদম যাওয়া নয়, আবারও ফিরে আসার জন্য যাওয়া। আপনারা উপভোগ করুন এফএম উত্তরান্তের নানা রঙের অনুষ্ঠান রাত পর্যন্ত, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন এফএম উত্তরান্ত থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: বলিউড মিউজিক মডার্ন সং আমি রংসে হামজাগো আজার ওয়াইন খেলিমা জাদুনি আবার হেন্দ্রাই থাকে মনে জায়গা
1: আও সাজাগো মতো আগে নি কাম মানে তৈ তোমাবা হাইফোন আবো আনি কাইসা মজমা আমি বাকি তৈ তোমাখা কে মডার্ন রবো আমি হামজাগো হাইফোন আনি সির সিটি যিনি তামুং রেসাব মুং মুসব মুং অবন আং বেশি হামজাগো কোকটা
0: পইলা সঙ্গ বো তামুং খার বা নো তামুং বাই নদাল জাক সাকি না আবুনি খরং বাই নাই অমন তামুং মানে
1: খারিবা না

0: ও মাই
1: আমাকে
0: গড,
1: ও ওই কান খান খাকে যা দুলে লেবং রমদানি ফাই দি
0: এ এ
1: হুক লেবং খালাই তো ভাই মানে আবন ন রমিনে ওলকে ও পুইলানি যে
0: এ
1: বিদ আবন রম হকতা
0: এ
1: ইনকা আবন কারে মত দাংডনি কক থাকা দাংডন কারে নেই নেন তে তাম তাম মং বাই গদাল যাত
0: তে তামং কা
1: নিন ইয়া গত আংন গ কমা মা ও যে কলং মা পনি মুং তাম ছাগার দি
0: অমং খা চং প্রেং
1: হুম বন চং প্রেং হন না
0: চং প্রেং বনি বখাই তো সানা থাকা ম গিটার হাহাই ফিয়া বাবি নি বুতং খ তং থাম তং থাম ওকে কিসা টিউন ব আলাদা খ ফায়ো জুদা খাই
1: ওকে টিপ্রেশন গিটার
0: এ সানা থাকা ওখানে না কলাই থাঙ্গো
1: মনে মনে আসে ওয়ান্স কইমে যে টিপ্রেশন যে চিনি যে তাম মুংবাই লম মুংবাই আসকে রিচ আপনি কাছে মাংপিলি ইংকা ও চম্প্রে
0: আগে তো চিন বড় গিটার তো নুসনু গিয়া কো মাহাই ফিয়াবা গিটার হাইকে সনাম যাক
1: সনাম যাক অববাই কে রসাম গথ নানি আবু কিষান ক গিয়া তার তং থাম বাই না দা গে আং বো রসাম ন খনার নাই
0: তে খেরেন খেরেন তাম ন তাইছা
1: আগে

0: বাহ, কোভিডৰ মা মিটা মশা মা জাগা যাচ হৈছে অমাহে খানাকাংখানকে তো কোভিডৰ মা মিটা মশা মংরাই যেহেতু চিনি দফা গরং যাকবা থই হান গদাল যাকবা যত আর কবলৈ থাকু নি অবত মা মিটানি অব খার নইলা জেফ্রো সময় সেরঙ্কা বসা মং রাগিনী ন সেরঙ্কা
1: জাদু কলেজের তো রাগিনি তো আন্টি জারম থানিস মানো পিয়াগি সেরমপুর জাদু কলেজের কাছে তামজাগিয়া তাম আহিপন চারি মানুষকে অম হাইকে তামজাং মানে ইনকে মডার্ন রসামু বেশি তামজাব তাগি ককবর রসাম না অখুম্বুবার অম হাইর
0: তাকে বিশ্বনাথ নি দ খাই আবার খোনা নাইছে
1: দক্ষা

0: চিনি ত্রিপুরের সময় আরো বলাম আমার বলাম সুমিনি বলাম আটটা তো ইয়াং সুপ জানাই দখল বলাম করে ইয়াং ও আনি ইয়াং সুজাও যে বলাম তো মানে ইয়াং তিন মা সুপ
1: আচ্ছা মানে বুকুক বাই বলাম তো মানে আরো মা সুপটা না আরো আরো নু আবু বাই সরং মানে বুঝলি
0: আবু বাই সরং
1: আবুন ইয়া গুলোকে তরক তরকে অর সরংনা নিচে অংখা ও সময় নেপুর আপুর অর সরংনা নিচে অংখা নামুই মানখা উইলা ফিলিংস বহাই মাত
0: আমার সান থাকাই মানে কথা আং পইলা পইলা সময় সরংদ্রব বড় ফাচা তাউন নাহাগা তাউন সুপকা আমার লগে লগে বা পুংলাই বা
1: পুংয়া
0: হ্যাঁ গে আমার বখার আরাম নাইয়াঙ্গো গাই কামনার মসঙ্গো আমা হাইতা সরাই বখাবা আগি ক্লাস টু পরি
1: তো উইকে খনা তো খনা তো কে তামি মানো আকে তামি মে আমা হাইতা
0: গাব ফাচার না মসঙ্গ মানে আমা হাই গাই ফাচা তো কোনো মানে ন সঙ্গ্রে মায়া সরম কেসে মানাই গাই হাইপন মা বাই আমা কেন বুজক জা গৈছন আং আস্তে তিরুক তিরুক খাই তিনি তামো খানা তামো আমাকে সাল ব্রম ব্রম তামাং তামাং তাও অংশক যারা উমফাইকা অংশকে তামাং কথা
1: নক রক হঞ্চা কে দা কেব কেব কে দা কেবে খাজে আমা হাই রক তামো দীপ খিরিং খিরিং রক হাই নামুই টঙ্কা ফুফা
0: কেবে না তো করে ফিয়া দিয়ে বর খিরিং খিরিং রক আম তো তুং খাঙ্কাই বরক তো কিসা সামর হুমর খাইকাঙ্কাই লেংফুর রক সুক কেসে কেসে খানা মেয়েবা হেফানো আসো তো হিন্দিয়া মাফা যত আমি নুখুনব যত আনো সাপোর্ট খাই দো আমাকে না ও হাপার গলাল দমঠা
1: নুমুই বাই পিসা খানার তে কেসে খানার না কে আং তো খানানা না মুসুই দো কক সামান চাই নিনি তাম মুংনো সে আং খানানা মুসুই তে তো নিন ইয়া ফা তো আবো কে তো সারেন্দা বুতং
0: সারেন্দা
1: সারেন্দার দা খা নাই সময় দা তামুই খা ফুগা সাগার বউ খা তো কে খা ফুগে
0: যে মুসংমানী
1: যে মুসংমানী
0: সময় চমপরে তাম খাবা তাও চিনি সারেন্দার তাম খাই রো আল যান তামানো থাচিং তো সময় আং উত্তরাগিনী খানারিকা তো দক্ষিণাগিনী তামায়

0: বেলাই খানা তো নিনে অ সরং মানে
1: অমর না আগে তোরা এফর অম হাই মান খানা বা রেসা মনে লোকে লোকি তা মতা
0: আজর অমন খাই তামনানি চাইতকটা
1: হ্যাঁ
0: আপুর তাবু যে সময় আপুর যে সময় সেনা মানে আবো ভাই ম তাম ফেলায়
1: আবো খাই

0: অবকে দক্ষিণ রাগিনী যাকে রাগিনী কাইবস খাচ্ছলা অ যে জাদুনি রোগ
1: সিমে জাদুনি সামগো রাগিনী তো সারটা হাই দো উত্তর রাগিনী দক্ষিণ রাগিনীকে মেইন গেতাই দুনা রাগিনী তৈসা রাগিনী অমাই দো
0: আচ্ছা গ ও যে ওয়াইন খিলিমার ওকে আবকে
1: আম্ব মান আমি উত্তর রাগিনী হাই নকলাই থাকো
0: ওয়াইন খিলিমানী নিসা খান

0: বেলায় খানা তো এক বিখাও থাঙি নাগেও চিনি ও যে সামুং রক বা চিনি ও যে তামুং রক অবাই তাম জাখান কাঙ্কে গুবিনে বিখাও থাঙি নাঙেও নাঙিয়া ইয়া নিন চিনি ও তামুং রক নতুই নাই তাবু চিনি নরখাই যারা থিনাং আশাই সঙ্গে ক কসানা কালাই খাঙ্কে বা নাই জমা নিনি বাইপ সাক বাসা বা লুকু রঙ ক কসানো তঙ্কে তাম তাই
1: ক কসার মতো আমি জমতো তিব্রাসা গাই চিনি তামুং চুমুং চিনি রসামুং রকন সঙ্গে তৈ তাই নামাই বিলে গাই মডার্ন তো তাও তো মডার্ন যুগ বা মডার্ন তো খবজাং নামাই নিসা মিসা আব তামো আব রসা মডার্ন কর হাইপেন চিনি সিরি সিটি রসামুং তামুং রকন পাই তমাখাই কাহামতা তৈ তমাখাই
0: নাই চিনি সিরি সিটি তামুং লব মুং আবো মডার্ন মডার্ন তো তাই মডার্ন যেতিকে আবুন থেপাই মানা তৈ কমায় তৈ চিনি সিরি সিটি তামুং লব মুং কমায় তৈ আবো হাকি তং তুং আবো নজানা নাই ইংকাই চিনি জরা পাই থাক জরা ফাই ফাইরে রুগী ফেগেবা নার না নাকি পাই থাক তামু খাই চংপরেন্দা খাই সময়দা খাই না নিনি সারেন্দা দা দাং দা বুবন খার নাই খনাতক কাইসে খনারনা মুসং গাঙ্কে
1: সুমিন তামসিন আনি যতনি মুসং মা সুমুই
0: না নজরাইন সিমিন সুমুই বাই সুমুই নি সিমিছে ন জেঙি ফাইকাবা
1: এ ওয়াতি মেসে মেসে মলা পাইথাগো
0: দ তাউ দ দরা

আসুক জরা এলেম কুরং পান্দাও জং খানা লাইকা তাকক আথু কিরিনি খুকতে বিনি এলেম রকনতে কক তে বাহাইকে ব চিনি হাস্তে নি সিঁড়ি সিঁতি নি তাং মুং রক বাই গদালখা বাহাই বাইকে সেরংখা আবার রকন বিনি লংমানি কক রক জং খানা উইমানখা এলেম কুরং পান্দাও জং জেপ্রো ফানো চিনি ইয়ারং রুকজাক চিনি সিনি মুং রকন জং বকনানি কগিয়া জং আবো রকনো তৈ ন জং কতাল এবার ডিজিটাল নি অ মল নব জং লাম সকনা নাঙ্গো তৈ ডিজিটাল নি অ মল বাই জং গতালই ব তংনানি নাঙ্গো ফিয়াবা জং ডিজিটাল এবা তাবুক নি জে কতাল কতাল কতাল মডার্ন উংতে উংতে জং সিঁড়ি সিঁতি নি জে চিনি সিনি মুং রগ্ন চিনি ইয়ারং সিনি মুং রগ্ন চং বগৈ যুগলাইয়া হায় দা আবহাইন চং তাকু কাতুকিনি খুবতে খনাকা তে বিনি যে তামুং খনাত খে তামুই খনার মানি রগ্ন বচং খনাকা গুকুমৈন খরকসা এলেম গ্রং বরুন হন্না হনে আং মা দঙ্গ চং খরকসা অমাহাইকে গ্রং কুক গৈ বাচানানি ব বেলাইন তুকো হায় দা চং মুচুংমানি দংফানো যত বড় বাই গ্রং হনজাকানি আব উংগিয়া হায়দবা গাই যে বড় রক কুকুবৈন আও আং খরকসা সোয়ার গনাং এলেম গনাং হনৈ ন সাক সাক ন স্নাম নাই হিনৈ স্নামৈ তিসামানি বাকৈ ন বতিনি খরকসা এলেম গ্রং হনৈ সিনেমু মানৈ দঙ্গো অঙ্গে ফাইদিংকেও জরাও জং হেলেম ক্রিং পান্দাও খালাইনাই জরা দং কবা গাই রেচাপং খালাই না ইংকেও জরাও খাতক রেচাপং নরকনি বাকে খাই দং দি লগি দং দি সারাসা পয়েন্ট অফ মেগা হার্স এফ এম উদ্যন্ত জরাও স্টুডিও আজুকজাক আং আর জে বিনতা অঙ্কে নরকনি বাকে অখনাতক রেচাপং

Aujung rezap mengkenalai tunggu hajarawo elem kering pandau hingga pada tabu kenalai nai tabu sejarah manmani kok pro kok tuma bubagro. Hayungu hamya tong halu kengi tong mani bising ko bo barot khat hanca jaga tei gerak nahar munglo tei hamkrani lamo bus kengi tunggu huni shaka Menteri Bakrong Narendra Modi. Dili ketalni Rastropati Bobonomia Phil Jisha Niti Ayukni Governing Council Koklam Shalai Mawa Manjakai Tripurani hamkrani juda juda bekhak রমৈতি শাখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডক্টর মানিক সাহা জুদা জুদা হামক্রাই গনাং তাং বথং নি শেব বাই বাই থং চুক জাক বদল রক্ন রাং থং তে চুক জাক লাইতি শানানো নাহারি হাস্তে হাপাং চাইতোকি সামং টাঙ্গি দঙ্গ হনি শাখা হাস্তে ফা ইন্দ্র সেনা রেড্ডি নালো কেন্দ্র নি বেড়াই খিরি কক চংলাইন হাক তরতে ফাতার হাক তো নি বেড়াই খিরি রক নি বাগে বারত নি বিশিং কাশিয়া রাখতে চুবামুং বেখ্রেপ স্নাম তিসানা বাগে শাক থারখা কামিনি লুকুরক নিয়ে জুদা জুদা নাংমা শেব রমা পোয়ার মুঙ্গ কাহামকুক সামুং তাংমা বাই তাকলাই বিশিনি ই গভর্নর্স অ্যাওয়ার্ড হাতর গনাঙ্গই নি বিশিঙ্গ উলনি থাইয় তঙ্গ সালথাং হাঙ্কর্ণি বিজয়নগর কামি পঞ্চায়েত কয়বেখাস্টে হাবানগমিয়া হাংখর বেরেমনি খেত বাচাও অভিযান সামংবতাং সংসাখা সালথাং ত্রিপুরা হাঙ্কর বেরেমনি নখা শালিনী বিষ্মদেব মুকুমু চেরাই রগ্নি থুমনুখ বাতাই মং মিয়ানি সিমি আগরতলা মুক্তদারা অডিটোরিয়াম চেংজাখা ফিফা হায়ুংকাপ ফুটবল বাতাইলাই মুঙ্গ পান্ডানি বিশিংতি চেংজাখা হায়ুংকাপনি পুইলা থংমুঙ্গ মেক্সিকো দক্ষিণ আফ্রিকানো নই বুকচা গোলনি ফের বাই মেচেনখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলচাক ব্রি রগ্নি অরুণী ক্রিকেট বাতাইলাইমা ও মিয়া থংমুঙ্গাইথাম অংখা বুসকাং দাম নই চি ব্রিও হাস্তে নিজ তহাঙ্করণ ফেরাঙ্কি কিষানি সিমি বুংখর খরকে ওয়াতে ওয়াইমানোহনী হজাক মংরেখা নবার দুইবার নাইখুং তিনি সালনি শাকানি তুংমারি শাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি ও টঙ্গানো আশোক জোড়াতে খোনাবাইকা তাবসু জোড়া মানমানি কক বড় কক তোমা বুবাগ্রহ

0: Faruk Jotunono, Dibor Kaham, Tinorok Nitinini Shal, Jotuni Bagino Kaham, Lanyanim Tun Haike Kladi, Tinini, Alaida Kaisa Panda, Hayung Cherokno, Shamung Clarimano, Kashuma Shal Nurge, Alaida Panda, Ojarao, Norok Kleiman Bene.
1: তিনি হায়ং জরাই শামুক দাংনামা কাশমানি শাল চেং যতন সাইমানো তিনি জুন তালনি শালচিনি শালমারি তিনি নিও শালনো দা ইউনাইটেড ন্যাশন জেনারেল অ্যাসেম্বলি ও শালনো পালাঞ্জানি বাগৈ সাকলাই রেখা ইংরেজি বিশি নৈশাই নৈয় আবনি বাগৈ চেং বিশি বুরুম বুরুম ন অ শালনো পালাইলাই ফাইও তিনি নিও শালনো পালাইঞ্জানি বাগৈ তাই অ শাল তামনি বাগৈ পালাই যাক আবনো সবাই শুক্রবই সানানি বাগৈ চেং তিনি চীনও পান্ধব কবগৈত বোকা ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস নি চেয়ারপার্সন ম্যাডাম জয়ন্তী দেববর্মন হাইকে পুইলানো চীনও পান্ধব লামসগ তাই খুলুমকা
2: খুলুমকা
1: আও চং সাইমানো চেরাইংখা বেলাইখেনো খুম গাহাই নাইথর ফিয়াবাব তরক তরক হাকাই বিনি যে স্ট্রাকচার হ্যাকাবা বিনি যে গরণ আমব চং কি ফিল মানি নব এবার ফিল মানি নব ফিয়াবা ওলো হঙ্গাকাই পদরে পদ সামু হুমু রঙ বরং গদালি থাকমানি নগো যাবনি বাকিনো আনি তিনি কাইসা সঙ্গা যে সঙ্গ চাইল্ড লেবার হায়াকবা যাই রং সামু দাঙ্গামানি আবো বো উমনি সিমি যায়
2: পুইলাও নো খাই দায় যত তাকুক তাই বুকুক সঙ্গন আনি সাকবাই থাঙ্গই তাই ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস হায়াকাই বা চেলাই নাইকুল ফাং কমিশন নিয়েঙ্গই আং যত নন খুলুমুইয়া ফারো সুমুং বেলাইখেন অম কাহাম সঙ্গা বুকুক জুন যং বিশি বুরুম বুরুম ন বারোই জুন হায়ুং গনাঙ্গই চেরাই সামুং তাংমানি ন কাসুমা সাল হিনে যং পালাইলাই দঙ তাঙি হিংকাই যং সাইমানো চেরাই ইংখা চিনি থিনাং ইংগে ও থিনাং ন যং সাজা খাইয়ে বংনি থিনাং কাহাম গরংখাই তিসানান বাগৈ চিনি কমিশন মানে চাইল্ডস কমিশন সামুং খাইলাই দঙ গবং মা জাগাওনো যং অ্যাওয়ারনেস প্রোগ্রাম যারাই রংনি যে রাইটস তুই অমনতে যেন সামু খাইলাই দঙ্গ তাই অমনি বাকিন যেন পুইলা সাইমান নাই যে চেরাই সাবনহীন যেন তাবুক সাইমান নাই চেরাই আচাইদ্রব নি সিমি উমর যে চেরাই নি উমর আচাইদ্রব নি সিমি আঠারো বছর জরাতই বরণ যেন চেরাইহিনী রমো ইংকাই ও চেরাই রং ন সামু খাইরিখাঙ্কাই কেরং রায়দাতেই মাজরা রিজাংনাই অমনি বাগৈন চেরেরগংখা খুমহাই নথাজিং সাকা বংনি থিনাং চিংসাজা খাইনাম বাগৈ বড় লেখাপড়া খলাইনাই যত চেরাইরবৈ বাক্সানো থুঙ্গৈ আকৈ তরি লগৈ বংনি থিনাং চিংসাজা খাইনান বাগৈ যেকোনো বোমা বোফাপা নংথু বরং লেখাপড়া মাস মা ফোরংনাই অমংখা বংনি কাইসা অধিকার এবা মানথাই অমন কারিব গবং মা বরণ যে হানং পিনাং খাইমানি এবার বরক বাই যে চায়া সামুং খাইমানি অমর নব যত বোমা বোফানো সিতাই কলাইও অমর নব কাশুনানি নাঙ্গ তাই অমনি বাগিন তাবুগ্রমনি দোকান ফানংথু এবা রাবার বাগানো ফানংথু হাই একেবা চা বাগান নগো যেন তামনু চেরাই রং ন রিউই সামুং খাইমানি নগো ইংগে ও সামুং খাইমানো যেন মা কাশুনাই বংনি থিনাং যেন সাজা খাইনানি বাগৈ লেখাপড়া মা ফুরংনাই ইংকে অর তেকিসং সানানি মুচুঙ্গ যেন চেরাই রং ন সামুং খাইমা সিমিয়া অমন লগে লগে চিনি কমিশন গবং মা স্কুল রগ যেন অ্যাওয়ারনেস প্রোগ্রাম খেলাই দঙ্গ ও অ্যাওয়ারনেস প্রোগ্রাম নি বিশৃঙ্গ দঙ্গ চেরাই উমর সকসইয়া জরাও কাইমানি নতুয়ী হাই একাইবা ড্রাগস নতুয়ী হাই একাইবা চেরাই রং ন বাহাইকাই বংনি রাইটস এবার অধিকার এবার মানথাই ন বরক সিনানি নাং অমর নতুয়ী যেন গবং মা জরাও গবং মা জাগাও ন অ্যাওয়ারনেস খেলাই দঙ্গ যেন তাবুক চেরাই সামু খাইমানি লগে লগে অমতি হাইব নগো বোমা বোফা রং পয়সা নগ নুখুঙ্গ আজিরি নানি বাকি চেরাই রং ন সামু খাইরিব ইংকে অমন লগে লগে নুগো নকশা নগ গব যে সামু চুবা চুপ খাইরি নানি বাকি যেন চেরাই চিকন চিকন বিশেষকে বুড়ি বসা রং ন সামুগো থেপমান নগো ইংকে অমং খাঙ্কাই লেবার ডিপার্টমেন্ট নি রুলস অনুযায়ী এবার কেরং রায়দাতই মাজরা বেরজাংনাই অরমতি হাইকে বো খাই তংখাঙ্কাই সামু চায়া খাই তংখাঙ্কাই বড় মাজরা বেরজাংনাই ও মাজরা অংখা পঞ্চাশ হাজার টাকা জরিমানা তাই অমনি লগে লগে দুই বছরনি জেল আবার কোন কোন জায়গাও অমতিহাই কিন মাজরা বেরজাগৈ কেরঙ্গ রায়দাতি খবজাগৈ বন জেল রোগ মানে নগো
1: ও চড়াই রংহাই চড়াই ও মনে চড়াই রংকাই তামনি সানাই দামসা এবার ঘন্টা কাইসা সামু তাংলাখাই তাই কাইসা হাঙ্গাকাই বিশি চিনি নিশিমি বিশি চিব্রেনি বিশিঙ্গ যে বড় রং

0: তাহলে আবহাওয়াকে তাহলে সেখানে দাম চিবরে বা 14 ঘন্টা সামনে তাহলে আপুর বসুন আপনও চাই রঙ সামনে তাঁর খাওয়া তাই
1: সরকারি সিমি কবাং মা বন সেব সাবরি জাগ যে চেরাই পড়ি তঙ বন পড়ি বাকে মাসো 4,000 কে রং দিব অমন কারিব বিনি যদি কেব নগ্ন কুঙ্গ করিং তাই বতংনানি বাকে এবার লেখাপড়া খাই থানান বাকে 18 বছর জরাতে বিনি উমর কাশুয়া জরাতে বতঙ্গই চাওই লেখাপড়া খাই থানানি বাকে বন সরকারি সিমি যদি সাইমা কাঙ্কাই বন হুম হাই একেবারে সিসে আয়ো তনি যাগো আরো তনি বন লেখাপড়া বখলারি যাগ তাই সামুং রোগ ফুরং যাগো তাগ্রম দি কোনো মেকানিক সামুং এবার লেখাপড়া যে গরং এবার খাইনা মুচুঙ্গ বন লেখাপড়া খাইতে নিও চুবাচু হাই একেবারে ইয়াগনি

0: रिखा जे चेराइनि बुमाव फाकरै हायकै बाबोनि जिनि जिना आजिमा चाओ अमते हाय हिंगांकाय सरकारनि सिमिक बांमा बनो सेफसाब रिजागो जे चेराय परितङो बनो परिनान बागै मासो 4000 काय रां दिबो अमनो कारिबो बिनि जुदि केबो नग्नकुङ करिं तंखांकाय बतंनानि बागै एबा लेखा पडा खाय थानानि बागै 18 बोसोर जरातै बिनि उमर कासया जरातै बतंगै चावै लेखा पडा खाय थानानि बागै बनो सरकारनि सिमि जुदि সাইমাংকাংকাই বন হুম হায়কেবে সিসে আয় তনি যাগো আরো তনি বন লেখা পড়া বখলারি যাগো তাই সামুং রকব ফুরুং যাগো তা তাগরম দি কোনো মেকানিক সামুং এবা লেখা পড়া যে কুরুং এবা খাইনা মুচুং বন লেখা পড়া খাইতিনি ও চুবাচু হায়কেবে ইয়াগনি চিকন মিকন সামুং রক হ্যাঁ হ্যাঁ তাগরম দি ওয়াথানি পানং যে কোনো মেকানিক সুনাম থানি পানং খা বন চুবাচু খাই যাগো তা ইনকাই ভোকেশনাল ট্রেনিং হ্যাঁ আমদির ফুরুং যাগো হুম রক ফানংখা এবা নগফানো তং দি বন তংখাংকাই 4000 টাকা খাই প্রত্যেক মাস রাজু বাচু রিজাগো
1: আমগা খাপাং দরনাই না কেন্দ্র হাপাং দরনাই
0: আমা হাপাং তে কেন্দ্র হাপাং খরং ইমিলি ন ও স্কিম নি সুনাম যা অম স্কিম সুনাম কাঙ্কাই অ রাং রক বরক চুবাচু মানে মানতা ইংকে অর সাতাই কলাইও যে সামুং পানং তো যে চেরাইনি উমর 18 বছর কাসু গিয়া বর্ণ যদি সামুং খলাই কাঙ্কাই কেরং রাইজাতে বড় মাজরা বেরজাং নাই যে খেলাই নাই রক ইংকে অমন কারি বচুং জরা জরা নগো যে চেরাইনি উমর 14 বছর নি সেলাই অঙ্গি থাঙ্কা কবাং পিয়া 18 বছর নি সেলাই কাসুয়াকু কাসুয়াকু বরক নকশা নৌ কারি ও ফাননানি ফানংখা এবা কেবন চুবাচু খাইনানি অংখা মানে যে সামুং বিনি লাইফ মানে কোনো রিক্স করে কোনো হরগানা থানা নাঙ্গিয়া এবার কোনো কাম করা খাইনা নাঙ্গিয়া এবার বিনি লাইফ নিয়ে কোনো রিক্স করে এমতে হে সামুং রকব চিকন মিকন খাই নাই খাই মানো অবহিংকা আসে করা কেরং মাজরা বের জাগিয়া তা যে খেলাই নাই রক
1: হাফাংনি চুবাচু মানো যে চেরাই রং না নাইকল নাই করে বা তালা ফে খাইনে করে নক নক কেউ চুব নাই করে বা বোমা বোমা করে সঙ্গ বাহাইকে আচরাই বাইকে চুবাচু সানে মানে সাবুন সান্নাই ব
0: বেলাই কাহাম কক সুখা বুকুজু যে চেরাই ব যদি বিন নগ্ন খুঙ্গ কেব বোমা বোপা করে ফিয়াবে বিন যাইতে গুস্তি তো তংলে ইংগা হায়াকে বা নকশা নৌ গাড়ি নিয়ে যে তংনাই রক বরক বন চুবা বিমানো আও চুবা চুখলাইনে নিঙ্গে পুইলান সারা ভারত গুনাঙ্গি ন কাইসা চাইল্ড হেল্পলাইন নাম্বার তঙ্গ অমংখা 109 অর্ব কল খাইমান হায়কাই বা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটি হিনি তঙ্গ কাইসা খাজাক হিংকাই হায়কাই বা চাইল্ড লাইন হায়কাই বা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সিডিপিও তঙ্গ সুপারভাইজার রক তঙ্গ হায়কাই বা যে অঙ্গনওয়ারি ওয়ার্কার রক তঙ্গ বরং নি থানিব ও চেরাইনি চুবা চুব সানি মানু ইংকা আইন তিন হায়কে বা চিনি কমিশন তো ও কমিশন বরক যদি ফাই সাপাই কাঙ্কাই হায়কে বা যে নকশা নক আর গানানি যে বড় রক বরক ফানো খবর রহ কাঙ্কাই চং বন ও চেরাইন চুবা চুরি নাই বিনি যদি কেব বোমা বোফা করি হায়কে বা বোমা বোফা তং ফানো যে নুকুং চুগিয়ানি বাগে বলেখা পড়া খাইমেয়াং তংখা হায়কে বা সা খামিয়াং তংখা হায়কে বা বন হানাং পিনাং খাইজাকা হায়কে বা যে পক্সো অ্যাক্ট যে এক নি বিশিংতে খরকসা বুড়ি ফানং থু চলা বসা পানং থু রমফ্রে সম্প্রে খাইজাং মানে অমনি ইয়াগনি কাশুনান বাগে বরক চংবা যোগাযোগ খাইমানো হায়কে বা সিডিপিও হায়কে বা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি হায়কে বা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ন তঙ্গ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তো তঙ্গ ন চাইল্ড হেল্পলাইন নাম্বারও ব কল খাইমানো 109 আদিখেন ও চেরাই রং চুং চুবাচু রিউই মানো
1: আশ্রাইনি কেব মানে জাতি গোষ্ঠী হাকসাল টঙ্কা বা খরিখা গাফর খরক সাসে আশ্রাইন চুবা না মুচু হনগাই আ বরফান তো 109 এ তো খলাই
0: কল খলাই মানো
1: বফান আ চুবা সোন রনান বাগে সাকলাই মান নামলে যে আং বিন গোষ্ঠী আং বিন বাগে সাইমে আমতে কোন ক করে না বলে
0: করে করে
1: না বলে কাম ক কে আবো তো সং সাইমা কা যে চুবা সো ভাই কে মান নাই তাই বসে তাল থেকে বন বসে গ্রাম জাগ না অবংখা 18 বছর এবা বিসিসি চার জরাতে আপসে নম্বর মান নাই আবো না সং চাল দেবর বাসে জরাতে নহনাই বলে না তাবো কঙ্কা তাবো রম দি খরকসা মানে নক নকুনি সেবক খলাইনে বড় রক বড়ই বসানো পানা চালা বসানো পানা বং ন সামুং তাংলা নান বলে পিফেকিয়া আমি
0: অবাম তিন খবজাগো তাঙি হিঙ্গে ওর যত সাইমানো।

0: চেরাই হিংকাঙ্কা আঠারো বছর জড়াতে বনজে সাপান সামংখলারে দি অম ও কেরং রায়দাতুই মাজরা বেরজাং বেরজাংনাই হিংকে নগ্ন কুঙ্গ সামংখলাইনে বাগেই ফান তুথু হায়াকাই বা তন্যবানি ফান তুথু চেরাই নাইনে হিন ফান তুখাঙ্কাই অ কেরং রায়দাত বিশিনতুই অম মাজরা বেরজাংনাই অমন বাগে ন কে বো লুকুর ন কয়না মুসুঙ্গ কে বোমতি হাই চেরাই রং ন তা তনে দি কোনো দোকান ফানো সামংখাইনার বাকি বতা তন দি হায়াকাই বা রাবার বাগান ফানং থু হায়াকাই বা বিভিন্ন যে মেকানিক্স নি দোকান যে জায়গাও বাইক রোগ সাইকেল রোগ সামো আর রোগো হায়াকা মিষ্টি দোকান রোগো চং কর্মচারী হিসাবে চেরে রোগ তনমা নগ অম বেলাই ন চাইয়া অমন বাগিন চং কমিশন নি অঙ্গই প্রচার খাই তঙ্গ হায়াকাই বা সিচারের মূ সামংখলাইলাই তঙ্গ তিনি জিরানিয়া আম চাইও পঞ্চায়েত সমিতি নে হলো অমন রোগীন চং কাইসা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওয়ার্কশপ খাইলাই তঙ্গ তাঙি হিংকাই কং কবংমা জাগাও নগ ইট বাটা ফানংথু চা বাগান ফানংথু বা বাজার রোগ ফানংথু চেরাই রং ন লেবার হিসাবে বরং ন সামংখলারিনা বাকি নারগি তনিমান নগ ইংকা অম সিচারিনা বাকিন চং কমিশন জাগা জাগাও ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স ইনি সাম জাকা অর এডুকেশন ডিপার্টমেন্ট ইংকা লেবার ডিপার্টমেন্ট হায়াকা বা চেরাই নাইকল ফাং দপ্তর তঙ্গ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট হিনি তঙ্গ অমর উন্নতি ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স সাম জাকা অ ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স কমাং মা জাগা জাগাও ন নাইচম যে ব দোকানো চেরাই ন তনি জাকা হায়াকা বা ব ইটবাট ও চেরাই নি সামংখলাই যাক অমন নাইচমি নাই যদি মানজা খাঙ্কাই গ্রাক মাজরা বেরজা গোবন তাই জরিমানব খেলাই যাগ ইংকা অমতি হাই খেলাইনের বাকি না প্রত্যেকটা ইট বাটা নিয়ে মালিক রবাইছেন কক সালাইও হায়াকাই বা বাজার কমিটি নি যে আরো যে সেক্রেটারি তংনাই প্রেসিডেন্ট তংনাই বরণ চং আওয়াই খেলাই তনিব তাঙি হিংকাঙ্কাই অমতি হাই খেলাই কাঙ্কাই নর গ্রাক মাজরা বেরজাং নাই অমতি হাই কোন চেরাই রং ন আঠারো বছর কায়া জরাতে কোন চেরাই নরক সামগতা নারক দি তাই অমতি হাই যদি কেব নারগি তংখাঙ্কাই বড় মাজরা গ্রাক মা বেরজাং নাই ইংকাই বরণ যদি অমতি কেব কী নুখুনি অঙ্গই ব মানে বি রং পয়সা বেলাই বিয়ালঙ্গে ব সামুমা খাইকা আতিকে লগে লগে যদি সরকার সাইমা খাঙ্কাই বন চুবা চুব রিজাগো ব যদি লেখাপড়া খাই তঙ্কাই প্রত্যেক মাস ন চার হাজার কাই বন রং চুবা চু রিজাং নাই হায়াকে বা বিকে ব করি হিংকাই বা বন ও তুই হাই হুম যে জায়গাও বোমা বোপা করি আমি হাই জায়গা ফোন তনি জাগো তা
1: তো বেলেগ হাম খা তাও কচারও কাছে আমি সমুখাই তাবো নরক তো গবাং মা বাজার হাজারাবো বা তামুন সানে গবাং মা মহকুমারাবো থাঙে অ্যাওয়ারনেস পান্ডা খেলো সেরম আর সেরম পান্ডাও থাঙে কেব নরংনি ক খায় বা সঙ্গমতে খাই মেয়েসং নারং না নাই সে উপায় করে অমতে তে লামা করে আমি রং কেব নরং ন সানাই তো
0: অমতি হাই তং ফানো চং বরং মা বুজগ তাঙি হিংকাই অম কাইসা কেরং করা খাজা তাঙিকে চিনি চেরাই রং চিনি থিনা ও থিনাং যদি বতাবুক লেখাপড়া খাইয়া সামুং খাই মা চাও হংকাই বিনি থিনাং পুরা ন অন্ধকার এপকে বা মনাক যাক হিংকা অমনি বাগিন চং তাম খাই প্রত্যেকটা জায়গাও ন আওয়াই মংখলাইও যে অমতি হাই কোনো চেরাই ন তা তন্দি চেরাই ন যদি অমতি খাই সামংখলারি কাঙ্কাই গ্রাক মাজরা মা বেরজাং নাই তাই অমনি বাগিন নর ন ব মানে জরিমানা তো তঙ্গন তঙ্গ হায়কে বা জেল বঙ্গ আমি হে চ বড় মা বুঝগুই মা সাবতা ইংকে বড় বুঝিব বুঝিমা বাকি যদি বিন দোকান রগ বা অমতি হাই মাংখা চবাং মা যে ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স পানংখা এবার চিনি কমিশন অঙ্গে চার জগড়া জড়াব এমতি হাই ভিজিট খাই আঙ্কাই মানজাগো মানজাকাঙ্কাই চং বড় বুঝগুই সাব তাই যদি বুমা বুফা তঙ্কাই বুমা বুফানি আগতে হাই আফারি রহর আর বুমা বুফানো চ বুঝগ যে নং চেরাই পড়েন থাকাঙ্কাই রং পয়সা করি হিংকাই চুবাচু যত দিক দিয়ে মাননাই হায়কে বা ব যদি বোমা বোফা পানো যে বড় চুবাচু মাইয়াং তঙ্কাঙ্কাই বরং চুবাচু খাইনেন বাকে গভর্নমেন্টনি খাকতে চুবাচু খাইনেন বাকে বরং রং পয়সা রোগ রিজাগু হাই তাইক নুখুং বিগেরা যদি চুগিয়াং তঙ্কাঙ্কাই দিতা
1: আর সঙ্গ যতন সাইমানো চিনি চেরাই রোগ খা চিনি থিনাং তামনি হমালে অ জরা বড় লেখাপড়া খাইনেন জরা বই গাইকে ন থমুমব বড় থাকামু চুঙ্গ তং থক থামু চুঙ্গ চা কথক চানামু চুঙ্গ ফিয়া গবাং মা মহাই নুখং দঙ জে নুখং আ জরানো বড় মানে মেয়া কেন বড় তামো মা খাই বৌমা বাপা ন মানে ও কঙি মা থাকুন যে আনি বসানো আং সামু খেলাইনি ইয়াসার তাই কোনো আনি লামা করি হেনে বড় আজি নান গুলি নান বাকে বসারানো মার হরো আমি উন্নগুলি না

0: 정그방마 따보 감염자라고 뭐 녹을 경우 이제 안 부산어 삼은 클랜나 아스 안 부산 그방마 낭자리미야 뭐니 부산판 바냐이 경우 저 버커라서판 빈 버학판어 바지토 내암대 보성 녹을 경우 그러니까 아저라워 레슨 버럭노 노럭 암대로 노다노 감염자라고 보다노 탄
1: যত জাগানো থাঙ্গো চং কামি আমচাই তাম হিন্দি দলি হিন্দি যত জাগানো চং সামুং খ্লাইও তাই যত জাগানো থাঙ্গি নাই নাইও যে চেরাই লেখাপড়া খাইমি আং তংখায় বন লেখাপড়া খাইনাইনি বাগাই বোমা বোফান চং সাও যে বম লেখাপড়া ফুরুং দি হায় কেবা কেব সরি হামি আং তংখাংকাই বন চোবাচু রাং পয়সা চোবাচু রিজাগ সরকারনি বিখাক্তই ইংকে তাবুক যে চেরাই বুড়িবো সাপা নং তো চালাবো সাপা নং তো উমতেখে চোবাচু তো মানুন যে লেখাপড়া খাইনেন বাগেই মাসো 4,000 টাকা মানো ইংক অমন কারিব বুড়িবো সা রং ন লেখাপড়া খ্লাইমানি ইয়াগুলো হায় কেবা যে নুকুং বিগেরা বিগেরা বলতে নুকুং চোগিয়া আরো হংকাই তামুখাই চিনি ত্রিপুরা হাস্তিনি মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা হিনে খ্লাইজাখা আরো 50,000 রাং বুড়ি বসা আচাই খাই ন বুড়ি বসা খড়ক সাপা নংথু খরনিপর নংথু যে ফ্যামিলি অন্তদয় কার্ড তঙ্গ বরণ চুবাচু রিজাগো অম 18 বছর উল ন ফিক্সড খাই রিজাগো আফরো 18 বছর উল ও রাং নবরক্তি সাইমান নাই অম লেখাপড়া খাইনানি পানো বরক ও রাং বে খাইমানো হায়কে বা কাইজানো বরজানো ফানো অংখাঙ্কাই বড় ও রাং ন সবাই মানতা ইংকা অমন কারিব যে নুকুং চুগিয়া ইংকা আ নুকুং রগ কন্যা বিবাহ যোজনা হিনেই 50,000 রাং রিজাগো আর ইংকাই যে বয়স মানে 18 বছর কাইথাঙ্কা যে বুড়ি উমর 18 বছর কাজাক বরং ন কাইনেন বাগে উমতি হাইকি রাং রিউনে চুবাচু রিজাগো ইংকা অমন কারিব বেটি বাঁচাও বেটি পড়াও কবং মা স্কিম রক তঙ্গ আম বুড়ি বুসারংনি বাগে চেলা বুসারংনি বাগে বমতি হাই কবং মা তঙ্গ ইংকাই অমন বাগে ন চিনি কামি আমি বোমা বোপা হিনজানাই রং আং কয়নাই মুসুঙ্গ চিনি কমিশন বেকাক্তি পানংথু আনি সাক বাইথাং বেকাক্তি পানংথু নরক যদি চুগিয়াং তংখাংকাই নরক সেপসাপ না দি সরকারনি কবাংমা সেপসাপ তঙ্গ যে সেপসাপ না হারে চিনি বসাবতি রং কাহাম কাই লেখাপড়া খেলাইনানি বাগৈ আসল কখাওয়ার সিনা সেনাঙ্গু ব জায়গা বুমতি স্কিম তং ও স্কিম না খাঙ্কা আনি চেরাই রং পড়িনা পড়ি থানি কোনো কেবং ফাইগলা এবার বরং থিনাঙ্গ সাসাখাই তেলাং থানিও কোনো কেবং ফাইগলা অমতি হাই যেন সিনানি নাঙ্গো অমনি বাগে আশা ওয়ার্কার তঙ্গ অঙ্গনওয়ারি ওয়ার্কার তঙ্গ বং থানিব যেন কবংমা স্কিম নতি সঙ্গী মানো বা আনি যে সমস্যা আং তমনে বা আং যে কেবেং মুঙ্গ ক্লাইজাক তংমানে অ কেবেং মুনি লামানি অংখনান বাগে সিডিপিও তঙ্গ হায় কে বা প্রত্যেকটা ডিস্ট্রিক্টও নাং থাজিং সাকা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তঙ্গ বংনি থানিব বংনি যে কেবেং মুংনতি বরক থাঙি মানো আরো থাঙ্গা আঙ্কায় যে সাপানো সমস্যা আংথু এবার কেবেং মুংথু অম সমাধান ক্লাইজা গুতা ফাই মানো যে অন্তদে মানে তো তামো যে বিনি বিনি নুকুং চোগিয়া আমাদের রং তো অন্তদয় কাঠ টংলে হিংকাই অ নুকুং গো বড় তাম খাইনে বুড়ি যদি বুড়ি বসা আচাই খাঙ্কাই বড় অ সেপ না হারি মানতা খরংনি মান নাই ইংকাই অমন কারিব কাইনেন বর্ণানি বিনি উমর কাই তঙ্কা 19 বছর 20 বছর বা তে কবাং তঙ্কা পিয়াবার রাং পয়সা করিন বাকি কাইমি আং তঙ্কা আতি হিংকাই তাম খাই যে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা হিন কাইসা তঙ্গ অম শ্যামা 2024 নি লাস্ট 25 নি বখাক্তি চেঙ্গজাক খা হিংকাই অম রিজাগি তঙ্গ সালকিজা সকাং চিনি সোশ্যাল ডিপার্টমেন্ট মিনিস্টার শ্রী টিঙ্কু রয় প্রেস মিট খাইয়ে কবংমা স্কিম আরো সাজাকা মিডিয়া নিবুসকাঙ্গ যে অমতি হাই কবংমা স্কিম তঙ্গ চোবাচু মাননি বাগে অমতি হাই কেব তঙ্কাঙ্কাই নরক দরখাস্ত রিদি নগ্ন চোবাচু রিজাং নাই ইংকা অম কারিব চিন্তি পড়া হাসতেও কিন্তু উমর কাসুগিয়া জ্বরও যে কাইজাক লাইমানি অম বেলাই খেন চ নুগৈ তঙ্গ অমনতি বচং চিনি কমিশন ইংগে সামুখলাই তঙ্গ কবংমা স্কুল বালিকা মঞ্চ হিনী সামজাক খা অ বালিকা মঞ্চ হংকাই স্কুল নি স্টুডেন্ট তাই আরো নি যে টিচার তংনাই বর্ণতি কমিটি কাছে খাজাগ অমনি বিশুংতি বউ চেরাই বুড়ি বসা বই স্কুল তাঙি ফাইয়া এবার বনো যদি কাইনে নাই তঙ্কা আঙ্কায় অম বড় খবর নাও অমনি বিশিংতেই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটির ফান সাকা এবার ডিএম নো ফান জানকা হায় একাইবা যে 1098 ফান কল খাইকা যে ও চেরাই নবম বাবু ফাঁকাইনে নাই

0: টঙ্কা বিনি উমর কাছু গিয়া আঠারো বছর কাছু আকো আর তাই চেলানি খাই একুশ বছর কাছু আক আমি হে যদি কেব কাই টঙ্কায় এবার কাই যেন নাই টঙ্কায় বড় লগে লগে ন খবর খাইমানো তাই খবর খাইমান লগে লগে ন কাইলাম কাছু যাগো তাই হিঙ্গে অম বৈধয়া অবৈধ মানে বিনি কোনো কাইমানি সার্টিফিকেট রিমাইয়া আঠারো বছর কাই আনি বাগে গসিমুং মাইয়া হিঙ্গে চেরাই ইংমান বাগে বড়ি বসা ব কাই বড়ি রহর ব বিনি নুখুং চায় অংশ নাই তাই হিঙ্গে ব যে বসে চেরাই এই চেরাই তো তাই তাই কেসা নুখুং গ হামজাকি থাঙ্গা আংকাই যে দায়িত্ব বকজাং মানে বামো যাই যাইকে খেলাইমেয়া তাই অন্য বিষয় যদি চেরাই রা যাইকা আংকাই বিনি সাকমাং ব কেবেলং নাই তাই বিন যে চেরাই আছে নাই ব গবাং মা সমস্যা বা জঞ্জালতে আছে নাই কেব ইয়াক ইয়াক কাহাম ফিয়াব ব কগমাইয়া হায়া কেব মকল নগিয়া হায়া কেব অম যত নংমান কারণ হিংকাই যেবা মুসালে চং নগতাবো চেরাই আছে আংকাই তাং হিংকে বিনি উমর কাসুয়া জরাও কাইমান বাগে অমন বাগিন উমর কাসুয়া জরাও কেবন তাকাই দি তাই কাই খাংকাই কেরং রাইদতে মাজরা বেরজাং নাই অমনি ব এক লক্ষ টাকা জরিমানা তাই দুই বছর নি জেলঙ্গ অম যে রমদির যে রায়বাই হিনাই বোমা বোপা হিনাই হায়াকে বা যে নকশা নগারিনী যে চানা হিনী ফাইনাই র মানে কাইলে বাড়ি ও বড় যতন কেরং রায়দাতেই মাজরা বেরজাং নাই ইংকাই অমনি বাগিন কমিশন নিগৈ গবাং মা জাগাও আওয়াই মুখলাই তঙ্গ অমতিহাই চেরাই বসা উমর কাসু এজারও তাকাই দিহিনে তাই কমিশন নিগৈ চং জরা জরাও চিনি ত্রিপুরা হাস্তাও তাবুং নি যে চলা বসা বেলাইখেন ড্রাগস বাই কবল যাক ও ড্রাগস নি ইয়াকনি ইয়াকাংনানি বাগৈ বরং ন লেখাপড়া খেলাইলানি বখাক তাই থুমুংনি বখাক বরং ন হরজাগো বরং উৎসাহ রেজাগো যে আমি হেকে নর খাই দি তাই গবাং মা ট্রেনিং রব রেজাগে তঙ্গো তা
1: বরং খাবাসার
0: খাবাসারে নানি বাগে
1: আবং তো বেলে কাহাম কতাম নি হামবা চিনি চিনি চরাই রং ন চিনি থিনা
0: থিনা
1: চিনি মুগ বারানি বেকরং হং মানু চং বরং ন তাম নি হামবা যেমন রং দি চিনি নং নু খং নি খরম পই গে চিনি মাই খোল র আমো হাই কাই ন চিনি হদানি চিনি দফানি চিনি দেশ নি আবো নি বেকরং হংকাই চিন চিন চরাই রং নহন মন হাই আদবা আবন বগনি চিন চরাই রং ন চিনি লামা কা হাম থাঙ্গাই চিন ন মখাং চিন ন নাই হাই আদবা গে চিন আমো হাই কে টনি মান খাই ন চিনি বাগে ব কা হাম চরাই রং নি বাগে ব কা হাম চিন আমন বগনি তিনি ন অসাল অবং কা হায়ং চরাই ছাম তাং র মনে কা সু মনে ছাল ন চিন কা সু নানি বাগে ন তিনি ন অসাল ন চিন হায়ং গনাঙ্গাই পিস সাজা তাই হায়ং গনাঙ্গাই আই অং মে মন খাই চা আমি চিং অসাল পালাই তো তাই চিং অসাল নি কাসুর মানে অসাল নেব কাহাম ফুয়ার নানি বাকে নর তেব সামুং খাই তঙ্গ নর চিনি চেরাই নাইকল ফাং যে দাগি খুব বেদেকি এবার আই সি ডি এস বিবেকি চিন খা গবাম অঙ্গনওয়ারিও চিংও সাকলাইমেন চিং সাইমেন অঙ্গনওয়ারিও সামুং খাইয়াবানো চিং যে চুবান মুসুকাই বড় রকম চিং নাইকাকাই ওয়ান জিরো নাইন এট ফোন খাই চিং অকং সাকলাই মামলে না চিং সাবুন চুবানা মুসুকে ন বড় বড় খাওয়াই আচারাই যে মানসাক চুবানাই তাই গবাং মা রং পয়সা যে চুবানা চুবানি মানজাই রং পয়সা চুবাজং নাই হ্যাঁ কেবল নং নো খুঁ থাকে নাইকানি খাইজং নাই নাইকানি খাইজং নাই তাই বিনি সাক হামিয়া রক ওখাকে বা সাক নাইকানি খাইজং না হাই খামলে না সুন্দর গবাং মান খালাইখা তিনি চিনি ম্যাডাম খুবই চিং তামো খালাইমান তামো খালাইমাইয়া সামুং তাংরমানি জেলাইন কাসুমানি বাকে তাই কাইসে আগে থাইচিং গজারো আং কিছু খাক পকসু ও পকসু আইন হে ও যে কেরং অম বুকি খাজাকা তাই সাবনে বাকে খাজাক তাই ও কেরং খাজাক মানে আগুলো জেলাই রং বাহাই কে সেবমান অমরং চিং কিছু সেলাইন তা
0: পক্সো পক্সোনি ফুল ফর্ম কা প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট হিংকাই অম সনামজাকা দুই হাজার বারো সন তাঙি হিংকাই চং খনাকা দিল্লিও দুই হাজার বারো সন কাইসা নির্ভয়া হিনে কাইসা ঘটনা অংখা পাতিমং অংখা অপাতিমুঙ্গ অব্রুই বাসো রেপ খাইজাকা অমনরুগিন ও প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট সনামজাকা তাঙি হিংকাই চেরাই রং ন ও কেরং নি রায়দা বিশিংতৈ বরং ন কাহাম কাইয়ী রায়দা মানিনান বাগৈ যে চেরাই বরেপ খাইজাকা এবার হানাং পিরাং খাইজাকা ইংকাই বন কাসুনানি বাগৈ ও মাজরা গরাক সনামজাকা ও মাজরানি বিশিংতৈ কোনো চেরাইন যদি লামা থাংতে ফাইতে কোনো ক খামিয়াপান সাকা এবার কাইসা ফটো চিত্রাপান ফুনুকা হায়াকেবা বন কেব সাক তাঙ্গই রম্প্রে সপ্রে পান খাইকা হায়াকেবা যে রেপ খাইজাং মানে অমতি হাই ঘটনা যদি ইংখাং

যতন অপকসু এক নি আইন নি বিশিঙ্গ খব জাগ অবশুধু বুড়ি বুসা সিমিয়া চলা বুসাব ও আইন নি বিশিঙ্গ খব জাগ অর হঙ্গাঙ্কা যে চেরাই উমর কাসু গিয়া ব আঠারো বছর কাসু গিয়া ফিয়া বা বন হঙ্গাঙ্কা জুবেলেন জাস্টিস অ্যাক্ট অনুসারে বন জুবেনেল হুমর হজাগো যদি উমতি হয় কাম সিতরা খাইতঙ্কাঙ্কা আর উমতি হয় যে বরক যে বুড়ি বসা পান অংখা যে চেলা বসা পান অংখা বিন লগে উমতি হয় ঘটনা যদি অংখাঙ্কায় এবার বন যদি কেবল রমফ্রে সম্প্রে খাইকা আঙ্কায় ও এক নিবিসিংতে বন চুবা চুরি যাগ অমহিংকা আঙ্কায় চব্বিশ ঘন্টা নিবিসিংহ ন ব বোমা বা নংথু বা ব শাক বাই থা নংথু থানা থাঙে এফায়ার খাইমানো এফায়ার খাইমান লগে লগে ন বন কোনো রং পয়সা নাঙ্গিয়া ট্রিটমেন্ট খাইনানি বাকে হসপিটালও তেলাঙ্কাঙ্কায় বন ফ্রি অফ কস্ট মানে কোনো রং পয়সা নাঙ্গিয়াও ন বিনি ট্রিটমেন্ট খাই যাগ তাই বন চুবাচু কেরংরাই দতেই চুবাচু ব রিজাগ অরক ব কোনো রং পয়সা নাঙ্গিয়া তাই খাঙ্কাই বন কুবাং মানে বিশিংতে যে স্কিম রক্তঙ্গ আর বিশিংতে বন রং পয়সা রকব চুবাচু রিজাগ ইংকাই যেন জরা জরাও নখা চেলা বুসারক ব উমতি হাই রমপ্রে সম্প্রে খাই যাগ যেন পেপার রগব নুগ বা নিউজ রগব খাব যে চেলা বুসা উমতি জায়গায় রমপ্রে সম্প্রে খাই যাকা এবার বুড়ি বুসা খাই যাকা হংকাই ও কেরং রায়দানি বিশিংতে যত কিছু আইন বিশিংতে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট ও আইন বিশিংতে যতন অমর নাইকল জাগতা ইংকাই অরতে কেছে ছানা মুসুঙ্গ চুং চেরাই বুসা চিকন চিকন রং ন পৈলানি সিমিন মানে কেবল যদি তাঙ্খাঙ্কায় তাঙ্খাঙ্কে বলতো শাক তাঙ্খাঙ্কায় যে জাগাব শুধু বুমা হিনজানে সিমি তাঙে মানো বা বিনি খাজা পানঙ্কা এবা বিনি ফিকুংনি বখাক পানঙ্কা আমতি রগ কেবল হামজাগি পানংথু এবার বন বাম খাঙ্কায় শেখরূপ মুজে বাম মানে চেরাই বুসা চিকন ছাড়ন পানো আমতি হাই খাইনানি ককরুই যদি খাই জাগে তঙ্খাঙ্কায় বাক্সা বুমা বুফা অমন কাশ নানি কলাইও যে আমতি হাই তা খাই দি অমনি কেরং তঙ্গ যে নং কেরং রায় দাতে যদি উমতি হাই যদি কেবল কাম চায়া খাই তঙ্খাঙ্কায় মাজরা বেরজাংনাই অমন খাঙ্কাই পক্সো এক নি আন্ডারক লাইও অমন কারিব চুং গোবাং মা জাগাব স্কুল রগ ব্যাড টাচ গুড টাচ অমনি বাগিনা ফুরঙ্গ তাঙে হিংকাই চিনি বাক্সা চেরাই চিকন চিকন রক বরক সাইমিয়া বাক্সা উমতে হাই নুগো চুং নক নুখুঙ্গ ন কেব মানে খা বিশিং বিশিং হামিয়া ওয়ান ছুগি নাই বুড়ি বুসারক রমফ্রে সফ্রে খাইমানি হা একেবার চলা বুসারক নব উমতে হাই রমফ্রে সফ্রে খাইমানি অমন নকশা নক আরিনি বড় রং নক খাই জর জর চুং উমতে হাইব নুখা বুফা বুসা জং রমফ্রে মানে উমতে হাইব চুং নিউজ রগ নুগ হিঙ্গে অ জাগাও ন বেলাকে চুং ওয়ানমানি কলাইও তাঙে হিঙ্গে চিনি সমাজ ব্যবস্থা বা উমচুক জাগাও সগৈকা যে বুফা বসা জন্য রমফ্রে আমার বসুক যতই খোনাতইয়া কক কলাইকে আমো সানানি কক রই বেলাকে ন খা দুঃখ নামানি কক হিঙ্গে আমন বাগেন যে বুমা বুফা হিঞ্জাংনাই এবার যে গার্জেন হিঞ্জাংনাই বড় বেলাকে ন সতর্ক মা তঙ্গ তাঙে হিঙ্কাই বুড়ি বসা বিশেষকে বুড়ি বসা ন চং মা নাইকল তাঙে হিঙ্কাই বিন লগে কোনো অমতি হাই হামিয়া সামুং রক তাংথু হামিয়া কোনো হামিয়া চায় রক তাংথু হিনে আমন বাগেন ব্যাড টাচ গুড টাচ বা বাহাইকে তাঙ্কাঙ্কাই কে বখরগ তাঙ্কাঙ্কায় আম আশীর্বাদ রিমা হাইকলাইও অম হিঙ্গাঙ্কাই কাহাম যারে চেরাই বসা চিকন ছানো বরক মা চং মা বুঝগতা যে কেব বখরগ তাঙ্কাঙ্কায় আম গুড টাচ আম কাহামনি বাকে ফিয়াবা কেব খাজা রম খাঙ্কায় এবার কেব প্রাইভেট পার্টস রম খাঙ্কায় যে জায়গা বুমা সিমি তাঙে মানো বা নাই মানো কিন্তু কেব তাই কুবনি বড় নাই মিয়া অমতি হে জাগা রগ যদি কেব নন তাঙ্কাঙ্কায় লগে লগে ন নরার প্রতিবাদ খাই দি বা কাশু দি তাই লগে লগে ন ফাই নি নিজে গার্জেন তংনাই বোমা ফা নংথু বোফা ফা নংথু বন সাদি হিনে যেন চেরাই রং ফুরঙ্গি তিসাবো আমনি বাকি কামে আমজাই ফা নংথু দলিও ফা নংথু বিশেষকে চিনি বুড়ি বসার সতর্ক মা তঙ্গ কেবল যদি নংবাই আমতি হাই সামুং সিতরা খাই তংখাই লগে লগে ন বন প্রতিবাদ খাই দি কাশু দি তাই লগে লগে ন লাচি আকারে থানা এফআইআর খাই দি থানা এফআইআর খাইমান লগে লগে ন বন যত বখাক্তি চুবাচু রিজাগ ইংকাই রং পয়সাও চুবাচু রিজাগ তাই সরকারের তরফ থেকে বন বিনি যে ট্রিটমেন্ট নাঙ্কাঙ্কায় চিং উমতি হাই গোবাং মা ঘটনা চিনি অরফ হাইও যে হাই রেপ খাঙ্কায় চুবাচু নানান বাগে হাইকে বা সারাই গিয়াঙ্গই বা বিনি নগণ বোতা ফানঙ্কা বা বুফা পানঙ্কা বা বিনি যে জাইতে গুষ্টি ফানঙ্কা বাই ফানো বমতে খাই রমফ্রে সমফ্রে খাই যা কাঙ্কাই সারা গিয়াঙ্গি তঙ্গ আমতি হ্যাং ফাইকাঙ্কাই যেন বন তামকাই বন বুঝগ নং তা কিরি দি তা লাচি দি অমো কোনো লাচি নানি কক করে নং বাই কাইসা সামুং সিতরা খাই যাক্ষা নং মনি প্রতিবাদ মা খাইনাই তাই

0: লগে লগে থানা থাঙে এফআইআর খাই দি তাই লগে লগে ন পুলিশ হইতে বমনে একশন না হারি ও যে খাইনাই রম জি কবাং মা কেস নুখা যে রম জাংমানি তাই মাজরাব বের জাংমানি পক্সো এক্ট তাই কিছু আং সানামু চুঙ্গ তাহ চেরাই উমর কাসুয়া জর কাইজাক লাইখা দো হামজাক লাই ফিয়া বা জুর খাইফানো কাইখা বা কাইজাক খা চলা খরকসা বিনি উমর পঁয়তাল্লিশ পা নংখা পঁয়ত্রিশ পা নংখা কিন্তু বুড়ি উমর আঠারো বছর কাসুয়া কো উমতি হাই যদি জুর খাই কাইজাক খাং কাই আ জাগাও পক্সো এক্ট গলায়ো চুং সালকিসা সকাং নোখা উদিপুরনি কাইসা ঘটনা চলা বাই বুড়ি হামজালে কাইজাক লাইফান বুড়ি উমর কাসু গিয়াং মা বাগৈ বন পক্সো এক্ট নি মাজরা বেড়ে শাস্তি রিজেক্ট খা আমার যাবজ্জীবন জেল ইংখাই অমনি বাগৈন যে উমর কাসু গিয়া চলাফা নংথ বুড়িফা নংথ কাইজানে ক গিয়া কাইজা খাং কাং কাই অর বুড়িফান বন জবরদস্তি যদি কাইজাগৈ খারি ফান তলাংখা এবার মানে তামহির কিডনি ফান খাইকা আ ক্ষেত্রে আংকাই যদি ব কেস খাইকা আংকাই পক্সো কেস নে আওতাও ক্লাইনাই অনেক সময় ও পক্সো এক্ট নি দা অঙ্ক তুই মাজরা বেরজাংনাই খাইজাংনাই তা যে খাইনাই যে চলা গাউন বাগিন অমা বেলাইখেন মাজরা করাক কেরং করাক অমনন বাগিন যতন সিতাই কলাইও কে বমতে হয় কাম সিতরা তা খাই দি তাই চুং যে বোমা বোপা হিনজাংনাই বিশেষ করে চিনি বুড়ি বসা পানং তো চলা বসানো পানং তো যে চেরাই হিঙ্গাঙ্কাই বরং চুং নাইকলি মাতন নাই চুং কামি আমচারি ওখানে নব যে আহিন ইয়াকারি তো নিমানি চেরের পরীক্ষা পরীক্ষা পড়িয়াকে পড়িয়া আমতি হাই খেলাইয়াও যত বোমা বোপানো শাক থাক তাই নিজে নি যে চেরাই ইংখা থিনাং বনো থিনাং চিং সাজা খাইনান বাগৈ লেখাপড়া ফুরুংনা নাংনাই জরা জর বনি যে অধিকার তো মনে অবরং নব সিনান নাং নাই তাই বিনি যে ডকুমেন্টস নাংমানি বিনি আধার ফানং তো বার্থ সার্টিফিকেট ফানং তো তাই যে যে যে নাংমানি থিনাঙ্গ লেখাপড়া খাইতানি পানং তো যে যে ডকুমেন্টস নাংমানি আমি যত্ন তংনানি নাঙ্গো অমন বাগিন আং যত্ন কইনান মুসুঙ্গ যে চিনি চেরাই রং চুং বেলাখেন শাকথারি নাইকলান নাং নাই
1: পাইথাগো বেলাখেন কাহাম কক খান লাইখা পক্সো এ কেরং এবা পক্সো আইন লগে আংকাই থাকতে থাকতে জরা তোকে তাই কিসা সাং খান মুসঙ্গো আবো হাতে পক্সো যে তংমানি আইন তারপর সঙ্খনাও এফেয়ার খাইমানি এফেয়ার খাইমানে রম দেওয়া বড়ে রম ফেরা জাকা রম দে উদয়পুর ব উদয়পুরনি বড়ে ফিয়া বা ব আগর তলাও এফেয়ার খাইনানি এখানে রম জখা তা মানে রম দি ব আরো রেপ খাইজাকা আগর তলাও ওই বাক্সা সাও ব উদয়পুর ন এফেয়ার মা খাইনাই আগর তলা মা খাইয়া অমহাই রং কেস দং গমহাই রং পেতা মুন্নাই
0: ব নারে বিনি ঠিকানা উদয়পুর ফিয়া বব রেপ খাইজাকা আগরতলা আমি কোনো ক গিয়া ব যে কোনো জাগানো জিরো এফআইআর খাইমানো এফআইআর খাইকা হাঙ্কায় লগে লগে ন ব যে জাগানে অ্যাড্রেস আবার যে চালাবনো খাইনাই বিনি অ্যাড্রেস ন আ থানা যে থানা নে আন্ডার বিনি ঠিকানা আ জাগানো রহ যাগো এবং আ জাগানো হয়তো ন বন রম যাগো রমিনাই তুই কেরং রায়দানি বিশিং তুই বন কোর্টও রহ যাগো কোর্টও প্রমাণ মা খাইনাই যে বমতে খাইকা আমার যত কিছু ও বুড়ি যে খাইজাং নাই ব সাকাই নাঙ্গো এফআইআর খাইকেন উঙ্গো আমি কোনো ক গিয়া যে যেখানে বিনি ঠিকানা আরো থাঙ্গে এফআইআর খাইনে নাঙ্গো আমি কোনো ক গিয়া যে কোনো জাগানো জিরো এফআইআর খাইমানো জিরো এফআইআর খাইকা আংকাই আমার লগে লগে সামু খাই যাগো
1: আমাই আংকাই চঙ্গে তিনি খানা লাইখা হায়ং চরাই সামু দাঙ্গ মানে কাসুমা সালনো লগে কবা মা ক খানা লাইখা তাই খনাই তংনাই তাকো বুকুক সং নরক ব খানা খানা হানি ওয়ান সগো তাই তিনি নেও সালনো তাই সা সং মইটো খলাই লাগে তিনি ন পান্দা অর নম্বর মুথাং লাইছেন তাই ফাইমান জক ফাইনাই চিনি ম্যাডাম ন ফাইন হাই পাইপ লিয়া হামবাইয়া ফরে তিনি ন পান্দা অরন পাইছেন খুলুমকা
0: খুলুমকা

নরকনাই দ সারাসা পয়েন্ট হক মেগা হার সে ফেম উজ্জ্বন্ত যারা স্টুডিও আচুক সাকাং আর জে বিনোতাং কেউ যারা চিনি স্টুডিওনি যারা খগ তামুই দঙ্গ দিবরনি দামচিনি দামুই সতি থামচিবা গৈ মুফলি নৈচিবা আংজা হংকে আশেক জোড়াতেই নরক খানাই মানবাই খানা তিনি হায়ুং চেনাই রকন সামং

আসিক জরাতে জিং বেড়াইখেরি বান্দাও খানা লাইখা খানা তক রোজাপং তা খুব অনন্ত জমা দিয়ে খরাঙ্গ বেলাই নো খানা তক রোজাপং হাইকে নরকি বাগে হাইন হাইতে তাংসা খানা তক রোজাপং খানাই দং দি লগি দং দিয়ে

গে মু চুমা তো তঙ্গ যৌতো বরক নি ন যৌতো ন বেড়াই কিসা তং থগৈ তং না মুচুঙ্গু বেড়াই না মুচুঙ্গু ফিয়াবা রং পুসা আরও কচারা ফায়ো হায়দবা যেন গাই আমুচুমা রকন চেন আমুচুমা রকন চেন স্যাক্রিফাইস মা খায়ো যেন আমুচুমা রকন মা নরো ফিয়াবা যেন গানাও থাঙি পানো আতং থকলে যেন রুটু গিনাই মানবলে না গাই যেন আইনি বাকিন গানা গিনি রক ফানো যেন তংথগৈ মানো রুমদি তাবুক বাক্সা বাক্সা গবং মা বড় রক চিনি হাস্তিনি নাইথতক থাই দুম্বুর আবর ফানসে বাক্সা নগিয়াকো হায়াদবা গাই আরো রক থাকি শুধু ন ফিয়াবা যেন তাবুক গানা গিনি রক কেত রং নাঙ্গিয়া হায়াদবা মালখুং রকবাই থাকা নাঙ্গিয়া রক ফনঙ্গি মানো ফিয়াবা রুমদি আগুলিনি তাবুক দুম্বুর ফনা থানানি ওখা কেতো আগুলিনি থানা কেতো রং নাগো হায়দবা গাই আরো রগো ফানো জরাও বাক্সা থাকবে।

Asing ojara wo hino hai khana lai kya khana ta tok recha pung bere kiri panda wo belai no khana ta tok recha pung ta ko group es de bor mani khorang go recha chak recha pung chang khana la wino pai kya angai asing ko bino jora no ke bo ba thagri manya jora no to mung no chang ba thagri man ka angai busak se bor rok ni lang ma te bo chang sa sa kham mu hai ta hai ni bagai no chang jora no nashing jora no bathagri simai angke jora no nashing e uino berai mani jora no bo jeng khana ulo ulo hunya oi jeng je propano patchake muchung kangke berai mano hai ji haksalo thangi mani phono gana gini phono berai mano jeng rang pusha kuri phono rang pusha khibinani nangya thai ro berai mano jeng jeng jaga thai nai thogo unke simino chini যে সালবুরমনি সামংনি লেংমা হেলেঙ্গানে আবহাওয়া চুং হাচক পান্থর রব থাঙি ফানো রমদি গবাংমা হুক রগ থাঙি ফানো হুকনি গারিঙ্গ বাচাওই নবার শিব শিব খাই শাক শাক ন জরারি দংফ্রু ফানো চুং আলেংমা আজে সামং হুমংনি লেংজাক খারক কিসালে হেলেঙ্গো হাইনি বাকি নচুং হুক রগ হুকনি ঘাড়িং রগ থাঙ্গি বচুং বেড়াই মানু আর রগ থাঙ্গানি তো রাগ পুষা নাঙ্গিয়া হায়াদা আচুং আর নক নুকুনি বড় রগ বাই থাঙ্গি বেড়াই মানু মাই রগ সঙ্গী তলাঙি মানু এবার আরও ব পাল বাক্সা খাই সঙ্গী চালাই মানু তং থগৈ মানু হায়াদবা গে আমো হাই রকাই বচুং চিনি শাক ন জরাই নানাঙ্গ চিনি নক নুকুং ন জরাই নানাঙ্গ চুং বেড়াই নানাঙ্গ অঙ্গে ফাইদি ওজরাও হাইন হাই নরকনি বাকে তেতাংসার চাপং খনাই তং দি লগি তং দি খনাত তক্র চাপং নরকনি বাকে

নাইতে নাইতে পাইথাগুন জরা ফাইশো পাইকা বেড়েখিরি বান্ধানি চিং রচা পংখানালাইকা তৈ কক্রক সালাইকা চিনি লংমাও বেড়াইনি বসন জরা তৈ লং আবরক্ন তৈ ন তাবুক দিবনি দামনি কানানি ন নাই টঙ্কা হংকে তো চিনি বেড়েখিরি বান্ধা তো পাইথাগুন ফাইশো পাইকা হায়দা গাই চিং সালাইকা বেড়াইনা নাগো ই কুবিন চিং বেড়াইনি বানো সাক সাক জরানি নাগো তৈ নক নুকুনি বড় রকন কিসা মিশা নক নুকুনি বড় রকন লগে তৈ বেড়াইনি নাগো অবন কখাই চিং জরা উলো এবার তেসা রংখাতে থাকানো অবহাই রানসুগিয়াও ওয়াশে উসু চিং জরা না সিংয়াও ন চিং রুমদি তাবুক সালাইকা খনা এবার সনি পানো বেড়াইলাইনকে বেড়াইলাইনকে বেশ বেড়াইছি দেহাইছি আইকেন চিং টংথক মূ মানায় চিং চিকন চিকন টংথক মূগো নুত নিশলাই টংথক মূ মানকুগো হাই মা তঙ্গো দামনি হিংকে চিং জে সাপানো উংদি চিকন চিকন সিমি নতর ফিয়াবা উংগো হায়াদবা চিং সালাই ফায়ো গবং মা বড় রক সাবো ওয়াতে থপজা থপজা বাই তুয়ং উংগো তিজলাং উংগো হনে অবহাইন চিকন চিকন টংথক মূ ন চিং টংথক না রকনানি নাগো চিং গানাও ফনুথুন চিং রং গবং খিবিয়াওই চিং জে টংমানি হামবাই ফানো এবার রং নাঙ্গিয়াওই ফানো হুগ্রগো থাঙি ফানো জে টংথক মূ চিং জে মানমানি নক নুকুনি বড় রকবাই জে জরা চিং রলাইমানি খরকসাতে খরকসানো জরারি ওই যে টংথকলাইমানি আবু নঙ্কা যতনিসাই নাইথক মুকুমু হুনি মানো টংথক মুকুমু হুনি মানো তৈ যতনিসাই মৈতুকে তৈ মারি নে চিং খাতে ওই নারগে মানো যে টংথক মূ যে জরানো চিং উলো ফানো মৈতু মানকা হাঙ্কা এবার চিং সাকামিয়া রক ফানো উপ্রু রক ফানো চিং জরা কাইসো চিং বেড়াইলাইমানি হিনি মৈতু মানকা হাঙ্কাই কিসিসা টংথক মূ ফাইনাতে কিসিসা কক্সিও মনে মূ মনে মানাতে অমহাই চিং গবং মা মৈতুনি মারি রক চিং খাদিনানি বাকৈন চিং বেড়াইনা নাগো চিং বড় রক সাইমানিয়া বজরা বুফুরু লংমানি পাইথাকুং থাকনো রমদি চিং নগো গবং মা বড় রক নক নুকুনি বড় রক দঙ্গ বসা বতৈ বোমা বোফা হিক সাই জেপ্রুফানো খরকসায় খরকসা ইয়াকারি রগো থাকমান বলে না চিং বইয়াকারি থাকমই মানে ইয়াগুলো ববাই চিনি বজরা রলাইমানি মুকুমু চিং খাতি জাক দং চিং মৈতুখ্লাইও চিং মৈতুখ্লাই থানিও চিং গবং কুক খরকসাতে খরকসাবাই জরা রলাইমানি বেড়াইলাইমানি আবরকনো চিং গবং কুক মৈতু মানো মৈতু খ্লাইও চিং মৈতুনি মারিরো খাতি উইনা রক না হা কে চিং কুবই বেড়াইনা নাগো হাইসে চিং জরা রা নাগো চিং সামু সালব্রু পাইলাইয়া তে সামুনি থাক মঙ্গে সুরং মূনি বাক মঙ্গে সামুনি বাক মঙ্গে চিং লংমা টংসাক অব কাইসা চিনি লংমানি কাইসা পার্ট হিনি মানো লংমানি কাইসা বেদেক অ বেদেগো চিং সালব্রুম ন খাপ্রুমে মাতংনাই সালব্রুম ন সামুখ্রাই মাতংনাই ফিয়াবা জেসুক সামুং টংফানো চিং জরা কারিউই জরা রা নাগো জরা কারিউই বেড়াইনা নাগো জরা তো কেবনো গবং কেবনো কিসারিয়া হে চিং আজরা জে জরা টংমানি আজরানি বিশিং ফানো চিং জরা কারিউই বেড়াইনি নাগো চিং বেড়াইয়ে কিসা টংথকানি নাগো নাইথক মুকুমু সামনা নাগো চিং সালাইও রং পুসানি বিয়ালংমানি এবার রং নিব কুলুক মঙ্গ্রী সামুং নিব থাক মঙ্গ্রী স্রং মূ নিব থাক মঙ্গ্রী এবার পাই মঙ্গ্রী হিনে চিং সালায়ও অবহীন হে চিং বেড়াই থানি হিংকে চিং তামনি বাকে না সিংগে দংলাবা না জরানো হিংকে চিং বেড়াইনা নাগো বেড়াই দিন রকব যে মানসাক জরা

রায় সারাশা পয়েন্ট মেঘা হার সে ফেমু জয়ন্ত যারা স্টুডিও আচক যা কাঙ আর যে বিনতা হঙ্কে তাবু চিনি স্টুডিও যারা খগ তামুই দঙ্গ দিবরনি দাম নেই তামুই সত্যি থামগ্রী মুপলি জি যুগু হংসা হঙ্কাই যেন খনাতত খরং পান্ডাও খনাতত রুচাপুং যেন খালাই আর যেন গবাং মা বড় রকম আটসুকু রুচাপুং খা কাইসা বিথি হিনে তাঙ্গি বিথি হনজাকা আর জংখা হামিয়া অঙ্গি দংপ্র রগ খা দংথগিয়া অঙ্গি দংপ্র রগ অমহায় অ সংসার ফান কেব বড় করি না যে বড় রক রোজাপুন দে আংখানা দোকজাগিয়া রোজাপুং আংখানায় হই তদা দং না করি না হায় আংলে মা দো নরকা ববহায় মা দং সাইমাইয়া ফেবা যেন রোজাপুং রগ্ন গবাং মা বড় রগ্ন যেন বিথি হাইকে ওয়ান সুগু বাকসা গবাং কুক বড়গ্ন যেন সা খামিয়া অঙ্গি দংপ্র ফান বাকসা বাকসা খা থানানি বাকে খা বাসানি বাকে রোজাপুং রগ্ন খানামানি যেন নবো যেন খানাও গাই অবহায়নও যেন খানাত খরাং পান্ডও খানাত রোজাপুং খানালাই যিনি খানা দং থগ্রুয়ানো হায়দা যিনি খানো গস্রাং খেতনিবানো গাই অজরাও অরোজাপুং নরকনি বাকে খানাই দংদি লগি দংদি

আও নাইতে নাইতে পাইথাগো জরা পাইশো পাইকা ফাইদি হজরাও নাইলেনে তাবু সুজরা মানমানি হাইনো হাই কক বড় ককতমা ববাগ্র রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি নখা শালিনী উত্তরাখণ্ড বেড়াইমা ও থাঙ্গান বেড়াইমা জরা রাষ্ট্রবক্রক রাষ্ট্রপতি উদ্যান স্নাম্মা সামং তে হামক্রাই গনাং সামংন বেড়াইয়ান বেড়াইমা শালিনী সালো রাষ্ট্রবক্রক দেরাদুনি ইন্ডিয়া মিলিটারি একাডেমিনি পাসিং আউট প্যারেডও নগরাই বক্রকি মানজাকানা ন্যাশনাল টেস্টিং এজেন্সি নৈচি সা সালমারিনি নিট ইউজিসি নৈশাই নৈচি দক আমজকুংনি জরা সতী সারা চারনি বাংডুই সতী সারা চুকুচি সা চুকুচি বা ক্লাইকা কতাল জরানো রুগৈ আমজকমুং অঙ্গান দিবর দামনি সিমি শারিক দাম্বা তামৈ সতী জিবা জরা কামিনি লুকুরকনো জুদা জুদা নাংমা সে ভরমা ফোয়ার মঙ্গ কাহাম কুক সামং দাংমা বাই তাকলাই বিশি ও ই গভর্নর্স এওয়ার্ড মানথানি হাক্তর গ্রাঙ্গিন বিশিং উলনৈ থায় দঙ্গ সালথাং হাঙ্কর নি বিজয়নগর কামি পঞ্চায়েত সালথাং ত্রিপুরা হাঙ্কর বেরেমনি নখা শালিনী

বিষ্ণুদেব মুকুম চেরাই রগ্নি থুমনুক বাতাইলাইমু মিয়ানি সিমি আগরতলা মুক্ত দ্বারা অডিটোরিয়াম চেঙ্গজাখা আশোক জোড়াতে খানাবাইকা তাবো সুজোড়া মানমানি ককবর ককতমা ববাগ্রহকে পাইথাগো রোচাপং খানালাইনে রোচাপং খানালাই চিনি তিনি পান্দানো চিং পাইলাইনে যতন বেলাইন হামবাই চিনি পান্দানো খানাইতমা বাকে সালব্রুম ন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জেন্তন টিউন ক্লাই তোমা বাকে গাই দিনে বাকে আসু নুং সিতু আসু জরাতে নরকনি কাজার তংমানি আং আর জে বিনতা ফিয়া তাবক মা পাশে সিনে থাকতে থাকতে যতন নবল সারামুচুঙ্গ যতন কাহাম তং দি সাকবো কাহাম তং দি যে মানসা বৈনব কাহাম কে তনি না চাই তং দি পাই থাকো অরুচা মঙ্খানা লাইনে অরুচা মঙ্খানা লাইনে পান্দানো পাইনি লাইনে যতন খুলমকা হামবাই যতন

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী অনুষ্ঠানে, FM উজ্জয়ন্তের অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, থাকবো আপনাদের সঙ্গে একেবারে সন্ধে 6:30 পর্যন্ত। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পর্ব চিরায়ত গল্প পাঠের আসর। আমাদের আজকের এই চিরায়ত পর্বে আপনাদেরকে যেই গল্পখানি শোনাবো তার নাম নদীর নাম দামোদর, গল্পকার অমিতাভ সরকার।

উঠোনের এক কোণে গড়াগড়ি খাচ্ছিল, কদিন আগে গেছুড়ে দিয়ে পাড়িয়েছে। ডাব দোমেলে ঝুনো মিলিয়ে 25-26টা নারকেল, তা থেকে দুটি মাত্র ডাব নিয়ে ব্যাগে পড়ে নিতাই। 40-এর কমে বেচবনি বিড়বিড় করে। সকাল 7টা বাজে, রাত ভোর পিটপিট বৃষ্টিতে চারপাশ ভেজা স্যাঁতস্যাঁতে, আকাশে রোদ ও মেঘের লুকোচুরি, গুমো গন্ধ বাতাসে। এপাশ ওপাশ তাকালো না নিতাই, নিমগ্ন হয়ে থাকে। তাকে ঘিরে কেউ নেই, দালানের একফালি নরম আলো শুধু ঘিরে আছে। ঘরের ভেতর থেকে পিঠে একটা চর বসানোর শব্দ, নির্জনতায় জ্বর পেয়ে সেই শব্দ কানে আসে। বাবলি তখন সুর করে বলছে, ডাব খাবো ডাব। বাসন্তীর বুকে এসে ধাক্কা মারে, চুপ করে থাকে, কোনো উত্তর করে না। 2-2.5 বছরের বাচ্চা বাবলি পিঠে চর খেয়েও কাঁদে না, শুয়ে গেছে। আরো দুটো ডাব নিয়ে যাও না, বাসন্তী ঘর থেকেই দেখতে পেয়ে বলে, দাঁড়া কেমন দর পাই দেখি। উঠোনে এসে মায়ের কোল থেকে নেমে পড়ে বাবলি, ব্যাগ হালটে ডাব বের করার চেষ্টা করে। বাসন্তী মেয়ের হাত ধরে টানে, বার করিস নি, তোর বাবা নিয়ে যাবে। মায়ের হাত ছাড়িয়ে বাবলি ছোট ছোট পায়ে জড়ো করা নারকেলের কাছে যায়, একটা ডাব নিয়ে বুকে আঁকড়ে ধরে। মায়ের কাছে এসো, মা ডাব। পায়ে পায়ে জড়িয়ে পড়ে যায় বাবলি, কেঁদে ওঠে, উঠে পড়ে পুনরায় জাপটায় ডাবটাকে। মা হাত বাড়িয়ে ধরে নেয়, মেয়ের মুখে হাসি। বাসন্তী চুপ।

বুকের ভেতর যে কত কথা গুমরায়। নিতাই বলে, কি বলছে বলো তো মেয়েটা? একদিন খেয়েছিল ডাবের জল, ভালো লেগেছে, সেই তোরেই বায়না। মুহূর্তে থেমে বলে, ও তো জানেনি বিক্রি করে সংসারের তেল ডাল মশলা আসবে। কথাগুলো বলে মেয়ের পিঠে হাত বোলায়, স্নেহের পরশ চালিয়ে যায়। আর দেরি করছো কেন? ইটের দেওয়াল, টালির চাল, পূব মুখে দুখানা ঘর, এক পাশে রান্নাঘর, অন্য পাশটায় বাথরুম। ঘরের সামনে এক চিলতে দেওয়া, তারপর চিলতে উঠুন। বাসন্তী মানুষটার কাছে সরে আসে, সকালটা নিথর দাঁড়িয়ে, কোথাও কোনো শব্দ নেই। একটা কুকুর উঠোনে শুয়েছিল, উঠে গেছে। বাম কাঁধে জল, ডান হাতে ডাবের ব্যাগ নিয়ে নিতাই তখনও দাঁড়িয়ে, যাও না, দেরি হচ্ছে নি? নিতাই মুখের দিকে একবার তাকায়, পরক্ষণেই চোখ নামিয়ে চলতে শুরু করে। পুকুর পার ধরে কপা হাঁটলেই পাকা পিচ ঢালা রাস্তা, এখানে রোদ গোটা রাস্তা জুড়ে আঁচল বিছিয়ে চকচক করে। হাতে ব্যাগ, ডাবের চেহারায় ব্যাগের পেট ফোলা, ভারী লাগে। চলতে চলতে ব্যাগের দুলুনিতে পায়ের গোছে হাঁটুর নিচে ব্যাগের ধাক্কা, সে ধাক্কা মালুম হয় না। হাঁটতে হাঁটতে প্রধান পাড়ার তেমাথার মোড়, মোড় থেকে শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েতের তৈরি ঢালাই রাস্তা, মোড়ের মাথায় কালী মন্দির, স্টেশনারি, সেলুন, সাইকেল মেরামতির দোকান, চা দোকান ওখানেই। অদূরেই আপার প্রাইমারি দোতলা স্কুল বিল্ডিং, স্কুলের সামনে ছখানা অটো পর পর লাইন দিয়ে দাঁড়িয়ে। নিতাই চা দোকানি গণেশকে জিজ্ঞেস করল, এত অটো কেন? স্কুল থেকে বেড়াতে যাচ্ছে শামতাবের শরৎচন্দ্রের বাড়ি, হাওড়া জেলার বিখ্যাত জায়গা তো। জানি। ঢালাই রাস্তা এঁকে বেঁকে চলে গেছে দামোদরের বাঁধ পর্যন্ত। ঢালাই রাস্তা ধরে হাঁটলে দুপাশে ধান জমি, জবা বাগান, গাঁদা অপরাজিতার চাষ ছড়িয়ে ছিটিয়ে। যেতে যেতে দাঁড়িয়ে পড়ে আকাশের দিকে তাকায়, মাঝে মাঝে সাদা বকের শাড়ি আকাশের কোল ঘেঁষে চলে যায়। তাদের গন্তব্য দামোদরের চর, সেখানে নদীর চরে ছোট ছোট চুনো মাছের খোঁজ জানে ওরা। এসব নিতাই দেখেও দেখে না, নিমগ্ন হয়ে থাকে। আর একটু এগোলেই দামোদরের বাঁধ, ঢাল বেয়ে বাঁধে উঠতে বেশ কষ্ট হয়। ঢালে ওঠার মুখে প্রকল্প লেখা পাথরটা কাত হয়ে পড়ে, এক চিলতে হাসি ফোটে মুখে, সে হাসি বিষাদ মাখানো। কিছুটা পথ গিয়ে বাঁধের উপর দেওয়ান তলার ঢালের মুখটায় দাঁড়িয়ে চারপাশটা দেখে একবার, মনে মনে গুছিয়ে নেয় নিজেকে। দামোদর থেকে ঢুকে আসা নাওদা হেলান খালের মুখটায় তার ডিঙি নৌকোটা বাঁধা, এখন গিয়ে নৌকোটা খালের মুখ থেকে বার করে ভাসাতে হবে দামোদরে। জল যেখানে বেশি সেখানে নোঙর করতে হবে নৌকো। প্রতি বছর তো নতুন নতুন চর জাগছে নদীতে, শীত গ্রীষ্মে নদীতে জল প্রায় থাকেই না, বর্ষা বা শরতের এই সময়টায় তবু জল থাকে। তীরতীর বাতাস বইলে ছোট ছোট ঢেউ খেলা করে, তখন জোয়ার এলে থই থই করে জল। হাঁটতে হাঁটতে নিতাই ভাবে, যদি ভালো বড় চিংড়ি, পাকালো ট্যাংরা বেশ কিছু ধরা পড়ে জালে, অথবা বড় সাইজের রুই, কাতলা, মৃগেল, পাঙাশ, কালবোস, যাই হোক, ঘন জালে আটকায়, তাহলে চকচক করে ওঠে নিতাইয়ের চোখ। কত দুদিন আগে কেঁচো আরশোলা ব্যাঙের টোপ জোগাড় করে দিয়েছিল বাসন্তী,

টোপ জলের মধ্যে নড়াচড়া করলেই মাছগুলো খুব গেলে। নিতাই দ্রুত পায়ে এগোয়, নৌকার কাছে যাওয়ার তারায় নদীতে পা দিতেই কাদা। পরনের লুঙ্গিটা মাল কোঁচা মেরে নেয়, হাঁটু পর্যন্ত ডুবে যায় জলে। এতটুকু বিরক্তি নেই, বরং উত্তেজনা অনুভব করে। আচমকা পায়ের তলায় কিলবিল করে ওঠে মাছ। ছোট ছোট চিতি কাঁকড়া টপ করে সরে গিয়ে কাছাকাছির কোনো গর্তে সেঁধোয়। নিতাইয়ের হাসি পায়। আমাকে এত ভয় রে? জাল আর নারকেলের ব্যাগটা নৌকায় রাখে, বেড় ধরে লাফিয়ে ওঠে নৌকায়। মাথায় বেড় দিয়ে রাখা গামছা পাট করে পা হাতের জল মোছে, লগিটা হাতে তুলে নেয়। লগি ঠেলে ঠেলে মাছ নদীতে দাঁড় করায় নৌকা।

তারপর নোঙর ফেলে জলে, দুপাশে নদীর পারে খুঁটে যাওয়া পাখিদের কিচিরমিচির। নিতাই বিস্মিত হয়, মনে ভাবে ভাগ কেউ ছাড়তে চায় না। হঠাৎ মনে হয় আবার 1-4-5 কেজি রুই মাছ প্রথমেই জলে আটকালে ভারী ভালো হয়, নিয়ে ছুটবে। বাসন্তী বা বাবলির খুশির অন্ত থাকবে না, তখন বাবলির আর ডাবের কথা মনে থাকবে না। ছিপগুলো তুলে নিয়ে টোপ গাঁথে নদীতে ছুঁড়ে ফেলে জালটা হাতে তুলে নেয়, নদীর জলের দিকে তাকিয়ে থাকে। দেখতে পায় একটা সাপ জল বেয়ে পাড়ের দিকে চলে যাচ্ছে, চুনা চানা মাছ খেয়ে পেট ভর্তি করছে, পেট ফুলে ঢোল। নিতাই উদাসীনতায় তাকিয়ে থাকে, দুহাতের জাদুতে মাখা ঘুরিয়ে শুকনো খটখটে জালটা ছুঁড়ে দেয়, গোলবৃত্ত রচনা করে জালটা শুয়ে থাকে জলের উপর মুহূর্তের জন্য, তারপর আস্তে আস্তে ডুবে যায়। এক মুঠো রোদে চিকচিক করে ওঠে বৃত্তের পরিধি, মাঝে মাঝে নদীর বুকে চর, সেখানে জল কম, নদীর তেল পর্যন্ত দেখা যায়। নদীর এপার ওপার দুপারেই কত যে ঝোপঝাড়, গাছপালা, কত গাছ ঝোপঝাড় পড়ে আছে নদীর বুকে হুমড়ি খেয়ে। নদীর পারে ফাটল, ধীরে ধীরে সেই পার ধসে জলে পড়বে। কোমর নিচু করে জলের দিকে তাকায়, তাকিয়ে থাকে, স্রোতের কম্পনে বুঝতে চেষ্টা করে জালে মাছ পড়ল কিনা। এক বুক নিস্তব্ধতায় জলটা তুলে আনে নিতাই, নৌকোর পাটাতনে রেখে জল ঝরায়, জাল ঝাড়ে, জালের ভেতরটা দেখে। 150 একটা ভোলা, পাঁকাল, কটা চিংড়ি। মনে মনে বলে, প্রথম খেয়ে ফাঁকা যায়নি, ভালো। মাছগুলো জাল থেকে বার করে ব্যাগে ঢোকায়, ব্যাগটা ছুঁড়ে দেয় নৌকার খোলে, জাল ছেড়ে নিয়ে আবার মাথা ঘুরিয়ে ফেলে, কমুহূর্ত অপেক্ষা করে, তারপর গিঁট বেঁধে দেয় নৌকার পালের সঙ্গে। চুই নড়তে নড়তে থেমে গেলে ছিপ তুলে নেয় হাতে, টোপ পাল্টে দেয়, পাটাতনে বসে বিড়ি বার করে। বিড়ি টানতে টানতে নিতাই দেখলো

দূরে আরও কখানা জেলে নৌকো, এত দূর থেকে মুখগুলো অস্পষ্ট। তবু আন্দাজ করার চেষ্টা করল গরতলির নকুল আর বিশ্বনাথ বোল, সফল মধু, একদম পেছনে নাওদার সত্য। নিশ্চিত হতে হেঁকে বলল, সত্য নাকি রে? হ্যাঁ, কখন এলি? কিছুক্ষণ। পড়ল কিছু? কাতলা একটা। মাছ সব কোথায় গেল বল দেখি। হাই দেখ, কোথায় গেল জানলে তো একই ধরে ফেলতুম। নিতাই হাসে, বলছিস ভালো। বসে থেকে অধৈর্য হয়ে ওঠে নিতাই, ছিপগুলো তুলে তুলে দেখে। এতক্ষণ বসে আছে কোথায় কি, দামোদর বড় কৃপণ। এখানে চরের জমিতে সবজি ফসলের চাষাবাদ, ছড়িয়ে ছিটিয়ে ফুল, দু চারটে পান বরজ, সেখানে চাষিদের মনোযোগী সযত্ন কথাবার্তা। দেখতে পায় কটা বক আর ডাক পাখি চরের উপর কি খুঁটে খুঁটে খাচ্ছে। নিতাই বলে, বকগুলোর রকম দেখেছিস? শুধু কি তোমরা খাবে? নকুল বলে। নিতাই তালি দিয়ে বক তাড়ায়, যা যা ডাক পাখি উধাও। বকগুলোর কোনো গ্রাহ্য নেই। হঠাৎ বাবলির মুখটা চোখের সামনে ফেসে ওঠে, প্রচণ্ড বিরক্তিতে কি যেন খোঁজে। নৌকোয় রাখা কটা মাটির ঢেলা ইটের টুকরো নিয়ে ছুঁড়ে মারে বকগুলোর দিকে, লক্ষ্যভ্রষ্ট হয়। বড় অসহায় বোধ করে নিতাই। হঠাৎ দূরে ঝটপট একটা শব্দ হলো, তাকিয়ে দেখল সত্য হাসছে। নিতাই চেঁচিয়ে জিজ্ঞেস করল, পড়েছে? হ্যাঁ, পাঙাস। কাতলা গো, আমি উঠে যাব। নিতাই বিস্মিত হয় না এতটুকু। এটা ভাদ্র মাস, ভাবল গোটা ভাদ্র মাস জুড়েই তো রান্না পুজো, ষষ্ঠী রান্না, ইচ্ছে রান্না, গাবরা রান্না, আরও কত। বুড়ো রান্না যাদের আছে তাদের তো নানান সমারোহ, সামর্থ্য অনুযায়ী পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ, আর মাছ লাগবেই। ইলিশ মাছের যা দাম, হাত ঠেকানো যাবে না, পোনা মাছ দিয়েই অনুষ্ঠান সারতে হবে। কদিন আগে বাসন্তী বলছিল, আমাদের তো বুড়ো রান্না, এবার আর কাউকে বলবো নি। নিতাই জানে বাসন্তী এখন যতই বলুক দু চারজনকে ঠিক নিমন্ত্রণ করে আসবে, দামোদর যদি কৃপা করে তাহলে সব ভালোয় ভালোয় কাটবে। তাদের পাড়ার বলাই ঢেকি, সন্টু পাত্র এদের যেমন চিন্তা নেই, সরকারি চাকুরি করে। এসব কথা মনে এলেই তো পরিমল জেঠার উপর রাগ হয় ভয়ানক। সে তো কেরল চলে গিয়েছিল, সেখানে সাইকেল দোকানে কাজ করত, 600 টাকা রোজ, খাওয়া টিফিন 100 টাকা। এখন তার দুর্গতি দেখেও জেঠা কথা বলে না, নিজের ছেলেদের নিয়ে ব্যস্ত। পরক্ষণেই মনে হয় জেঠাকে দোষ দিয়ে লাভ কি, নিজের লোক ভেবেই তো বলেছিল ফিরে আয়। নিতাই বেশি ভাবতে পারে না, বুকের ভেতরে ধরফর করে। মাঝে মাঝে রোদ্দুরে চরচরানি ঘাম দেয়, তখন গাছের তলায় যেতে চেষ্টা করে। রোদ্দুর সেখানে সহনীয়, আকাশের দিকে তাকালো। বেলা 2:30-3টে হবে, নিজের মনকে গুছিয়ে নেয়, সন্ধে পর্যন্ত নৌকায় থাকবে। তার মধ্যে যা পড়ল পড়ল, তারপর দেওয়ানতলার বাজারে গিয়ে বসবে। বাড়ি ফিরতে রাত 9টা। জাল ভালো করে ঝেড়ে নদীতে ফেলে, সেত বেঁধে দেয় নৌকার বাড়ি। খিদে পেয়ে গিয়েছিল, একটা ডিশে মুড়ি ঢালে, জল আছড়ে কাঁচা লঙ্কা পেঁয়াজে কামড় বসায়। খেতে খেতে

দূরের দিকে তাকায়। এই রোদের মধ্যেও চরের জমির চাষিরা ছড়িয়ে ছিটিয়ে নিমগ্ন, বোধহয় দুপুরে বাড়ি যাবেনি, বাড়ি থেকে খাবার আসবে বা এসে গেছে, সারা দিন জমিতে থাকবে। থাকবেনি কেন? চরের জমিতে তো এখন সোনা ফলছে, কটা ছিপে ভোলা ট্যাংরা চারাপোনা পড়েছিল, তুলে নিয়ে ব্যাগে ঢোকায়। উঠে পড়ার আগে বড় কিছু পড়লে আনন্দ হয়, সেই আশাতেই আবার ছিপে টোপ কাঁধে, জাল তুলে ঝেড়ে আবার নদীতে ফেলে, অপেক্ষা করে, দূরের দিকে তাকায়। ধীরে ধীরে ছায়া নামছে পৃথিবীতে, বিড়ির জন্য আই ঢাই করে ওঠে মনটা, বিড়ি ধরায়, দেখতে দেখতে অন্ধকার ঘনায়, একটু দূরের নৌকাগুলিও অন্ধকারে ঢেকে যায়, নিতাই অস্থির হয়, চুপ করে থাকতে পারে না, ছিপ গোটায়, নৌকোর খোলে রাখে, মাছের ব্যাগটা হাতে তুলে দেখে, সব মিলিয়ে দেড় কেজির কম নয়, শোল মাছ পড়েছে একটা, 700-800 তো বটেই। একবার মনে হয় সব নিয়ে গড় চুমুক 58 গেটের বাজারে চলে যাব, গেলে দৌড় পেত। রান্না পুজোর আগের দিন কোলায় সেখানে এখন গম গম করছে ভিড়ে, কিছুদিনের মধ্যেই গড় চুমুক যেন জমজমাট হয়ে উঠল। 58 গেট এখন হাওড়া জেলার অন্যতম ট্যুরিস্ট স্পট, মিনি চিড়িয়াখানা তৈরি হয়েছে আগেই, শুনছে এই শীতে বাঘ আসবে, তার মানে আরও মানুষের সমাগম হবে। তার বাড়িটা যদি 58 গেটের আরও কাছাকাছি হতো, ভাবতে গিয়ে হেসে ফেলে, 1-1.5 কেজি মাছ 58 গেটের বাজারে নিয়ে গেলে কি হবে, যেতে আসতে ভ্যান ভাড়াই তো 100 টাকা। দাঁড় টেনে নৌকা পশ্চিম দিকে নিয়ে যায়, নাওদা হেলান মুখটায় কাছি দিয়ে খুঁটির সঙ্গে বাঁধে, নৌকো থেকে উঠে ধার বরাবর হাঁটতে থাকে, হই হই শব্দ দূর থেকে কানে আসে, বাঁধ থেকে ঢাল বেয়ে নিচে নেমে বাজারের দিকে এগোয়, মাছের বাজারের কাছে গিয়ে দাঁড়ায়, ভিড় মাপতে চেষ্টা করে। মাছের বাজারের এদিকটা ফাঁকা, বাঁধের কোল ঘেঁষে দেব কুমোরের ঘর, পাশেই মাটির জিনিস শুকনো করার বড় চাতাল, অদূরেই পশ্চিম দিকের ঝোপঝাড়ের মধ্যে মদের ঠেক, ঠেকের মালিকের সঙ্গে চোখাচোখি হয়, একটাও কথা বলে না। মাছের বাজারে ভিড় এখন পাতলা, হঠাৎ জানাবাবুর চোখে পড়ে যায় দেওয়ানতলা বাজারের মালিক জানারা, আগে তোলা তুলত, এখন বন্ধ, সস্তায় পেলে মাছ কিনবে। নিতাইকে বলে, বাজার তো এখন ওঠার মুখে রে, নিতাই থমকায়, চেয়ে থাকে মুখে।

রাত হয়েছে, বসে না থেকে আমাকে সব কটা দিয়ে দে, শোল মাছটা শুধু, আমি 200 টাকা করে দিচ্ছি। নিতাই ঘাড় নাড়ে বলে, হবেনি। কিছুক্ষণ অপেক্ষা করে নিতাই 300 টাকা দামে বিক্রি করে, কেজিতে 100 টাকা তফাত। জানা বাবুকে কিছু বলে না, জানে বলে লাভ হবে না। দাঁড়িয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে জানা বাবু, আগেকার দিন হলে রোয়াব দেখাতো, এখন মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে।

এবার নিতাই ব্যাগ থেকে ডাব দুটা বার করে। ডাবের সাইজ দেখে চোখ দুটো চকচক করে ওঠে জানাবাবুর। বলে, মাছ তো দিলি নে, ডাব দুটো দে, আমি পঞ্চাশটা টাকা দিচ্ছি। নিতাইয়ের বুক ধরাস করে ওঠে। মনে মনে ভাবে, আজ ডাব দুটো না বার করলেই ভালো হতো। এখন সে কি করবে? অন্য খদ্দেরও দাঁড়িয়ে নেই। মরিয়া উঠিয়া বলে ওঠে, দুটোর ডাব 60 টাকা দাও, দিয়ে দিচ্ছি, আর কথা নয়। নিতাই একটা ডাব হাতে তুলে নেয়, চোখের সামনে ধরে। ডাবের বাইরের গা সবুজ, তেল তেলে। এখন ডাব নারকেলের কত রকমের রোগ! মানুষজন বলে, কোলাঘাট তাপবিদ্যুৎ প্রকল্পের ছাই উড়ে উড়ে এসে নারকেলের ক্ষতি করছে। তার গাছের ডাবে এখনও দাগ দুগ নেই। ডাবটা দেখতে দেখতে মনটা আর্দ্র হয়ে ওঠে। এত সুন্দর ডাব নিজেরা একটাও খায়নি, মেয়েটাকে একদিন বুঝি দিয়েছিল, ভালো লেগেছে, তাই বায়না করছিল। একটা কষ্ট যেন বুকে গেঁথে যায়। ডাবের সবুজ আয়নায় নিতাই বিস্মিত। সেটা ধীরে ধীরে মুছে যায়, ভেসে ওঠে বাবলির মুখ। এক টুকরো মায়া মনের মধ্যে টলটল করে বাবলির কচি মুখ দোল খায় যেন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন চিরায়ত গল্প পাঠের আসরে। এই পর্বে আজকে আপনাদেরকে যে গল্পখানি শোনালাম তার নাম নদীর নাম দামোদর, লিখেছেন অমিতাভ সরকার। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ত।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে, আমাদের এবারের পর্ব সফরনামা। কিছু মিষ্টি মধুর নতুন গানের সাফারে আপনাদেরকে নিয়ে যাব এই পর্বে ঠিক এই সময়ে। আশা করি সবাই আমার সঙ্গেই আছেন, সবাই টিউন করে রেখেছেন 101.6 মেগাহার্জ

FM উৎসন্ত। তার সঙ্গে এই পর্বে কিছু বলিউড টলিউড গসিপ তো রয়েছে আপনাদের জন্য। তাহলে চলুন দেরি না করে চলে যাই এই পর্বে, আপনাদেরকে গানের সফরে নিয়ে যাই।

ঘিরে চলা বিতর্কে এলো বড়মোর। ডন থ্রি ছবি থেকে সরে দাঁড়ানোর পর ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ রণবীর সিংয়ের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করেছিল, সেটা হয়তো আপনারা সবাই জানেন। তবে সেই সিদ্ধান্ত আর বহাল থাকল না। রণবীরের পক্ষ থেকে আইনি চিঠি পাঠানো এবং প্রযোজকদের বিভিন্ন সংগঠনের মধ্যস্থার পর তার উপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবির জগতের সকলের স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। FWIC-র সভাপতি জানান, বিষয়টি জেতা হারার নয়, বরং সবাইকে নিয়ে সমাধানের পথ খোঁজাই ছিল মূল লক্ষ্য। ডন থ্রি ছবির নির্মাতা ফরহান আক্তারের অভিযোগের ভিত্তিতেই এই তর্ক বিতর্ক শুরু হয়। যদিও গোটা বিষয়টি নিয়ে প্রথম থেকেই চুপ ছিলেন রণবীর সিং, তবে তার মতে কাজ সংক্রান্ত যে কোনো মতবিরোধ পারস্পরিক সম্মান বজায় রেখেই মিটিয়ে নেওয়া সম্ভব। শেষ পর্যন্ত সেটাই হলো এবং স্বস্তি ফিরল। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে FM উজ্জয়ন্ত। আপনারা রয়েছেন সফরনামা পর্বে। কিছু মিষ্টি মধুর গানের সফরে নিয়ে থাকব আপনাদেরকে এই পর্বে, তার সঙ্গে কিছু গসিপ বলিউড টলিউডের ব্যাপারে আপনাদের জন্য থাকছে। চলুন এই পর্বে আরও একটি গান আপনাদের জন্যে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে সফরনামা পর্বে। এই পর্বে আপনাদেরকে কিছু মিষ্টি মধুর গানের সাফারে নিয়ে যাব। একটি বিয়ের অনুষ্ঠানে করা মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ার সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা ভিকি কৌশল। এবার সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন তিনি। তার কথায় জনসমক্ষে পরিচিত মুখ হলেই যে সবসময় নিখুঁত হতে হবে এমন নয়। ভিকি কৌশল জানান, ভালোবাসার সঙ্গে দায়িত্ব আসে, আবার সমালোচনা প্রাপ্য হতে পারে। তবে সেই সমালোচনা যদি গঠনমূলক হয় তাহলে সেখান থেকে শেখার সুযোগ থাকে। বিতর্কের সূত্রপাত হয় একটি ভাইরাল ভিডিওকে ঘিরে। সেখানে ভিকি কৌশলকে বলতে শোনা যায় অনেক কিছু।

শুনছিলাম শো মি দ্য ঠুমকা। আর সত্যি বলতে রণবীর কাপুর আর শ্রদ্ধা কাপুরের এনার্জি এই গানটাতে নেক্সট লেভেলের ছিল। এবার যদি আসে সিনেমার গল্পে, এই সিনেমাটা কিন্তু আজকের জেনারেশনের মানে মিলেনিয়াল আর জেনজিদের সম্পর্কের টানাপোড়ন নিয়ে। একদিকে মিকি, যার কাজই হলো লোকদের ব্রেকআপ করিয়ে দেওয়া, আর অন্যদিকে টিনি, যে নিজের স্বাধীনতাও চায় আবার শ্বশুরবাড়ির লোকদের মনও ভাঙতে চায় না। তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন, দুজন দুজনকে ভালোবাসে কিন্তু দুজনের মধ্যে ব্যাক স্টেজ চলছে।

আছে একটা মারাত্মক দাবার চাল। সিনেমার এই পার্টটা দেখতে মনে হচ্ছিল আজকাল রিলেশনশিপ গড়া ভাঙা এত জটিল কেন হয়ে গেল, মুখোমুখি বসে দুটো কথা বলে নিলেই তো মিটে যায়, নাকি ইগো আজকাল বড্ড বেশি রাজত্ব করছে। কি মনে হয় আপনাদের, পরিবারের ড্রামা এড়াতে গিয়ে পার্টনারের কাছে কখনো মিথ্যে কথা বলেছেন যা বিশাল রূপ নিয়েছে? এই ব্যাপারে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। চলে যাচ্ছি পরবর্তী গানে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চান্তে, এবং আপনারা রয়েছেন সফরনামা পর্বের সঙ্গে। রয়েছি আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা। এই পর্বে গান তো আমরা শুনছি, তার পাশাপাশি আপনাদেরকে আরও একটি গসিপ দিয়ে দিই। এক সময়ে বলিউডে তার জন্য ভিড় জমাতেন লক্ষ লক্ষ অনুরাগী, কিন্তু সেই তারকা খ্যাতি থেকে বহু দূরে সাধারণ গৃহবধূর মতো জীবন কাটানোর সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জীবনের সেই অধ্যায়ের কথা ভাগ করে নিলেন তিনি। বিয়ের পর স্বামী ডক্টর শ্রী রাম নেনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভারে চলে যান মাধুরী দীক্ষিত। অভিনয় থেকে বিরতি নিয়ে পুরো সময়টা পরিবারকে দিতে চেয়েছিলেন তিনি। সেই সময়টাকে নিজের জীবনের অন্যতম সেরা অধ্যায় বলেই মনে করেন অভিনেত্রী। মাধুরী দীক্ষিতের কথায়, অভিনয় থেকে বিরতি নেওয়া আমার কাছে মুক্তির মতো ছিল। আমি নিজের মতো করে সময় কাটাতে পেরেছি, সন্তানদের বড় হতে কাছ থেকে দেখেছি। আমার স্বপ্ন ছিল একজন ভালো স্বামী, সুন্দর পরিবার আর সন্তানদের নিয়ে সুখের জীবন কাটানোর। ডেনভারে আমি সেই স্বপ্নই বাঁচছিলাম। একটির মজার ঘটনা শোনান তিনি। সেখানে বেশিরভাগ প্রতিবেশী ছিলেন আমেরিকান। অনেকেই জানতেন না যে তাদের পাশের বাড়িতেই থাকেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। একদিন তার বাড়ির সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়, কিছুক্ষণ ঘুরে আবার ফিরে যায়। বিষয়টি দেখে প্রতিবেশীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এমনকি একজন প্রতিবেশী মাধুরীকে ফোন করে জিজ্ঞেস করেন পুলিশ ডাকতে হবে কিনা। পরে মাধুরী দীক্ষিত তাদের বোঝান যে তাকে একবার দেখার জন্যই কিছু অনুরাগী সেখানে এসেছিলেন। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন সফরনামা পর্বে কিছু সুন্দর গান নিয়ে এবং কিছু গসিপ নিয়ে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চান্ত। এবারে আরও একটি ধামাকেদার গান আপনাদের জন্যে।

বলিউডের অন্যতম কালজয়ী ছবি মাসুমকে নতুনভাবে ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক শেখর কাপুর। 1983 মুক্তিপ্রাপ্ত এই জনপ্রিয় ছবির নতুন সংস্করণ মাসুম দ্য নিউ জেনারেশন। আর এই ছবিতে আবার একসঙ্গে কাজ করতে চলেছেন শেখর কাপুর এবং অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। শুধু সঙ্গীত পরিচালনাই নয়, এই ছবির সহপ্রযোজকের দায়িত্ব সামলাবেন এ আর রহমান। এর আগে এলিজাবেথ, দ্য গোল্ডেন এজ, বম্বে ড্রিমস এবং ওয়াই দ্য মিউজিক্যালের শেখর কাপুরের সঙ্গে কাজ করেছিলেন তিনি। বহু বছর পর তাদের এই পুনর্মিলন ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বসিত সিনেমা প্রেমীরা। পরিচালক শেখর কাপুর জানিয়েছেন, মাসুমের গল্পের মূল ভাবনা আজও সমান প্রাসঙ্গিক, তবে বর্তমান সময়ে পরিবার, সম্পর্ক, পরিচয় এবং অভিবাসনের মতো বিষয়গুলিকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হবে এই ছবিতে। তার কথায় সময়ের সঙ্গে মানুষের ভাবনা বদলেছে, তাই সিনেমাকেও সেই পরিবর্তনের সঙ্গে এগোতে হবে। অন্যদিকে এ আর রহমান জানিয়েছেন, শেখর কাপুর তার কাছে শুধু পরিচালক নন, একজন পরামর্শদাতা ও মেন্টর। ছবির ভাবনা শোনার পর তিনি শুধু সঙ্গীত নয়, আরও গভীরভাবে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন। এ আর রহমানের মতে, মাসুমের আবেগ চিরকালীন, আর নতুন প্রজন্মের কাছে সেই অনুভূতিকে পৌঁছে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় চমক, 1983 ছবির প্রধান দুই অভিনেতা শাবানা আজমী এবং নাসিরউদ্দিন শাহ ফিরছেন এই নতুন ছবিতে। তাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মনোজ বাজপেয়ী, নিত্যা মেনন এবং শেখর কাপুরের মেয়ে কাবেরী কাপুরকে, যা আগ্রহ অনেকটা বাড়িয়ে দিয়েছে। এরিক সিগালের উপন্যাস ম্যান, উমেন অ্যান্ড চাইল্ডের ভিত্তিতে তৈরি হয়েছিল মাসুম। প্রেম, বিশ্বাসঘাতকতা এবং পারিবারিক টানাপোড়েনের সেই গল্প দর্শকদের মনে আজও বিশেষ জায়গা করে রয়েছে। ছবির তুৎসে নারাজ নহি জিন্দেগি ও লকরি কি কাঠির মতো গান এখনও সমানভাবে জনপ্রিয়। চলতি বছরের শেষের দিকে শুরু হবে মাসুম দ্য নিউ জেনারেশনের শুটিং। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে সফরনামা পর্বে। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, থাকছি আপনাদের সঙ্গে কিছু মিষ্টি মধুর গান আর কিছু কথা নিয়ে। তাই সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্তে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন সফরনামা পর্বে কিছু সুন্দর মিষ্টি মধুর গান নিয়ে, তার সঙ্গে কিছু গসিপ নিয়ে। আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চাঙ্ক। কোথাও যাবেন না কিন্তু।

এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সেবা, স্যানিটেশন, আবাসন, খেলাধুলা, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা বিভিন্ন ক্ষেত্রে নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ড্রোন প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রগুলিতেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ সুযোগের নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং সারা দেশে উন্নয়নের চিত্রকে বদলে দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে শ্রী অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা করতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সাহা এবং সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবির মহাপরিচালকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অমরনাথ যাত্রা আগামী 3রা জুলাই শুরু করবে এবং 28শে আগস্ট শেষ হবে। রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের প্রয়াস তখনই পরিপূর্ণতা পাবে যখন সমাজের প্রতিটি শিশুর শিক্ষার বিকাশ ঘটানো সম্ভব হবে। আজ জিরানিয়া পঞ্চায়েত সমিতির হল ঘরে বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে আয়োজিত এক দিবসীয় কর্মশালার উদ্বোধন করে এ কথা বলেন তিনি। মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশুশ্রম বন্ধ করতে এবং বাল্য বিবাহ রোধ করতে কঠোর আইনের মাধ্যমে চেষ্টা চালিয়েছে। তার জন্য পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে প্রতিটি নাগরিককেও এগিয়ে আসতে হবে। ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ঢাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে আজ রাজ্যের বিভিন্ন অংশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও শেষ পর্যন্ত রাজ্য সরকারের আশ্বাসে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। আজ অবরোধ স্থলে যান জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকগণ, কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। তারপরেই 72 ঘন্টার জন্য ডাক দেওয়া রেল ও সড়কপথ অবরোধ প্রত্যাহার করেছেন আত্মসমর্পণকারী বৈরীরা। এর ফলে ধীরে ধীরে স্বাভাবিক হয় জাতীয় সড়ক ও রেল পরিষেবা। শুনলেন সংবাদ শিরোনাম।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্ব, আমাদের এবারের পর্ব সিনেমা সিনেমা। আশা করছি যে যেখানে আছেন একদম বিন্দাস আছেন। রেডিওর নব টিউন করে যারা এই মুহূর্তে আমার সাথে জুড়ে গেলেন তাদের সবাইকে জানাই এক রাশ তাজা ফুলের শুভেচ্ছা। আর ফুল যখন এসে পড়েছে তখন আজকের আড্ডার আসল ট্রেন্ডটা কিন্তু একটা দারুণ ফুলকে ঘিরে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, সিনেমা সিনেমা পর্বে আজকে আমরা কথা বলবো আমাদের সবার ভীষণ চেনা ভীষণ প্রিয় এক চরিত্রের, যার নাম ফুলপিশি। আজকে আমরা কথা বল

বই পড়বে সবার প্রথমে ফুল পিসি ও অ্যাডওয়ার্ড সিনেমাটি নিয়ে। তার আগে এই ছায়াছবির একটি মিষ্টি গান দিয়ে শুরু করছি আজকের এই পর্ব।

আজ আমাদের এই সিনেমা সিনেমা পর্বে লাইমলাইটে রয়েছে ভীষণ সাম্প্রতিক এবং দারুণ চর্চিত একটি সিনেমা, ফুলপেশি ও অ্যাডওয়ার্ড। কেমন আছেন আমাদের ফুলপেশি? আর এই অ্যাডওয়ার্ড সাহেবই বা কে, কোথা থেকে এলেন তিনি? এই নিয়েই জমবে আজকের গল্প কথা। পুরো সময়টা জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি, আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, এবং আপনারা শুনছেন 101.6 মেগাহার্জে FM উচ্চান্ত। বাঙালি পরিবারে পিসি চরিত্রটার একটা আলাদা ম্যাজিক থাকে, তাই না? কখনো ভীষণ করা, আবার কখনো বাড়ির সব থেকে বড় আশ্রয়। কিন্তু এই সিনেমার ফুলপেশি একটু অন্যরকম। তার জীবনের একঘেয়ামি, একাকিত্ব আর তার মাঝেই হঠাৎ এক অদ্ভুত মোচড় নিয়ে গল্পে এন্ট্রি নেন অ্যাডওয়ার্ড। একটা চেনা চেনা বাঙালি পরিবার, তাদের রোজকার টানা পড়েন, আর তার মধ্যে এক বিদেশি চরিত্রের আগমন। এই দুয়ের মেলবন্ধনে পরিচালক যে গল্পটা বুনেছেন তা এক কথায় চমৎকার। ছবির শুরু থেকেই একটা মিষ্টি হাসির হাওয়া বইতে থাকে, যা দেখতে দেখতে কখন যে আপনার মনটা ভালো হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। আমাদের সমাজের সম্পর্কের সমীকরণগুলো কিভাবে বদলায়, কিভাবে একটা নতুন মানুষ এসে চেনা ছকটা উল্টে পায়।

নিপটে দেয়। সেটাই খুব সহজ সরলভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। কোনো জটিলতা নেই, কোনো ভারী জ্ঞান দেওয়া নেই, আছে শুধু এক রাশ মন ভালো করা মুহূর্ত। ফুল পিশিও অ্যাডওয়ার্ড সিনেমাটায় ইউএসপি যদি আপনারা আমায় জিজ্ঞেস করেন, আমি এক বাক্যে বলবো পারফরম্যান্স। ফুলপিশির চরিত্রে যিনি অভিনয় করেছেন তার স্ক্রিন প্রেজেন্স জাস্ট অনবদ্য। তার সংলাপ বলার ধরন, চোখের ভাষা আর সেই চিরন্তন বাঙালি পিশির আবেগ, আর তার সাথে অ্যাডওয়ার্ডের রসায়ন, ওহ ওটাই তো সিনেমার আসল ইউএসপি। ভাষার দেওয়াল ভেঙে দুটো ভিন্ন সংস্কৃতির মানুষ যখন একে অপরের আবেগের ভাষা বুঝে নেয়, তখন সেটা দেখতে ভারী মিষ্টি লাগে।

পথে অ্যাডওয়ার্ডের রসায়ন, ওহ ওটাই তো সিনেমার আসল ইউএসপি। ভাষার দেওয়াল ভেঙে দুটো ভিন্ন সংস্কৃতির মানুষ যখন একে অপরের আবেগের ভাষা বুঝে নেয়, তখন সেটা দেখতে ভারী মিষ্টি লাগে।

কোথায় পাবি রে মাতাল আগুন রাঙা আগুন মেশায় আবি রে দুঃখ চুরির এমন।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী সিনেমা সিনেমা পর্বে। এই পর্বে প্রথমেই যে সিনেমাটি নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে ফুল পিসি ও অ্যাডওয়ার্ড। এই ছবিতে সহ অভিনেতাদের পারফরমেন্সও কিন্তু বেশ জমাটি। প্রত্যেকে নিজেদের চরিত্রটাকে জাস্ট ভালোবেসে ফুটিয়ে তুলেছেন, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবির মেজাজটাকে প্রতি মুহূর্তে আরও এক ধাপ উস্কে দেয়। আচ্ছা, আপনারা যারা এই সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখে ফেলেছেন, আপনাদের কেমন লেগেছে ফুল পিসি আর অ্যাডওয়ার্ডের এই জুটি? আপনাদের বাড়ির ফুল পিসিরা ঠিক কেমন? তারাও কি এত উইটি আর এত মিষ্টি? আপনারা কিন্তু জানাতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং যারা এই ছায়াছবিটি এখনও দেখেননি তাদেরকে বলবো, সপরিবারে একবার এই সিনেমাটি দেখে নিন।

সিনেমাটি দেখার পর মুখে একটি চওড়া হাসি আর মনে একটা ভালো লাগার রেশ নিয়ে ফিরবেন, এই গ্যারান্টিটা আমি দিতে পারি। চলুন এই পর্বের আরও একটি মিষ্টি গান শুনে নিই।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী সিনেমা সিনেমা পর্বে। এই পর্বে প্রথমেই যে সিনেমাটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম সেটা হচ্ছে ফুলপিশি ও অ্যাডওয়ার্ড। এবারে আরও একটা ইন্টারেস্টিং সিনেমা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, মানে সিনেমার বিষয়টা খুব ইন্টারেস্টিং। কবি সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই একটাই কথা বলেন, নারী চরিত্র বেজায় জটিল, কিছুতেই বোঝা যায় না। কিন্তু আমি বলি কি, এই জটিলতাই তো আসল সৌন্দর্য, তাই না? আর এই জটিলতাটা যখন রূপলী পর্দায় ধরা দেয়,

0: এখন তৈরি হয় ইতিহাস। আমাদের এবারের সিনেমা সেটা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল। সত্যজিৎ রায় থেকে ঋতুপর্ণ ঘোষ কিংবা বলিউডের সঞ্জয় লীলা বনশালী, পরিচালকরা বারবার সেলুলয়েডে বন্দী করতে চেয়েছিলেন নারীর এই রহস্যময়, আবেগময় আর জটিল চরিত্রকে। আপনার প্রিয় সিনেমার এমন কোনো নারী চরিত্র আছে কি যা আপনাকে ভাবিয়েছে বা কাঁদিয়েছে? চাইলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জানাতে পারেন। তাহলে চলুন একটা দারুণ গান শুনেই ফিরছি আবারও এই সিনেমার আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে এফএম উচ্চায়ন্ত।
1: আমি খাদে নেমে পড়েছি, উঠবো কি না এখান থেকে সেই দোটা নাই পড়ে।

ফুলসজ্জার ফান্ডা মানে বাগে ধরে ঝান্ডা, হালকা ফুঁয়ে নিভি আগুন করে দেব ঠান্ডা, নহবতের সেনাই এসে বাজিয়ে দেবে প্যাও, বুঝবি বুঝবি।

আচ্ছা, বাঙালি দর্শকদের কাছে জটিল চরিত্র বললেই কার কথা প্রথম মাথায় আসে? আমার কিন্তু মনে পড়ে চারুলতার কথা। রবীন্দ্রনাথের নষ্ট নীর অবলম্বনে সত্যজিৎ রায়ের সেই কালজয়ী সৃষ্টি। চারুর একাকিত্ব, তার মনের ভেতরের ঝড়, অমলের প্রতি তার টান, বাইরে থেকে দেখলে হয়তো জটিল মনে হয়, কিন্তু একটু গভীরে ঢুকলে বোঝা যায় সেটা ছিল এক চরম মানসিক একাকিত্ব। আবার একটু অন্যভাবে ভেবে দেখলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

0: অধ্যায়ের দেবী চৌধুরানী বা রঘু ডাকাতের মতো পিরিয়ড সিনেমাগুলোর কথা। সেখানে নারীরা শুধু ঘরের কোণেই বন্দি নয়, প্রয়োজনে লাঠি হাতে অন্যায়ের বিরুদ্ধে লড়তেও প্রস্তুত। জটিলতা সেখানে বুদ্ধির, শক্তির আর আত্মসম্মানের। বলিউডও কিন্তু কম যায়নি। কাহানি সিনেমার বিদ্যা বাগচি কিংবা গঙ্গুবাই কাঠিয়াবাড়ি প্রতিটা চরিত্রেরই কতগুলো লেয়ার বা স্তর থাকে। তারা একাধারে কোমল, আবার পরিস্থিতি পড়লে তারাই হয়ে ওঠে রণচণ্ডী। আসলে কি জানেন, নারীর এই মনস্তাত্ত্বিক জটিলতাই সিনেমাকে আরও বেশি বাস্তব আর আকর্ষণীয় করে তোলে। সোজা সাপটা চরিত্রের চেয়ে যে চরিত্রের মধ্যে একটু আলো ছায়ার খেলা থাকে, তাকেই তো দর্শক মনে রাখে বছরের পর বছর। শ্রোতা বন্ধু, এই নারী চরিত্র বেজায় জটিল নিয়ে কথা বলবো আরও এই পর্বে, এই সিনেমা পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চান্ত। ফিরে আসছি এই ছায়াছবির টাইটেল ট্র্যাকের পর।
1: ওই ঝুটি বাঁধা ছেলেটা আজও আমার পিছু নিয়েছে, রোজ আমাকে ফলো করে আমার পাশে এসে লেডিস সিটেই বসে। আজ লোক দিয়ে এমন মার খাওয়াবো না, বুঝবে মজা।

0: লাল মার্সিডিজ ভাড়া করে নিলে হয় না, একজনের কত পড়বে?
1: এসব তো আগে বলেনি, ওদের তো অনেক ডিমান্ড। বাবা কি পুরোটা দিতে পারবে?
2: দেখুন দাদা, আমার মনে হয় বিয়েতে এত খরচা টর্চা করে কোনো লাভ নেই। সেই তো আত্মীয় স্বজনরা আসবে, গান্ডে মিন্ডে গিলবে, তারপর খাবারের নিন্দে করে চলে যাবে। আমার মনে হয় টাকা দিয়ে চ্যারিটি করুন, পুণ্য কামাবে।
1: আমাকে আপনার চেয়ে ভালো আর কেউ কোনোদিনও বুঝতে পারবে না। আমাকে বিয়ে করবেন?
3: তুমি যা জানো না আমি তো তাও জানি।
1: শুনলাম আজকে পিকু প্রপোজ করতে আসছে। যদি আজকে উল্টো পাল্টা কিছু করে, ওর একদিন কি আমার?

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়িনীতে আজ রাতে পড়বে। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জে সিনেমা সিনেমা পর্বে। এই পর্বে এখন আমরা কথা বলছি নারী চরিত্র বেজায় জটিল নিয়ে। যুগ যুগ ধরে এই কথাটা চলে আসছে, নারী চরিত্র বেজায় জটিল, কিছুতেই বোঝা যায় না।

এটা কি সত্যি সত্যি নাকি পুরুষদের বোঝার ক্ষমতায় একটু ঘাটতি রয়েছে? আমাদের সবার প্রিয় অঙ্কুশ আর ঐন্দ্রিলা বড় পর্দায় নিয়ে এসেছিল এই চিরন্তন কনফ্লিক্ট তাদের সিনেমা নারী চরিত্র বেজায় জটিল। বাস্তব জীবনেও যেন ওদের মিষ্টি খুনসুটি সোশ্যাল মিডিয়ায় দারুণ পপুলার, এই সিনেমাতেও কিন্তু সেই ম্যাজিকটাই ধরা পড়েছে। একদিকে অঙ্কুশের সেই চেনা কমিক টাইমিং আর এক্সপ্রেশন, আর অন্যদিকে ঐন্দ্রিলার চনমনে পারফরম্যান্স আর সেই মিষ্টি কিন্তু কনফিউজিং নারী চরিত্র। সিনেমার গল্পে যেভাবে আজকের জেনারেশন রিলেশনশিপ ক্রাইসিস, মান অভিমান আর একে অপরকে বোঝার জটিলতাগুলোকে মজার ছলে তুলে ধরা হয়েছে, তা কিন্তু সত্যি এক কথায় অনবদ্য। ছেলেরা সারা জীবন কমপ্লেইন করে যায় যে মেয়েদের মন বোঝা নাকি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, আর মেয়েরা বলে তোমরা একটু মন দিয়ে শুনলে তো বুঝবে। এই গোলক ধাঁধার গল্পই তো এই সিনেমা। আসলে জানেন, আমরা যে বলি নারী চরিত্র বেজায় জটিল, এই জটিলতার মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে এক অদ্ভুত মায়া, এক রাশ কেয়ারিং আর এক বুক ভালোবাসা। অঙ্কুশ আর ঐন্দ্রিলার এই সিনেমাটাও কিন্তু আমাদের সেটাই মনে করায় যে রিলেশনশিপে যতই খটপটি থাকুক শেষমেশ ভালোবাসাই আসল। শ্রোতা বন্ধুরা, যারা এখনও এই সিনেমাটা দেখেনি তারা তাড়াতাড়ি দেখে ফেলুন, আর দেখতে দেখতে ভাবুন আপনার লাইফের জটিলতাটা কতটা মিষ্টি। চলুন আবারও ফিরে আসছি এই আড্ডা, নারী চরিত্র বেজায় জটিল এই সিনেমা নিয়ে আজকে কথা বলছি আমাদের সিনেমা সিনেমা পর্বে। আসবো এই গল্প নিয়ে আরও কিছু কথা বলতে, তবে একটি গানের পর।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম জয়ন্তী সিনেমা সিনেমা পর্বে। এখন যে গানখানি আপনাদেরকে শোনালাম, সেই গানখানি শুনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই গানখানি কোন সিনেমার। আজ এখন এই যে সিনেমাটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে জিৎ অভিনীত অসুর নিয়ে। হ্যাঁ, আমি কথা বলছি টলিউডের মেগাস্টার জিৎ অভিনীত এবং পাভেল পরিচালিত অসামান্য একটি ছবি অসুর নিয়ে, যা আমাদের কমার্শিয়াল সিনেমার চেনা ছকটাকে এক ধাক্কায় ভেঙে দিয়েছিল। জিতের চেনা অ্যাকশন বা রোম্যান্টিক অবতারের বাইরে গিয়ে এই ছবিতে আমরা পেয়েছিলাম এক অদ্ভুত পাগলাটে শিল্পী কিগন মান্টিকে, যে নিজের সৃষ্টির নেশায় বুঁদ হয়ে থাকে। এই ছবিতে জিতের সাথে নুসরাত জাহান এবং আবির চট্টোপাধ্যায়ের ত্রিকোণ রসায়ন ওয়ান অফ দ্য বেস্ট। যারা এই সিনেমাটা দেখেছেন তারা রিলেট করতে পারেন কেন এই সিনেমার নাম অসুর। আসলে এই গল্পটা তিন বন্ধুর, কিগন, বোধি আর অদিতি। কিগন, যার চরিত্রে জিৎ, একজন জিনিয়াস কিন্তু খ্যাপাটে ভাস্কর, যে আর্টকে ভালোবাসে, কোনো কর্পোরেট ব্র্যান্ডিং বোঝে না। আর তার ঠিক বিপরীতে বোধি আবির, যে একজন প্র্যাকটিক্যাল কর্পোরেট মানুষ। আর এই দুয়ের মাঝে অদিতি অর্থাৎ নুসরাত জাহান। ছবিতে জিতের লুকটা মনে আছে? ওই বড় চুল, দাড়ি, চোখে এক অদ্ভুত উন্মাদনা। কিগন মান্ডি আসলে একজন এমন শিল্পী যে দুর্গার বোধন করতে গিয়েই নিজেই যেন অসুর হয়ে ওঠে সমাজ আর সিস্টেমের চোখে। জিৎ যেভাবে নিজেকে ভেঙে এই চরিত্রে মেলে ধরেছেন তা সত্যি।

প্রশংসনীয়। আবির এবং নুসরত নিজেদের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছে। অসুর সিনেমাটার প্লাস পয়েন্ট কিন্তু শুধু অভিনয় নয়, এর ব্যাকগ্রাউন্ড স্কোর আর চমৎকার সংলাপ। বিশেষ করে কিগন মান্ডি যখন বলে, শিল্পীর কোনো জাত হয় না, শিল্পের কোনো ধর্ম হয় না, এই লাইনগুলো সোজা গিয়ে বুকে লাগে। সিনেমার ক্লাইম্যাক্সটা কিন্তু আমাদের অদ্ভুত টানা পোড়েনের সামনে দাঁড় করিয়ে দেয়। কে আসল অসুর? কিগন, যে নিজের সৃষ্টির জন্য সব কিছু ধ্বংস করতে পারে, নাকি সমাজ আর কর্পোরেট লোভ যা একটা খাঁটি শিল্পকে টাকার দাড়ি পাল্লায় মাপে? রামকিঙ্কর বেইজের জীবন থেকে অনুপ্রাণিত এই ছবিটা আমাদের অনেক কিছু ভাবিয়ে যায়। যারা এখনো এই ছায়াছবিটা দেখেননি তারা অবশ্যই দেখবেন, আর যারা অলরেডি দেখে ফেলেছেন তারা আজ রাতে আরও একবার এই সিনেমা এবং এই সিনেমার গানগুলো ভিজিট করে আসতে পারেন।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরি ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন সিনেমা সিনেমা পর্বে। বিভিন্ন রকম সিনেমা নিয়ে আমরা কথা বলেছি এবং ওই সিনেমার গানও শুনেছি। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চন্ত

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে, আমাদের এবারের পর্ব জলসাঘর। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জে FM উচ্চায়ন্ত। আমরা রয়েছি জলসাঘর পর্বে, থাকব কিছু সুন্দর আধুনিক গান নিয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের পর্ব জলসাঘর।

মনে করো আমি নেই, তার কণ্ঠে মুগ্ধ হয়েছিল বাঙালি, ভারতীয়রা। সঙ্গীত জগতের মায়া কাটিয়ে চলে গেলেন শিল্পী সুমন কল্যাণপুর। সম্প্রতি মুম্বাইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 89 বছর। কর্ণাটকের সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের মেয়ে সুমন। কর্মসূত্রে পরিবার থাকত পূর্ববঙ্গে ঢাকায়, সেখানেই জন্ম 1937 সালে। পরে চলে আসেন মুম্বাই। 5 বোন ও 1 ভাইয়ের মধ্যে তিনিই বড়। বাংলা, হিন্দি, তামিল সহ একাধিক ভাষায় ছোট থেকেই সরগর, যা সাহায্য করেছিল ভবিষ্যতের সঙ্গীত জীবনে। 2023 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন সুমন কল্যাণপুর। পড়াশোনা ও গানের তালিমও মুম্বাইতেই হয়েছিল। কেবল গানই নয়, ওনার আঁকার হাতও ছিল অসাধারণ। ছোটবেলায় নূরজাহানের গান ছিল তার ভীষণ প্রিয়। তিনি সুমনের ছিলেন অনুপ্রেরণা। বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে শুরু করেন কিশোরী বেলা থেকেই। একদিন নজরে পড়লেন প্রখ্যাত মারাঠি সঙ্গীত পরিচালক কেশব রাও ভোলের। তার কাছে তালিম নিতে শুরু করেন সুমন কল্যাণপুর। শাস্ত্রীয়

সঙ্গীতের থেকে আধুনিক গানই সুমন কল্যাণপুরের কণ্ঠে ভালো ফুটবে তা বুঝতে দেরি করেননি কেশব রাও। প্রথম প্লেব্যাক গাইলেন হিন্দি ছবি মঙ্গুতে, সে বছরই প্লেব্যাকে হাতে খড়ি তালাত মামুদের। সুমন তালাত জুটি উপহার দিতে শুরু করলেন একের পর এক হিট গান।

সুমন কল্যাণপুরের হিট গানের সংখ্যা অগণিত। শঙ্কর জয় কিষাণ, সচিন দেববর্মন, নওশাদ, হেমন্ত মুখোপাধ্যায় নামী সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন দীর্ঘ কেয়ারে। বিয়ে হয় মুম্বাইয়ের নামী ব্যবসায়ী রামানন্দ কল্যাণপুরের সঙ্গে। সুমন হেমাদি থেকে হলেন সুমন কল্যাণপুর, সেই নামেই বিখ্যাত হন। কেবল হিন্দি নয়, আমার স্বপ্ন দেখা দুটি নয়ন, কাঁদে কেন মন আজ, আকাশ অজানা তবু গিয়েছেন অসংখ্য বাংলা গানও, তবে সুযোগ পাননি সেভাবে। লতা মঙ্গেশকরের সঙ্গে তার কণ্ঠের অদ্ভুত মিলের কারণে লতা মঙ্গেশকরের পরিবর্তিত হিসেবেই তাকে দেখেছে ইন্ডাস্ট্রি। এক সময় রেডিওতে তার গান বাজলে শ্রোতারা ভাবতেন লতার গান, সে কারণে গানের রেকর্ডে অনেক সময় নাম থাকত না সুমনের। রয়্যালিটি ইস্যু বিবাদে লতা ও রফির যুগলবন্দিতে ছেদ পড়ে, তখন রফির সঙ্গে গান গাইতেন সুমন কল্যাণপুর। আজকাল তেরে মেরে প্যার কি চর্চে এই জুটির অন্যতম জনপ্রিয় গান।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্তে জলসাঘর পর্বে। আজকের এই সন্ধেটা কিন্তু আর পাঁচটা সন্ধের চেয়ে একটু আলাদা, কারণ আজ আমরা এমন এক সুরের জাদুকরীর মুখোমুখি হয়েছি যার কণ্ঠের মাধুর্য লতা মঙ্গেশকরের স্বর্ণযুগের সমসাময়িক হয়েও নিজের এক অনন্য স্বতন্ত্রতা তৈরি করেছিল। আমি কথা বলছি হিন্দি এবং বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার সুমন কল্যাণপুরকে নিয়ে। আজ পুরো অনুষ্ঠান জুড়ে থাকবে তার জীবনের কিছু না বলা গল্প আর তার কণ্ঠের জাদু। চলুন তার কণ্ঠে আরও একটি সুন্দর গান শুনে নিই, তারপর আবারও ফিরে আসছি এই পর্বে।

কি অসামান্য গান, কি অসম্ভব মিষ্টি সেই কণ্ঠ। গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন সুমন কল্যাণপুরের গায়িকী আর কণ্ঠস্বরের সঙ্গে লতাজির কণ্ঠের একটা আশ্চর্য মিল ছিল, আর এই মিলটার জন্য তাকে কেরিয়ারের শুরুতে অনেক কাঠখোর পোড়াতে হয়েছিল। অনেকে তো এমনও বলতেন লতা মঙ্গেশকরের বিকল্প হিসেবেই নাকি তাকে ইন্ডাস্ট্রিতে আনা হয়েছিল। কিন্তু জানেন কি, সুমন কল্যাণকর নিজে অত্যন্ত বিনয়ী ছিলেন। তিনি সবসময় বলতেন লতা মঙ্গেশকর তার চেয়ে অনেক উঁচুতে, আর তিনি কেবল নিজের মতন করে গান গাওয়ার চেষ্টা করতেন। 1954 সালে মঙ্গু ছবির হাত ধরে হিন্দি সিনেমা জগতে তার পা রাখা। তবে শুধু হিন্দি কেন, আমাদের বাংলা ছবির দুনিয়াতেও তিনি একের পর এক মণিমাণিক্য উপহার দিয়েছেন। হেমন্ত মুখোপাধ্যায়, নচিকেতা ঘোষের মতো কিংবদন্তির সুরকারদের সুরে তার কণ্ঠ যেন কথা বলত। আপনারা কি জানেন, 60-এর দশকে যখন লতা মঙ্গেশকর আর মোহাম্মদ রফির মধ্যে রয়্যালিটি নিয়ে একটা মনোমালিন্য তৈরি হয়েছিল, তখন রফি সাবের সঙ্গে জুটি বেঁধে কে একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছিলেন? হ্যাঁ, তিনি আমাদের সুমন কল্যাণপুর। আজকাল তেরে মেরে প্যার কে চর্চে থেকে শুরু করে তুঝে দেখা তুঝে চাহা, রফি সুমন জুটি তখন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুন এক দিশা দেখিয়েছিল। শুধু রফি সাহেবই নন, মান্না দে, কিশোর কুমার, মুকেশের মতো তারকাদের সঙ্গেও তিনি সমান তালে গেয়েছেন। তার গলার সেই ক্লাসিক্যাল টাচ আর অসম্ভব স্পষ্ট উচ্চারণ আজও নতুন প্রজন্মের গায়কদের কাছে একটা মস্ত বড় টেক্সট বুক। সুমন কল্যাণ।

কানপুরের সেই গান শুনলে সেই সাদা কালো কিংবা শুরুর দিকের রঙিন সিনেমার যুগে ফিরে যাই। সুমন কল্যাণপুর কিন্তু প্রচারের আলো থেকে সব সময় একটু দূরে থাকতেই ভালোবাসতেন। নিজের কাজটা করেছেন নিঃশব্দে আর জয় করে নিয়েছেন কোটি কোটি মানুষের হৃদয়। 2023 সালে ভারত সরকার তাকে দেশের অন্যতম সর্বোচ্চ নাগরিক পদ্মভূষণে ভূষিত করেন। বড্ড দেরিতে হলেও এই সম্মান যেন তার সুরের তপস্যারই এক পরম স্বীকৃতি। আজ তিনি নবদ্বীপর, কিন্তু তার কণ্ঠের সেই সতেজতা, সেই আবেগ আজও আমাদের মতো গান পাগল মানুষদের মনে মণিকোঠায় অম্লান হয়ে আছে।

বাইরে মেঘলা আকাশ আর তার সাথেই হুটহাট করে নামা এই অসময়ের বৃষ্টি, কি অদ্ভুত একটা অনুভূতি, তাই না? মনের ভেতর কেমন যেন একটা চেনা নস্টালজিয়া চাড়া দিয়ে ওঠে। আর এই রকম একটা মুহূর্তে যদি ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে একটা পারফেক্ট গান, তাহলে তো আর কথাই নেই। আজকের এই মেঘলা দিনে আমার প্লেলিস্টের সবচেয়ে স্পেশাল একটা গান আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না। এই অসময়ের বৃষ্টি, গানটার নাম যেমন অসময়ের বৃষ্টি, গায়িকার নামও কিন্তু মেঘলা। একদম পারফেক্ট কম্বিনেশন, তাই না? মেঘলা দাশগুপ্তের গায়কি নিয়ে নতুন কিছু বলার নেই। ওনার গলার যে অদ্ভুত একটা গভীরতার মায়াবী টান আছে, সেটাই গানটাতে যেন আরও বেশি করে ধরা পড়েছে। গানটা শুনলে মনে হয় মনের গভীরে জমে থাকা কোনো একরাশ না বলা কথা যেন বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে পড়ছে। যারা একটু ইমোশনাল গান ভালোবাসেন, যারা বৃষ্টির দিনে জানালার ধারে বসে কফির কাপে চুমুক দিতে দিতে হারিয়ে যেতে চান পুরনো কোনো স্মৃতিতে, এই গানটা ঠিক তা।

জন্য। লিরিক্স থেকে শুরু করে মিউজিক অ্যারেঞ্জমেন্ট সব মিলিয়ে এটি এমন একটা গান যা আপনার মনকে শান্ত করবে, আবার কোথাও আলতো করে ছুঁয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে এফএম উচ্চায়ন্ত এবং আপনারা রয়েছেন জলসাঘর পর্বে। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জে এফএম উচ্চয়ন্তে জলসাঘর পর্বে। এই পর্বে প্রথমে আমরা গান শুনছিলাম সুমন কল্যাণপুরের গলায়, তারপর কিছু সুন্দর মিষ্টি মধুর বাংলা আধুনিক গান নিয়ে রয়েছি আমি আর যে অঙ্কুরিতা এই পর্বে, এবং থাকবো আপনাদের সঙ্গে একেবারে সন্ধে 6:30 পর্যন্ত। চলুন এই জলসাঘর পর্বে আরও একটি মিষ্টি গান আপনাদের জন্যে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন জলসাঘর পর্বে কিছু মিষ্টি মধুর গান নিয়ে। আজকে শেষ করব আমাদের এই পর্ব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন শরীর ঠিকানা FM উজ্জয়ন্ত। আপনাদের আরও একজন প্রিয় বন্ধু আরজে অর্ণব চলে এসেছে স্টুডিওতে, থাকবে আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে গল্প, কথা এবং গান নিয়ে একেবারে রাত 11টা পর্যন্ত। এবারে আমি আরজে অঙ্কুরিতা আপনাদের বন্ধু বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো অনুষ্ঠানে, নতুন কোনো বিষয় নিয়ে।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে পর্ব উজ্জ্বল স্বপ্নের। শ্রোতা বন্ধু, উজ্জ্বল স্বপ্নের এই পর্বগুলোতে আমরা ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের কথা আপনাদের সামনে তুলে ধরি। এই প্রকল্পের কথাগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করি যারা সাধারণ জনগণ রয়েছেন, যারা হয়তো এখনও ভারত সরকারের অনেক প্রকল্পের কথা জানেন না, তাদের কাছে গিয়ে পৌঁছায়নি সেই তথ্য, সেই প্রকল্পগুলোর সুবিধা যাতে তারা নিতে পারেন, সেই চেষ্টাটাই আমরা করে থাকি শ্রোতা বন্ধু। শ্রোতা বন্ধু, আজকে ভারত সরকারের এমনই একটা বহুল জনপ্রিয় এবং অনেকটাই লাভবান প্রকল্প, স্কিল ইন্ডিয়া প্রকল্প। ভারতের দ্রুত বিকাশমান অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ দক্ষ মানব সম্পদের অভাব। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15 জুলাই 2015 সাল থেকে স্কিল ইন্ডিয়া প্রকল্পের সূচনা করেছিলেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্যের কথা যদি বলি শ্রোতাবন্ধু, দেশের তরুণ প্রজন্মকে বিভিন্ন শিল্প, কারিগরি ও পেশাগত ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মক্ষম করে তোলা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। ভারতকে বিশ্বের দক্ষতার কেন্দ্র হিসেবে গড়ে তোলা। বর্তমানে ভারতের যুব জনসংখ্যার সংখ্যা বিপুল, প্রায় 65% মানুষ 35 বছরের নিচে রয়েছেন। এই বিশাল তরুণ শক্তিকে সঠিক প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেওয়া গেলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি হতে পারে। এই প্রকল্পের মাধ্যমে সরকার যুব সমাজকে এমন প্রশিক্ষণ দিচ্ছে যাতে তারা দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতা করতে পারে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, উজ্জ্বল স্বপ্নের আজকের এই পর্বে আমরা কথা বলছি স্কিল ইন্ডিয়া প্রকল্প নিয়ে। স্কিল ইন্ডিয়া প্রকল্প এমন একটি প্রকল্প যার দ্বারা যুব শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বের দরবারে ভারতবর্ষের নাম উজ্জ্বল, অনেক উজ্জ্বল হতে পারে। স্কিল ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে সরকার যুব সমাজকে এমন প্রশিক্ষণ দিচ্ছে যাতে তারা দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতা করতে পারে। স্কিল ইন্ডিয়া প্রকল্পের অধীনে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বা PMKVY, এটি অন্যতম প্রধান কর্মসূচি যার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং সফল প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা NSDC, এটি সরকারি বেসরকারি অংশীদারিত্বে পরিচালিত একটি সংস্থা যা বিভিন্ন প্রশিক্ষণ সংস্থাকে সহায়তা করে। স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রণালয় বা MSDE, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির জন্য এই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত। কৌশল মেলা ও প্রশিক্ষণ কেন্দ্র, দেশের বিভিন্ন প্রান্তে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে যাতে প্রত্যন্ত এলাকার যুবকেরাও এই সুযোগ পায়।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং উজ্জ্বল স্বপ্নের আজকের এই পর্বে আমরা শুনছি স্কিল ইন্ডিয়া প্রকল্পের বিভিন্ন দিক। শ্রোতা বন্ধু, স্কিল ইন্ডিয়া প্রকল্প শুধু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে না, বরং আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই স্কিল ইন্ডিয়া প্রকল্প। এর মাধ্যমে বহু তরুণ তরুণী নিজের ব্যবসা শুরু করার সাহস পাচ্ছেন, আবার অনেকেই নতুন দক্ষতা অর্জন করে বিদেশে কর্মসংস্থানের সুযোগও পাচ্ছেন। কৃষি, স্বাস্থ্যসেবা, নির্মাণ, তথ্য প্রযুক্তি, পর্যটন, এই সব ক্ষেত্রেই প্রশিক্ষিত কর্মী তৈরি হওয়ার দেশের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। যদিও শ্রোতাবন্ধু, এই প্রকল্পের প্রভাব ইতিবাচক, তবুও এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। যেমন ধরুন, প্রশিক্ষণের মান উন্নয়ন, গ্রামীণ অঞ্চলে পর্যাপ্ত অবকাঠামো গড়ে তোলা এবং প্রশিক্ষিত যুবকদের জন্য যথাযথ চাকুরির সুযোগ সৃষ্টি করা। যদিও ভবিষ্যতের এই দিকগুলো বিশেষ মনোযোগ দিলে স্কিল ইন্ডিয়া প্রকল্প আরও কার্যকর ও সফল হবে তা বলাই বাহুল্য। স্কিল ইন্ডিয়া প্রকল্প আধুনিক ভারতের এক যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু কর্মসংস্থান নয়, বরং আত্মসম্মান, আত্মনির্ভরতা ও উন্নয়নের প্রতীক। যদি সরকার, বেসরকারি সংস্থা ও সমাজ একযোগে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যায়, তবে ভারত একদিন সত্যি বিশ্বের দক্ষতার রাজধানী হয়ে উঠবে।

শ্রোতবন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আরজি অর্ণব আপনাদের সাথে। শ্রোতবন্ধু, উজ্জ্বল স্বপ্নের আজকের এই পর্বে আমরা প্রথমেই শুনলাম স্কিল ইন্ডিয়া প্রকল্পের গুরুত্ব। এবারে চলুন মেক ইন ইন্ডিয়া প্রকল্পের বিষয়ে শুনি। ভারতের অর্থনৈতিক উন্নয়নের এক নবযাত্রা এই মেক ইন ইন্ডিয়া প্রকল্প। ভারতের অর্থনৈতিককে বিশ্ব দরবারের একটি শক্তিশালী অবস্থানে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে 2014 সালের 25শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মেক ইন ইন্ডিয়া প্রকল্প উদ্বোধন করেন।

এই প্রকল্পের মূল লক্ষ্য হল দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের ভারতে উৎপাদনমূলক শিল্প স্থাপনে উৎসাহিত করা এবং ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করা। মেক ইন ইন্ডিয়ার প্রধান উদ্দেশ্য ভারতের উৎপাদন খাতকে শক্তিশালী করা, কর্মসংস্থান বৃদ্ধি করা এবং দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। এই উদ্যোগের মাধ্যমে সরকার চায় যে বিদেশি কোম্পানিগুলো ভারতে এসে পণ্য উৎপাদন করুক, ফলে দেশের ভেতরে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা এবং অবকাঠামোগত বিকাশ ঘটবে। 25টি মূল খাতের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই মেক ইন ইন্ডিয়া প্রকল্পে, যেমন অটোমোবাইল, টেক্সটাইল, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি। সহজ ব্যবসার পরিবেশ বা ইজ অব ডুইং বিজনেস শিল্প স্থাপনের জন্য অনুমোদন প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং বিভিন্ন রাজ্যে এক জানলা পরিষেবা চালু করা হয়েছে। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বা FDI বিভিন্ন খাতে FDI সীমা বৃদ্ধি করে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা হয়েছে। ডিজিটাল সমর্থন ও উদ্ভাবন, প্রযুক্তি নির্ভর উৎপাদন এবং স্টার্ট আপ সংস্কৃতিকে উৎসাহ দেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে।

শ্রোতাবন্ধু, কথা বলছিলাম মেক ইন ইন্ডিয়া প্রকল্পের। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের ফলে ভারতের উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইলেকট্রনিক্স ও মোবাইল ফোন উৎপাদনে ভারত আজ বিশ্বের অন্যতম কেন্দ্র। উদাহরণস্বরূপ অ্যাপেল, স্যামসাং এইসব বড় কোম্পানিগুলো ভারতে তাদের উৎপাদন ইউনিট স্থাপন করেছে। এছাড়াও প্রতিরক্ষা ও নবায়নযোগ্য শক্তি খাতেও ভারত আত্মনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে। তবে এই উদ্যোগে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। অবকাঠামোর ঘাটতি, দক্ষ শ্রমিকের অভাব, নীতি বাস্তবায়নের জটিলতা এবং বৈশ্বিক প্রতিযোগিতার চাপে দেশীয় শিল্পী অনেক সময় পিছিয়ে পড়ে। তবু সরকার এই সমস্যাগুলোর সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেক ইন ইন্ডিয়া শুধু একটি সরকারি প্রকল্প নয় শ্রোতাবন্ধু, এটি ভারতের আত্মনির্ভরতার এক প্রতীক। এই উদ্যোগে দেশকে উৎপাদন ও প্রযুক্তির দিক থেকে আত্মনির্ভর করে তুলছে এবং আত্মনির্ভর ভারত এই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে। শ্রোতাবন্ধু, আজকের এই উজ্জ্বল স্বপ্নের পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি। তবে কোথাও যাবেন না, কিছুক্ষণ বাদেই ফিরছি সেরা কথা পর্ব নিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ তরঙ্গিয়া এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং শ্রোতা বন্ধু স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে সেরা কথা পর্বের। সেরা কথার আজকের এই পর্বে শ্রোতা বন্ধু আমরা শুনব গৌতম বুদ্ধের বাণী। শ্রোতা বন্ধু, সেরা কথার এই পর্বগুলোতে আপনাদের সামনে আমি নিয়ে আসি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের বাণী। তাদের জীবনের লড়াই, তাদের জীবনের শিক্ষা থেকে আমরাও শেখার চেষ্টা করি, তাতে আমাদের জীবনটা আরও একটু মসৃণ হয়, আরও একটু ভালো হয়, আরও একটু শান্তিপূর্ণ হয়। চলুন তাহলে আজকে গৌতম বুদ্ধ কি বলে গেছেন বহু বছর আগে শুনি আমরা। গৌতম বুদ্ধ বলেছেন, ক্রোধ সংবরণ করো, অহংকার পরিত্যাগ করো, সকল বন্ধন অতিক্রম করো। ক্রোধ পরিত্যাগ করার কথা গৌতম বুদ্ধ বলে গেছেন। তিনি বলেছেন অহংকার পরিত্যাগ করতে হবে এবং তারপরেই সকল বন্ধন অতিক্রম করা সম্ভব হবে। শ্রোতা বন্ধু, আমরা যদি আমাদের ক্রোধ বা রাগকে পরিত্যাগ করি বা আটকে রাখতে পারি এবং অহংকারকে একেবারেই যদি আলাদা করে দিতে পারি, তাহলেই অনেক ক্ষেত্রে আমাদের অনেক বাধা কেটে যাবে আমাদের জীবনে। আমরা যদি একটু ভালোভাবে দেখি শ্রোতা বন্ধু, আমাদের এই ক্রোধ, অহংকার, লোভ, এই কিছু জিনিস আছে যার জন্যই আমাদের গোটা জীবনে অনেক রকমের কষ্ট পেতে হয় আমাদের। আমরা হয়তো এই জিনিসগুলোকে সহজভাবেই মেনে নিই, কিন্তু তারপরেও যদি আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি, তখন দেখব মাত্র কয়েকটা জিনিস, ক্রোধ, অহংকার, লোভ, এগুলো সংবরণ করতে পারলেই আমাদের জীবন অনেক মসৃণভাবে চলবে। আমরা নিজেরা তো ভালো থাকবই, তার পাশাপাশি অন্যকেও ভালো রাখার চেষ্টা করতে পারব। গৌতম বুদ্ধ বলেছেন, বাস্তব জীবনের সবথেকে বড় বিফলতা হল আমাদের অসত্যবাদী হয়ে থাকা। অর্থাৎ শ্রোতা বন্ধু, আজকের দিনে দাঁড়িয়ে অসত্যবাদী হওয়া হয়তো খুব একটা অসাধারণ কিছু নয়, খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে কেউ অসত্যবাদী হয়ে থাকা। কোনো ব্যবসায়ী, কোনো জায়গায় কাজ করা লোক সে অসত্য কথাই বলবে, সেটাই আমরা খুব স্বাভাবিকভাবেই মেনে নিয়েছি। কিন্তু গৌতম বুদ্ধ বলে গেছেন, বাস্তব জীবনের সবথেকে বড় বিফলতা অসত্যবাদী হয়ে থাকা। অর্থাৎ আমরা বিফল হব তখনই যখন

আমরা অসত্যবাদী হব। অথচ আমরা ভাবি এই অসত্যের উপর ভর করে আমরা যদি বিজয়ী হতে পারি, অনেক টাকা রোজগার করতে পারি, অনেক সফলতা পেতে পারি, তাহলেই হয়তো গোটা বিশ্ব আমাদের জয় জয়কার করবে। হ্যাঁ শ্রোতা বন্ধু, তাই কিন্তু হয় অনেক ক্ষেত্রে। কিন্তু আমরা যদি একটু দূরে গিয়ে পুরো বিষয়টা দেখি, অর্থাৎ ওভারঅল যদি বিষয়টাকে আমরা জাজমেন্টে আনি, তখন গৌতম বুদ্ধের এত এত বছর আগে বলে যাওয়া কথাগুলো যে একেবারে সত্যি, সেটা কিন্তু আমরা প্রমাণ পাবো। জীবনে হয়তো আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো, অনেক জিনিস ক্রয় করতে পারবো, ঝাঁ চকচকে বাড়ি গাড়ি বানাতে পারবো, কিন্তু যদি অসত্য থাকে আমাদের মন কলুষিত থাকবে। যদি আমাদের মন কলুষিত থাকে তাহলে সেই মনে কোনোদিন শান্তি আসবে না। যদি শান্তি না আসে তাহলে একবার ভাবুন, সেই জীবন, সেই উপার্জন কি মানে সব কিছু? তাই গৌতম বুদ্ধ যে কথা বলে গেছেন, সব থেকে বড় বিফলতা অসত্যবাদী হয়ে থাকা। তিনি আরো বলেছেন, একজন মানুষ যখন কথার পর কথা বলে তখন তাকে জ্ঞানী বলা হয় না, তবে তিনি যদি শান্তিপূর্ণ, প্রেমময় এবং নির্ভীক হন তবে সত্যিই তাকে জ্ঞানী বলা হয়। অর্থাৎ আজকের পৃথিবীর দিকে তাকালে আমরা জ্ঞানী কাদেরকে মনে করি বা কাদেরকে সমীহ করে চলি? ভাবুন তো একবার আপনার চারপাশে যে ব্যক্তিটি হয়তো সব থেকে বেশি কথা বলছে, সব বিষয়ে সে কথা বলছে, সবাইকে ছাপিয়ে সে কথা বলছে, কিন্তু সত্যিকারের অর্থে সেই ব্যক্তি কথা বলছে বলেই যে তার জ্ঞান থাকবে ওই বিষয়ে, সেটা কিন্তু আদতেও নয়। তাই গৌতম বুদ্ধ বলেছেন, একজন মানুষ যখন কথার পর কথা বলে তখন তাকে জ্ঞানী বলা হয় না, তবে যদি শান্তিপূর্ণ, প্রেমময় এবং নির্ভীকভাবে কথা বলেন তবে সত্যিই তাকে জ্ঞানী বলা হয়। গৌতম বুদ্ধ আরো বলেছেন, যে কোনো অবস্থাতেই এই তিনটি জিনিসকে কখনো লোকানো সম্ভব হয় না। সেটি কি কি? সেটি হচ্ছে সূর্য, চন্দ্র এবং সত্য। শ্রোতা বন্ধু, আজকের দিনে দাঁড়িয়ে হয়তো এই কথাগুলো শুনতে একটু কেমন যেন লাগতে পারে। সত্য, সত্যকে তো এখন খুব সহজেই ঢেকে ফেলা যায়। মিথ্যে কথা বলার জন্য যদি পর্যাপ্ত সংখ্যক মুখ থাকে, অর্থাৎ মানুষ থাকে, তাহলে সেই মিথ্যে কথাটাই সত্যে রূপান্তরিত হয়। কিন্তু গৌতম বুদ্ধ বলেছেন, যে কোনো অবস্থাতেই এই তিনটি জিনিসকে লোকানো সম্ভব হয় না, সূর্য, চন্দ্র এবং সত্য। অর্থাৎ সত্যকে মিথ্যের যত মোড়কেই আমরা মুড়িয়ে ফেলি না কেন, তাকে আড়াল করে ফেলি না কেন, সূর্য, চন্দ্র যেভাবে ঘন থেকে ঘন, কালো থেকে কালো মেঘকে সরিয়ে আবার নিজ স্বমহিমায় প্রস্ফুটিত হয়, একই রকমভাবে সত্য মিথ্যের চাদরকে সরিয়ে উকি দেবেই, সে বিশ্বাসটাই আমাদের রাখতে হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই হয়তো আমরা এই জিনিসগুলোকে বিশ্বাস করতে পারি না, কিন্তু মনের মধ্যে যদি আমরা এই সত্যটাকে ধারণ করতে পারি, বিশ্বাস করতে পারি, তাহলে আমাদের জীবনও অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যাবে। শ্রোতা বন্ধু, আজ সেরা কথার এই পর্বে আমরা শুনছিলাম গৌতম বুদ্ধের অমূল্য বাণী। আমি আপনাদের বন্ধু বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর ককবরক সংবাদ এবং তারপর পরই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষার জন্য এনটিএ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। অস্ট্রেলিয়ান ওপেনে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ বির ম্যাচে আজ কানাডা বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা সমাজের একাধিক ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে। গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: 12 সাল কে দৌর মে জিস তরহ সে বিরাসত আর বিকাশ দোনো
2: হামারি বহনো কে পাস হুনর ভি থা মেহনত ভি থি লেকিন উনে পুঁজি আর অবসর নাহি মিলতে। 3 করোড় মহিলাও কো লখপতি দিদি বানানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
0: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুরি যাওয়া বা বিদেশে পাচার হয়ে যাওয়া প্রত্ন সামগ্রী দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী। এখনও পর্যন্ত 670টি ভাস্কর্য ও পুরাকীর্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
1: 12 সাল কে দৌর মে জিস তরহ সে বিরাসত আর বিকাশ দোনো এক সাথ চলে হম গুলামি কি মানসিকতা কো পিছে ছোড় করকে আপনি বিরাসত কা সংরক্ষণ করতে হুয়ে বিকশিত হোনে কি দিশা মে আগে বড়ে মানে প্রধানমন্ত্রী জি কে নেতৃত্ব মে ইস দিশা মে জিস তরহ সে পিছলে 12 বর্ষো মে কাম হুয়া হ্যায় আর জো পরিবর্তন আর প্রভাব উসকা দিখাই দেতা হ্যায় কি 12 সাল কা কালখণ্ড জব ভারত কে বিকশিত হোনে কা ইতিহাস লিখা জায়েগা তব ভারত কে সাংস্কৃতিক পুনর্জাগরণ কা দৌর উসকে রূপ মে পরিভাষিত আর চিহ্নিত কিয়া জায়েগা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আগামী রবিবার ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের ওপর আলোকপাত করা হবে। দপ্তর হাজার হাজার প্রস্তাবের মধ্যে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে ঝাড়াই বাছাই করে 120টি স্টার্টআপ সংস্থাকে এজন্য নির্বাচিত করেছে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম ধাপে আগামী 14 জুন ফ্রান্সের নিসে যাবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন স্লোভাকিয়া। এরপর তিনি ফ্রান্সে ফিরে এভিয়ন শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসসিও আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর সিং বলেন, এসসিওর সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডক্টর সিং জানান, সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত বদ্ধপরিকর। তিনি ঘোষণা করেন, আগামী 17 থেকে 19 জুলাই ভারত কলকাতায় এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত এসসিও গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতি মন্ত্রী এবং সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে সমগ্র যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। শ্রী শাহ ড্রোন, সিসিটিভি এবং উন্নত নজরদারি

ব্যবস্থাপনার মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা কাঠামো আরও কঠোর করার ওপর জোর দিয়েছেন। উল্লেখ্য, 3রা জুলাই থেকে শুরু হয়ে এবারের অমরনাথ যাত্রা চলবে 28শে আগস্ট পর্যন্ত। ইন্ডিয়া এআই মিশন প্রকল্পের আওতায় আজ ভার্জ নামের একটি ডিস্টিলড ভিডিও মডেলের উদ্বোধন করেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন। এআই প্রযুক্তিকে সাশ্রয়ী, সহজলভ্য ও প্রাসঙ্গিক করে তোলার লক্ষ্যে এই মডেলটি তৈরি করা হয়েছে। তিনি জানান, ভার্জ ভারতের এআই যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে কাজ করবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেডিকেলে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নেওয়া হবে আগামী 21শে জুন। এজন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে 15 মিনিট। পরিবর্তিত সূচি অনুযায়ী দুপুর 2টায় পরীক্ষা শুরু হয়ে তা চলবে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে 2টির বদলে 4টি রাফ পেজ দেওয়া হবে। 2টি রাফ পৃষ্ঠা থাকবে নির্দেশিকা অংশের পরেই এবং বাকি 2টি থাকবে প্রশ্নপত্রের শেষে। একই সঙ্গে এনটিএ পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিচ্ছে। ক্যাবিনেট সচিব ডক্টর টিভি সোমনাথন আজ এনটিএ এর মহানির্দেশক অভিষেক সিং এর সঙ্গে এক বৈঠকে নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখেন। বৈঠকে ক্যাবিনেট সচিব সুষ্ঠু, স্বচ্ছ ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে পুনরায় এই পরীক্ষা গ্রহণের ওপর জোর দিয়েছেন। শ্রী সোমনাথন বলেন, এবারের পরীক্ষা নির্বিঘ্ন রাখতে কেন্দ্র ও রাজ্য সরকার এবং জেলা প্রশাসনগুলি একযোগে কাজ চালাচ্ছে। কোন রকম বিঘ্ন ঘটানোর চেষ্টা চললে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফ কে জমি হস্তান্তর ও কাঁটাতার বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলে মুখ্যমন্ত্রী জানান। ভারত ও বাংলাদেশ নিজেদের সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে গত 8 থেকে 11 জুন পর্যন্ত সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে হওয়া 57তম মহানির্দেশক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলনে একথা জানানো হয়। সম্মেলনে বর্তমান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা ছাড়াও সীমান্ত সুরক্ষা ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে। সম্মেলনে দুপক্ষই সুসমন্বিত নজরদারি, প্রকৃত সময় তথ্য বিনিময়, সতর্কতা বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত অপরাধ চক্রের বিরুদ্ধে যৌথ উদ্যোগ আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা চালায়। অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এয়ার ইন্ডিয়া বিমান AI-171 এর দুর্ঘটনার তদন্ত চলছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাইডু গত বছর ওই দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি আগামী দিনে উড়ান চলাচলের নিরাপত্তা আরও বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। উল্লেখ্য, গত বছর আজকের দিনে মর্মান্তিক ওই বিমান দুর্ঘটনায় 261 জনের মৃত্যু হয়। এদের মধ্যে 242 জন বিমানের যাত্রী, ক্রু ও সদস্য। বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আবাসিক হোস্টেলের ওপর ভেঙে পড়ায় প্রাণ হারান আরও 19 জন। বিজে মেডিকেল ক্যাম্পাসে আজ মৃতদের স্মরণে বিশেষ শোকসভার আয়োজন করা হয়। 2 মিনিট নিরবতা পালন ছাড়াও করা হয় বৃক্ষরোপণ, আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব আজ তাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এইভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। চলতি বছরের মে মাসে দেশে বার্ষিক খুচরা মুদ্রাস্ফীতির হার 3.93% পৌঁছেছে। এই নিয়ে টানা পঞ্চমবার বৃদ্ধি পেল এই মুদ্রাস্ফীতির হার। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক জানিয়েছে, মে মাসে গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতির হার বেড়ে 4.25% হয়েছে। ব্যাডমিন্টনে সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে আজ তিনি চাইনিজ তাইপে চেন সু ইউকে 21-21 ব্যবধানে পরাজিত করেন। ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বির ম্যাচে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 12:30। অন্য ম্যাচে আগামীকাল গ্রুপ ডির খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে। লস এঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী

ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতের সময় রাত 11টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আগামী 21 জুন নিটিউজি পরীক্ষার জন্য এনটিএ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কর্তমাপরি ও শিল্পীদা পরমা তিনি কর্তমাপবাগ রকমখা মন্ত্রীবক নরেন্দ্র মোদী সাকা রাংথং শেবলাই তেসা খ্লাইমু রং সা কাহাম শৈশিলাম থংতে কাহাম নাইকল মুনি জোড়া জোড়া দেখিল বরিরক নাংমা বার্জা ইয়াচাকি দঙ্গ ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিচিসা শালমারি নি নিট ইউজি নিশা নিচিদক আমজকমুনি জরা সতী সারা চারনি বাঙ্গি বই সতী সারা চুকুচি বা খ্লাইখ্যা চিংফেরাং মন্ত্রী রতনলাল নাথ সাকা থমরংনি কেশেকে রেঙ থৈজানাই নুকুমনি চুকজাক ন হাপাংনি সেবগ্র নাও হাস্তে হাপাং ককরেজাক 2026 ওয়ার্ল্ড কাপ ফুটবল বাতালেমাও তিনি কানাডা বাই থংলায়ানে বসনিয়াতাই হারজে গোবেনা তাবুক কক্তমা শুক্রবৈ মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী সাকা রাংথং শেবলাইতে সাকলাইমুং রং সা কাহাম সৈ শিলাম থংতে কাহাম নাইকল মুনি জুদা জুদা দিখিল বরিরক নাংমা বার জায়া চাকি তঙ্গ হদাইলামনি পোস্ট কাইশ মন্ত্রীবকরক সাকা ড্রোন টাংবে খেরপ্তাই কতাল সেব বরিরক নি মানচুক মুং হাকতো নিহামক্রায়ক কতাল রাম ফিয়গি তঙ্গ মন্ত্রীবকরক সাকা থাংনে বিশি চিননিয় এন ডি এ হাপাং বুড়ি তিদুলজাক হামক্রাইন খাবা চারকাতাই বাইথাং চুকজাক বদল রকনি সেব বাই বরিরকন রাংথং তুই চুকজাক খেলাইতি সানা সামুং তাং তঙ্গ বসাকা হা কতনি বুড়ি ফানো বসম স্নাম্মা ও নাংকুকমা থং তাই বরকনি সামুং করং ভারতনি বরম নো বাংরমা ও চবাওই তঙ্গ দিল্লি কতাল ও তালনি চার সালো মারিনি সিমি চিসা শাল মারি জরা বিএসএফ তাই বর্ডার গার্ড বাংলাদেশ নিবিশিং ফিল বাচিসনি ডাইরেক্টর জেনারেল লেবেল আর আমচাইও কথা লাইমুন তৈনে ককলাম সালেমা পান্দা সংসা জাখা বখাক নিয়ে বখাক তৈ মরক মুং নাইচম মুং ককথুমরি মুং নাহার মুং তাই আর আমচাইও রায়দা কড়ি সামুং মথাংনাও কথাউই সামু টাকনা সাকা ফান বক্সিং জাখা কথা যা ককলাম সালাইমা ককব্লাইও মূ সৈরে লাইখা তাই কিনি হা কতনি আরি মরক মূ তাই সুবাচুর্ণ ক্রাক খ্লাইনাও তুইনে কক খা ভারতনি আদং বদল ন তুইদুল খা বিএসএফ নেতা গিফাং অক্রা প্রবীণ কুমার তে বাংলাদেশ নি লুকু আদং বদল ন তুইদুল খা বর্ডার গার্ড বাংলাদেশ নেতা গিফাং অক্রা মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তাই ওয়াইশা কুথম লাইমুং বুসকান নভেম্বর তালো ঢাকা ও সংসার জাগনা ককচাপ তঙ্গ ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও তালনে নিচিসা শালমারি ও সংসার জাগনা থাং তংমা নিট ইউজি নিশাই নিচিতক আমচকুনি জরা সতী চি বা বাংরি বই সতী সারা চারচিনি সতী সারা চুকুচি বা খ্লাইকা মথানি বাকি সাজাকা নিট ইউজি নিশাই নিচিতক আমজকমুং টংকচাং নাই মথাং রোগজাক তাই সেরনাই রোগনি নাংমানো রোগী পায়না নিশাকা ফানবক্সিং জাখা কতাল জরানো রোগী আমজকমুং অঙ্গানদি পর দামনি নিশিনি শারিক দাম বা তামুই সতী চি বা জরা চিং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ সাকা থংরংনি কেশেকে রঙ থৈজানাই নুকুমনি চুকজাক ন হাপাংনি সেবগ্র নাও হাস্তে হাপাং কক্রজাক তিনি তাং ন কতর কক তুমাথমনা রকনি থুমম কক্ন সাকাব বতাই বসাকা থৈজানাই নুকুমনি বখাক তৈ তাবসাক জরা কাই থামচি চার কৈমুং বলাই সকফাইখা আবুনি বিশিং খরকচি চার ন সেবগ্র জাখা খরকচিসা নিমুং ককচা বতঙ্গ কাইবা কৈমুং থংরং কেশেকে রঙ থৈমানি ফুনুকমারি করি অংমাবাই কারৈ রাজাখা তাই কাইবরি কৈমুং ন চেরি নাচাকি তঙ্গ কেন্দ্রতে হাস্তে হাপাং চেরি তংসামুঙ্গ চেরাই তংসামুঙ্গ গদালজাক তংমা পাইরে না তাই উমর কাশুগিয়াক কাইমা কাশনাও চাইতক মুং নাহারি তঙ্গ হিনী শাখা চামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জিরানীয় পঞ্চায়েত সমিতিনি অডিটোরিয়াম হায়ুং চেরাই তংসামুং গদালজাক ইয়াকাগ্রমুং শালপালেমান রোগী ত্রিপুরা চেরাই মানথাই নাইমুথাং কমিশন বাই সংসার জাক হজাকমুং সামং বুতাং চেঙ্গি মকক বসাখা বসাখা ও সামং পঞ্চায়েত নিবকর নিশিনি চেঙ্গি বেবাক বেরেমি লোকরক বুসকাঙ্গি মাফাইনাই পান্ডা ও মাঞ্জাকা ত্রিপুরা চেরাই নাইমুথাং খাতিমুং কমিশন চেয়ারপার্সন জয়ন্তী দেব বর্মা জিরানিয়া পঞ্চায়েত সমিতি নি চেয়ারম্যান প্রীতম দেবনাথ জিরানিয়া আমসাই পঞ্চায়েত নি চেয়ারম্যান রতন কুমার দাস আকর্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্ষমা খানাই তংবায়ো আকাশবাণী নিকক্ত মানে আপডেট মানাবগে লগ ইন ক্লাইডি ডব্লিউ

0: www.newsonair.com, News On Air app, তাই টুইটার বা ফেসবুক প্ল্যাটফর্ম আইআর নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিবে আকাশবাণী আগরতলা কেন্দ্র নিকো তোমার আপডেট মান নাকি টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা ও নাইনা নাঙ্গান সাকবেদনায় উনি মথার ত্রিপ্রসা ইউনিটি ফর জাস্টিস নি রিংজাক লাহার কাশমু তাই রেল লামা কাশমু তিনি দ্বীপর রসেনাহার জাখা তিনি জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা মথানি তিদুল নাই রোগবাই ককলাম সালেমা ইয়াগুলো খরাম তিসালেমা রসেনাহার জাখা আবার ইয়াগুলো রেল তাই থাংলাই সৌসাকাঙ্গি হাই অঙ্গ মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী তিদুলমা বাই তাবুক এনডিএ হাপাং বিশি চিনি হামক্রাইনি লামাও কবং স্রাই স্রাই এংখা আবনি বিশি নাংকমা বুড়িডকনি ফান বাংরেনানি বুড়িডকনি তিদুল মুং বাই হামক্রাইনি নাহার মুং তিনি কতাল কোচগ সগৈখা আবনু রুগী কক্থুং কাইশা
1: যে সাহা কতর ফান ব্রী ফান্ন রাষ্ট্রনি ফান বাংলিমুংনি লাম থাকলে বিশি চিনিও ও হামক্রাই তৈ ফান বাংলিমুংনি কথাজাক লাম হাকতনি বেবাক থাই হামক্রাই সগৈখা অ চাসামুং অংখা প্রধানমন্ত্রী জনধন যোজনা তৈ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নি সেব বাই প্রধানমন্ত্রী জনধন যোজনা নি সেব বাই রোজাক রোজাক ব্রীর পুইলা ব্যাংকিং সেব বাই মানজুজাখা রাংথংনি খাতিমুং হাপাংনি সেব তৈ রাংথং নাইমুথাংনি নাম তৈব লাইতেসা অংখা তৈ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তুবুই ফাইকা হকুগ্রী গান্তিনক এলপিজি মানজু মুং সেব বাই তৈ বুড়ি রং খবৈ বুমা রক সাকাম নাই মথাং রোগজাক অংখা বরম বাংখা তৈ স্রাই স্রাই তংমা লাইতেসা অংখা রাংথং তৈ চুকজাক তৈ কাহাম লংমানি সেব বুড়ি রকনো বাইথাং চুকজাক তৈ ফানক্রা ক্লাই তিসামাও অচেতন নাংমানি বারজা ইয়াজাখা বুড়ি রকনি হামক্রাই হিমানি ন অংখা হাকতনি হামক্রাই ফানক্রাক ব্রী চুকজাক নুখুং ফানক্রাক ভারত কক্তমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: হাস্তিনি সামগ্রী শিখলা শিখলি রগ্ন সামমান থরিমণি শেপ ফুয়ারমানো নাহারি ফুরংমুং হামক্রাই নাইখুনি চেতন মৈতিনী আগরতলা ও জব ফের সংসার জাখা ও সামং বোতাং হাস্তেতে হাস্তে ফাতানি বেবাগে কাছি থাম হাপাং ফাতানি মথারক আরো মানজাখা জব ফের ও মানজাক ফাইনাই মথারক জুদা জুদা বাবায়ও বেবাগৈ খড়ক সা সাই চাররা বুক চা চকথাইনি বাগৈ চুকজাক শিখলা শিখলি রগ্ন তেলাঙ্গানা শালগ্রা হাঙ্কর ফুকবার শৈশিলাম কেন্দ্রনি চেতনবাই তিনি জুলাইবাড়ি ব্লকনি কলসি ভিলেজ তাই শালথাং চরকবাইনি লাতুয়াটিলানি হুকবার ক্লাইনে রগ্ন তুই হজাকমুং পান্ডার সংসার জাখা পান্ডাও হুকবার ক্লাইমার রায়দা তংখর রোগজাক হুকবার তাংসেব গদালজাকন খবুই জুদা জুদা হুকবারনি বাবাইন তুই নাই সাইমান্ডা জাখা প্রদেশ কংগ্রেসনি কাস্কো আশিস কুমার সাহা সাকা হাকতর গনাঙ্গি বাইবাকসা হাস্তিও বাবুসকাংনি হাতিও খরাংতি সামার সংসার জাগান বসাকা মানি মরক মুং তাং সামু বিয়াল লোকুফান খাতি নারেনা তাই রিংনি বাবরও জুদা জুদা জঞ্জাল নাকাগ্র নাবতুই ও সামু পোতাং সংসার জাগান 2026 ওয়ার্ল্ড কাপ ফুটবল নি সামনে নিশালো উলনি সংসা নাই হাকতর কানাডা বাই থংলায়ন বসনিয়া তাই হারজে গোবিনা ভারত হাকতর নিজর অনুরোগী হরনি দামচিনি তামুই সতী থামচিও অথংমুং উঙ্গান আবুনি ইয়াগুলো কুবুন সংসানে হাকতর আমেরিকা থঙ্গানো পেরাগুয়ে বাই চা সালো ফুংনি দামদক তামুই সতী থামচিও অথংমুং নাই মানান কনি থংমুং নি সিকাঙ্গনো সংসানাই হাকতর নিলোয়াজিমা বাই কাইসা কচা কর্ম সংসামুং পান্ডা খেলাই জাগান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বেনাই কলজাক অরণি উলথাম ডিভিশন লীগ ফুটবল বাতেলাইমাও তিনি থংমুং কনৈ অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও পুইলা থংলাইমাও স্বামী বিবেকানন্দ ক্লাব নৈ বুক চা গোলনি ফেরবাই কেশব সংগন মেচানখা উল অ থং খলাওন টিটিএডিসি তাই কদমতলি শিখলা মথানি বিশিং উলনিনি থংলাইমাও সা সা গোলনি ফেরবাই ড্র অংলাইখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বেনাই কলজাক বুড়ি রকনি অরণি ক্রিকেট বাতেলাইমাও তিনি থংমুং কাইসা অংখা নরসিংহনি টিআইটি থংখলাও সংসাজাক থংলাইমাও কর্নেল কোচিং সেন্টার উইকেট কাইথাম বাই ইউনাইটেড ফ্রেন্স ন এমবিবি স্টেডিয়াম কসমোপলিটন ক্লাব উইকেট কাইচি বাই প্রগতি প্লে সেন্টার ন তাই নরসিংহনি পিটিএ থংখলাও বিদ্যাসাগর ইউ এমবি কোচিং সেন্টার উইকেট কাইচার বাই চলমান সঙ্গন মেচেন খা নবার্তি বাণী কক বুসকান দামনি চিব্রী ও হাস্তে নিজত হাঙ্কর ফেরাং কগৈ গবং খাই ওয়াতে ওয়া নুহনি নবার্তি বার নাইকুং হজা খেলাই রেখা খানা সালে তোমারে সাকাও থামচিশা ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নিচিব্রী ডিগ্রি সেলসিয়াস গানাগিনি টঙানো তিনি সালে তোমারে সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নিচিব্রী দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস টংমানি কক তোমা পাইনা সকাং কক প্রথমবার খাইনহাই পরিফির মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী সাকার রামথং সেব লাইতে সা খেলাইমুং রেং সা কাহাম শৈশিলাম থংতাই কাহাম নাইকল মুনি জুদা জুদা দিখেল বৈরক নাংমা বারজা ইয়াচাগৈ টঙ্গ नेशनल टेस्टिंग एजेंसी नि चिसा

নিট ইউজি নেশায় নিচিতক আমজক নি জরা সতি সারা চারনি বাংরি ওই সতি সারা চকুচি বাখলাই খ্যা চিং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ শাখা থংরং নি কেশে কেরেঙ্গ থৈজানে নুখুং নি চোখ জাগনা হাপাং নি সেবগ্র নাও হাসতে হাপাং ককরে জাগ 2026 ওয়ার্ল্ড কাপ ফুটবল বাতালেমাও তিনি কানাডা বাই থংলায়ানে বসনিয়াতায় হারজে গোবিনা কপ্তমা তিনি বাকে অরণ উপায় খ্যা উনি কপ্তমা আওয়াইঙ্গানে খনাফুং দামসনি সতী ব্রেচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদপত্রী সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশু শ্রম নির্মূল করতে এবং বাল্য বিবাহ রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত ও বাংলাদেশ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্বার ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা থেকে শুরু করে সব ক্ষেত্রেই নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2026 পরীক্ষার সময়সীমা বৃদ্ধি করেছে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় দিনে কানাডার মুখোমুখি হতে চলেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশুশ্রম নির্মূল করতে এবং বাল্য বিবাহ রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ জিরানিয়া পঞ্চায়েত সমিতির মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন আয়োজিত কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, এই কাজে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে প্রতিটি নাগরিককেও এগিয়ে আসতে হবে, তবে প্রতিটি শিশুর অধিকার সুরক্ষিত থাকবে। উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনা, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস প্রমুখ। আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন ত্রিপ্রাসা ইউনিটি ফর জাস্টিসের ডাকা সড়ক ও রেল অবরোধ আজ দুপুরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার পরই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর রেল ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ভারত বাংলাদেশ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গত 8 জুন থেকে 11 জুন পর্যন্ত নয়াদিল্লিতে বিএসএফ ও বিজিবির মধ্যে 57তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলনে এই অঙ্গীকার করা হয়। সম্মেলনে বর্তমানে সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কিত পারস্পরিক উদ্বেগের বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সীমান্তে সমন্বিত টহল আরও জোরদার করতে, সতর্কতা বাড়াতে, রিয়েল টাইম তথ্য আদান প্রদান উন্নত করতে এবং আন্তঃসীমান্ত অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা জোরদার করতে বিএসএফ এবং বিজেপি উভয় পক্ষই সম্মত হয়। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএসএফ এর মহাপরিচালক প্রবীণ কুমার এবং বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আজ আগরতলায় চাকরি মেলার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে রাজ্য ও বহিরাজ্যের মোট 13টি বেসরকারি সংস্থা ও নিয়োগকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চাকরি মেলায় অংশগ্রহণকারী সংস্থাগুলি বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1,800টি শূন্যপদের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করে। নির্বাচিত প্রার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগপত্র প্রদান করা হবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজনৈতিক সহিংসতায় নিহতদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি জানান, রাজনৈতিক সহিংসতায় নিহতদের পরিবার থেকে এখনও পর্যন্ত 38টি আবেদন এসেছে, যার মধ্যে

0: 18 জনকে চাকরি দেওয়া হয়েছে, 11 জনের নাম প্রস্তাবিত হয়েছে। রাজনৈতিক সহিংসতায় নিহত হওয়ার উপযুক্ত প্রমাণ না থাকায় 5টি আবেদন বাতিল করা হয়েছে এবং 4টি আবেদন তদন্তাধীন রয়েছে। কেন্দ্রীয় সরকার শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের খুচরা আউটলেট থেকে মোটর স্পিরিট ও হাই স্পিড ডিজেল ক্রয়ে নিষেধাজ্ঞা জারি করেছে এবং তাদের নিজ নিজ কনজিউমার পাম্প থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে বলা হয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে স্থানীয় ঘাটতি রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানিয়েছেন, সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী সপ্তাহ থেকে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হবে। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সমস্যাকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হবে। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে, ইউটিউবে লক্ষ্য করে নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, আবাসন, খেলাধুলা, বিজ্ঞান এবং প্রশাসন সব ক্ষেত্রেই নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সামাজিক মাধ্যমে তিনি আজ এ কথা উল্লেখ করে বলেন, ড্রোন প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ সুযোগের নতুন দ্বার উন্মোচন করেছে। গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করছে এবং এই প্রতিফলনে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। সরকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সক্রিয়ভাবে সমর্থন করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান এনডিএ সরকারের 12 বছরের উন্নয়ন অভিযাত্রায় বহুমুখী বিকাশের ছবি স্পষ্ট হয়ে উঠছে। এক সর্বাত্মক উন্নয়নের ভাবনা ক্রমশ বাস্তব রূপ লাভ করছে। এর মধ্যে অবশ্যই অন্যতম নারী শক্তির ক্ষমতায়ন। নারী নেতৃত্বাধীন বিকাশের ধারাবাহিকতা আজ নতুন উচ্চতা ছুঁয়ে ফেলছে। একটি প্রতিবেদন,
1: যে কোনো দেশেই নারী শক্তি রাষ্ট্র শক্তির বিকাশে অন্যতম উপাদান, আর বিগত 12 বছরে উন্নয়ন ও ক্ষমতায়নের সমবেত অভিযাত্রা দেশের প্রতি প্রান্তে রূপান্তরণের নতুন জয়যাত্রা নিশ্চিত করেছে। এক্ষেত্রে অনুঘটক হিসেবে উল্লেখ করা যায় প্রধানমন্ত্রী জনধন যোজনা ও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে কোটি কোটি মহিলা প্রথমবারের মতো ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছেন। নিজেদের সঞ্চয়, সরকারি সুবিধা এবং আর্থিক নিরাপত্তার পথ হয়েছে আরও সহজ। আর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এনে দিয়েছে ধোঁয়ামুক্ত রান্নাঘর। এলপিজি সংযোগের মাধ্যমে মায়েদের ও বোনেদের স্বাস্থ্য সুরক্ষিত হয়েছে, বেড়েছে সম্মান ও স্বাচ্ছন্দ্য। আর্থিক অন্তর্ভুক্তি থেকে উন্নত জীবনযাত্রা, নারীদের আত্মনির্ভর ও শক্তিশালী করে তুলতে এই উদ্যোগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নারীর অগ্রগতি মানে দেশের অগ্রগতি, শক্তিশালী নারী, শক্তিশালী পরিবার, শক্তিশালী ভারত। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 21 জুন অনুষ্ঠিতব্য নিট ইউজি 2026 পরীক্ষার সময়সীমা 15 মিনিট বাড়িয়ে 180 মিনিট থেকে 195 মিনিট করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা নিট ইউজি 2026 পরীক্ষাটি সুষ্ঠু, নিরাপদ এবং পরীক্ষার্থীদের প্রয়োজন অনুসারে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন সময়সূচি হবে দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত। সংশোধিত এই পরীক্ষার সময়ের মধ্যে হাজিরা খাতায় স্বাক্ষর এবং অন্যান্য তত্ত্বাবধান পদ্ধতির মতো বাধ্যতামূলক আনুষ্ঠানিকতার জন্য প্রয়োজনীয় সময়ও অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি সংস্থাটি জানিয়েছে, প্রশ্নপত্র পুস্তিকায় খসড়া কাজের জন্য বরাদ্দ স্থান 2 পৃষ্ঠা থেকে বাড়িয়ে 4 পৃষ্ঠা করা হয়েছে, ফলে পরীক্ষার্থীরা গণনা ও চিত্র অঙ্কনের জন্য আরও বেশি জায়গা পাবে। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ ফটিকরায়ে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নির্মীয়মাণ স্কুল ভবনটি পরিদর্শন করেন। এই ভবনটি নির্মাণে ব্যয় হবে 12.5 কোটি টাকা। জোলাইবাড়ির সাচিরামবাড়িতে টিএসআর 14 নম্বর ব্যাটেলিয়নের সদর দপ্তরে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 31 জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজ জোলাইবাড়ি ব্লকের কলসি ভিলেজ ও পশ্চিম চরকপাইয়ের লতুয়া টিলার কৃষকদের নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় সুস্থায়ী কৃষি পদ্ধতির প্রচার, মাটির স্বাস্থ্যোন্নয়ন এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। খেলার খবর, 2026 বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় দিনে দ্বিতীয় আয়োজক দেশ কানাডার মুখোমুখি হতে চলেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। ভারতীয় সময় রাত 12:30 থেকে শুরু হবে এই ম্যাচ। এরপর অন্যতম আয়োজক দেশ আমেরিকা খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। শনিবার সকাল 6:30 থেকে এই ম্যাচ দেখা যাবে। দুটি ম্যাচের আগে আয়োজক দেশের উদ্যোগে একটি করে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা অনুষ্ঠিত হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব 2-0 গোলে কেশব সংঘকে পরাজিত করে। পরে একই মাঠে টিটিএডিসি ও কদমতলী যুব সংস্থার মধ্যে দ্বিতীয় খেলাটি 1-1 গোলে ড্র হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার আজ তিনটি খেলা অনুষ্ঠিত হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় কর্নেল কোচিং সেন্টার 3-3 ইউনাইটেড ফ্রেন্ডসকে, এমবিবি স্টেডিয়ামে কসমোপলিটন ক্লাব 10-0 প্রগতি প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে বিদ্যাসাগর ইউএমভি কোচিং সেন্টার 8-0 চলমান সংঘকে পরাজিত করে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশুশ্রম নির্মূল করতে এবং বাল্য বিবাহ রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত ও বাংলাদেশ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা থেকে শুরু করে সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2026 পরীক্ষার সময়সীমা বৃদ্ধি করেছে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় দিনে কানাডার মুখোমুখি হতে চলেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

জীবন যাপনে আরো একটু ভালোভাবে যাতে আপনারা জীবন যাপন করতে পারেন সেই কিছু টিপস কিন্তু দেবো, এবং তার পাশাপাশি শুনবো কিছু খুব ভালো ভালো গান। শ্রোতা বন্ধু, আমাদের জীবনে প্রতিটি দিনই কিন্তু নতুন সম্ভাবনা নিয়ে আসে, কিন্তু ব্যস্ততা, কাজের চাপ, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার এবং অনিয়মিত জীবনযাত্রার কারণে আমরা অনেক সময় নিজের শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভুলে যাই। অথচ সুন্দর ও সুস্থ জীবন গড়ে তোলার জন্য বড় কোনো পরিবর্তন যে প্রয়োজন এমন কিন্তু নয়। শ্রোতা বন্ধু, ছোট ছোট কিছু অভ্যেস রয়েছে যা আমাদের জীবনকে অনেক বেশি সুখী, স্বাস্থ্যকর এবং সুশৃঙ্খল করে তুলতে পারে। শ্রোতা বন্ধু, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব এমন কিছু সহজ লাইফস্টাইল টিপস যা প্রতিদিনের জীবনে প্রয়োগ করলে জীবন হয়ে উঠতে পারে আরো সুন্দর ও প্রাণবন্ত। শ্রোতা বন্ধু, ঘুম থেকে ওঠার পর অর্থাৎ একেবারে যখন দিনটা আমরা শুরু করছি তখন দিনের শুরুটাই ইতিবাচকভাবে শুরু করা উচিত। সকালে শুরুটা যদি ভালো হয় পুরো দিনের মেজাজ নির্ধারণ করে সেই সময়টায়, এবং গোটা দিনটা ভালো যায় সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে মোবাইল না দেখে কয়েক মিনিট নিজের জন্য সময়

শ্রোতা বন্ধু, আমাদের প্রত্যেকের কিন্তু অভ্যেস ঘুম থেকে ওঠার পরেই অন্তত পক্ষে সময়টা দেখার জন্য মোবাইল ফোনটা কিন্তু হাতে চলেই আসে। নিজের জন্য কিছুটা সময় রাখুন মোবাইল ফোনটা হাতে না নিয়ে, যদি প্রয়োজন হয় সময় দেখার ঘড়ির দিকে তাকান, এক গ্লাস জল খান সকালবেলা উঠে, জল পান করে 5 মিনিট গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন, নিজের কাছে বলুন যে আজকের দিনটা ভালো কাটবে, তাহলেই দেখবেন আপনার

জল পান করে 5 মিনিট গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন। নিজের কাছে বলুন যে আজকের দিনটা ভালো কাটবে, তাহলেই দেখবেন আপনার যে দিনটা সেটা খুব ভালোভাবেই কিন্তু এগিয়ে চলবে সেই সময় থেকে। একটি সুন্দর সকাল অনেক সময় একটি সুন্দর দিনের ভিত্তি তৈরি করে দেয় শ্রোতা বন্ধু।

শ্রোতা বন্ধুরা তারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনন্ত। শ্রোতা বন্ধু, শ্রীমান বিলতমান আজকের এই পর্বে আমরা কিছু লাইফস্টাইল টিপস কিন্তু জানছি এবং তার পাশাপাশি কিছু খুব সুন্দর সুন্দর গানও কিন্তু শুনছি। শ্রোতা বন্ধু, দিনের শুরুটা যেমনভাবে খুব ইতিবাচকভাবে করা উচিত, একেবারে পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে করা উচিত, তার পাশাপাশি একটু যদি পিছিয়ে যাই ঘুমের গুরুত্বটাও কিন্তু অনেকটা রয়েছে একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য। অনেকে মনে করেন কম ঘুম মানেই বেশি কাজ, কিন্তু বাস্তবতা অনেকটাই আলাদা। তার থেকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন। না, কথাগুলো কিন্তু একদমই আমার নয়, কথাগুলো বলছেন বিশেষজ্ঞ বিজ্ঞানীরা যারা দীর্ঘদিন রিসার্চের পরে এই জিনিসগুলো বার করেছেন খুঁজে। পর্যাপ্ত ঘুম স্মৃতিশক্তি অনেকটাই বাড়ায়, মন ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ক্ষেত্রে বৃদ্ধি করে। ঘুমানোর অন্তত 30 মিনিট আগে মুঠোফোন অর্থাৎ মোবাইল ফোন বা টিভি, সেই দুটোই ব্যবহার বন্ধ করতে হবে, যাতে করে আমাদের মস্তিষ্কের যে একটা অ্যাংজাইটি থাকে, একদম অ্যাক্টিভিটি অ্যাক্টিভ

মোড যে থাকে সেই অ্যাক্টিভ মোডটা যাতে ধীরে ধীরে ঘুমের দিকে চলে যায়, সেটা করার জন্য 30 মিনিট, অন্তত 30 মিনিট আগে মোবাইল, টিভি সব কিছু ব্যবহার বন্ধ করা উচিত, অর্থাৎ স্ক্রিন টাইম একেবারে জিরো করতে হবে। সেই ক্ষেত্রে অনেকেই আমরা দেখি আজকালকার দিনে দাঁড়িয়ে অনেকে ইনসমনিয়াতে ভোগেন, রাতে ঘুম আসে না, ছটফট করতে থাকেন, ঘুম আসেন না। তো এই বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রে তারা ভালোভাবে লাভ পাবেন যদি তারা স্ক্রিন অনেকটা কমিয়ে দেন স্ক্রিন টাইম। এখন একটা সময় কিন্তু ছিল যেখানে আমাদের মা বাবারা আমাদেরকে বকাঝকা করতেন, অর্থাৎ আমাদের বয়সী যারা ইয়ংরা রয়েছে তাদেরকে বকাঝকা করতেন যে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকছে, কোনো কিছুই খালি করছে না, শুধু মোবাইল মোবাইল আর মোবাইল, মোবাইলটাই পুরো সব কিছু নষ্টের মূল। কিন্তু এখন চিত্র অনেকটাই বদলে গেছে, এখন উল্টো ছেলেমেয়েদের মা বাবাদেরও বকতে হয় যে এত কেন মোবাইল টিপছো, এত কেন রিল দেখছো। এই চিত্র কিন্তু হয় শ্রোতা বন্ধু অনেকের বাড়িতেই। তো প্রযুক্তি ভালো, প্রযুক্তির অনেক লাভ রয়েছে, কিন্তু সেই প্রযুক্তির লাভ নিতে গিয়ে আপনি নিজের ক্ষতি করছেন না, তো সেটাও কিন্তু একটু ভাবার অনেকটাই দরকার।

স্বাস্থ্যকর খাদ্যের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। আমরা যা খাই আমাদের শরীরও তেমনি গড়ে উঠে। উই আর হোয়াট উই ইট। খাদ্য তালিকা অবশ্যই রাখতে হবে প্রচুর শাকসবজি, মৌসুমি ফল, ডাল, পর্যাপ্ত প্রোটিন, পর্যাপ্ত জল। কমিয়ে দিতে হবে অতিরিক্ত তেল, জাঙ্ক ফুড, একেবারে সফট ড্রিঙ্কস, অতিরিক্ত চিনি। মনে রাখতে হবে শ্রোতা বন্ধু, সুস্থ শরীরই কিন্তু সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি। নিয়মিত শরীরচর্চাও কিন্তু করতে হবে। জিমে যাওয়া বাধ্যতামূলক নয়, এবং শরীরচর্চা মানে যে জিমে যেতে হবে, হেভি হেভি ওয়েট লিফট করতে হবে এমনটা কিন্তু নয়। প্রতিদিন তার বদলে আপনি যদি জিমে যেতে না পারেন, 30 মিনিট হাঁটতে পারেন, হালকা ব্যায়াম করতে পারেন, সাইকেল চালাতে পারেন, যোগ ব্যায়াম করতে পারেন, এইসবই কিন্তু অনেকটাই যথেষ্ট। ব্যায়াম শুধু শরীরের নয়, মনকেও কিন্তু সতেজ রাখে, এবং সেখানে পজিটিভ ভাইব্রেশনের জন্য, বা যাকে জেনজি লিঙ্গতে বলে পজিটিভ ভাইব, সেই পজিটিভ ভাইবও কিন্তু কাল্টিভেট করা অত্যন্ত প্রয়োজন। এবং এক্সারসাইজ, সেটা অনেক ক্ষেত্রেই সাহায্য করে। শ্রোতা বন্ধু, জল খাবার অভ্যাস, জল পান করার অভ্যেস, অনেকেই দিনের বেশিরভাগ সময় পর্যন্ত জল পান করেন না, সেটা অত্যন্ত ক্ষতিকারক। জলের উপকারিতা, শরীর সতেজ রাখে, ত্বক ভালো রাখে, হজমে সাহায্য করে এবং ক্লান্তি কমায়। প্রতিদিন অন্তত পক্ষে 2-3 লিটার জল পান করতে চেষ্টা করুন, তাহলে অনেক ক্ষেত্রেই শরীর ভালো থাকবে এবং আপনার মনও সতেজ থাকবে, যদি আপনার শরীর ভালো থাকে।

শ্রোত বন্ধু, আজ শ্রীমানতীরা তোমার পর্বে আমরা কিছু লাইফস্টাইল টিপস নিয়ে আলোচনা করছি। শ্রোত বন্ধু, শারীরিক স্বাস্থ্যের কথা বলছিলাম, জিম যেতে হবে এমন কোনো কথা নেই, শরীরচর্চা যদি আমরা দিনে 30 মিনিটও করি সেটাও কিন্তু অনেকটাই যথেষ্ট। কিন্তু শরীরচর্চার পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও কিন্তু যত্ন নিতে হবে। শ্রোতা বন্ধু, শরীরের মতো মনেরও যত্ন অনেকটাই প্রয়োজন। নিজের অনুভূতি প্রকাশ করুন, কাছের মানুষের সাথে কথা বলুন, পছন্দের কাজ করুন, গান শুনুন, বই পড়ুন।

জীবনে সাহায্য চাইতেও কোনো দ্বিধা করবেন না কখনো, কারণ শারীরিক অযত্ন থেকে মানসিক অযত্ন অনেক ক্ষতিকারক হয়। যদি মন ভালো না থাকে শরীরও কিন্তু ভালো থাকবে না। সামাজিক যোগাযোগ বজায় রাখুন শ্রোতা বন্ধু। আজকের ডিজিটাল যুগে আমরা অনলাইনে বেশি যুক্ত থাকলেও বাস্তব সম্পর্কগুলো অনেক সময় দুর্বল হয়ে পড়ে। পরিবারকে সময় দিতে হবে, বন্ধুদের সাথে কথা বলতে হবে এবং পরিবারের এবং চেনাশোনা প্রবীণদের খোঁজ নিন। সুস্থ সম্পর্ক মানসিক শান্তি এনে দেয় শ্রোতা বন্ধু। সময়ের ব্যবস্থাপনা শিখতে হবে, এই সময়ের ব্যবস্থাপনা অত্যন্ত প্রয়োজন। সফল মানুষদের অন্যতম গুণ সময়ের সঠিক ব্যবহার। আমাদের প্রত্যেকের কাছে কিন্তু দিনে 24 ঘন্টা থাকে, এই 24 ঘন্টাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটাই কিন্তু মূল বিষয়। প্রতিদিনের কাজের তালিকা তৈরি করুন, অগ্রাধিকার নির্ধারণ করুন এবং জরুরি কাজ, গুরুত্বপূর্ণ কাজ, পরে করা যাবে এমন কাজ পরিকল্পিত জীবন যদি থাকে তাহলে কিন্তু অনেকটাই চাপ মুক্তভাবে বাঁচা যায় শ্রোতা বন্ধু। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করি তাহলে অনেক সমস্যাই আমাদের দূর হয়ে যায়। অপ্রয়োজনীয় তুলনা বন্ধ করুন। সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেকেই অন্যের সাফল্যের সাথে নিজের জীবনকে তুলনা করে বেড়াই। মনে রাখতে হবে প্রত্যেক মানুষের যাত্রাপথ কিন্তু আলাদা রয়েছে শ্রোতা বন্ধু। অন্যের সঙ্গে নয়, নিজের গতকালের সংস্করণের সঙ্গে প্রতিযোগিতাটা হওয়া উচিত। প্রতিদিন নতুন কিছু শিখুন, জীবনভর শেখার কোনো শেষ নেই। নতুন বই পড়ুন, নতুন দক্ষতা অর্জন করুন, নতুন ভাষা শিখুন, নতুন অভিজ্ঞতা অর্জন করুন। জ্ঞান মানুষকে সমৃদ্ধ করে। শ্রোতা বন্ধু, আজকের এই শ্রীমান তিলোত্তমার পর্বে আমরা বেশ কিছু লাইফস্টাইল টিপস আপনার সাথে শেয়ার করলাম এবং অবশ্যই আজকের এই পর্ব থেকে শ্রোতা বন্ধু এখানেই বিদায় নিচ্ছি। গানে গানেই নেব বিদায় আজকের এই পর্ব থেকে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আর জি অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশুশ্রম নির্মূল করতে এবং বাল্য বিবাহ রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ ইরানিয়া পঞ্চায়েত সমিতির মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম দিবস দিবস উপলক্ষে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন আয়োজিত কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন ত্রিপুরা ইউনিটি ফর জাস্টিসের ডাকা সড়ক ও রেল অবরোধ আজ দুপুরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার পরই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর রেল ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ভারত ও বাংলাদেশ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গত 8 জুন থেকে 11 জুন পর্যন্ত নয়াদিল্লিতে BSF ও BGB-র মধ্যে 57তম মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলন ও অঙ্গীকার করা হয়। সম্মেলনে বর্তমান সীমান্তে পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কিত পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দক্ষতা উন্নয়নের অধিদপ্তরের উদ্যোগে আজ আগরতলায় চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে রাজ্য ও বহিররাজ্যের মোট 13টি বেসরকারি সংস্থা ও নিয়োগকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজনৈতিক সহিংসতায় নিহতদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, আবাসন, খেলাধুলা, বিজ্ঞান এবং প্রশাসন সব ক্ষেত্রেই নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সামাজিক মাধ্যমে তিনি আজ একথা উল্লেখ করেছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 21 জুন অনুষ্ঠিতব্য নিট UG 2026 পরীক্ষায় সময়সীমা 15 মিনিট বাড়িয়ে 180 মিনিট থেকে 195 মিনিট করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা নিট UG 2026 পরীক্ষাটি সুষ্ঠু, নিরাপদ এবং পরীক্ষার্থীদের প্রয়োজন অনুসারে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন সময়সূচি হবে দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং শ্রোতা বন্ধু স্টুডিওর ঘড়ির সময় এবারে কিন্তু বলছে সময় হয়ে গেছে আপনাদের খুব পছন্দের একটি পর্ব রবি শনি অনুষ্ঠানের। রবি শনির আজকের এই পর্বে আমরা অবশ্যই শুনবো রবীন্দ্রসঙ্গীত, কিন্তু আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীতও কিন্তু এই পর্বে অবশ্যই শুনবো আমরা। আপনারা ফোন করতে পারেন 0381 232 6253 এই নম্বরে, এবং আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শোনার অনুরোধ করতে পারেন। শ্রোতা বন্ধু ফোন করুন 0381 232 6253 এই নম্বরে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার শ্রোতা বন্ধু, শুনতে পাচ্ছেন? না, সম্ভবত শ্রোতা বন্ধু শুনতে পাচ্ছেন না। নমস্কার শ্রোতা বন্ধু,

নমস্কার, শুনতে পাচ্ছেন শ্রোতা বন্ধু? না, শ্রোতা বন্ধু তো শুনতে পাচ্ছেন না। যাই হোক শ্রোতা বন্ধু, আপনারা চেষ্টা করুন 0381 2326253 এই নম্বরে। রবি শোনের আজকের এই পর্বে আমরা শুনব রবীন্দ্রসঙ্গীত। নমস্কার শ্রোতা বন্ধু, শুনতে পাচ্ছেন? না, শ্রোতা বন্ধুরা তো শুনতে পাচ্ছেন না, আমিও তাদের কথা কিছু শুনতে পাচ্ছি না। যাই হোক, চলুন আমরা আজকের এই পর্ব শুরু করি রবীন্দ্রসঙ্গীত দিয়ে।

হ্যালো শ্রোতা বন্ধু, শুনতে পাচ্ছেন? নমস্কার নমস্কার শ্রোতা বন্ধু, শুনতে পাচ্ছেন?

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং এখন আপনারা শুনছেন রবিশনে পর্ব। রবিশনের এই পর্বে আমরা শুনছি রবীন্দ্রসঙ্গীত। শ্রোতা বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ সুরকারও। তিনি প্রায় 2200 বেশি গান রচনা করেছেন, যা আজ রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। এই গানগুলোর কথা, সুর এবং ভাবের গভীরতা এতটাই সমৃদ্ধ যে সময়ের সঙ্গে সঙ্গে এর আবেদন একটুও কমেনি। রবীন্দ্রসঙ্গীতের বিশেষত্বই হল জীবনের প্রায় প্রতিটি অনুভূতি এর মধ্যে স্থান পেয়েছে। প্রেম, প্রকৃতি, পূজা, দেশপ্রেম, বিচ্ছেদ, আনন্দ, বেদনা, আশা, নিরাশা, মানুষের হৃদয়ের প্রতিটি স্পন্দনেরই প্রতিধ্বনি শোনা যায় রবীন্দ্রনাথের গানে।

শ্রোতাবন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত, শুনছেন রবি শনি পর্বে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ প্রকৃতিকে অত্যন্ত ভালোবাসতেন, তাই তার অসংখ্য গানে ঋতুচক্রের অপূর্ণ অনেক বর্ণনা রয়েছে। এই অপূর্ব বর্ণনাগুলো বিভিন্ন গানেই পাওয়া যায়। তার বসন্তের রঙিন আবেশ, বর্ষার স্নিগ্ধতা, শরতের শুভ্রতা কিংবা শীতের নীরবতা, সব কিছুই তিনি গানে তুলে ধরেছেন। রবীন্দ্রসঙ্গীতে প্রেম এক প্রধান বিষয়, তবে এই প্রেম শুধুমাত্র নারী পুরুষের প্রেম নয়, এতে রয়েছে আত্মার প্রেম, মানব প্রেম এবং বিশ্ব প্রেম। আমার পরানো যাহা চায় কিংবা তুমি রবে নীরবে, এমন গান আজও প্রেমের অনুভূতিকে নতুন করে জাগিয়ে তোলে। রবীন্দ্রনাথের প্রেমের গানগুলোর ভাষা কোমল, মার্জিত এবং গভীর।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন?
1: হ্যাঁ আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: নমস্কার অম্বিকা ম্যাডাম, বলুন, আজকে সময় তো একেবারে কম রয়েছে, বলুন দেখি যদি পারি গান শোনাবো।
1: হ্যাঁ আমি গান শুনতে চাই, কেমন করে গান করো,
0: কেমন কেমন করে গান করো হে গুণী।
1: হ্যাঁ হ্যাঁ
0: ওকে, অবশ্যই চেষ্টা করবো এই গানখানি শোনানোর। ধন্যবাদ অম্বিকা দেবী ফোন করার জন্য।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন রবি শোনে অনুষ্ঠান। আমি আপনাদের বন্ধু আর জন বিদায় নিচ্ছি এই পর্ব থেকে, তবে কোথাও যাবেন না, আর কিছুক্ষণ বাদেই ফিরছি আপনাদের খুব পছন্দের আজ রাতে পর্ব নিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে কিন্তু বলছে সময় হয়ে গেছে আপনাদের খুব পছন্দের পর্ব আজ রাতে পর্বের। আজ রাতের এই পর্বগুলোতে শ্রোতা বন্ধু, আমরা প্রত্যেক দিন বিভিন্ন বিষয় নিয়ে আসি। এই বিষয়গুলোর উপর আপনাদের কথা শুনি, আপনাদের মনের ভাব আমরা জানি এবং আপনাদের জীবনের কাহিনী যেরকমভাবে জানি, একই রকমভাবে কোনো একটা বিষয়ের উপর আপনার কী ভাবনা রয়েছে প্রত্যেক জিনিসই আমরা জানার চেষ্টা করি আপনাদের কাছ থেকে। শ্রোতা বন্ধু, আজকেও একই রকম একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমি আরজে অর্ণব। আজকের এই বিষয়টি একটু গুরুগম্ভীর, আজকের এই বিষয়টি একটু ভাবনার। শ্রোতা বন্ধু, আমরা প্রতিনিয়ত বাড়ি থেকে যখন বার

0: হই। বিভিন্ন জায়গাতেই অনেক অসম জিনিস আমাদের চোখে পড়ে, তাই না? আজকের দিনটা অর্থাৎ 12ই জুন, এই দিনটার একটা বিশেষ দিক রয়েছে। আজকের দিনটা শিশু শ্রম বিরোধী দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার। আমি যেমনটা বলছিলাম শ্রোতা বন্ধু, যে আমরা যখনই বাড়ি থেকে বার হই তখন অসম জিনিস অনেক কিছুই আমাদের চোখে পড়ে, যে জিনিসগুলো হওয়ার কথা নয় কিন্তু হচ্ছে। একটা শিশু, শিশু শব্দটা যখন আমাদের মনে আসে তখন প্রথমেই কি ভাবনা আমাদের মনে আসে? শিশু মানেই হাসি, খেলা, স্বপ্ন আর সম্ভাবনা। একটা শিশুর হাতে থাকা উচিত বই, খাতা, রং তুলি কিংবা খেলনা। শ্রোতা বন্ধু, কিন্তু পৃথিবীর বহু শিশুর হাতে আজও বইয়ের বদলে আছে ইট, হাতুড়ি, ঝাঁটা কিংবা ভারী কাজের সরঞ্জাম। শৈশবের উজ্জ্বল দিনগুলো হারিয়ে যায় কঠোর পরিশ্রমের চাপে। এই বাস্তবতা আমাদের বিবেককে নাড়া দেয় শ্রোতা বন্ধু। তাই আজ বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসে আমরা চলুন কথা বলি নয় শিশুশ্রম। আমরা আমাদের চারিপাশের যে অভিজ্ঞতা, আমরা যেখানেই দেখি যে শিশুরা শ্রম করছে, যেই বয়সে তাদের হাতে বই, খাতা, ব্যাট, বল থাকা উচিত, সেই সময় হয়তো কোনো একটা শিশু চায়ের দোকানে চার কাপ ধুচ্ছে, হয়তো বা কোনো একটা দোকানে সে বাসন মাজছে, হয়তো অন্য কোনো দোকানে জুতো রং করছে। এই দৃশ্যগুলো খুব একটা অচেনা কিন্তু নয় আমাদের। আমরা বাড়ি থেকে যখন বার হই, আমাদের অফিস, অন্য গন্তব্যে যখন যাই, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এই চিত্রগুলো আমরা প্রতিনিয়ত দেখে থাকি। কিন্তু আমরা নিজেদের ব্যস্ততাকে পাশে রেখে একবারও কি ভাবি এই ছোট্ট শিশুটা, তার ভবিষ্যৎ এমন কি হওয়ার ছিল? হয়তো ভাবি, হয়তো ভাবি না। তবে হ্যাঁ, যখনই ভাবি তখন কিন্তু আমাদের মনে অনেক আবেগ আসে। শ্রোতা বন্ধু, সেই ভাবনাগুলো, সেই আবেগগুলোই আজকে আমার সাথে ভাগ করুন। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব রয়েছি আজ রাতের এই পর্ব নিয়ে, থাকবো রাত 11টা পর্যন্ত। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার। শ্রোতা বন্ধু কে রয়েছেন?
1: আমি কিন্তু বলা ভালো যে শিশুদের কিভাবে নিঃসহায় সম্বলকে
0: আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ নীলমণিবাবু ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যিই তো নীলমণিবাবু যেমনটা বলেছেন, সত্যি এই গোটা বিষয়টা কিন্তু বেআইনি তো বটেই এবং নির্মম। একটা ছোট্ট শিশু তার হাতে পড়ার বই হওয়ার কথা, রঙের পেন্সিল হওয়ার কথা, সেই শিশুর হাতে আমরা তুলে দিচ্ছি খুন্তি, তুলে দিচ্ছি আমরা কোনো দোকানের বাসন, চায়ের কাপ সে ধুচ্ছে রাস্তার পাশে বসে। সেই চিত্রটা

0: থাকা উচিত নয়। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: হ্যাঁ নমস্কার অর্ণবদা।
0: নমস্কার।
1: হ্যাঁ আমি বলছি বীরভূম থেকে, অম্বিকা মন্ডল বলছি।
0: নমস্কার অম্বিকা দেবী, বলুন।
1: হ্যাঁ দেখুন, যে বিষয়টা আজকে শিশু সম্পত্তি দিবস আজকে, তো সত্যি দেখুন সব শিশুরাই আমাদের জাতির ভবিষ্যৎ। আমাদেরকে চেষ্টা করতে হবে বা আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে, হ্যাঁ, যে যাতে বাচ্চারা বইমুখী হয়, তারা স্কুলমুখী হয়, তার জন্য হয়তো অনেক পরিবার দারিদ্রতার কারণে তারা ছোট বয়স থেকে বিভিন্ন দোকানে বা ইটভাটা বা যে কোনো জায়গায় কাজ করতে বাধ্য হয়, কিন্তু এখন কিন্তু অনেকটাই কমে গেছে। কারণ এই কারণে এখন সরকারি বা বেসরকারি যে কোনো সরকারি স্কুলে এখন সুযোগ সুবিধা অনেক পায় ছাত্রছাত্রীরা, ফলে এখন অনেকটাই কমে গেছে। তবে আমরা যদি সবাই তাদের পাশে থাকি, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে কিন্তু এটা অনেকটাই প্রতিরোধ করা যাবে শিশু শ্রম থেকে। তারা আর হয়তো কাজে যাবে না, বা তাদের পরিবারকে আমরা যদি বোঝাই যে এতটুকু বাচ্চা কেন কাজে পাঠাচ্ছ, তোমরা একটু লেখাপড়া শেখাও, দেখুন সেই ছেলেটাও তো একদিন ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোনো প্রফেসর কোনো কিছু হতে পারেন। কারণ সকলেই তো আর মুখে সোনার চামচ নিয়ে জন্মায় না, তাকেও পদ্ম ফুলটা ফোটে, তাই আমাদেরকে তাকেই কিন্তু পদ্ম ফুল ফোটে। আমাদেরকে সচেতন হতে হবে এবং তাদের প্রতি সাহায্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে হবে। এটুকুনি বললাম, ভালো থাকবেন।
0: একদম, অসংখ্য ধন্যবাদ অম্বিকা দেবী, অসংখ্য ধন্যবাদ। সত্যি এখন হয়তো অনেকটাই কমেছে এই শিশু শ্রমের বিষয়টা, কিন্তু একটা সময়ে পরিবারের, বিশেষ করে যদি নিম্ন মধ্যবিত্ত বা একেবারে দরিদ্র শ্রেণীর যে পরিবার ছিল, যে পরিবারগুলো রয়েছে, সেখানে কিন্তু শিশুদের কাজে লাগিয়ে দেওয়া হতো, সেটা যে কোনো ধরনের কাজই হতে পারে। তাই শিশুদের ভবিষ্যৎও সেই জায়গাতেই আটকে থাকতো। তাদের পড়াশোনা করে একটা ভালো জায়গাতে যাওয়া, গোটা সমাজে নাম করা, গোটা সমাজের একটা জায়গায় পৌঁছে যাওয়া, আর্থিক উপার্জন করা সৎ পথে, সে অনেক কিছুই ধরাছোঁয়ার বাইরে থেকে যেত। কিন্তু হ্যাঁ, এখন দিন বদলেছে, এখন অনেক কিছুই ভালো হচ্ছে, সরকারি সুযোগ সুবিধাও কিন্তু অনেক ক্ষেত্রেই রয়েছে, তাই আমাদের মনে এখনও কিন্তু আশা রয়েছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে, তাই নয় কি শ্রোতা বন্ধু? শ্রোতা বন্ধু, আমাদের আজকের আলোচ্য বিষয় নয় শিশু শ্রম। আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব রয়েছি, আপনাদের সাথে থাকবো রাত 11টা পর্যন্ত।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, আজকের এই আজ রাতের পর্বে আমরা কথা বলছি নয় শিশুশ্রম, অর্থাৎ শিশুদের শ্রম থেকে কিভাবে দূরে রাখা যায়, বা আমরা যদি কোনো শিশু শ্রমিককে দেখতে পাই কোথাও, আমাদের কি করণীয় রয়েছে, আপনাদের কি মতামত এ বিষয়ে জানান আমাকে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার। শ্রোতা বন্ধু কে রয়েছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে এ রহমান বলছি। অর্ণব বাবু
0: বলুন। এ রহমান বাবু,
1: হ্যাঁ, আপনার প্রসঙ্গটা খুব সুন্দর লাগলো, আমি সহমত পোষণ করি। আমরা সবসময় দেখতে পাই মানে এই ছোট ছোট বাচ্চারা ওই বাসন বাজে বা মিষ্টি দোকানে চায়ের দোকানে বাইরে যদি যায় যখন, তখন দেখি যে তারা ভিক্ষা করে, ভিক্ষা চায়, আমি 5 টাকা 10 টাকা দিলাম, কিন্তু সেই সমস্যা তো সমাধান হয় না। আমি জিজ্ঞেস করে দেখিয়েছি, আরে তো ভিক্ষা করছিস কেন, স্কুল যায় না কেন, পড়াশোনা করিস, করতাম গো মা আর শরীর খারাপ, বাবা মারা গেছে, যাই হোক এর ধরনের অনেক অনেক।

0: বহুবার শুনেছি, কিন্তু এটা একটা টিম ওয়ার্কের ব্যাপার। এটা দু একজনের উপলব্ধি হলে সম্ভব হবে, যদি আমরা সমবেত ভাবে, যদি সামাজিক ভাবে যদি আমরা একটু একটু করে তাদের সাহায্য করি, তাদের বই খাতা সরকার তো দেয়ই, পোশাক পরিচ্ছদ তো দেয়, মিড ডে মিলেরও ব্যবস্থা গভর্নমেন্ট করে, অনেক এনজিও এদের সহায়তার জন্য এগিয়ে আসে, আমরাও অনেক অংশ, আমরা সিংহভাগ কিন্তু এর দিকে অনেকটাই উদাসীন। আমি বলি যে আমরা একটু একটু করে তাদেরকে যদি সাহায্য সহযোগিতা করি, তাহলে আবার তার স্কুলমুখী হবে, আর মায়ের চিকিৎসার জন্য যদি আমরা কিছু টাকা করে দিতে পারি, এই সহৃদয় মানুষ যদি উদার দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের দিকে একটু হাত সহায়তা হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা আর শিশু শ্রমিক শিশু লেবার আর দেখতে পাবো না, কমে যাবে আস্তে আস্তে আস্তে আস্তে, হয়তো গ্র্যাজুয়ালি হবে, একদিন দেখবো শিশু মুক্ত একটা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা যাই হোক। তো আমাদের সকলকে সচেতন হয়ে একটু উদার দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের পাশে থাকাটাই বেটার মনে করি। ভালো থাকবেন, নমস্কার।
1: একদম অসংখ্য ধন্যবাদ এর রহমান বাবু। সত্যি সরকারি তো অনেক সাহায্য সহযোগিতা তারা পাচ্ছেন, কিন্তু তারপরেও কিন্তু আমরা বিভিন্ন জায়গাতেই শিশু শ্রমিকদের দেখতে পাচ্ছি, এবং যেটা এই রহমানবাবু বললেন যে সত্যিকারের অর্থে তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে কেন করছে তারা এই কাজটা, তখন একটা অসহায়ত্বর চিত্র ফুটে ওঠে। কারোর বাড়িতে কোনো সমস্যা, কারোর বাড়িতে মা বাবা অসুস্থ, তার জন্যই তাদের সংসার হয়তো অনেক আগে তাদের হাল ধরতে হয়, তাদের ছোটবেলার যে আনন্দ, ছোটবেলার যে শিক্ষার পথ, সেই পথেই তারা হয়তো হাঁটতে পারে না। তাই সমাজের অঙ্গ হিসাবে আমরাও দায়বদ্ধ তাদের প্রতি, আমাদেরও তাদের প্রতি কর্তব্য রয়েছে। নমস্কার বন্ধু, কে রয়েছে?
2: নমস্কার।
3: হ্যালো,
1: নমস্কার।
3: রাস্তায় বেরুলে গরিব মায়ের পাশে ইট ভাঙছে, মা ছেলেটা ইট এগিয়ে দিচ্ছে 5-7 বছর, তারপরে দোকানে ওই হোটেলে বা রেস্টুরেন্টে বাসন মাজছে, ওই জল ফেলে আসছে, তারপরে মানে চোখটা বন্ধ হয়ে আসে দেখলে, এমন শিশু 7-10-12 বছরের যারা পড়াশোনা যাবে, বিদ্যালয়ে যাবে, খেলবে মাঠে, যারা জীবনটা মানে ওই পারিবারিক সমস্যায় মা বাবা দিয়ে দিল একটা দোকানে, কি কষ্ট লাগে জানেন। হকাশ কন্যারও দেখলাম একটা ছেলে একদম 10-12 বছরের ঝাড়ু দিতেছে, জিজ্ঞেস করলে মনে কষ্ট হয়, এই জন্য পারলে 5 টাকা দিয়ে দেয়, খুব কষ্ট লাগে। চারিদিকে আমাদের এইরকম শিশু শ্রম বিরোধী কবে হবে ভগবান, অথচ সরকার সর্বরকম সাহায্য করে, ওই যে বললেন এই রহমান বাবু স্কুল ড্রেস থেকে আরম্ভ করে সবই পাওয়া যায়, তারা যদি আমরা মানে স্কুলমুখী করতে পারি সবাই মিলে একত্র হয়ে, তাইলে গরিব দুঃখীকে একটু দান করে একটু সব দিয়ে, আমি যেখানে দেখি গরিব ছেলে মেয়েদেরকে কিছু দান করার অভ্যাস আমার ভীষণ কষ্ট লাগে, কিন্তু তারা স্কুলমুখী করলে তাদের সেই সুন্দর শৈশবটা তো নষ্ট হয়ে যাচ্ছে, তারা কবে আমাদের মতো আমাদের ঘরের শিশুরার মতো আনন্দে স্কুলে যাবে, মাঠে খেলবে, হ্যাঁ ভালো ড্রেস পরবে, ভালো খাবার খাবে, খুব মনটা কষ্ট হয়, কিন্তু সবাই একত্রে হয়ে সম্মিলিত ভাবে যদি করা যায়, মানে সুরাহা করা যায় একত্র হয়ে এসো সবাই একটু সাহায্য করে, তবেই কিন্তু তারা মন জীবনটা সুন্দর হয়ে যায়।
1: একদম বললাম, সত্যি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ শুনতে পেয়েছি, শুনতে পেয়েছি,
3: ভালো থাকবেন,
1: একদম আপনিও ভালো থাকবেন। সত্যি আমরা সবাই মিলে যদি প্রয়াস নিই, বিভিন্ন এনজিও রয়েছে, বিভিন্ন সামাজিক সংস্থা তারা এগিয়ে আসছেন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু তারপরেও হয়তো কুলিয়ে ওঠা যাচ্ছে না। আমরা যদি নিজের পাড়ার বা নিজের পাড়ার আশেপাশে এমন কাউকে, কোনো শিশু শ্রমিককে যদি দেখি, তাকে যদি তার পরিবারের সাথে কথা বলে তাকে স্কুলমুখী করতে পারি, বা এমন সাহায্য অন্ততপক্ষে যাতে করতে পারি যাকে, যাতে তার আর দোকানে বা অন্য কোনো জায়গাতে কাজ না করতে হয়, সেটাও কিন্তু একটা বড় পদক্ষেপ হবে, তাই নয় কি শ্রোতা বন্ধু? শিশু শ্রম শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি মানবাধিকারও লঙ্ঘন।

0: প্রতিটি শিশুর অধিকার আছে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং আনন্দময় শৈশবের। সেই অধিকার নিশ্চিত করতেই বিশ্বজুড়ে পালিত হয় ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার। এই বিষয়টার গুরুত্ব বুঝতে গেলে আমাদের প্রথম বুঝতে হবে যে শিশু শ্রম, সেই শিশু শ্রমটা কি। যে কাজ শিশুর শারীরিক, মানসিক, সামাজিক বা শিক্ষাগত বিকাশে বাধা সৃষ্টি করে তাকেই শিশু শ্রম বলা হয়। অনেক সময় আমরা দেখি ছোট ছোট শিশুরা চায়ের দোকানে কাজ করছে, হোটেলে বাসন মাজছে, কারখানায় শ্রম দিচ্ছে, নির্মাণ কাজে সাহায্য করছে কিংবা বাড়িতে গৃহকর্মীর কাজ করছে। এসব কাজ তাদের শিক্ষা থেকে দূরে সরিয়ে দেয় এবং জীবনের স্বাভাবিক বিকাশে অনেক বড় বাধা সৃষ্টি করে। শ্রোতা বন্ধু, হয়তো আমরা বলছি এবং বলাটা হয়তো অনেকটাই সহজ যে শিশুশ্রম করা উচিত না, শিশুদের শ্রমের পথে ঠেলে দেওয়া উচিত না, কিন্তু এটাও দেখতে হবে যে এই শিশুশ্রমের পেছনে কি কি কারণ রয়েছে। প্রাথমিক যে কারণ, দারিদ্র। অনেক পরিবার অর্থনৈতিক সংকটের কারণে শিশুদের কাজে পাঠাতে বাধ্য হয়। শিক্ষার অভাব, যেখানে শিক্ষার সুযোগ কম শ্রোতা বন্ধু, সেখানে শিশুশ্রমেরও হার অনেকটাই বেশি দেখা যায়। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার, নুরালম বাবু বলুন।
1: দেখুন, শিশু শ্রমিকের প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে যে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা। দ্বিতীয় কারণ হচ্ছে, ধরুন যদি বাবা অসুস্থ, মা কি অসুস্থ, কি কোনো নেশাগ্রস্ত বাবার সন্তান বা কোনো অনাথ সন্তান, তাদের ক্ষেত্রে একটু বেশিরভাগ দেখা যায়। আর সেই সঙ্গে দেখবেন যারা হোটেলে বা দোকানে, মিষ্টি দোকানে কাজ করে, সেই শ্রমিকগুলো দেখে এত মায়া লাগে সেই বাচ্চাগুলোকে দেখে, যে দেখবেন যে দোকানি তার সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করে না। বেশিরভাগ দেখা যায় যে সবসময় তাদের সঙ্গে ধুমকাধুমকিভাবে কথা বলে, খুবই খারাপ লাগে। আর এগুলোর জন্য কিছুটা দায়ী কারা জানেন? এর জন্য কিছুটা দায়ী হচ্ছে কিছু বাড়ির গার্জেন, হ্যাঁ, যারা একটু কি বলবো, গুরুত্বপূর্ণ গার্জেন নয়, যারা এখন যা দিনকাল তাতে করে যদি কেউ মনে করে যে আমি আমার স্কুল, আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো, অবশ্যই পাঠানো যায়, একটু চেষ্টা করলে পাঠানো যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনাথ শিশু যারা, আর সেই সঙ্গে যারা নেশাগ্রস্ত ভাবে সন্তান, যেমন সকাল হচ্ছে হয়তো নেশা বেশা করছে, তাদের ছেলে মেয়েরা এই ধরনের জায়গায় বেশি পৌঁছে যায়। সেগুলো কিন্তু আমরা যারা পাশে আছি তাদের লক্ষ্য রাখা উচিত। হ্যাঁ, এগুলো আমরা যদি একটু লক্ষ্য রাখতে পারি তাহলে হয়তো অনেকটা সুরা হয়। হ্যাঁ, তবে যারা এখন দেখা যাচ্ছে কি জানেন, যে আগের থেকে কিন্তু অনেকটাই উন্নত হয়েছে। যে আগে যখন আজ থেকে 2 বছর পিছনে গিয়ে দেখতাম যে আদিবাসীদের ছেলেমেয়েরা বা ধরুন আমাদের যে শিলুকাস্টার যে বাউটারি, ওদের ছেলেমেয়েরা স্কুলে পৌঁছাতো না, এখন দেখা যাচ্ছে আমাদের আদিবাসী পাড়ায় এত বেশি শিক্ষিত ছেলেমেয়ে আছে যেটা ভাবা যায় না। হ্যাঁ, যেমন আমরা আগে তুই তুই সম্ভাষণ করতাম আদিবাসী দেখলি, কিন্তু এখন দেখা যায় আদিবাসীদের ছেলেরা আমাদের লেনদেন করে, বুঝলেন তো, তাদের গার্জেনদের আমরা ওই সম্ভাষণ দিয়েই কথা বলি, মানে তুই তুই কোনো সম্ভাষণ হবে না এখন, প্রত্যেকেই সুশিক্ষিত। এখন সমাজ অনেকটাই উন্নত হয়েছে দাদা। হ্যাঁ, তার মধ্যে কিছু ওরকম থাকবে বা আছে যেগুলো হয়তো বললাম, ধরুন বাড়ির আর্থিক অবস্থা খারাপ, সেই সঙ্গে বাবা মার ঠিক ভূমিকা নেই, হয়তো অসুস্থ, হ্যাঁ, এরকম কিছু হয়।
0: একদম, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নিরলম বাবু, অসংখ্য ধন্যবাদ। সত্যি নিরলম বাবু বেশ কয়েকটা কারণ তিনি জানালেন, যে যেখানে বাবা মায়েদের ভূমিকা অনেকটাই কম থাকে বা বাবা মা থাকেন না এমনও অনেক শিশুরা রয়েছে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি দেখা যায়। তারপরেও এমন অনেক হোম রয়েছে, এমন অনেক থাকার জায়গা রয়েছে যেখানে শিশুরা থেকে পড়াশোনা করতে পারে, খাওয়া দাওয়ারও সেখানে ব্যবস্থা রয়েছে, সেই সব কিছুর বিষয় তো অবশ্যই রয়েছে। কিন্তু তার জন্য চাই একটা সঠিক দিক নির্দেশন। সেই শিশুটা যদি একটা সঠিক পথ দেখানোর একটা লোক থাকে, তাহলেই কিন্তু সে একটা সঠিক জায়গাতে পৌঁছে যেতে পারে।

0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার মিলন।
0: নমস্কার।
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: নমস্কার প্রেমজিৎ বাবু, বলুন।
1: আর আজকে যে বিষয় আপনারা রেখেছেন সেটা তো মানে বিশেষ করে আজকে শিশু শ্রম প্রতিরোধ দিবস, তার উপর ভিত্তি করে আপনি আজ রাতে পর্ব অনুষ্ঠানের বিষয় রেখেছেন। আসলে দেখুন, আজকে আমরা হয়তো বা আজকের দিনে আমরা মানুষকে সচেতন করার জন্য সেই দিবসটাকে পালন করছি, কিন্তু আসলে দেখুন শিশু শ্রম প্রতিরোধ করা সম্ভব একমাত্র আমরা সবাই ইয়া করতে হবে, সরকার আমাদেরকে সাহায্য করতে হবে এবং সরকারকে আমরা সহযোগিতা করতে হবে, করলে তাহলে আমরা শিশু শ্রম প্রতিরোধ মানে সেটাকে থামাতে পারবো, দারিদ্র দূর করতে হবে সমাজ থেকে। দেখুন আজকে আমার পরিবারে যে শিশু হয়তো বসবাস করেছে, আমার এই শিশুকে অন্য একজন যদি তাকে সেই হয়তো বা কলকারখানা বা দোকানের কাজে নিয়োজিত করেন নিজের স্বার্থের জন্য, বা অন্যের পরিবারে যে শিশু অসহায় সেই শিশুকে যদি আমি আমার কাজের জন্য আমার স্বার্থের জন্য আমি তাকে যদি নিয়োজিত করি, তাতে কিন্তু সেটা আমার সম্ভব হবে না। আমরা একে অন্যের প্রতি আমরা সবাই দায়িত্বশীল হতে হবে, আপনার শিশুর প্রতি আমার দায়িত্ব থাকতে হবে, আমার শিশুর প্রতি আপনার দায়িত্ব থাকতে হবে, এইভাবে করতে হবে। এইভাবে করলে সেই মানে প্রতিরোধ করতে পারবো আমরা সবাই শিশু শ্রম থেকে, মানে সবাইকে মানে শিশুদেরকে আনতে পারবো বাঁচিয়ে। আসলে দেখুন সেই সময়ে শিশুদের খেলা করার বয়স, পড়াশোনার বয়স, সেই সময়ে যদি আমরা সেটা ওদেরকে যদি কাজের মধ্যে লাগিয়ে দেই নিজের স্বার্থের জন্য, তাহলে কিন্তু সেটা ঠিক নয়, সেটা একেবারে অপরাধ আমাদের। সেটা অভিভাবক যারা হয়তো আমরা বড় যারা আমাদের সেটা বুঝতে হবে, কিন্তু কিছুরা তো সেটা বুঝতে পারবে না।
0: ঠিক ঠিক
1: ঠিক না। আর একটা কথা বলি, যেমন মনে করুন আজকে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সেটাই। আর সেটা আমাদের মন থেকে

0: একটা বিদ্বেষ সরাতে হবে, যে মানে বুদ্ধ জৈন সনাতনী ইসলাম সেটা কিন্তু সরাতে হবে। আমরা সবাই মানুষ সর্বমূল্যে সেটাই, আমরা সব শিশুদেরকে আমরা আগলে রাখতে হবে।
1: ঠিক, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রিমজিৎ বাবু, অসংখ্য ধন্যবাদ। সত্যি আমরা সকলে যদি এক হই, সকলে যদি নিজের দায়িত্বটা পালন করি সমাজের প্রতি, সেই শিশুদের প্রতি, তাহলেই হয়তো অনেক শিশু তাদের ভবিষ্যৎ ফিরে পাবে, অনেক শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি নয় শিশু শ্রম। আজ বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা শিশুদের দ্বারা কোনো রকমের শ্রম করাবো না, তাদের শিক্ষার মধ্যে রাখবো, খেলাধুলার মধ্যে রাখবো, আনন্দের মধ্যে রাখবো, যাতে তাদের ভবিষ্যৎ খুব সুন্দরভাবে গড়ে ওঠে। শুধুমাত্র সরকারি নিয়ম তো অনেক কিছু রয়েছে, সরকারি আইন রয়েছে অনেক কিছু, কিন্তু সেগুলো পালন হচ্ছে কি না তার প্রতি যোগদানও কিন্তু আমাদের দিতে হবে সাধারণ নাগরিক হিসেবে। তার পাশাপাশি শুধুমাত্র একটা শিশুকে কোনো একটা জায়গায় কাজ করতে দেখলাম আমরা, তাকে নিয়ে কোনো হোমে দিয়ে দিলাম বা কোথাও তাকে সেই কাজটা থেকে দূর করে দিলাম, সেটা কি যথেষ্ট? অনেক ক্ষেত্রে এমনও তো হয় শ্রোতা বন্ধু, যে সেই শিশুটাই বাড়িতে রোজগার নিয়ে দিচ্ছে, হয়তো বাবা বা মা সেখানে রোজগার করার ক্ষমতা তাদের নেই, অসুস্থ তারা, তখন সেখান থেকে তাকে সরিয়ে ফেলাটাই কিন্তু শেষ নয়, তার বিকল্প ব্যবস্থাও করে দেওয়াটা অত্যন্ত প্রয়োজন। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি সুব্রত ঘোষ বাজারঘাট থেকে বলছি।
1: নমস্কার সুব্রত বাবু, বলুন।
2: আরে দাদা, আপনার এখানে তো লাইন পাওয়া যায় না, অনেক কষ্ট হয়, অনেক দিন 7-15 দিন ধরে খুঁজলে পাওয়া যায়, একদিন লাগে,
1: আপনি শুনছেন আমাদের অনুষ্ঠান? তাহলে কেন বলতে পারছেন না? আপনি শুনুন, শুনে আবারও চেষ্টা করবেন। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ রাতের আজকের বিষয় নয় শিশু শ্রম। আজ বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। আজকের এই দিবসে আমরা যে বিষয়টা প্রতিনিয়ত রাস্তায় বেরোলেই দেখি, তা থেকে যাতে আমরা একটু বেরিয়ে আসতে পারি সেই চেষ্টাটা আমরা করব। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, এফএম উজ্জয়ন্ত, বলুন।
3: তবে আমি আমি স্যার শুনতাছি, আমি জিরানিয়া অফিস ফিলার থেকে, আমি একজন নতুন শ্রোতা, আমি প্রায় সময় শুনি।
1: বাহ,
3: শিশুদের আমিও,
1: আপনার নামটা বলবেন বন্ধু, আপনার নামটা আগে বলবেন।
3: যে বাসু তারা কথা শুনলে খুব ভালো লাগে, সবকিছু মনটা মানে পবিত্র হয়ে যায়। যাই হোক, এখন আমি শিশুদের কথা আমি শুনতে আসছি, তার একটা বাল্য সেবা দিল, শিশুরা যে কত খুশি, কত আনন্দ, এবং গার্জিয়ানও গেল দেখলাম। তো শিশুরা কিন্তু অ্যাকচুয়ালি, আমরা কিছুক্ষণ আগে একজন শ্রোতা ফোন করছিলেন, অ্যাকচুয়ালি মা বাবা ওই দায়বদ্ধ থাকে শিশুদের দেখাশোনা সব কিছু করতে, কেন তারা না বালক, তারা কিন্তু ভগবানের মধ্যে, আমরা যদি শিক্ষা দীক্ষা তাদের না দিই তাহলে শিশুরা তো এই যে পরিশ্রম করে কত কিছু করে আমরা তো দেখি, কিন্তু নিজেরার বিষয় কন্ট্রোল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি অন্য সময় আবার ফোন টোন করো, আমি আজকে নতুন ফোন করলাম আর কি।
1: ধন্যবাদ, ধন্যবাদ দিলীপ বাবু ফোন করার জন্য। এভাবে

পাশে থাকবেন। ধন্যবাদ দিলীপবাবু। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি 9 শিশু শ্রম। আজ বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। আজকের এই দিনে আমরা অঙ্গীকারবদ্ধ হই, চলুন যে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে, এবং শিশুদের ভবিষ্যৎ যদি উজ্জ্বল হয়, তারা যদি শিক্ষিত হয়, খুশি থাকে, তাহলেই সমাজের, দেশেরও

0: যে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে, এবং শিশুদের ভবিষ্যৎ যদি উজ্জ্বল হয়, তারা যদি শিক্ষিত হয়, খুশি থাকে, তাহলেই সমাজের দেশেরও উন্নতি হবে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে আতিয়ার রহমান বলছি দাদাবাবু।
0: নমস্কার আতিয়ার বাবু, বলুন।
1: খুব একটা সুন্দর বিষয় দেওয়ার জন্য আমি আপনাকে এবং আপনার কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আসলে সত্যি কথা কি, আমরা সবসময় বলতে থাকি যে আজকে শিশু আগামীর ভবিষ্যৎ। আসলে আজকে শিশু যদি আগামীর ভবিষ্যৎ হতে হয়, তাহলে তার শৈশবটা কোনোভাবে চুরি করা যাবে না, তাকে শিক্ষা দীক্ষায় বড় করে তুলতে হবে, তবেই আগামী ভবিষ্যৎ মস্তিষ্ক হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি কি, এই ১৩ থেকে ১৪ বছরের অনেক শিশু, কৈশোর বলা যেতে পারে, তো তারা যেভাবে ঝুঁকিপূর্ণ কাজে লিপ্ত থাকছে বা কাজ করছে, জানি না অর্থনৈতিক হয়তো চিতাবস্থার জন্য হতে পারে, তবুও সঙ্গে সঙ্গে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। এত পরিমাণ স্কুল ছুট হচ্ছে, আমার এখানেও দেখছি যে হঠাৎ করে কাজ বন্ধ করে, স্কুল বন্ধ করে দিয়ে কোথায় যেন বেরিয়ে গেল দিন রাত। এটা কিন্তু বন্ধ করতেই হবে, আর করতে যাওয়া যাবে না। আমরা যদি উন্নত ভারত বানাতে চাই, উন্নত দেশ বানাতে চাই, তাহলে আগে এটা বন্ধ করতে হবে। আগামী শিশু, আজকের শিশু আগামী ভবিষ্যৎ হয়ে উঠুক, পথ প্রদর্শক হয়ে উঠুক, আর দেশকে সুসংগত উন্নয়নের পথে চালিত করার শক্তি অর্জন করুক, এটা আমরাও চাই। তাই বলি, অনেক হয়েছে আর নয়, শিশুশ্রম বন্ধ অবিলম্বে করতে হবে। সেটা শুধু সরকার বাহাদুর নয়, অভিভাবকদের অনেকটা দায় দায়িত্ব থেকে যায়। সমাজের সর্বস্তর মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে শিশু শ্রমিক শ্রমটা রোধ করতেই হবে। সমাজে একটা শিশু যেন স্কুল ছুট না হয়, কোনো পরিস্থিতি যে সে যেন তার শৈশবকে হারিয়ে সে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত না হতে পারে। আমরা সকলেই একযোগে আসুন, হাতে হাত লেগে আজকের দিনে অঙ্গীকারবদ্ধ হই যে আগামী সুসংহত দেশ গড়ার লক্ষ্যে আজকে শিশু হয়ে উঠুক ভবিষ্যৎ। আমরা শিশু শ্রমিক নয়, শিশুদের প্রকৃত পরিচর্যা শিক্ষিত করার মাধ্যমে উন্নততর সমাজ গড়ে উঠুক, গড়ে তোলার কাজে আমরাও নিয়োজিত হব। এটুকু বললাম দাদা ভাই,
0: অসংখ্য ধন্যবাদ হাতিয়ার বাবু, অসংখ্য ধন্যবাদ। সত্যি দায়িত্ব আমাদেরই নিতে হবে, সরকার রয়েছে, সরকার করছে, কিন্তু আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদের এই দায়িত্বগুলো কিন্তু রয়েছে। শ্রোতা বন্ধু, যে বিষয়ে কথা বলছিলাম যে কেন শিশুশ্রম হচ্ছে, শিশু শ্রমিক কেন তৈরি হচ্ছে, সামাজিক সচেতনতার অভাব। অনেকেই এখনো মনে করেন শিশুদের কাজ করা স্বাভাবিক ব্যাপার, এই স্বাভাবিক ব্যাপার মনে করেই সেদিকে কোনো প্রতিরোধ করে উঠছে না। এবং আরও একটা বড় বিষয়, সস্তা শ্রমের চাহিদা রয়েছে, কিছু অসাধু মালিক কম মজুরিতে শিশুদের দিয়ে কাজ করিয়ে নেন, শিশুরাও দারিদ্র্যের বসে কিছু টাকা পাওয়ার আশায় অনেক কম খরচে অনেক কম টাকা নিয়ে সেই বেশি পরিশ্রম করে থাকে। পারিবারিক সমস্যা, পিতামাতার মৃত্যু, বিচ্ছেদ বা অন্য পারিবারিক সমস্যার কারণে অনেক শিশুরা কর্মজীবনে প্রবেশ করে। শিশুশ্রমের অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে শ্রোতা বন্ধু, শিক্ষা থেকে বঞ্চিত হওয়া, যে শিশু কাজ করে তার স্কুলে যাওয়ার সুযোগ কমে যায়, স্বাস্থ্য ঝুঁকি তো রয়েছেই, ভারী কাজ, ধুলোবালি, রাসায়নিক পদার্থ, দীর্ঘ কর্মঘণ্টা শিশুদের শারীরিক অনেক ক্ষতি করে। তাই শিশুদেরকে বার করে আনতে হবে

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি নয় শিশুশ্রম। শ্রোতা বন্ধু রয়েছেন? না, শ্রোতা বন্ধুকে পেলাম না। যাই হোক, যিনি ফোন করেছেন আবারও তিনি চেষ্টা করবেন, এই আশা রাখছি। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? বিশ্বজিৎ রুজ বলুন। বিশ্বজিৎ বাবু বলুন। বিশ্বজিৎ বাবু শুনতে পাচ্ছি?
1: আপনারও খারাপ লাগে, ঠিক আছে? অনেক কিছু বলে বা দেখছি অনেকে পেটের দেহ করে, ঠিক আছে, সাংসারিক টেনশন থেকেও করতেছে, কিন্তু যার যার পাড়াতে নেতৃত্ব আছে, কাউন্সিলর আছে, নেতারা আছে, আইন আছে, প্রশাসন আছে, তারা জিনিসটা সমাধান করতে পারে, দিলে তো জিনিসটা সুন্দর হোক, এটি কথাটা আসলো আর কি। এটি
0: ঠিক। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, অসংখ্য ধন্যবাদ। সত্যি দায়িত্ব আমাদের নিতে হবে, আপনাদের প্রত্যেকের কথাতেই এই বিষয়টা কিন্তু উঠে আসছে। শ্রোতা বন্ধু, শিশুশ্রম মানসিক চাপেও রাখে একটা শিশুকে। কর্মক্ষেত্রে নির্যাতন, বঞ্চনা ও চাপ তাদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে। দারিদ্র্যের চক্র, শিক্ষা না পাওয়ায় ভবিষ্যতে ভালো চাকরির সুযোগ কমে যায়, ফলে দারিদ্র প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকে। শ্রোতা বন্ধু, একটা ছোট্ট গল্প আপনাদের সাথে ভাগ করে নিই। রাহুল

0: তার বয়স মাত্র 11 বছর। তার সমবয়সী বন্ধুরা যখন স্কুলে যায়, মাঠে খেলে, তখন রাহুল কাজ করে একটি চায়ের দোকানে। ভোর থেকে রাত পর্যন্ত কাজের ব্যস্ততা। একদিন দোকানে আসা একজন শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি স্কুলে যেতে চাও? রাহুলের চোখে তখন এক অদ্ভুত আলো জ্বলে উঠল। সে বলল, স্যার আমি পড়তে চাই, আমি বড় হয়ে শিক্ষক হতে চাই, কিন্তু কিন্তু সংসারের জন্য কাজ করতে হয়। এই গল্প শুধু রাহুলের নয়, পৃথিবীর লাখো শিশুর গল্প এটি। তাদের প্রত্যেকেরই স্বপ্ন আছে, কিন্তু সুযোগ নেই। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: আমি পশ্চিমবঙ্গ থেকে প্রান্তোষ দেব বলছি।
0: প্রান্তোষ বাবু, বলুন প্রান্তোষ বাবু।
1: হ্যাঁ স্যার, আরে স্যার আপনার একটু টপিক খবর রেখেছেন। এই টপিকটা হলো, দেখুন আপনা আমরা অনেক মানুষ এরকম গরিব দেখতে দেখতে পাই, মানে যেন একটা গাড়ি চালা এমন এমন কতগুলো দুটো ছেলের না, আমার সঙ্গে অনেকদিন খাওয়া দাওয়া করে পড়াশোনা, এই গাড়ি চালান শিখে দিয়েছি। যেমন ধরুন ওর মা বহুত কষ্টে, মানে কাজ করে
0: বাচ্চা,
1: বাবা হারিয়ে গেছে, ভাই বোন তিনজন, ওই লেখাপড়ার মর মনে যে আমার যাওয়াই, আমি তো গরিব, মানে 20-25 টাকা যাওয়াই দেই, ওর মোটামুটি সংসার চলে যায়, বুঝেছেন? মানে আজকের থেকে মানে অন্য 10 বছর আগে থাকি কথা দেখি, এখন তো চাদারি ঘটছে, গাড়ি চালাচ্ছে, ওয়ান জিতে পাবলিক গাড়ি, সুন্দর সংসার চলছে। তো আরেকটি ছেলে দেখুন সেরকম অবস্থায়, মনে করেন যে বাবা নাই, ক্লাস 8-9 পড়ছে, আর সংসার চালাতে পারছে না, ওর বহু সমস্যা ছিল, বোন ছিল,
0: আচ্ছা
1: বোন বোন অভিজ্ঞতা ছিল, আমি আমার কাছে এসেছে। আসার পরে আমি তোকে বলছি আমার সঙ্গে যাবেন শিখবি, কথা শিখবো, তো শিখে বললো মন জানেন তো আমার, আমি তখন টিএসের সাথে আমি পাবলিক গাড়ি চালাই, টিএসের সাথে আমি গাড়ি চালাচ্ছি, তখন তাকে যে গাড়ি ধোয়াতাম ধোয়াতাম গাড়ির কাজটা যাবেনি মোটামুটি শিখে দিয়েছি। এখন বলছে দাদা আমার তো লাইসেন্স নাই, ঠিক আছে চল বিগরকে, আমার পয়সা দিয়ে তার স্কুল সার্টিফিকেট তুলে ভোটার আই কার্ড দিয়ে আমি তাকে লাইসেন্স বাইকে দিই। এখন দেখুন ও ওয়াটার সাপে, ভগবানের আশীর্বাদে ও ওয়াটার সাপে একটা গাড়ি চালাতে ওয়াটার সাপে চাকরি পেয়ে গেছে।
0: দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, আপনার একটা বড় অবদান ছিল।
1: ওয়াটার সাপে চাকরি পেয়ে গেছে, দেখুন ও এখন আসে আমার বাড়িতে আমাকে নমস্কার দিয়ে প্রণাম দিচ্ছে। দেখুন আরেকটি ছেলে ওই আপনার ওর মানে উড়িয়া আর কি, বিদেশি আপনার সাঁওতালি, ওকে আমি ছিলাম ওর সঙ্গে হিন্দি মিনি করতে, ওই আপনার কি যে কয় এই যে চা বাগান আছে না, ওই চা বাগান থেকে ওর ওর বাড়িঘর ছেড়ে চলে আসছে।
0: আচ্ছা
1: দেখুন 2013 ও আমার সাথে অনেক হিন্দি মিনি করতে 20 চালাতাম চালাতাম ওকে, তখন আমি যাই বিজয়কে, আমার ওই আমার একটা দাওয়া ছিল হিজাহর, বিজয়কে এখন আর করে হিজাহর চক্রবর্তী, ওর কাছে গেলাম ওকে নিয়ে বাসলাম 2013 মানিক, আপনার মানিকদের সাথে চেষ্টি দিলাম একটা পাবলিক চেস্কি, মানিকদের সাথে চলে যাচ্ছে, ও এখন আপনার এসডিএম এখানে চালাচ্ছে। দেখুন এমন কতগুলি ছেলে ধরে ধরে নিয়ে শিখে ফেলেছি, আর কতগুলি ছেলে আছে না আপনি বললো কাজ করতে যাবে না, ওরা অভ্যাস হয়ে গেছে, ভিক্ষা মাগবে ওরা অভ্যাস হয়ে গেছে, ওইখানে ভালো দিনে কাজ করবে, একদিন কাজ করবে 5 দিন চলে যাবে। তো এই অ্যাকচুয়ালি কিছু এই
0: হ্যালো, প্রান্তোষ বাবুর টেলিফোন সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। যাই হোক প্রান্তোষ বাবু, একটা ছেলে একটা

0: ছেলে যে সেভাবে কাজ করতো তাকে কিছু স্কিল শিখিয়েছেন, ড্রাইভিং শিখিয়েছেন, শিখিয়ে তাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, সে এখন ভালো আছে। এইভাবেও হয়তো ছোট ছোটভাবে আমাদের আমাদের যতটা সাধ্য রয়েছে সেভাবে হয়তো আমরা অনেককে সাহায্য করতে পারি। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার মণিদেবী, বলুন।
1: শিশুদের দিয়ে যে কাজগুলো করানো হয় এটা সমাজের মধ্যে তো আমরা অনেক ক্ষতিকারক, আমাদের বিশেষ বিশেষ কিছু লোক আছে তারা কিন্তু স্বার্থ সিদ্ধির জন্য তারা শিশুদের কাজ করায়, এটা ভাবে না যে আমার ঘরে একটা শিশু আছে আমি তাকে দিয়ে তো কাজ করাই না, তাকে পড়াশোনা করাচ্ছি, তাকে সবকিছু করাচ্ছি, কিন্তু এই শিশুটি বেলায় কেন? সেদিনকে একবার যদি গেলাম, গিয়ে দেখি ছেলেটা ইট পরিষ্কার করছে, মানে তাদের কাজ হবে বাড়িতে ইট পরিষ্কার করছে, তখন আমি গিয়ে বললাম ওই পাড়ারই আমাদের পরিচিত, আমি বৌদি তুমি কেন গো এই বাচ্চাটাকে এই কাজ করাচ্ছ? তাহলে এটা তো হালকা কাজ, মোটেই হালকা কাজ না, এটা হালকা কাজ নয়, এটা শিশু 8-10 বছরের বাচ্চা, ওরা বাবা মা হয়তো নিডি, ওরা টাকা পয়সা জন্য পড়াশোনা করাতে পাচ্ছে না, পেটের দায় এসছে, কিন্তু এদের দিয়ে তো বরং তাকে তুমি সাহায্য করো, কিছু পয়সা দিয়ে টাকা দিয়ে তুমি পড়াশোনা করবি, তোকে আমি কিছু সাহায্য করব, কিন্তু সেটা বালাই নেই, সে কি করছে স্বার্থ সিদ্ধি যে না, সমাজে তো আমরাই ক্ষতিকারক, সমাজটাকে তো আমরাই ক্ষতি করছি, আমি একজন করছে আরেকজন করছে এই করতে করতে করতে অনেক করছে, কিন্তু এগুলো ঠিক নয়, এগুলো এগুলোকে তুলে ধরা উচিত, এদের শিক্ষা দেওয়ার জন্য এদের ব্যবস্থা করা উচিত, প্রত্যেকেই মিলে আমরা যদি করি তবে হয়তো একটা শিশু জীবনে আলোর পথ দেখতে পাবে।
0: একদম,
1: তা না করে আমরা কি করি, আমরা তাকে স্বার্থ সিদ্ধির জন্য চাচা আপনার প্রাণ বাঁচা, এই হচ্ছে আমাদের মনোবৃত্তি। যাই হোক, আমরা এখন সবাই মিলে যদি, আমার একার দ্বারা হবে না, সবাই মিলে যদি আমরা এরকম গরিব শিশুদের যদি আমরা তুলে ধরি সমাজে, তারা জীবনে তো তারা প্রতিষ্ঠিত হতে পারে, একের লাঠি দশের বোঝা, তো এখন যদি এগুলো আমরা সমাজে এবং সরকার তো করছি, কিন্তু আমরা যদি করি সব বা আমাদের গ্রামটাকে যদি আমরা তুলে ধরি, তাহলে একটা দুটো শিশুকে শিক্ষা দিতে আমাদের অসুবিধা কোথায়?
0: একদম সত্যি,
1: আমরা তো করতে পারি কিন্তু আমরা করি না, আমরা আমরা নিজেদের নিয়ে ব্যস্ত, আত্মকেন্দ্রী আমরা, আমরা আত্মকেন্দ্রী, যাক শিশুদের কথা বললে তাই না বলে পারলাম না, চোখে চাক্ষুষ দেখা এই বিশ্বটা, তাদের সঙ্গে একটু মনে মনে একটু আমার একটু অত কিছু ভেবেছে আমাকে যে উনি কেন এটা বললেন, আমি বললাম এই কারণে শিশুটার দিকে তাকিয়ে।
0: ঠিক, অসংখ্য ধন্যবাদ মণিদেবী, অসংখ্য ধন্যবাদ।
1: শিশুরা ফেল ফেল করে তাকিয়ে আছে আমার দিকে, আমার চোখ দিয়ে জল পড়ছে, শিশুটা রোদের মধ্যে ঘাম ঝরছে, সে ইট পরিষ্কার করছে, চাক্ষুষ আমার দেখা, যাক ঈশ্বরের কাছে বললাম ঠাকুর আমার দ্বারা তো আমি তো একা কিছু করতে পারবো না, আমার আমার কথা পরিপ্রেক্ষিতে যদি উনি আমাকে সাই দিতেন, চাইলে আমরা দুজনে মিলে আরো দুজন নিয়ে ছেলেটাকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়ে বই ঠই কিনে দিয়ে ছেলেটাকে পড়াশোনা অন্তত ম্যাট্রিক পাসটা করিয়ে দিতাম আমরা, তারপর সে তারপর বেছে নিত, কিন্তু এরকম মন মানসিকতা কারণ নেই, কারণ নেই, এটা আমাদের সমাজটা বড়
0: বুঝতে পারলাম।
1: অসংখ্য
0: ধন্যবাদ মণিদেবী, অসংখ্য ধন্যবাদ মণিদেবী, সত্যি অনেক ক্ষেত্রেই হয়তো আমরা অনেক কিছু করার যা দরকার প্রয়োজন হয়তো নিজেদের কথা ভাবতে ভাবতেই আমরা অন্যের কথা ভাবার আর অবকাশ থাকে না আমাদের। শ্রোতা বন্ধু আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত, আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, আর খুব অল্প সময় কিন্তু হাতে রয়েছে, রাত 11টা পর্যন্ত থাকবো আপনাদের সাথে, আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। আজ আমরা কথা বলছি 9 শিশুশ্রম, আজ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস, আজকের দিনে আপনাদের মন্তব্য, আপনাদের বক্তব্য, আপনাদের অনুভূতি জানবো আমি।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং খুব কম সময় রয়েছে, ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার অনিমেষ বাবু, বলুন।
1: আমি বলছি আর নয় শ্রমিক শিশু শ্রম দিবস, এই কথাটা প্রসঙ্গে আমি দিয়ে একটা কথা বলি। শিশু শ্রমিকের সম্বন্ধে প্রত্যেক বছরই শিশু শ্রমিক পালন করা হয়, প্রত্যেক বছর। হ্যাঁ, কিন্তু আমি কোনোদিন দেখিনি একটা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে তাকে একটা স্কুলে ভর্তি করে। হ্যাঁ, কোনোদিন দেখিনি, আজও দেখিনি। কত রাস্তার ভিতরে কত শিশু সামনে রাস্তাঘাটের পুতুল টুতুল ঢোকায়, রিক্সা চালায়, বন্যের দোকানে কাজকর্ম করে। তা আমি বলি কি, প্রত্যেক আমাদের এখানে আমাদের যে এফএম উদ্যোগের সদস্যরা রয়েছে বা আমাদের এখানে যে তারা শ্রোতাবন্ধুরা রয়েছে, তারা একটা কমিটি গঠন করে ওই শিশুদের প্রতি একটা ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি।

0: সমাজ দেয় না, আর সরকারেরও কোনো মাথা ব্যথা নেই নেই। একটা জিনিস দেখো, ওরা কেউ কেউ না সমাজের অভিভাবক আজ্ঞা, না কোনো বন্ধু বান্ধব আজ্ঞা, বা কোনো এলাকা প্রতিবেশী আজ্ঞা, কেউ আগাইতে দেখিনি। আমি বলি একটা নতুন কমিটি গঠন করে সরকারের কাছে নিয়ে যাওয়া, তখন যদি সরকার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে এটা আমি মনে করি।
1: অসংখ্য ধন্যবাদ অনিবেশ বাবু, অসংখ্য ধন্যবাদ। সত্যি বিভিন্ন জনের বিভিন্ন মত তো রয়েছে, অবশ্যই আমরা চেষ্টা করব যে আগাম আমরা নিজেদের পক্ষ থেকে কি কি করা যেতে পারে। শ্রোতা বন্ধু, শিশুশ্রম নির্মূলের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং জাতিসংঘ বিভিন্ন আইন ও সনদ প্রণয়ন করেছে। আইএলও কনভেনশন নম্বর 138, এই সনদের কথা যদি বলি, এই সনদে কর্মসংস্থানের জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে। এর লক্ষ্য হল শিশুদের অল্প বয়সে শ্রম বাজারে প্রবেশ রোধ করা। আইএলও কনভেনশন নম্বর 182, এই সনদে শিশুশ্রমের সবথেকে খারাপ রূপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, যেমন দাসত্ব বা পাচার, জোরপূর্বক শ্রম, সশস্ত্র সংঘাতে শিশুদের ব্যবহার, যৌন শোষণ, মাদক ব্যবসায় শিশুদের ব্যবহার, বিপজ্জনক পরিবেশে কাজ করানো, জাতিসংঘের শিশু অধিকার সনদ বা UNCRC 1989 সালে গৃহীত এই সনদ অনুযায়ী প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং শোষণমুক্ত জীবনের অধিকার রয়েছে এমনটাই বলা হচ্ছে। ভারতের দিকে যদি আমরা দেখি, ভারতের শিশু শ্রম রোধের জন্য চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986, যা 2016 সালে সংশোধিত হয়, এটি একটি গুরুত্বপূর্ণ আইন। এই আইন তার প্রধান বিষয়গুলো যদি একটু দেখি, 14 বছরের কম বয়সী শিশুদের কর্মসংস্থান নিষিদ্ধ, 14 বছরের নিচে কোনো শিশুকে কোনো পেশা বা প্রতিষ্ঠান কাজ করানো আইনত দণ্ডনীয়, 14 থেকে 18 বছর বয়সী কিশোরদের জন্য বিশেষ নিয়ম, এই বয়সে কিশোর কিশোরীদের বিপজ্জনক শিল্প বা কর্মক্ষেত্রে নিয়োগ করা যাবে না। আইন ভঙ্গেরও কিন্তু কঠোর শাস্তি রয়েছে, যদি কোনো ব্যক্তি শিশুদের বেআইনিভাবে কাজে নিয়োগ করেন তাহলে জরিমানা ও কারাদণ্ড উভয়ই হতে পারে। এইসব বিষয়ে সব কিছুই কিন্তু রয়েছে, কিন্তু তারপরেও আমরা অনেক ক্ষেত্রেই শিশুদের শ্রম দিতে দেখতে পারি। যে শিশুর হাতে ভবিষ্যৎ রয়েছে, দেশের ভবিষ্যৎ রয়েছে, সেই শিশুদের ভবিষ্যৎ ধীরে ধীরে হয়তো অন্ধকারের দিকে চলে যাচ্ছে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। আজ আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি নয় শিশুশ্রম। শ্রোতা বন্ধু, আর খুব কম সময় রয়েছে, ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। আজ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস। আজকের এই দিনটাকে কেন্দ্র করে আপনার কি ভাবনা রয়েছে, ভাগ করে নিন আমার সাথে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার। শ্রোতা বন্ধু কে রয়েছেন?
1: নমস্কার, আমি দেবশ্রী বলছি আগরতলা থেকে।
0: নমস্কার দেবশ্রী, বলুন।
1: আজকের টপিকটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমার মনে হয় যখন একটা শিশু যখন ছোটবেলায় জন্মায়, মানে তার তো কত অন্য কত ধরনের ভবিষ্যৎ না হতে পারতো, তাই না? কিন্তু বড় হতে হতে যারা শিশু সময়ের সঙ্গে লিপ্ত হয়ে যায়, তাদের গল্পটা আর ওই অন্য সাধারণ শিশুদের মতো থাকে না। তো আমরা যখন রাস্তা দিয়ে যাই, কোনো ছোট বাচ্চাদেরকে কাজ করতে দেখি, আমরা কি করি, আমরা হয়তো অনেক সময় দু মিনিট খারাপ লাগে, তারপর আমরা এগিয়ে যাই, কিন্তু ওরা কিন্তু ওই জায়গাতেই থেকে যায়, তাই না? তো আমার মনে হয় আমরা যদি এটাকে একটু অন্যভাবে দেখি, আমরা যদি শুধু দয়া না দেখি, আমরা যদি একটু দায়িত্ব নিতে পারি, মানে আমার কথা হলো যদি আমরা ওই 5-10 টাকা দিয়ে ভাবলাম যে সাহায্য করে দিয়েছি হয়ে যাবে, এরকম না, তাহলে কিন্তু ওরা ওই জায়গাতেই আটকে থাকবে। তো অ্যাটলিস্ট আমরা যদি একটু সময় বার করে ওদের সাথে 2 মিনিট কথা বলতে পারি, বা ওদের নাম জিজ্ঞেস করতে পারি, বা ওরা ওদের ভিতরে লুকিয়ে থাকা যায় ওদের মানুষটা কি, মানে ওদের ট্যালেন্ট কি, এটা জানা একটু চেষ্টা করতে পারি, ওদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওরা কোন দিকে ওদের ট্যালেন্টটা রয়েছে, বা কি করে ওদেরকে আরো মোটিভেট করা যায়, তাই না? তারপর নিশ্চয়ই ওদেরকে আর্থিক সাহায্য তো ডেফিনেটলি, উইদাউট আর্থিক সাহায্য তো কিছুই সম্ভব না। তো নিশ্চয়ই ওদের বই কেনার জন্য সাহায্য করবো, অ্যাটলিস্ট ওদের হাতে কিছু বই দিয়ে ওদের ইন্টারেস্টটা জাগানোর চেষ্টা, এভাবেই যদি শুরু হয়, মানে সিম্পেটি না দেখিয়ে যদি আমরা কানেকশন তৈরি করতে পারি ওদের সাথে, মানে দূর থেকে না দেখে অ্যাটলিস্ট পাশে দাঁড়াতে পারি, তাহলেই আই থিঙ্ক সত্যিকারের পরিবর্তনটা আসবে।
0: একদম সত্যি, অসংখ্য ধন্যবাদ দেবশ্রী, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য।
1: ধন্যবাদ।
0: সত্যি দেবশ্রী যেমনটা বললো যে দয়া নয়, দায়িত্বটা নেওয়া অত্যন্ত প্রয়োজন, তাহলে হয়তো আমরা একটা সুস্থ সমাজ শিশুদের জন্য বানাতে পারবো। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার। শ্রোতা বন্ধু কে রয়েছেন?
2: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: নমস্কার, আমি আগরতলা থেকে বলছি, কৃষ্ণ ঋষিদাস।
0: কে বলছেন বন্ধু, নামটা আরেকবার বলবেন।
2: সুন্দর বিষয়। আসল বিষয়টা আমি আমার ব্যক্তিগত মতামত বলছি,

0: আমরা যে শিশুশ্রম দেখাতে গেলে প্রাথমিক আমাদের রাষ্ট্র ব্যবস্থাটাকে কাজে লাগাতে হবে। আমি আমার পাশের বাড়ি একজন শিশু কাজ করছে প্রতিবাদ করলাম বা ওনাকে বললাম, উনি হয়তো মনে করলেন যদি রাষ্ট্র ব্যবস্থা ওইটার পক্ষে কাজে লাগানো যায় তাইলে এটা সম্ভব। যেমন বাল্য বিবাহ কোনো একটা
1: অনেকটাই পরিবর্তন হয়েছে শিশুশ্রমের দিকে আমরা সেই পরিবর্তনটা কিন্তু দেখতে পাচ্ছি একেবারেই যে দেখতে পাচ্ছি না তা কিন্তু নয় না না তার ঠিক আছে কিন্তু বিষয়টা রাষ্ট্র ব্যবস্থাটা যদি ওই আমাদের অনুকূলে থাকে তাই সম্ভব শিশুশ্রমটাকে ঠেকানো সম্ভব কারণ একজন দোকানদার তার দোকানে কাজ করছে একটা বাচ্চা শিশুকে নিয়ে আমি যদি এখানে প্রতিবাদ করি
2: শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলছিলাম নয় শিশুশ্রম নিয়ে। অর্থাৎ আজকের এই বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যে শিশুশ্রম আর যাতে না হয়। শিশুশ্রম শুধু একটি আইনি অপরাধ নয় শ্রোতা বন্ধু, এটি মানবতার বিরুদ্ধে একটি অন্যায়। একটি শিশু যখন কারখানায়, দোকানে বা বিপজ্জনক কাজে সময় কাটায়, তখন সে তার শৈশব শিক্ষার স্বপ্ন হারায়। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত শিশুর হাতে বই থাকবে শ্রমের বোঝা নয়, শিশুর মুখে হাসি থাকবে বঞ্চনার ছাপ নয়। শিশুশ্রম মুক্ত সমাজ গড়ে তোলার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয় শ্রোতা বন্ধু, আমার, আপনার, আমাদের সকলের। কারণ আজকের শিশুদের সুরক্ষিত ভবিষ্যৎই আগামী দিনের সুন্দর পৃথিবী নির্মাণ করবে। শ্রোতা বন্ধু, আপনাদের প্রত্যেকের অভিব্যক্তি আমরা শুনলাম আজকে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আজকের এই পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর্য অর্ণব বিদায় নিচ্ছি। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকাল গোটা দিনের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গাতে। তাপমাত্রা সাধারণত সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 24.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 54%। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 0.2 মিলিমিটার। রয়েছে সতর্কতা, রাজ্যের কিছু কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি এফএম উজ্জয়ন্তের গোটা দিনের 13 জুন 2026 শনিবার গোটা দিনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 শুনবেন কক্বরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 কক্বরক অনুষ্ঠান হায়ুংনি খোরাং, অভিজ্ঞাপন শুনবেন 7:45, তোমায় গান শোনাবো 8:40, বলছি তোমায় 9:12, মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, সঙ্গে থাকছেন আর জে চিন্ময় বেলা 10:00, সুরের আকাশে শুনবেন আর জে অন্তরার সাথে বেলা 2:30, সুরের আকাশে শুনবেন বিকেল 4:00, আজকের সিকান্দার বিকেল 5:00 থেকে শুনবেন, 6:30 শুনবেন উড়ান গানে আপকে লিয়ে শুনবেন রাত 8:05, আজ রাতে সঙ্গে থাকছে আর জে শর্মিষ্ঠা রাত 9:02, রাত 11:00 থেকে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তিত হতে পারে। শ্রোতাবন্ধু, রাত 11:00 থেকে কাল সকাল 6:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:17। আমি আপনাদের বন্ধু আর জে অর্ণব আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই কোনো শিশু শ্রমিককে দেখলে অবহেলা করবেন না, চেষ্টা করবেন তাকে সাহায্য করার। শুভরাত্রি।